0: 48 ইসরি, 14 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়ামে 693 কিলোহার্স এফএম, 90, 102 ও 106 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান রুনি এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
0: প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গ্রুপ, মোহাম্মদ সিরাজুল আলম, শামিম আহমেদ, এস এম আল জুবাইর, রাসিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধায়ক রয়েছেন মাহবুব সুবহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 1-4 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি এ কে এম ফিরোজ।

خلق الإنسان من نطفة

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা আন-নাহলের এক থেকে চার আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নির্ধারিত ফয়সালা আসন্ন, তাই তোমরা তা তাড়াতাড়ি কামনা করো না। আল্লাহ পবিত্র ও মহান, তারা যাদের তার সঙ্গে শরিক করে তিনি সেসব থেকে বহু ঊর্ধ্বে। তিনি তার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা ওহি দিয়ে পাঠান, এই মর্মে যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, অতএব তোমরা আমাকে ভয় করো। তিনি আসমান ও জমিন যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা যাদের তার সঙ্গে শরিক করে তিনি সেসব থেকে অনেক ঊর্ধ্বে। তিনি মানুষকে এক বিন্দু বীর্য থেকে সৃষ্টি করেছেন, অথচ সেই মানুষই একসময় প্রকাশ্য বিতর্ককারী হয়ে ওঠে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাত বা পরকাল অর্থ মৃত্যু পরবর্তী জীবন। আখিরাত বলতে মৃত্যুর পর থেকে অনন্তকাল জীবনকে বোঝায়, যা ইমান বা বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ। এই বিশ্বাস অনুযায়ী দুনিয়ার জীবন শেষ নয়, বরং মৃত্যুর পর মানুষকে আবার জীবন দেয়া হবে, তার পার্থিব জীবনের সকল কাজের হিসাব নেয়া হবে এবং কর্মের ভিত্তিতে জান্নাত বা জাহান্নাম প্রদান করা হবে। কবর, হাসর, হিসাব, পলসিরাত এবং জান্নাত জাহান্নাম সবই পরকালের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন ও হাদিসে আখিরাতের জীবনকে দুটি পর্যায়ে বিন্যাস করা হয়েছে, এক মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, দুই কিয়ামত হতে অনন্তকাল অবধি। প্রথম পর্যায়ের নাম বরজখ বা কবরের জীবন। মৃত্যুর পর মানুষকে তথা মানব দেহকে কবরস্থ করা হোক, কিংবা সাগরে ভাসিয়ে দেয়া হোক, অথবা আগুনে পুড়িয়ে বশীভূত করে দেয়া হোক, অথবা অন্য কোনোভাবে ধ্বংস করে দেয়া হোক, সব অবস্থাই তার জন্য বরজখ। দ্বিতীয় পর্যায় হল কিয়ামত, হাসর নসর তথা অনন্তকালের জীবন। কিয়ামত বলতে এমন এক সময়কে বোঝায় যখন আল্লাহর নির্দেশে জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, অতঃপর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তিনি আবার সকলকে জীবিত করবেন। সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, এরপর সকলের কাছ থেকে জাগতিক জীবনের সব কিছুর হিসাব গ্রহণ করা হবে। যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অনন্তকালীন জান্নাত দেয়া হবে, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আখিরাতের প্রতি বিশ্বাস ইসলামের আকীদাসমূহের মধ্যে অন্যতম। আখিরাতের প্রতি বিশ্বাস ছাড়া ইমান বিশুদ্ধ হয় না। যেমন পবিত্র কোরআনে সূরা বাকারার চার নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরানোতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে যদি কেহ আল্লাহ, আখেরাত, ফেরেশতাগণ, সমস্ত আসমানি কিতাব এবং নবীগণের উপর ইমান আনে। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ও আখেরাতের জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আল ইমরান 185। মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুন ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা নিসা আয়াত 78। আখেরাতের প্রতি বিশ্বাস মানুষকে সৎকাজের অনুপ্রেরণা দেয়। পরকালের জবাবদিহিতার ভয় ও আশা মানুষকে ভালো কাজ করতে ও যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকতে সাহায্য করে। দুনিয়াতে অনেক বড় বড় অপরাধী সাজা পায় না এবং মজলুম অত্যাচারিত ব্যক্তি তার হক পায় না। পরকালে নিখুঁত ন্যায় বিচার নিশ্চিত করা হয়। দুঃখ কষ্ট ও বিপদে মানুষ ধৈর্য ধারণ করে এই বিশ্বাস রেখে যে আখেরাতে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এই পার্থিব জীবনের সকল কাজকর্ম সুন্দর করে করার তৌফিক দান করুন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা গ্রহণ করার জন্য যে কে উত্তম আমল কর। এই জন্য এই পার্থিব জীবনের সংক্ষিপ্ত সময়টা আমরা যেন ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলেই পরকালীন জীবন আখেরাতের জীবন আমাদের জন্য হবে অত্যন্ত আনন্দদায়ক এবং শান্তিময়। জান্নাতুল ফেরদাউসে আমরা বসবাস করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

বাসনাও বিফল যত বাসনা।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। শুনবেন দেশের গান, এমন সবুজের দেশ আমি কোথাও দেখি নাই। শিল্পী অ্যান্ড্রু কিশোর, গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: এইচএম রফিকের সুরে সিদ্দিক চৌধুরীর কথায় দেশের গানটি শুনলেন আন্দ্রু কিশোরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা

0: বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর 5:33 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 106 MHz ও FM 102 MHz।

0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রমাণ অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআন ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক প্রতিবাদের কলম বেলা 3:05। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। হাজুমদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা বিকেল 5:10।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05।
2: সন্ধ্যে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: শনি ভারতীয় জনজাতীয় অনুষ্ঠান দরবার সন্ধ্যে 7:30।
2: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00।
2: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান প্রচারিত হবে রাত 10:30।
1: এবার এফএম এর অনুষ্ঠান, এফএম 92.5 সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
2: এফএম 106.5 বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: এফএম 90.5 সন্ধ্যে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ভোরের গান, শিল্পী নসীন তাবাসুম স্মরণ। গানের কথা সাজেছেন মীর লিয়াকত আলী, সুর করেছেন জুয়েল আল দিন।

0: গানটি শুনলেন নৌশিন তাবাসসুম শরণের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী খালিদ হোসেন।

খালিদ হোসেনের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। গাহি শ্যামের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।

0: খালিদ হোসেনের কণ্ঠে পরপর দুখানি নজর সঙ্গীত শুনলেন। শিল্পী কণ্ঠে প্রথম গান ছিল বাজল কিরে ভোরে সানাই, পরে মেঘ মেতর বরসায়।
1: শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহমিদা খাতুন, শিল্পী কণ্ঠে প্রথম গান তুমি একলা ঘরে বসে বসে।

প্রিয় শ্রোতা, ফাহমিদা খাতুনের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী কণ্ঠে এবারের গান মেঘের পরে মেঘ জমেছে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহমিদা খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বৃষ্টি নামছে কদম গাছের শাখা প্রশাখাবে, টুপ টুপ করে ঝরেই চলেছে কদম রেণু বর্ষার জল মেখে। শ্রাবণ ধারা যেন জীবনের রূপক, শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক, প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য সহযোগে। আহা শ্রাবণের বৃষ্টি, অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন, নতুন প্রাণের আনন্দে অঙ্কুরিত হয় গাছপালা ফসলের মাঠ। নতুন ফসলের আমেজে হাসি ফুটে উঠুক কৃষকের মুখে, বাংলার প্রতিটি কৃষকের ঘর ভরে থাক সুখ আর সমৃদ্ধিতে। প্রিয় শ্রোতা, এমনই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। বেগুন সবজি হিসেবে ব্যবহৃত হয়, অনেকের ধারণা এই উদ্ভিদের প্রজাতিগুলির উদ্ভব ভারতে হয়েছিল, আবার অনেকের মতে এর বৃদ্ধি আফ্রিকাতেও হতে পারে। বাংলাদেশের বিভিন্ন রান্নায় যেমন বেগুন ভর্তা, বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার অনন্য। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতে আমার কৃষি পর্বে শুনবেন বেগুনের রোগ ও প্রতিকার, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ আমরা আলোচনা করব বেগুনের রোগ ও প্রতিকার সম্পর্কে, আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ফারহানা হক, উপপরিচালক খামারবাড়ি ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব বেগুনের আধুনিক জাত সমূহ কি কি।
2: বেগুন বাংলাদেশের জন্য একটি জনপ্রিয় সবজি এবং এর ফলনটা সারা বছরই হয়ে থাকে। তো আমাদের দেশে যে সমস্ত জাত দেখা যায় যে বেগুনের আধুনিক জাত, সেটা হচ্ছে যে বাড়ি বেগুন ১, বাড়ি বেগুন ২, বাড়ি বেগুন ৪, বাড়ি বেগুন ৫, বাড়ি বেগুন ৮, বাড়ি বেগুন ১২। এছাড়াও দেখা যায় যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেখান থেকেও তারা কিছু জাত উদ্ভাবন করেছে, যেমন বিনা বেগুন ৪, বিনা বেগুন ৮ এবং বিনা বেগুন ১০। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য জাত।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো বেগুনে কি কি রোগ দেখা যায়।
2: বেগুন চাষ করতে গেলে দেখা যায় যে বেগুনের মধ্যে বিভিন্ন ধরনের রোগও হয় এবং পোকারও আক্রমণ হয়। সময় মতো যদি আমরা এই সমস্ত রোগ ও পোকা দমন না করতে পারি, তাহলে ফলনটা মারাত্মকভাবে কমে যেতে পারে। সাধারণত দেখা যায় যে বেগুনের মধ্যে ঢলে পড়া রোগ, বেগুনের খুদে পাতা রোগ, বেগুনের ফল ও কাণ্ড পচা, বেগুনের গোড়া পচা বা নেতিয়ে পড়া, যেটা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাও এতে আক্রমণ করে থাকে। আর আরেকটা রোগ বিশেষভাবে হয়ে থাকে যে পাউডারি মিলডিউ রোগটা হয়ে থাকে বেগুনেতে।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যেটি আপনি বললেন যে বেগুনের ঢলে পড়া রোগ, বেগুনের ঢলে পড়া রোগের লক্ষণ ও প্রতিকার আমরা কিভাবে করতে পারি।
2: বেগুনের ঢলে পড়া রোগটা হচ্ছে ছত্রাক দিয়েও হয়, আবার ব্যাকটেরিয়াজনিতও হতে পারে। তো যদি আমরা দেখি যে গাছের পাতা হলুদ হয়ে যাবে, এটা যদি আমরা ঢলে পড়া রোগটা হয়ে থাকে তখন। আর যখন আমরা দেখব যে গাছের পাতাগুলো সবুজ অবস্থাতে ঢলে পড়ছে, তখন বোঝা যাবে যে এটা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে।
1: কি কি লক্ষণ দেখে বোঝা যাবে বেগুনে পাউডারি মিলভিউ রোগ হয়েছে, এই রোগের প্রতিরোধের উপায়গুলো কি কি?
2: এটাও একটি ছত্রাকজনিত রোগ এবং দেখা যায় যে পাতা এবং গাছের মধ্যে সাদা পাউডারের মতো দাগ দেখা যায় এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত গাছটিতে ছড়িয়ে পড়ে। আর আক্রমণের পরিমাণ বেশি হয়ে যায়, তখন পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়। আর এটা প্রতিকার করতে গেলে আমাদের প্রথমে করতে হবে যে আক্রান্ত গাছগুলি ধ্বংস করে ফেলতে হবে। সবসময় আমাদের ক্ষেতটা, মানে আমরা যে জমিতে বেগুন চাষ করবো, সেখানে ক্ষেতটা পরিষ্কার রাখতে হবে এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে। আর যদি আমরা কোনো ছত্রাকনাশক দিতে চাই, তখন অবশ্যই অনুমোদিত মাত্রায় এটা দিতে হবে এবং অনুমোদিত রেজিস্টার যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলি আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি রিডোমেল গোল্ড, এটা অনুমোদিত মাত্রা বলতে দেখা যাবে যে ২ গ্রাম পার লিটার হারেও আমরা এটা ব্যবহার করতে পারি।
1: বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ আমরা কিভাবে চিনতে পারবো?
2: এটা হচ্ছে ছত্রাকজনিত একটি রোগ বেগুনের, এবং যখন দেখা যায় যে বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ হয়, তখন পাতার উপরে ধূসর বা বাদামি রঙের চক্রাকার দাগ দেখা যাবে এবং আস্তে আস্তে পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়বে। আর যদি মাটির সংযোগস্থলে কাণ্ড সরু হয়ে যায়, তখন বুঝবো যে আমরা যে কাণ্ড ফল পচা রোগ হয়েছে এবং বাতাসে এটা হেলে ভেঙে যাবে ডালগুলি। আর আক্রান্ত বেশি হলে দেখা যায় যে বাদামি রঙের গোলাকার ক্ষতের সৃষ্টি হয়। আর এটা প্রতিকার করতে গেলে আমাদেরকে অবশ্যই রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে এবং বীজ শোধন, যদি আমরা ছত্রাকনাশক বা অনুমোদিত যে সমস্ত আমাদের বীজ শোধনের ওষুধ রয়েছে সে সমস্ত ওষুধ দিয়ে আমাদেরকে বীজটা শোধন করে নিতে হবে। আর হচ্ছে যদি কোনো গাছ আক্রান্তই হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আক্রান্ত অংশ বা ফল বা পাতা যেটাই আক্রান্ত হবে সেটাই আমাদেরকে ধ্বংস করে ফেলতে হবে। আর যদি আমরা যদি ক্রপ রোটেশন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা অনেকটাই কমে যাবে, এই এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আর রাসায়নিক দমনের ক্ষেত্রে আমরা অনুমোদিত কোনো ছত্রাকনাশক আমরা ব্যবহার করব আর কি।
1: বেগুনের রোগ ও প্রতিকার সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা।
0: বাড়ির পাশের পতিত জায়গা বলতে সাধারণত বাড়ির আশেপাশে অব্যবহৃত বা অনাবাদী জমিকে বোঝায়। এই জায়গাগুলোতে সাধারণত কোনো ফসল বা গাছপালা লাগানো হয় না। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে শোনাবো বাড়ির পাশের খালি পতিত জায়গা নিয়ে কৃষি বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন। কোথাও তিন দিনের বেশি পরিষ্কার পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। বন্ধনা উপস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 30শে শ্রাবণ, 30শে সফর, 14ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16ই আগস্ট যাচাই বাছাই, জানিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ। রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে, জানালেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। লেবাননে কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস। এবং ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
2: তিনটা মনোনয়নপত্র পেয়েছি, তিনটার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে দুইটা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে একটা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব।
0: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন LDP-র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে নিজ নিজ দল থেকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল বৃহস্পতিবার। পদটিতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন LDP-র চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সভায় সর্বসম্মতিক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ পদে চূড়ান্ত করা হয়।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
3: এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার দিনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবনায় প্রার্থী হয়েছেন অলি আহমদ। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চার অংশ হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে।
5: এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান MP, মাননীয় বিরোধী দলীয় নেতা এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের উদ্যোগ এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। উনি 3 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন, উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধার এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন।
3: আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারিক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সরকারের সহায়তা ও বিনিয়োগ বন্ধ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল বেসরকারি খাত নির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা। সরকার 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার খাতের লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ নিয়ে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করে। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, দেশে গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তা প্রদান করা হবে। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড IMO এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশী শিক্ষার্থীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান। এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিক্স চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান। বৈঠকে স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের IELTS পরীক্ষার আদলে একটি পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। আগামী 30শে আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান APM টার্মিনালসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে একথা জানান। মন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি জানান, টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, ফলে কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে প্রকল্পে নারীদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। তিনি বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের আরও সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সানাউদ্দিন আহমদ মাদক ও জুয়াকে দেশের দুটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে এর বিস্তার রোধে জোরালো ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। গতকাল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইতিমধ্যে বেশ কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সরকার ভ্রাম্যমাণ আদালত এবং মাদক সংক্রান্ত অপরাধ মোকাবেলার যথাযথ এখতিয়ার সম্পন্ন ট্রাইব্যুনাল ও আদালত প্রতিষ্ঠার মাধ্যমে আইনের প্রয়োগ জোরদার করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে গতকাল সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর আইরিন জুবাইদা খান। সাক্ষাৎকালে বহির্বিশ্ব বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও অর্জনসমূহ যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় স্থান পায়। ডক্টর আইরিন জুবাইদা খান বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে উভয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর হাতে তা দমন করা হবে। তিনি গতকাল ময়মনসিংহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কিভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। জামিনের পরও বেল বন্ড দাখিল করতে আদালত আর কারাগারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনেই করা যাবে পুরো প্রক্রিয়া। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর জেলায় চালু হল ই বেল বন্ড সিস্টেম। এর ফলে দেশের 28 জেলায় পৌঁছাল এই কার্যক্রম। আইনমন্ত্রী বলছেন, শুধু জামিন প্রক্রিয়া সহজ করাই নয়, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: জামিনপ্রাপ্ত আসামিদের বেল বন্ড দাখিলের প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান নতুন করে আরো 12 জেলায় ই বেল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে এক ক্লিকেই বেল বন্ড জমা দেওয়া যাবে।
8: আগে যেখানে একটা বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যে কোনো জায়গায় বসে, গাড়িতে বসে, স্মার্টফোন ব্যবহার করে বেল বন্ড জমা দিতে পারবেন এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যে ওখানে রিসিভ হয়েছে সেটাকে ওটিপি আসবে সাথে সাথে।
7: আইনমন্ত্রীর দাবি, এতে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা আদালতে বারবার যাওয়ার ভোগান্তি কমবে। আগে চালু হওয়া 16 জেলায় এরই মধ্যে প্রায় 1,20,000 ই বেল বন্ড দাখিল হয়েছে।
8: এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে।
7: বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে আপসযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উপরও জোর দিচ্ছে সরকার। এজন্য জেলা লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।
8: যদি দেখেন কোন মামলা কম্পাউন্ডারি মামলায় কারাগারে কেউ বন্দি আছে, আপনার জেলা লিগ্যাল এইড অফিসের সাথে যোগাযোগ করেন। বিচারক যারা আছেন, যারা দেখেন যদি কম্পাউন্ডারি মামলা হয়, নেগোশিয়েবল হয়, আপনারা একটু লিগ্যাল এইডে পাঠান।
7: ই বেল বন্ডের পাশাপাশি মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্য সরকারের।
6: আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
9: পদক বিতরণ করবেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা স্বীকৃতি হিসাবে এই পদক প্রদান করা হবে।
6: ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম গতকাল এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রাজধানীর অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজটের টেকসইভাবে সমাধানের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে যানবাহন চলাচলকে আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করতে এই বিশেষ পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সরাসরি কারিগরি সহায়তায় এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বাংলাদেশের আকাশে গতকাল 1448 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখার কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। কমিটি জানায়, এর ফলে আজ পবিত্র সফর মাসের 30 দিন পূর্ণ হবে এবং আগামীকাল থেকে 1448 হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী 26 আগস্ট বুধবার পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। কারাগারের অতিরিক্ত বন্দির চাপ কমাতে লেবানন বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন পাশ করেছে। গত বুধবার পাশ হওয়া এই আইনের ফলে হাজার হাজার কারাবন্দী ও পলাতক ব্যক্তি সুবিধা পাবেন। সিরিয়ার গৃহযুদ্ধ সংক্রান্ত ঘটনার মামলায় বিপুল সংখ্যক লেবানিজ কারাগারে বন্দী ছিল। বিধায় 2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর লেবাননের সাধারণ ক্ষমার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবানন যুদ্ধ, মাদক সংক্রান্ত অপরাধ ও গাড়ি চুরির মামলায়ও বহু ব্যক্তি কারান্তরীণ রয়েছেন। লেবানন এর আগে 1975 থেকে 1990 সালে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ক্ষমা আইন পাশ করেছিল। ওই আইনের ফলে অনেকে সংঘাত চলাকালে সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলার পিপলকোটি এলাকায় নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ

নিহত হয়েছেন। উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল গাজানগরীর দক্ষিণ পশ্চিমের আল রশিদ সড়কে 43 বছর বয়সী কর্নেল জামাল আবু কামিলকে বহনকারী গাড়িতে ড্রোন থেকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলায় অপর 2 জন আহত হন। এদিকে ইসরায়েল গাজা থেকে লাখ লাখ টন ধ্বংসস্তূপের চূর্ণ ও মিশ্রণ অপসারণে বড় পরিসরে অভিযান শুরু করেছে। মানবাধিকার গ্রুপ ও পর্যবেক্ষকরা এ তথ্য জানায়। এই ধ্বংসস্তূপ অপসারণের মাধ্যমে গাজার জনমিতি বদলে দেওয়া ও গণহত্যার তথ্য প্রমাণ মুছে ফেলার অপচেষ্টা থাকতে পারে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে গতকালের 1 উইকেটে 96 রান নিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 115 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। এদিকে দুই দেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 22 আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া দলের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আগামী রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:33 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, জানিয়েছেন নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ। এবং রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, সুন্দর একটা সকালে সবাইকে নতুন একটা তথ্য জানাতে চাই, যা আমরা উপকৃত হব তথ্যের বিনিময়ে। পাশাপাশি তথ্য আমাদের জানা প্রয়োজন। বিষয়টি নির্বাচন করা হয়েছে সুখের ঠিকানা অনুষ্ঠানে আজকে, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ এবং করণীয়। প্রিয় শ্রোতা, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ নিয়ে কথা বললেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ। পরিচয় করে দিই, ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, যিনি সহকারী অধ্যাপক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। শুরুতে জানতে চাই, এই দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ তো আমরা যাবো, তার আগে আসি এই কাশি বা ফুসফুসের রোগ কেন হয়।
2: বুকের ভিতরে হার্টের পাশাপাশি দুটো অত্যন্ত গুরুত্ব

0: সম্পূর্ণ ফুসফুস আছে। তো তার একটা অন্যতম রোগের লক্ষণগুলির মধ্যে অন্যতম লক্ষণ হলো কাশি। তো দীর্ঘমেয়াদী, যে আমাকে প্রশ্নকর্তা ডক্টর বলেছেন যে দীর্ঘমেয়াদী কাশি কি কারণে হতে পারে, আসলে অনেক কারণ আছে। এর মধ্যে ফুসফুসের কারণেও যেমন কাশি হতে পারে, ফুসফুসের বাইরেও হতে পারে। যেমন ধরেন একজন মানুষের নাকের অ্যালার্জি থেকে শুরু করে ফুসফুসের অ্যালার্জি, অ্যাজমা, ধূমপানজনিত ফুসফুসের সমস্যা, টিবি রোগ, হার্ট বিভিন্ন কারণে ফুসফুসের কফ বেরোতে পারে না, ব্রঙ্কিয়েকটেসিস নাম বলে এ ধরনের রোগ আছে, ফুসফুস আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, এটাকে বলে ফুসফুস DPLD বলি ইংরেজিতে আমরা। এছাড়াও বিভিন্ন কারণে যদি ফুসফুস ফেল করে ফুসফুসের প্রেসার বেড়ে যেতে পারে, সেখান থেকেও কাশি হতে পারে। এছাড়াও হার্ট ফেল করেছে, হার্ট ফেল করা বা অন্য কোনো কারণে ফুসফুসে পানি এসেছে, সেজন্য কাশি হতে পারে।
1: ধন্যবাদ ডক্টর মোশফিকুল ইসলাম। জানতে চাই যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে লক্ষ্য করছেন নিশ্চয় আপনিও, যে যাদের একটু কাশি হয় তারা খুব দ্রুত দোকান থেকে একটা কাশির সিরাপ খেয়ে বসে থাকেন, তারা কাশির খেয়ে ভাবেন যে এতে বোধ হয় মুক্তি, আপনার মন্তব্য কি?
0: ধন্যবাদ, অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন করেছেন। আসলে কাশি হয় নাই এরকম প্রশ্ন যদি কাউকে করা যায় যে কেউ বলতে পারবে না যে কাশি হয় নাই, তো কাশি তো হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে কাশি সাধারণত শ্বাসনালীর একটু অ্যালার্জি হইল অথবা একটু উপরে শ্বাসনালীতে ভাইরাস জনিত ইনফেকশন হইল সেখান থেকে, অথবা ধুলাবালি ধোঁয়ার অ্যালার্জির কারণে কাশি হইল। তো এসব কাশি বেশিরভাগই এমনিতেই ভালো হয়ে যায়। তো আমাদের দেশে একটু ব্যতিক্রম একটা অবস্থা আমরা লক্ষ্য করি ডক্টর হিসেবে, যে কাশি হইলে দোকানে যে একটা ওষুধ চেয়ে নিলাম খেয়ে নিলাম, এটা অত্যন্ত মারাত্মক একটি ভুল। কারণ আপনি আপনার চিকিৎসার জন্য এমন কারোর উপর নির্ভর করছেন যিনি চিকিৎসার ব্যাপারে কোনো জ্ঞানই রাখেন না। সুতরাং দেখা যাচ্ছে একটা বড় কারণে কাশি হচ্ছে, সেটা আপনি এই ওষুধ থেকে দোকানের ওষুধ খেতে খেতে রোগটা নির্ণয় করতে অনেক দেরি হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই ধরনের আমাদের যে অ্যাটিচিউড, আমাদের যে মানসিকতা, দোকান থেকে একটা ওষুধ কিনে খাবো, এটা পরিহার করতে হবে। এবং এটা সঠিক জায়গায় যে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অথবা অন্তত পক্ষে মেডিকেল লাইনে নলেজ আছে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা নেওয়া উচিত।
1: ভুলকে ভুল বলতেই হবে
0: অবশ্যই।
1: পাশাপাশি আমরা একটা তথ্যে আসি, যাদের দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ আছে তাদের করণীয় কি, কিভাবে রোগটিকে তারা নিরূপণ করে একটা সঠিক পথে পৌঁছাবে?
0: আসলে অনেক ধন্যবাদ, প্রশ্নটা এত সহজভাবে করেছেন, কিন্তু দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ তো অনেক, তাই নির্দিষ্টভাবে কোনো রোগের দিকে আমি যাচ্ছি না। প্রথমে আমি বলবো যে আপনার রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে রোগটাকে নির্ণয় করবেন এবং সেটার চিকিৎসা নেবেন। চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদী যে সমস্ত ফুসফুসের রোগ আছে তাতে আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন আপনি ধূমপান পরিহার করবেন, নিয়মিত ভালো খাবার খাবেন, নিয়মিত শরীরের বা শ্বাসনালীর ব্যায়াম করবেন, ফুসফুসের টিকা যে সমস্ত নিতে হয় ভ্যাকসিন সেগুলো নেবেন। এছাড়াও যেমন ফুসফুসের রোগীরে যে কোনো সময় একটা ইনফেকশন হতে পারে, এজন্য ধরেন হাসপাতালে বা যেখানে ইনফেকশন আছে, ধুলাবালি আছে, পেশাগতভাবে আপনি এমন পেশা পরিহার করতে হবে যেখানে অনেক রকমের ফুসফুসের ক্ষতি হতে পারে, ধরনের কেমিক্যালস বা ধোঁয়াগুলো থাকতে পারে সেগুলো পরিহার করতে হবে। এবং মাঝে মাঝেই আপনাকে দীর্ঘমেয়াদী ফুসফুসটা ভালোর দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
1: আমাদের জীবনযাপনের একটা অভ্যেস আমরা লক্ষ্য করেছি, যেখানে সেখানে থুতু ফেলা, কফ ফেলা, আপনার মন্তব্য জানতে চাই আজকে।
0: আসলে এটা আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা যেটা বলে থাকি যে কাপ ইটিকেট। আসলে কাশিটার কিভাবে আমি ফেলবো, কোথায় ফেলবো, এটার একটা সুনির্দিষ্ট একটা পরিচ্ছন্নতা, একটা বিধি আছে যে কোথায় ফেলবো। যেখানে সেখানে কাশি ফেলা, এটা আসলে একটা অনুভব, একটা হাইজেনিক একটা ধারণা হতে পারে না। তো এছাড়া ফুসফুসের, আপনারা জানেন যে ফুসফুসে অনেকগুলো রোগ আছে যারা কাশির মাধ্যমে ছড়ায়। যেমন টিবি একটা রোগ ছিল, যে একটা কাশির সাথে হাঁচির সাথে লক্ষ কোটি রোগ জীবাণু বেরোয় যায় যেটা আরেকজনকে সংক্রমিত করে। আর পরিচ্ছন্নতার কথা তো আমি শুরুতেই বললাম, তো অবশ্যই নির্দিষ্ট জায়গায় কফ থুতু ফেলতে হবে, এটার কোনো বিকল্প নেই।
1: শেষ পর্যায়ে আমরা আসি, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যাদের হয়েছে নিরূপণ করা, পাশাপাশি ভালো চিকিৎসার ব্যবস্থা করা, যদি করা না হয় তাহলে মৃত্যু ঝুঁকি রয়েছে, আপনার মন্তব্যটা কি?
0: আমি প্রতিনিয়ত এই যে দীর্ঘমেয়াদী ফুসফুস সঠিকভাবে চিকিৎসা না হওয়ার কারণে ফুসফুস ফেল করে, যেটাকে আমরা রেসপিরেটরি ফেলিওর বলি, সেটা সেই ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকি, দেখি মানুষ যে এত কষ্ট পাচ্ছে। যেমন এই মুহূর্তে একজন ইয়াং পেশেন্ট 42 ইয়ার্স এর ভেন্টিলেশনে আছে, মেশিনে দিচ্ছি আমরা, ধরে নিয়েছি তাকে খুলতে পারবো না, কেন তার ফুসফুসটা দীর্ঘমেয়াদী চিকিৎসা না নেওয়ার কারণে ফুসফুসটা স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, উনি আর নিজের থেকে শ্বাস নিতে পারছি মানে মেশিন দিয়েও সেই শ্বাসটা চালানো যাচ্ছে না। সুতরাং আগে যদি আপনি চিকিৎসা করেন আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, আপনি ভালো থাকবেন। তবে আপনি যদি দেরি করে ফেলেন, অ্যাজমা রোগ যেটা চিকিৎসা করলে 100 ভাগ ভালো হয়ে যায়, আপনি চিকিৎসার মাধ্যমে আপনি খেলাধুলা, আপনার স্বাভাবিক জীবন, আপনার যে কোনো রকম অ্যাথলেটিক কর্মকাণ্ড করতে পারেন, অনেক অ্যাথলেট আছে তারা অ্যাজমা রোগী, কিন্তু যদি চিকিৎসাটা না করেন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে।
1: প্রিয় শ্রোতা, আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে আমরা পেয়েছি বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ একটু আগে শুনেছেন যে আইসিইউ নিয়ে তিনি কাজ করেন দীর্ঘদিন যাবৎ ডাক্তার মোশফিউল ইসলাম, আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং প্রিয় শ্রোতা আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা, জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সাইদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন দেশের গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর দিয়েছেন অশোক কুমার সরকার।

শুনছেন দেশের গান। এবারে গানের শিল্পী সালমা জাহান, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর গানে কথা সাজিয়েছেন অশোক কুমার দেব।

বন্ধুরা, দেশের গানে সব শেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানের কথা সাজিয়েছেন নাসরিন নাহার, সুর দিয়েছেন রুহেল খন্দকার।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীর থেকে আমি সালাহউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে 2026-27 বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত এই নজরুল বর্ষকে সম্মান জানিয়ে বাংলাদেশ বেতার ঢাকা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে আরেকটি অন্যতম অনুষ্ঠান চির উন্নত মমশীর, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সুস্মিতা দেবনাথ সূচি। সুস্মিতা, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
0: তা আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথমে কোন গানটি গাইবে?
1: প্রথমে আমি গাইছি এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা, কাব্যগীতি পর্যায়ের একটি গান, এবং এই গানটি প্রেমের গান,
0: সর্বকালের আধুনিক গান।
1: এতকাল
0: আগে যে আধুনিক গান উনি করেছেন, এখন এই সময় শ্রোতারা শুনলে মনে হবে যে না, এই সময়েরই গান
1: লেখা।
0: তো এই সর্বকালের আধুনিক আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বিস্ময়কর সৃষ্টিকর্ম এটি। আমরা শুনি গানটি।
1: জি।

0: ভারী চমৎকার, খুব ভালো হয়েছে, একেবারেই মনে হচ্ছে যেন একটা সুর ছন্দে একেবারে দোদুল্যমান একটা অবস্থা, তাই না? তো তুমি অনেকদিন থেকে গান করছো, এই সময়ে তোমরা যারা ভালো গান করছো তুমি তাদের একজন, তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের সার্বিকভাবে নজরুল চর্চা নিয়ে যদি একটু কিছু বলো।
1: নজরুল চর্চা আসলে আমি বলবো যে আগের চেয়ে এখন অনেক বেশি গোছানো হয়েছে। আমরা যে কোনো গান শিখতে গেলে স্বরলিপির একটা সহায়তা পাই, আদি রেকর্ডেরও সহায়তা পাই, যার জন্য আগের চেয়ে এখনটা শেখার মাধ্যমগুলো সহজ হয়েছে। তো এখন সেই কারণে নজরুল চর্চাটাও বাড়ছে এবং আরো বাড়বে বলে আমি আশাবাদী।
0: অনেক ধন্যবাদ তোমাকে সুধী মণ্ডলী। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের শেষ গান আমাদের শিল্পী কোনটা গাইবে আমি সেটা দেখি।
1: আমি এবার একটি প্রকৃতি পর্যায়ের গান গাচ্ছি। এই গানটি স্বরলিপি প্রথম খণ্ডের নতুন পাতার নূপুর বাজে দক্ষিণাবায়ে।
0: চমৎকার এই গানটি, এই গানটিরও যেমন ওই যে সুর ছন্দ মিলিয়ে একেবারে যেন কেমন একটা অন্য জগতে আমাদের নিয়ে চলে যায়, তাই না? বসন্তের মাদকতা তো আছেই, সেই সঙ্গে আধুনিক কতখানি আধুনিক হতে পারে এটা নজরুল তার প্রকৃষ্ট আরেকটি উদাহরণ। আমরা এই গানটি শুনবো এবং শুনতে শুনতে বিদায় নেব। সুধী মণ্ডলী, আমাদের এই চির উন্নত মমসির অনুষ্ঠান আপনারা শুনবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এই গানটির সঙ্গে সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মবশির। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা সুস্মিতা দেবনাথ সূচি, অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন তনভীর সিদ্দিকী সৈকত এবং তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ইএফটি ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন সকাল 8টার ইংরেজি খবর।

0: অশোক কুমার সরকারের কথা ও সুরে এ সপ্তাহের গানটি শুনলেন জানিতা আহমেদ জিলিকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার শেরেবাংলা নগর আগারগাঁ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পারবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন লালন গীতি। প্রথম শিল্পী আবু বকর সিদ্দিক, শিল্পী কণ্ঠে শুনবেন সব লোকে কয় লালন কি জাত।

প্রিয় শ্রোতা, শুনছেন লালন গীতি। এবারে শিল্পী কোহিনুর আক্তার গোলাপী শিল্পী কণ্ঠে শুনবেন নইলে মোর দশা কি এমন হয়।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লালন গীতি। এবারে শিল্পী ইউসুফ ইমাম শিল্পী কণ্ঠে শুনবেন কোথা রবে ভাই বন্ধুগণ।

এতক্ষণ শুনলেন লালন গীতি, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, প্রকৃতির রানী বর্ষাকে বিদায় জানানোর ক্ষণে মন এক অজানা বিষাদে ও নস্টালজিয়ায় ভরে উঠেছে। মন খারাপের ছলাৎ ছলাৎ শব্দ আর স্মৃতির রোমন্থনের সাথে বৃষ্টির জমানো জলে ভেসে চলা সোনালী দিনগুলো, ঝিরিঝিরি বৃষ্টি, কদম ফুলের ঘ্রাণ আর মেঘের লুকোচুরি খেলা পিছনে ফেলে প্রকৃতি এখন শরৎকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। আকাশ থেকে মেঘের গভীর আস্তরণ সরে গিয়ে আস্তে আস্তে রোদের দেখাও মিলছে মাঝে মাঝে। কদম ফুলের দিন শেষ হয়ে বাতাসে এখন শরৎকালের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আর তাই তো চারপাশের স্নিগ্ধ সবুজ রূপ পাল্টে নতুন ঋতুর সুবাস ছড়াতে শুরু করেছে।
1: যৌবন মানব জীবনের সবচেয়ে দামি সময়, কেননা এ বয়সের মানুষের ধমনীতে থাকে উষ্ণ রক্ত, চোখে থাকে স্বপ্ন এবং কাজ করার দুরন্ত সাহস। তাই যে কোনো দেশের মূল চালিকা শক্তি হল এই যুব সমাজ। যুগ যুগ ধরে দেশের প্রাণশক্তি ও পরিবর্তনের প্রধান রূপকার হিসেবে কাজ করছে এই যুব সমাজ। যৌবনের অফুরন্ত কর্মক্ষমতা, নতুন চিন্তা এবং সাহসী ভূমিকা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে আশীর্বাদ স্বরূপ। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগের মাধ্যমে এই তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
0: নিশ্চয়ই, যুব সমাজের নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। নতুন নতুন উদ্যোগ বা ব্যবসা শুরুর মধ্য দিয়ে তৈরি হওয়া কর্মসংস্থান আনে বেকারত্বের অবসান। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে তরুণদের দক্ষতা দেশের প্রত্যন্ত এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অপরিহার্য অবদান রাখে। শুধু তাই নয়, অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদী ভূমিকা রাষ্ট্রের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে হাতিয়ার স্বরূপ। সামাজিক পরিবর্তনে তারা অগ্রণী সেনা নেই। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি বড় অর্জনে যুব সমাজ লড়াই করছে জীবন বাজি রেখে।
1: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কারিগরি ও আধুনিক শিক্ষায় তরুণদের দক্ষ করতে তুলতে হবে। যুবকদের জন্য নতুন কাজের সুযোগ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করাটাও আবশ্যক। সুন্দর, সুস্থ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে তরুণদের গড়ে তুলতে হবে এবং দেশের যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
0: যেমনটা বলছিলাম একটু আগে, যুব সমাজ হল একটি দেশের ভবিষ্যতের ভিত্তি। এই শক্তিকে অবহেলা করলে দেশের অগ্রগতি থেমে যায়। তাই তরুণদের সঠিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সুশৃঙ্খল ও দক্ষ যুব সমাজের সহযোগিতা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এই ছোট্ট দেশটি সুখী ও উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত হতে পারবে। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম অনুষ্ঠান সূচি, তো আমাদের সাথেই থাকুন।

0: প্রিয় শ্রোতা, আমাদের এই ছোট্ট জীবনে প্রতিটি মুহূর্তই মূল্যবান, যেখানে আমরা বেঁচে থাকি বর্তমানের উপর ভিত্তি করে, যা একদিন রূপ নেয় ইতিহাসে। তাই আমাদের কাজ ও অর্জনের মাধ্যমে আমরা চলে যাওয়ার সময়কে সার্থক করে তুলতে পারি, কেননা ভালো কাজের মধ্য দিয়েই ইতিহাস রচিত হয়। মানুষ তার ভালো কাজের জন্যই স্মরণীয় হয়ে থাকে এবং এখান থেকেই ভবিষ্যতের শিক্ষা ও অনুপ্রেরণা নেওয়া হয়। তাই দিনের শুরুতে আমরা আমাদের অতীতের ঘটনা এবং পূর্বপুরুষদের ভালো কাজ, নানা রকম আবিষ্কারকে স্মরণ করি আমাদের চলার পথকে সহজ ও মসৃণ করার জন্য।
1: অনুষ্ঠানের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন। আজকের এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।
2: শ্রোতা বন্ধুরা, আজ 14 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 226তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তির তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1935 খ্রিস্টাব্দের 14 আগস্ট যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট আইন পাশ ও স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ঐতিহাসিক আটলান্টিক চার্টার শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন 1941 খ্রিস্টাব্দের এই দিনে। 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটিয়ে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের ঘোষণা দেয় জাপান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 2010 খ্রিস্টাব্দের এই দিনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস শুরু হয়। যুগে যুগে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের পক্ষে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমন তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা স্টিভ মার্টিন জন্মগ্রহণ করেন 1945 খ্রিস্টাব্দের এই দিনে। 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মান চলচ্চিত্র নির্মাতা ও লেখক ভিম ভেন্ডার্স জন্মগ্রহণ করেন। 1966 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন অভিনেত্রী ও মডেল হ্যালি বেরি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অপথারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাত এক বিষয়। আজ 14 আগস্ট, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1956 খ্রিস্টাব্দের 14 আগস্ট জার্মান নাট্যকার ও কবি বেটল্ট বেখট মৃত্যুবরণ করেন। ফরাসি পদার্থবিদ ও নোবেল জয়বিজ্ঞানী ফ্রেডেরিক জুলিও কুরি 1958 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1972 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রমা। ইতালীয় রেসিং ড্রাইভার ও ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতা এনচো ফেরারি 1988 খ্রিস্টাব্দের আজকের এই দিনে ইহলোক ত্যাগ করেন। 2004 সালের খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেল জয়ী পোলীয় মার্কিন কবি ও প্রাবন্ধিক চেসওয়াফ মিওস। বন্ধুরা, এই দিনের পর্ব আজ এই পর্যন্তই।

0: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা, বাংলাদেশ একটি প্রাচীন জনপদ। হাজার বছরের পরিক্রমায় এখানে গড়ে উঠেছে বৈচিত্র্যময় সংস্কৃতি ও স্থাপত্যরীতি। মৌর্যগুপ্ত, পাল, সেন, সুলতানি, মুঘল ও ব্রিটিশ আমলের নানা স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে আছে এদেশের এমাথা থেকে ওমাথা পর্যন্ত। এসব নিদর্শন আমাদের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস ও সংস্কৃতির নীরব সাক্ষী।
0: এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: প্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি পুরনো ঢাকার চকবাজার এলাকায়। এখানে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি প্রাচীন স্থাপনার সাথে, সেটি হল চকবাজার শাহী জামে মসজিদ। চকবাজার শাহী জামে মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরনো ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত। এটি মোগল আমলে নির্মাণ করা হয়েছিল। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা করা হয় যে মোগল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি চকবাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ইমাম জনাব মুফতি নাঈম রেজওয়ানের সাথে। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমি খুব ভালো আছি।
2: আপনি কতদিন যাবত এই চকবাজার শাহী জামে মসজিদে আছেন?
3: 2000 সন থেকে এই মসজিদে আমি সিনিয়র পেশ ইমাম কাম খতিব হিসাবে দায়িত্ব পালন করছি, প্রায় 25 বছর।
2: এই মসজিদের বিষয়ে একটু বলবেন।
3: এই মসজিদটা বড় একজন ব্যক্তিত্ব, যিনি মোগল আমলের বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন, আমিরুল উমারা যাকে বলা হয়, শায়েস্তা খান মরহুম, উনি এই মসজিদ নির্মাণ করেছেন। এবং ঐতিহ্যগতভাবে এই মসজিদটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানকার যারা আমির উমারা ছিলেন অতীতে, ওনারা এই মসজিদে জুমা নামাজ পড়তেন। এখান থেকে চাঁদের ঘোষণাও হতো এই মসজিদ থেকে। এবং এই মসজিদ একটা, আমি যতটুকু শুনেছি যে এখানে একটা কামানও ছিল, যে কামানের গোলা ছুড়ে চাঁদের ঘোষণা,
2: ঈদের চাঁদ, রমজানের চাঁদ উঠলে ওই কামানের গোলা ছুড়ে তারপর ঘোষণা করা হতো যে চাঁদ উঠেছে।
3: জি জি জি। আর এখানে আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ে তারা সকলেই ইবাদত করতে খুব তৃপ্তি পায়।
2: আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। চকবাজার শাহী জামে মসজিদটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত স্থাপনা। প্ল্যাটফর্মটির নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তকৃতি কক্ষ আছে। এগুলোর মাথার উপরে খিলান ছাদ রয়েছে, যার উপরের অংশ অবশ্য সমান্তরাল। ধারণা করা হয় এই মসজিদের প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। এ ধরনের ভবনগুলোকে বলা হয় আবাসিক মাদ্রাসা মসজিদ। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো চকবাজার শাহী জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি এবং চকবাজার শাহী জামে মসজিদের নিচে মসজিদ মার্কেট আছে, এই মার্কেটে অনেক বছর যাবত ব্যবসা করছেন, তেমন একজন ব্যবসায়ীর সাথে। কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
2: আপনার কি নাম?
4: আমার নাম হাজি মোহাম্মদ আজিজউদ্দিন।
2: আপনি চকবাজার শাহী জামে মসজিদে এই মার্কেটে কত বছর ব্যবসা করছেন?
4: আমি এই মার্কেটে প্রায় 35 বছর ধরে ব্যবসা করছি, এবং এইখানে আমাদের জোহর থেকে এশা পর্যন্ত আমরা এখানে নামাজ পড়ি।
2: এটা তো একটা ঐতিহাসিক মসজিদ, সুবেদার শায়েস্তা খান নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদে আপনি যে নামাজ পড়ছেন, আপনার অনুভূতি কেমন?
4: আমার অনুভূতি খুবই ভালো লাগে, ভিতরে বসলে নামাজটা পড়লে শান্তি পাই, গাড়ি ঘোড়ার যে শব্দ কোনো শব্দ পাওয়া যায় না। আর সবচেয়ে ভালো লাগে যে এখানে এক নিয়তে আল্লাহর সাথে দিদারের সাথে নামাজটা পড়া যায়,
2: একটা ধ্যানে, একই ধ্যানে,
4: এক ধ্যানে নামাজটা পড়া যায়।
2: আপনাকে অনেক ধন্যবাদ। চকবাজার শাহী জামে মসজিদটির আদি গড়নে ছিল 3টি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ে সংস্কার কার্য ও নির্মাণ সম্পাদনের ফলে বর্তমানে এর আদি রূপটি আর দেখা যায় না। মসজিদের ভেতরকার নকশা 3টি বেতে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তকার। 3টি বের উপরই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল। মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলকভাবে বড় আকৃতির। কেন্দ্রীয় মেহরাবটি অষ্টাকোণাকৃতির, যা 2006 সালে সংস্কারের পরেও আজও সেরকমটাই আছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি চকবাজার শাহী জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি, যার বাড়ি এই চকবাজার এলাকায়, আদি বাসিন্দা, তার সাথে আমরা কথা বলছি। কেমন আছেন?
5: ভালো আছি।
2: আপনার কি নাম?
5: মোহাম্মদ কলিমউদ্দিন।
2: আপনি কত বছর যাবত এই মসজিদে নামাজ পড়েন?
5: 60 বছর তো পড়তেছি। আর চকবাজার শাহী মসজিদে আমি আতরের ব্যবসা করি, কুরআন কেতাব।
2: এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন, কেমন লাগে?
5: ভালো লাগে। এতে কুরআন অস্তি আছে, শাহী মসজিদ এত বড় মসজিদ, খুব ভালো লাগে। এই জন্য এদিকে নামাজ পড়ি আমি, এই যে পর্যন্ত পাইছে আছে আল্লাহ হায়াতে তাইবা রাখছে, এতদিন আমি এই শাহী মসজিদ নামাজ পড়ি।
2: আপনাকে অনেক ধন্যবাদ। এক সময় পুরনো ঢাকা অত্যন্ত সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম একটি শহর ছিল। সম্রাট বাবরের আমল থেকে ঢাকা মসজিদের শহরে পরিণত হয়। ঢাকায় হাজার বছরের পুরনো মসজিদ যেমন রয়েছে, তেমনি রয়েছে নতুনভাবে নির্মিত হাজার হাজার মসজিদ। তবে নতুন নতুন মসজিদের ভিড়ে এখনও সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রয়েছে প্রাচীন মসজিদগুলো। প্রায় 350 বছরের পুরনো স্থাপনা ঢাকার চকবাজার শাহী জামে মসজিদ। প্রিয় শ্রোতা, চকবাজার শাহী জামে মসজিদের অনেক বছর যাবত এখানে খাদেম হিসেবে আছেন হাজি আব্দুল সালাম সাহেবের সাথে কথা বলছি। কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি।
2: কত বছর যাবত এখানে আছেন খাদেম হিসেবে?
6: প্রায় 42 বছর কাছে গেছে গা আমি এই জায়গায় আছি, আল্লাহ রাখছে এই পর্যন্ত।
2: এই ঐতিহাসিক মসজিদের আপনি খাদেম হিসাবে মসজিদের সেবা করছেন, মুসল্লিদের সেবা করছেন, কেমন লাগছে আপনার?
6: জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে মসজিদে খেদমত করতে, জনগণের সাথে মিলেমিশে থাকতে পারি, মুসল্লিরাও খুব সম্মান করে, অনেক ভালো আছে আল্লাহর রহমতে।
2: আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে চকবাজার শাহী জামে মসজিদ নিয়ে, যেটি 350 বছরের পুরানো ঐতিহ্য। আগামী পর্বে অন্য কোনো প্রাচীনতম ঐতিহ্যের ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি কামাল মিনা।
1: শুনলেন ঐতিহ্যের সন্ধানে। প্রিয় শ্রোতা, বাংলার ইতিহাস ও সংস্কৃতি সুপ্রাচীন ও বৈচিত্র্যময়। নদনদী বেষ্টিত উর্বর পলিমাটির এই বদ্বীপ অঞ্চলে হাজার বছর ধরে গড়ে উঠেছে এক অনন্য মানব সভ্যতা। রাজনৈতিক পট পরিবর্তন, ধর্মীয় মিথস্ক্রিয়া এবং আর্থসামাজিক পরিবর্তনের হাত ধরে বাঙালির জীবনধারা ও সংস্কৃতি নিরন্তর বিবর্তিত হয়েছে। পরিবর্তনের মধ্য দিয়েই বাংলার সংস্কৃতি আজ টিকে আছে। হাজার বছরের ইতিহাসের পথপরিক্রমায় ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরে বাঙালি জাতি এগিয়ে চলেছে এক ভবিষ্যৎ সম্ভাবনার দিকে।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
7: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা একটু কৌলজের মুখরি বংশ নিয়ে আলোচনা করছি। কৌলজের অবস্থান বর্তমান ভারতের উত্তর প্রদেশে। গুপ্ত সম্রাটদের পতনের পর এর মুহূর্তেই মুখরিরা উত্তর ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। ধরে নেওয়া হয় কৌলজই ছিল ওই সময়কার রাজনৈতিক কেন্দ্র। কৌলজের সামরিক দিকটিও বেশ শক্তিশালী ছিল, তবে অবয়বের দিক থেকে ছোট ও কৌশলগত দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে অনেক সম্ভাবনা থাকার পরও মুখরি বংশে ভারত জুড়ে কোনো সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি। মগধ ও মালবের গুপ্ত বংশের পতনের কারণ হিসাবে আমরা দেখেছি মুখরি রাজাদের সাথে সংঘর্ষ ছিল অন্যতম একটি কারণ। উত্তরপ্রদেশে প্রাপ্ত হারা শিলালিপি এমনি সাক্ষ্য বহন করে। শিলালিপিটিতে ঈশান বর্মণ নামক একজন মুখরি রাজার যুদ্ধজয়ের বর্ণনাও দেওয়া আছে। তিনি গৌর, মগধ ও মালবের গুপ্ত বংশের দখলকৃত এলাকা অন্ধ্র ও শুলিকা জয় করেছিলেন। সুস্পষ্টভাবে এটি তাদের সামরিক সক্ষমতার পরিচয় বহন করে। কিন্তু মুখৌরি বংশের এই আধিপত্য বেশি দিন টেকেনি। গৌর ইতিমধ্যেই ইতিহাস কাঁপানো শশাঙ্কের আবির্ভাব ঘটে। পরবর্তী গুপ্ত বংশের মুমূর্ষ অবস্থার রাজা দেবগুপ্তকে নিয়ে শশাঙ্ক মুখৌরি রাজা গ্রহবর্মনের উপর হামলা চালান এবং গ্রহবর্মন নিহত হন। কিন্তু শশাঙ্ক আধিপত্য বলতে যে বিষয়টা বোঝায় সেটা কনৌজে আরোপ করতে পারেননি। যুদ্ধে গ্রহবর্মনের স্ত্রী রাজশ্রীকে বন্দী করা হয়। রাজশ্রী অন্যদিকে থানেশ্বরী রাজা প্রভাকর বর্ধনের কন্যা। যখন রাজশ্রীকে বন্দী করা হয় তখন থানেশ্বরী রাজা ছিলেন প্রভাকর বর্ধনের ছেলে রাজ্যবর্ধন। তিনি বোনকে উদ্ধারের জন্য সর্বশক্তি নিয়ে আসেন। তারপর আসে থানেশ্বরের পুষ্যবংশী। এ বংশটিও গুপ্ত সাম্রাজ্যের পতনের মুখে আত্মপ্রকাশ করে। পুষ্যবতী বংশ ভারতবর্ষের ইতিহাসের বেশ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। হুনদের পতনের ঘটানোর জন্য হর্ষচরিত সূত্র অনুযায়ী যতদূর জানা যায় 404 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধন হুনদের যুদ্ধে পরাজিত করেছিলেন। তখন অবশ্য প্রভাকর বর্ধন জীবিত ছিলেন। প্রভাকর বর্ধন মারা গেলে রাজ্যবর্ধন সিংহাসন আরোহণ করেন। কিন্তু আরোহণের পরে যখন শুনলেন তার বোন রাজ্যশ্রীকে বন্দী করা হয়েছে, তখন বোনকে উদ্ধারের জন্য তিনি এগিয়ে গেলেন সমস্ত সামন্ত নিয়ে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এভাবে দেখেছি সে সময়ে থানেশ্বর, বলবীর, মৈত্রক বংশ, যশুদ বর্মন, চোল রাজবংশ, রাজকুট রাজবংশ, তারা এই গুপ্ত বংশের পতনের পর তাদের রাজত্ব করেছিল। কনৌজের মুখরি বংশের বর্ণনায় জানা যায় প্রভাকর বর্ধনের ছেলে রাজ্যবর্ধন যুদ্ধে নিহত হন। গৌর রাজ্য শশাঙ্কই রাজবর্ধনকে হত্যা করেন। তবে এ নিয়ে অনেক ঐতিহাসিক দ্বিমত পোষণ করেন। রাজশ্রী শশাঙ্কের হাতে বন্দী হন এবং এই রাজ্যবর্ধনের হত্যাকাণ্ডেই জন্ম দেয় ভারতবর্ষের ইতিহাসের এক নতুন নেতৃত্বের। প্রিয় শ্রোতাবৃন্দ, এটি হচ্ছে গুপ্ত বংশের পতনের পর এবং শশাঙ্কের আবির্ভাবে ঠিক মধ্যবর্তী সময়ের একটি বিবরণ। আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব শশাঙ্কের রাজত্বকাল নিয়ে।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত পোশাকের সাথে মানুষের সম্পর্ক বহু আগের। আবহাওয়া সংস্কৃতির সম্পর্কের গভীরতার সাথেই পোশাকের সম্পৃক্ততা। আদি বাঙালির পোশাকের সাথে এযুগের বাঙালির পোশাকে রয়েছে বিস্তর ফারাক। কখনো শাসকের প্রভাবে, কখনো ধর্মের প্রভাবে বাঙালি তার সাজ পোশাকে এনেছে ব্যাপক পরিবর্তন।
0: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
8: শ্রোতা, আজ আপনাদের রাশে সিল্ক শাড়ি নিয়ে কথা বলতে চাই। প্রথমে জানাই, সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। রাজশাহীতে রেশম উৎপাদনের ইতিহাস বহু পুরনো। ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে রেশম উৎপাদন শুরু হয়। 1952 সালের পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম শিল্প গড়ে তোলে। পরে 1961 সালে রাষ্ট্রায়ত্ত রাজশাহী সিল্ক কারখানা প্রতিষ্ঠিত হয়। রাজশাহীর আবহাওয়া ও তুঁত গাছ চাষের উপযোগী পরিবেশ রেশম উৎপাদনের সহায়ক ছিল। তুঁত পাতার পালিত রেশম পোকা থেকে সুতা তৈরি করা হতো। রেশম উৎপাদন প্রক্রিয়া: তুঁত চাষ, রেশম পোকা পালন, গুটি সংগ্রহ, সুতা তৈরি, তাতে বয়ন, রং ও নকশা সংযোজন। একটি সিল্ক শাড়ি তৈরিতে প্রায় 5000টি রেশম গুটি প্রয়োজন হতে পারে। রাজশাহী সিল্কের বৈশিষ্ট্য: মসৃণ ও চকচকে, হালকা কিন্তু টেকসই, অভিজাত সৌন্দর্য, আরামদায়ক ব্যবহার, রং ও ডিজাইন। রাজশাহী সিল্কে সাধারণত ব্যবহৃত রং গাঢ় লাল, নীল, কালো, সোনালি, বেগুনি, মেরুন। ডিজাইনের ফুল, লতা, পাখি ও জ্যামিতিক নকশা জনপ্রিয়। অর্থনৈতিক গুরুত্ব: রাজশাহী রেশম শিল্প বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের অন্যতম। বর্তমানে রাজশাহীর সিল্ক আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত বিভিন্ন ডিজাইনে আধুনিক ফ্যাশনের সাথে সিল্ককে যুক্ত করেছেন। এবং রাজশাহী সিল্ক আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী সিল্ক, যে সিল্কটা বিশ্ব দরবারে এত সমাদৃত হয়েছে। এই সিল্কটা দিনে দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে আরও বেশি সম্মানিতভাবে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
0: শ্রোতা বন্ধুরা, প্রান্তিক আয়োজনে আমরা একটি গান শুনব। গানটির গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবাইয়াত শামীম চৌধুরী এবং শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

0: গানের শুরু শুরু আমরা বিদায় নেব। পূর্বি, জানিয়ে দাও শেষের কথাগুলো।
1: হ্যাঁ, জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমাদান কার্যক্রম শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম। ইসি সিনিয়র সচিব আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এ আহ্বান জানান। ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম গতকাল এই সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে 20টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সরাসরি কারিগরি সহায়তায় এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বাংলাদেশের আকাশে গতকাল 1448 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। গতকাল রাজধানীর বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। কমিটি জানায়, এর ফলে আজ পবিত্র সফর মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামীকাল থেকে 1448 হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী 26 আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে লেবানন বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন পাশ করেছে। গত বুধবার পাশ হওয়া এই আইনের ফলে হাজার হাজার কারাবন্দী ও পলাতক ব্যক্তি সুবিধা পাবেন। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন লেবানিজ সেনাবাহিনীর ওপর হামলার মামলায় লেবাননের বিপুল সংখ্যক মানুষ কারাগারে বন্দী ছিল বিধায় 2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর লেবাননের সাধারণ ক্ষমার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবানন যুদ্ধ, মাদক সংক্রান্ত অপরাধ ও গাড়ি চুরির মামলাতেও বহু ব্যক্তি কারান্তরীণ রয়েছেন। তারা সবাই এই আইনের বদৌলতে মুক্তি পাবেন। লেবানন এর আগে 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ক্ষমা আইন পাশ করেছিল। ওই আইনের ফলে অনেকে সংঘাত চলাকালে সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনে খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 181 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আমরা তো সব সময় সময়ের সঙ্গেই থাকি, আর তাই এ সময় আমরা সবাই বর্ষাকালের সঙ্গেই আছি। আবার এবারের এই বর্ষাকাল সেও তো প্রায় শেষের পথে, আজ 30শে শ্রাবণ, তার মানে আর দিন দুয়েক পরেই আমরা এক নতুন শরৎকালের দেখা পাব।
1: এই যে এখনো চলছে বর্ষাকাল, এই বর্ষাকালের ভালো দিক যেমন আছে, তেমনি কিছু মন্দ দিকও আছে। বর্ষাকালকে মনে করা হয় গাছ লাগাবার উপযুক্ত সময়। এই বর্ষাকাল গভীর হলেই বৃষ্টি, আর বৃষ্টি বেশি হলেই কখনো কখনো বন্যা দেখা দেয়, যা দুর্ভোগ বাড়িয়ে দেয়।
0: এমন বর্ষাকালে আমাদের ছোটদের অবশ্যই সাবধানে থাকতে হবে, বিশেষ করে যেসব শিশুরা গ্রামে থাকে এবং তারা যদি সাঁতার না জানে, বর্ষাকাল তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ বর্ষাকালে পুকুর, ডোবা অথবা খাল বিলে পানি বেড়ে যায়।
1: এই পানির প্রতি শিশুদের থাকে বাড়তি আকর্ষণ, সুযোগ পেলেই শিশুরা পানির কাছে চলে যায়। অনেক শিশুরা সাঁতার জানে না বলেই তারা পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কখনোই কাম্য নয়। ডুবে যাবার হাত থেকে রক্ষা পেতে তাই আমাদের সাঁতার শেখা দরকার।
0: এখন তো শহরেও শিশুদেরকে সাঁতার শেখানো হয়ে থাকে, তাই অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো, আমরা যারা শিশু, আমাদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই আমাদেরকে সাঁতার শেখানো দরকার। আজ এমনই আহ্বান রেখে আজকের কলকাকলি অনুষ্ঠান থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

0: আমাদের দেশে এখন বর্ষাকাল। এই বর্ষাকালেও প্রকৃতির রূপে অপরূপ হয়ে ওঠে। এদেশের প্রকৃতি মনে ছড়ায় মুগ্ধতার আবেশ।
1: এবার সবাইকে নিয়ে যাব এদেশের শেকড় যে গ্রাম, সেই গ্রামের কাছে, যে গ্রাম পাবো এমনই এক দেশাত্মবোধক গানের মাঝে। আর এ গানের পরিবেশনায় জারিন আনজুম আনিকা।

0: শোনা হলো দেশাত্মবোধক গান। আর এবার আমরা শুনবো আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু লেখা, যে লেখার মাঝে কোনো কোনো বিষয় আমাদেরকেও ভাবিয়ে তুলবে অথবা নতুন কিছু লিখতে প্রেরণা যোগাবে। আমরা হয়ে উঠতে পারবো লিখিয়ে বন্ধু।
1: আবার এই লেখা কানের শোনার ভেতর দিয়ে আমরাও পড়ার কষ্ট থেকে মুক্ত থাকতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আমাদের কানটাকে খোলা রাখতে হবে আর মনটাকে রাখতে হবে লেখার মাঝে। এমনই সবার জন্য আমাদের আজকের নিবেদন রানারের ঝুলি। এই পর্বটি আজও আমাদের জন্য গ্রন্থনা করে দিয়েছেন ভাইয়া গোলাম নবী পান্না। উপস্থাপনায় আছে নামিরা রাইদা।

0: ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারের ঝুলি। আজকে রানারের ঝুলি উপস্থাপনায় রয়েছি আমি নামিরা রাইদা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, শ্রাবণ মানেই তো আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো ঝিরিঝিরি, কখনো আবার অঝোড় বৃষ্টি। প্রকৃতির বুকে সবুজের উচ্ছ্বাস, নদী নালা ফিরে পায় নতুন প্রাণ। টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ, ভেজা মাটির সোঁদা গন্ধ আর কদমকে আর সৌরভ মনে জাগায় অন্যরকম অনুভূতি। শ্রাবণ শুধু বর্ষার একটি মাস নয়, সাহিত্য ও সংস্কৃতিতে এ যেন আবেগের এক অনন্ত উৎস। প্রকৃতির সেই নিবিড় কথোপকথন উঠে এসেছে লিখিয়া বন্ধুদের কলমেও, তাই তো রানারের ঝুলিতে জমা পড়েছে এই বিষয়ের বেশ কয়েকটি ছড়া কবিতা। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা হলো মালিহা বিনতে মুন, সিদরাতুল মুনতাহা, নুসাইবা নুরিন আনহা, মাসুরা আনাম, ফারহিনা মোস্তাক আজওয়া এবং অনিন্দিতা রহমান সংস্কৃতি। এবারেই লেখা পাঠ। প্রথমে আব্দুস সালামের লেখা শ্রাবণে এই শিরোনামের ছড়াটি এসেছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে। পাঠ করে শোনাবে মালিহা বিনতে মুন।
1: মাঠঘাটে থেকে যায় গ্রীষ্মের রেশটা, শ্রাবণের জলে মেটে বুকে জমা তেষ্টা। দেয়া ডাকে ঘন ঘন বাড়ি ঝড়ে ছন্দে, পেখম তুলে ময়ূর নাচে কি আনন্দে। নদী বুকে জল ভরা চলন আঁকা বাঁকা, সবুজের ক্ষেত যেন তুলি রঙে আঁকা।
0: এবার শুনবো দ্বিতীয় ছড়াটি। ছড়াটি লিখে পাঠিয়েছে কুষ্টিয়া জেলার মিরপুরস্থ সুতাইল থেকে খন্দকার শাহিদুল হক। পড়ে শোনাবে সিদরাতুল মুনতাহা।
2: আষাঢ় শ্রাবণ, ওই আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে খুব। করাত করাত মেঘের ডাকে খোকা খুকু চুপ, ঝরঝরাঝর বৃষ্টি নামে মিষ্টি মধুর সুরে। আষাঢ় শ্রাবণ দৃষ্টিটুকু ন্যাজে ছুটে দূরে, ভেজা মাটির গন্ধে জাগে মন মাতানো গান। বর্ষা এলে যায় যে বেড়ে গায়ের প্রতি টান।
0: আসরের তৃতীয় ছড়া বৃষ্টি ঝরে এই শিরোনামের। মজনু মিয়া লেখা এই ছড়াটি এসেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে। শুনব নুসাইবা নুরিন আনহার কাছ থেকে।
3: ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে পড়ে টিনের চালে, গড়গড়িয়ে পানি নামে নাচের তালে তালে। খোকা খুকু তাতেই দেখি কাদা মাখায় পায়ে, কচু পাতায় ছাতা মাথায় ছুটতে থাকে গায়ে। ঝিরি ঝিরি ঝুমুর ঝুমুর টাপুর টুপুর বৃষ্টি, তাতেই যেন নেয় কেড়ে নেয় দুষ্ট ছেলের দৃষ্টি।
0: এখনকার এ ছড়াটি এসেছে রাজধানী ঢাকার মানিকদি থেকে। আব্দুস সত্তার সুমনের লেখা এ ছড়াটির পরিবেশনায় মাসুরা আনাম।
4: বৃষ্টি নামে টিনের চালে টাপুর টুপুর বৃষ্টি নামে ঝুম, আকাশ জুড়ে মেঘের ভেলা তাতে হারায় ঘুম। কদম ফুলো গন্ধ সরায় ভিজে পথের ধুলি, দিঘি জলে পদ্ম নাচে হাসে শাপলা ফুলি। কাদা মাটি পথ পেরিয়ে ছোটে শিশুর দল, বর্ষা আসে প্রাণের মাঝে নিয়ে নতুন জল।
0: বর্ষা এলো শিরোনামের এবারের কবিতাটি রাজবাড়ী জেলার পাংশা থেকে লিখে পাঠিয়েছে শারমিন নাহার ঝর্ণা। এটি আবৃত্তি করে শোনাচ্ছে ফারহিনা মোস্তাক আজওয়া।
5: বর্ষা এলো বছর ঘুরে কালো মেঘের ভেলা, বিলের জলে বক পাখিরা খেলে নানান খেলা। কদম ফুলের মিষ্টি সুবাস ভাসে নদীর তীরে, পাক পাখালি সন্ধ্যা হলে ফিরে আসে নিড়ে। ঝরঝরিয়ে বৃষ্টি নামে দেখে জুড়ায় প্রাণ, ভালো লাগে বৃষ্টি ভেজা পাক পাখালির গান।
0: আসরের শেষে আসা ছড়াটি ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম পাইকপাড়া থেকে লিখে পাঠিয়েছে কুলসুম বিবি। ছড়াটি শুনব আমরা অনিন্দিতা রহমান সংস্কৃতির উচ্চারণে।
6: টাপুর টুপুর বৃষ্টি কুলসুম বিবি, আষাঢ় শ্রাবণ দু মাস জুড়ে টাপুর টুপুর বৃষ্টি, পাক পাখালির ভেজা দেখে কারে সবার দৃষ্টি। নতুন পানির কানা কানি তাতেই থই থই, মনের সুখের নাচন শেখে চিংড়ি পুটি কই। গুড়ি গুড়ি ঝিরি ঝিরি ঝরছে সারাক্ষণ। আষাঢ় শ্রাবণ এসেই দেখি সারা জায়গায় বন।
0: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নতুন বন্ধুদের

তার ভবন শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমি ঠিকানাটা আবার বলছি, তোমরা মিলিয়ে নিতে পারো। রানারের ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন শেরেবাংলা নগর, ঢাকা 1207। প্রিয় বন্ধুরা, তোমরা এখন থেকে কলকাকলি অনুষ্ঠানে ইমেইলের মাধ্যমেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো KOLOKAKOLI কলকাকলি BBDHAKA@gmail.com।

0: এমনই এক শ্রাবণ মাসেই আমরা হারিয়েছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। দিনটা ছিল 22শে শ্রাবণ, স্মরণীয় একটি দিন।
1: কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, এক অর্থে যার কেবল উদয় আছে কিন্তু অস্ত নেই, যিনি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির আকাশে সূর্যের মতোই আলো ছড়াচ্ছেন।
0: এবার শুনব তারই একটি গান, আর এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে শোনাবে কলকাকলির এক শিল্পী বন্ধু সমন্বিতা বর্ধন।

0: গানের পর এবার শুনবো ছোট মনিদের খবর, যে খবরের মাধ্যমে আমরা ছোটদের সম্পর্কে অনেক কথাই জানতে পারবো।
1: জানতে পারবো ছোটদের সফলতার কথা, জানতে পারবো শিশুদের উন্নয়নের কথা। কলকাকলি অনুষ্ঠান থেকে এখন শোনাতে চাই ছোট মনিদের খবর। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করেছেন সাদিয়া ইসলাম লিজা।
2: খবর পড়ছি আমি ঐশ্বর্য রহমান। শুরু হচ্ছে শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকড়ি 2026। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো শাপলাকড়ি 2026। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে এবং চ্যানেল আই এর সম্প্রচারে অনুষ্ঠিত হবে শিশু শিল্পী প্রতিযোগিতার 14তম আসর। দেশের 12টি জোনে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

0: প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানে 53তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু 26 আগস্ট। 53তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে 26 আগস্ট। এই প্রতিযোগিতা শেষ হবে 29 সেপ্টেম্বর। 6টি পর্যায়ে এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। সাঁতার, হ্যান্ডবল, কাবাডি, দাবা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্র মোতাবেক সব খেলোয়াড়ের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী 30 আগস্টের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। শিল্পকলায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত 11 আগস্ট মঙ্গলবার সম্পন্ন হয়। রঙের তুলিতে তারা তুলে ধরে প্রকৃতির রূপ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই 24 এবং স্বপ্নের বাংলাদেশের চিত্র। ছোটমণিদের খবর শেষ হল।
1: আমরা শুনছিলাম ছোটমণিদের খবর। এবার আবারও শুনবো গান। এ গানের ডাক নাম লালুন গীতি, আবার এ গানের নাম ডাকও অনেক বেশি। এ গানের ভেতর আমরা ভাবের গভীরতা খুঁজে পাই।
2: লালন শাহের গান লালন গীতিকে অনেকেই আমরা মনে প্রাণে লালন করে থাকি। লালন গীতি শুনবো এবার ঋতিতা কল্যাণ রিদির পরিবেশনায়।

আমরা যে সময়কে সঙ্গী করে এগিয়ে চলেছি সামনের দিকে, এই সময়ের সঙ্গে সঙ্গী হয়ে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কারণ এই সময়ের মাঝেই উদযাপিত হচ্ছে নজরুল বর্ষ। আর এই নজরুল বর্ষকে বিশেষভাবে উদযাপিত করতেই আমাদের এবারের আয়োজন কিশলয় নামের বিশেষ একটি পর্ব।

0: নজরুল আমাদের কাছে কিশলয়ের প্রতীক হয়ে আছেন, তার গান কবিতা আমাদের গর্বের সম্পদ হয়ে আছে, তার বড় মনে আমরা ছোটরাও বড় হয়ে আছি, আমাদের জন্য তিনি গভীর করে ভাবতেন, তার প্রমাণও রেখে গেছেন তার সৃষ্টিতে।
1: আমাদের শিশু মনের জাদুকর ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। আমাদের উপযোগী কবিতা লিখে তিনি আমাদের মনকে জয় করেছেন। তার সংকল্প নামের কবিতায় তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে সংকল্প করতে হয়। এবার সংকল্প কবিতার আবৃত্তি শুনব রূপোর সঞ্চারী চর্চার কাছ থেকে।
2: থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গ পানে। হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে।
0: কবি কাজী নজরুল ইসলামের এমনই আরও অনেকগুলো কবিতা আছে যা আমাদের ছোটদের কাছে দারুণ প্রিয় হয়ে আছে, যে কবিতাগুলো পড়লেই দুলে ওঠে মন, কখনো আনন্দে কখনো বা কষ্টে। বিভিন্ন বিষয়ে কবি লিখেছেন অনেক রকম কবিতা।
1: কবিতার পাশাপাশি কাজী নজরুল ইসলাম গানেও হয়ে আছেন অনন্য, তাই তো তাঁর জন্যে আমাদের গর্বের যেন শেষ নেই। এমন কথাও আমরা জেনেছি কবি কাজী নজরুল ইসলাম কবিতার চেয়ে গানেই নিজেকে বড় বলে ভাবতেন। তার গানেও আমরা বিচিত্র বিষয়ের সংযোজন দেখতে পাই। তার গানকে আমরা নজরুল সঙ্গীত হিসেবেই মানি।
0: যখন শুনি কবি কাজী নজরুল ইসলামের লেখা ছোটদের উপযোগী কোনো গান, তখন কোনো কেমন এক ভালো লাগায় নেচে ওঠে প্রাণ। এবারের এই নজরুল সঙ্গীত তারই এক প্রমাণ। শুনব মৌত্রী আলম অত্রির কণ্ঠে।

0: এই গানটির মাধ্যমে আমরা আজকের কিশোলয় আয়োজনের ইতি টানতে চাই। নজরুল বর্ষ উপলক্ষে কিশোলয় নামের এই আয়োজন কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নিয়েই ঘিরে থাকবে আমাদের মন। এভাবে আমরাও বারবার তাকে শ্রদ্ধায় করব স্মরণ।
1: আজকের কলকাকলি অনুষ্ঠানের সবশেষ পরিবেশনায় এবার শোনাতে চাই ফুল পাখিদের আসর। এই আসরের বন্ধুরা বয়সে ছোট,
0: ওদের মজার মজার উপস্থাপনা শুনতে ভালোই লাগে। আজও এই ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা কাজী শাকিরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা।
0: খুব ভালো আছি। কি সুন্দর রোদ, ঝলমল আকাশ আজকে, না? সেই জন্য তো আজকে আসলে একদম গম গম করছে। চট করে ছোট্ট বন্ধুকে সামনে নিয়ে এসো সমৃদ্ধি। সবুজ বন্ধু, তাড়াতাড়ি নাম বলো।
2: আমার নাম নুসাইবা বিনতে তাই। আজ আমি আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের লেখা ইতল পিতল। ইতল পিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙের ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা।
0: জোরে হাততালি, ব্যাঙের মাথা। সাদা বন্ধু, নাম বলো।
3: আমার নাম রাদিয়া নাইলা তাসনিয়া। আজকে আমি একটি কবিতা পড়বো। সেই কবিতাটির নাম নিমন্ত্রণ। লিখেছেন কবি অন্নদাস শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নিমন্ত্রণ? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ? যা খেতে চাস কি খেতে চাও? ছানার প্রলাপ ইচ্ছে কি আর সরপুরি আর, আহ কি আয়েস রাবড়ি পায়েস! এই কেবলই ক্ষীর কদরি, বাহ কি ফলার সবজি কলার! এবার থামো ফজলি আমো, আমিও যাই না না মশাই।
0: শুধু নিজেই খাবে আর কাউকে নেবে না। এবারের বন্ধু, নাম বলো আগে।
4: আমার নাম শায়ান আরফাজ। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে ছেলে, ভালো। রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে?
0: খুব ভালো ছেলে, দেখা যাক কে নেয় ওকে। এবারের বন্ধু, নাম বলো।
5: আমার নাম নাফিজা রাহান। আমি আবৃত্তি করব ছিঙে ফুল। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ছিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া পিঙে কুল। ছিঙে ফুল গুলমে পর্ণে, লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দুল। ছিঙে ফুল পাতার দেশের পাখি, বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরিজা প্রাণী বেশ, মরা মাচা নির্দেশ, করে তোলো মশগুল। ছিঙে ফুল তুমি বলো আমি হাই, ভালোবাসি মাটি মাই, চাই না কোনো কাই, ভালোকেই কথ।
0: খুব সুন্দর। এবারের বন্ধু, নিয়মিত বন্ধু আমাদের শাহরিয়ার স্পেশাল চাইল্ড।
6: আমি শাহরিয়ার হাসানের বাসামিটি। ট্রেন চলে চাক চাকা চাক, ট্রেন চলছে রাত পরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ইটা জিরো ফেস চলে যায় মাছ পোড়া রিবন, ফোনের ওপর ভাতা মাছে জঞ্জাল সঞ্জন।
0: জোরে হাততালি দাও শাহরিয়ারের জন্য। এবারের বন্ধু, নাম বলো।
7: আমার নাম হুমায়রা বিনতে তারেক। আজ আমি আবৃত্তি করছি ফরুক আহমদের লেখা বৃষ্টির ছড়া। বৃষ্টি এলো কাশবনে, চাকলো সারা খাসবন, পকির শাড়ি কোথারে লুকিয়ে গেল বাসবনে, নদীতে নাই খেয়াজে, ডাকলো দূরে দেয়াজে, কোন সেবনের আড়ালে ফুটলো আবার কে আছে।
0: হলুদ সাদা পরি একটা দেখি নাম বলো।
8: আমার নাম রিহা রিসওয়ান, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কোথায় ছিলাম আমি। মা গো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি, কন্যা জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি, আমি যখন আসিনি মা তুই কি আখি মেলে, চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে, সুখ তারাকে বলতিস কি আয় রে নেমে আয়, তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায়, কাজলা দিঘির নাইতে নেমে পদ্ম ফুলের মুখে, দেখতিস কি আমার ছায়া উঠত কাঁদন বুকে, গাঙে যখন বান আসত জানত না মা কেউ, তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ।
0: হাততালি দিতে ভুলে যাচ্ছে সবাই। এবারের বন্ধু নাম বলো।
9: আমার নাম মুনফা হানা।
0: কি শোনাবে?
9: আমি হাসি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই, কোন আসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল পিলের শাপলা হাসে হাসে সবুজ ঘাস, খরশে মাছে হাসি দেখে হাসেন পাতিয়াস।
0: নামটা বলো ছোট বন্ধু।
10: আমার নাম সায়মাতা বাসম।
0: কি শোনাবে?
10: আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে, বিপর মালির ঘাড়ে সে ছিল গাছে এরারে, বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুঙ্গটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিত্রে শেয়াল, আরে ধাছিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও ঝুললে ছোটা।
0: এরপর তো ধরেই ফেলবে। এবারে বন্ধু নাম বলো।
11: আমার নাম শিয়া বাবার।
0: কি শোনা?
11: কবিতা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমি হব। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুম এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে।
0: হ্যাঁ তোমার ছেলে উঠলে তবেই আমাদের রাতটা পোহাবে, নইলে রাত আটকে আসবে। এবারে বন্ধু নাম বলো।
12: আমার নাম মীরা রহমান।
0: কি শোনাবে?
12: আমি একটি কবিতা শোনাবো, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি,
0: এখন না কবু কথা। আচ্ছা ঠিক আছে পরের দিন বলবো। এবারে বন্ধু নাম বলো।
13: হিমেল রায়।
0: বলো।
13: ফুল বাগিচা, লিখেছেন ইব্রাহিম খালিল। কুসুম বাগে ফুল ফুটেছে আয় রে শিশুর দল, সেই বাগিচায় ফুল তুলিব চল রে সবাই চল, সেই বাগিচায় রং বেরঙের ফুল তুলিবে সবে, সে ফুল দিয়ে নিত্য নতুন গাঁথব মালা। তবে বাগান মালিক করিম দাদু আসবে যখন তেড়ে, আমরা তখন পালাবো সব ফুল বাগিচা তেড়ে।
0: অনেক বন্ধু আমাদের, সবাইকে সুযোগ দিতে হবে, সমৃদ্ধি এগিয়ে নিয়ে এসো। এবারে লাল বন্ধু, নাম বলো।
14: আমার নাম সিদ্রাতুল মুনতাহা।
0: কি শোনাবে?
14: আমি ঠিক রবীন্দ্রসঙ্গীত শোনাবো।

0: বাসে খুব সুন্দর হচ্ছে। আমরা সব বন্ধুদেরকে সুযোগ দেব, তো তাই একটু সময় নিয়ে নিচ্ছি। এবারে বন্ধুর নাম বলো।
1: আমার নাম সৌম্যজ্যোতি সাহা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি সংকল্প, লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর দুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে।
0: সংকল্প আমরা এক্ষুনি একটু আগে শুনলাম না? এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম শেখ মানহা মাহমুদ।
0: কি শোনাবে?
2: আমি আজকে আবৃত্তি করব কবি জসীমউদ্দিনের লেখা কবিতা আমার বাড়ি। আমার বাড়ি যাই ও ভোমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাইদো হনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা।
0: চটপট চলে এসো। এবারে বন্ধু নাম বলো।
3: আমার নাম আনিসা বুশারুহি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা শিশু সওগাত। ওরে শিশু ঘরে তোর এলো সওগাত, আলো পানে তুলে ধর ননী মাখা হাত, নিয়ে আয় কচি মুখে আধো আধো বোল, তুল তুলে গাল ভরা তুল তুলে তোল, চক চকে চোখে আন আলো ঝিকমিক, খুলে দেরে তুলে দেরে আঁধারের চিপ, বাঁধ ভেঙে ছুটে যায় দস্যুর দল, মরা গাঙে নিয়ে আয় জোয়ারের জল, ধরা তল তল মল পদ ভরে তোর, লুচকর গুলবাগ নওল কিশোর।
0: নিয়মিত বন্ধু নাম বলো।
4: আমার নাম অনিন্দিতা রহমান। সংস্কৃতি।
0: সংস্কৃতি কি শোনাবে?
4: একটি কবিতা।
0: একটি কবিতা, আচ্ছা।
4: কবিতার নাম আমাদের এই বাংলাদেশ, কবির নাম সৌফত শামসুর হক।
0: বলো তুমি কবিতাটা বলো।
4: বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ, বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ, কবির দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ গানের দেশ, তেরো শত এ নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মাসি খালের মাতৃভাষা মিষ্টি দেশ, মনের ভাষা জনের ভাষা এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলা।
0: অনেকক্ষণ কবিতা শোনা হলো, দেখি এবারের বন্ধুর নাম বলো আগে।
5: আমার নাম আজওয়া।
0: কি শোনাবে?
5: গান।
0: গুড, বলো।

0: এবার বন্ধু নাম বলো।
1: আমি নামিরা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি। কবিতার নাম দুষ্ট মেঘের দল, লিখেছেন শফিক ইমতিয়াজ। সাদা সাদা মেঘ, কালো কালো মেঘ, মেঘেদের উড়ো উড়ি, মেঘগুলো যেন সুতো ছেঁড়া কোনো খোকনের সাদা ঘুড়ি, মেঘেরা যেন বা দলছুট কোনো বিচ্ছু ছেলের দল, আকাশের মাঠে সারাদিনও মান করে শুধু কোলাহল। কখনো মেঘেরা রবীন্দ্রনাথ, কখনো বা নজরুল, কখনো বা তারা চাঁদের বুড়ির উড়ে যাওয়া সাদা চুল, মেঘে ডিঙিটা বেয়ে বেয়ে চাঁদ পায় না যে খুঁজে টল, চাঁদকে ডোবায় চাঁদকে ভাসায় দুষ্টু মেঘের দল।
0: মেঘকে নিয়ে কত কথা না। এবারে বন্ধু নাম বলো।
2: আমি ঐশ্বর্য। আবৃত্তি করছি কবি জীবন আনন্দ দাসের কবিতা সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালটা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব।
0: একদম সময় নেই হাতে। নাম বলো।
3: আমি সমৃদ্ধি।
0: কি শোনাবে?
3: পরিবেশন করছি স্বরচিত পুঁথি স্মৃতিতে অম্লান জিয়াউর রহমান।

0: চমৎকার।
1: গান হলো, আবৃত্তি হলো এবং পুঁথিও হলো। ছোট বন্ধুরা, আমাদের ফুল পাখিদের আসর আজ সমৃদ্ধ হয়েছে নানান পরিবেশনায়। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: শেষ হলো ফুল পাখিদের আসর, আর এখন আমাদের বিদায় নেবার সময় হলো। এ সময় তাই শেষের কথাই বলে যাই। আজ এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি দীপান্বিতা অধিকারী
1: এবং আমি সমৃদ্ধি সূচনা, যন্ত্রসঙ্গীত সহযোগিতায় আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানটির সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: লেখাপড়া খেলাধুলা সবই যেন করি,
1: বড়দের কথা মতো জীবনটা গড়ি। বন্ধুরা শুভ বিদায়।

শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। দেশের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় শিশু স্বর্গ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গতকাল সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, থেরাপি, পুনর্বাসন, আবাসন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ একই ছাতার নিচে নিশ্চিত করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম গতকাল এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সরাসরি কারিগরি সহায়তা এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে ৪৩৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্সের এই পরিমাণ গত অর্থবছরের একই সময় তুলনায় ৮৩ কোটি ৬০ লাখ ডলার বেশি। এই সময় প্রবৃদ্ধি হয়েছে ২৩.৪%। কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ কমাতে লেবানন বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন পাশ করেছে। গত বুধবার পাশ হওয়া এই আইনের ফলে হাজার হাজার কারাবন্দী ও পলাতক ব্যক্তি সুবিধা পাবেন। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন লেবানিজ সেনাবাহিনীর উপর হামলার মামলায় লেবাননের বিপুল সংখ্যক মানুষ কারাগারে বন্দী ছিল। বিধায় ২০২৪ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর লেবাননের সাধারণ ক্ষমার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবানন যুদ্ধ, মাদক সংক্রান্ত অপরাধ ও গাড়ি মামলাতেও বহু ব্যক্তি কারা অভ্যন্তরীণ রয়েছেন, তারা সবাই এই আইনের বদৌলতে মুক্তি পাবেন। লেবানন এর আগে ১৯৭৫ থেকে ১৯৯০ সালে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ক্ষমা আইন পাশ করেছিল। ওই আইনের ফলে অনেকের সংঘাত চলাকালীন সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ইরানকে কঠোর অর্থনৈতিক চাপের মুখে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এক সাক্ষাৎকারে বলেন, অর্থনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি ইরান অভিমুখী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডেন্স বলেন, অর্থনৈতিক অবরোধ ছাড়াও ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হওয়ার সুযোগ দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে শেয়ার বাজারে দরপতন হয় এবং তেলের দাম কমে যায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেটে ২১০ রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও উপকূল তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা কেবল পর্দার কিছু দৃশ্য নয়, বরং মানুষের আবেগ, জীবন সংগ্রাম আর ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। আর একটি চলচ্চিত্রকে পূর্ণতা দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এর চিরসবুজ গানগুলো, যা যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। আজকের বিশেষ আয়োজনে আমরা শুনব বাংলা চলচ্চিত্রের তেমন কিছু কালজয়ী সুর, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে স্মৃতির রঙিন ক্যানভাসে। হৃদয়ে দোলা দেওয়া সেই চমৎকার সুরগুলো পৌঁছে দিতে আমরা দুজন আছি আপনাদের সাথে। আমি এবিএম শাহিনুজ্জামান শিশির
1: এবং আমি ইয়োনা শায়ের জাহান।
0: চলুন শ্রোতা বন্ধুরা, শুনে নিই আজকের প্রথম গানটি, সুপারহিট বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম একটি কালজয়ী ও বিশুদ্ধ রোমান্টিক গান।

বৃষ্টির দিনে মনের ভেতর জেগে ওঠা ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে মেঘলা ও রিমঝিম বৃষ্টির দিনে প্রিয় মানুষের চোখের ইশারায় কিভাবে পুরো রাত রঙিন হয়ে ওঠে তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 2017 সালের ঈদের ছবি হিসেবে গানটির মুক্তির পর ইউটিউবে ব্যাপক ঝড় তোলে এবং আজ অবধি বৃষ্টি এলেই প্লে লিস্টে এই গানটির জায়গা করে নেয়। রংবাজ সিনেমার রিমঝিম গানটি আধুনিক ঢালিউডের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় একটি বৃষ্টি ভেজা রোমান্টিক গান। চলুন শ্রোতা, শুনে আসি গানটি।

একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং তীব্র আকুতির বহিঃপ্রকাশ। মনের অজান্তে যখন কেউ কারো খুব আপন হয়ে ওঠে, তখন মনের ভেতরে যে কি মিষ্টি আলোড়ন সৃষ্টি হয় তাই ফুটিয়ে তোলা হয়েছে এই গানে। মুখের কথার চেয়েও চোখের ইশারায় দুজনের ভালোবাসা এবং অনুভূতির আদান প্রদান হয়ে উঠেছে। গানটিতে বৃষ্টিকে সুখের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। মেঘলা বা বৃষ্টির আবহ যেমন মনকে রোমান্টিক করে তোলে, তেমনি প্রিয়জনের মনের উষ্ণ ভালোবাসা সেই অনুভূতিকে আরো মধুর করে তোলে। গানটির শেষ অংশে দুজনের একসাথে আজীবন একে অপরের হয়ে থাকার এক সুন্দর স্বপ্নের কথা বলা হয়েছে। অল্প সময়ের প্রেম নয়, বরং একে অপরের হাত ধরে ভালোবাসার এক সত্যি গল্প তৈরি করাই গানের মূল কথা। চলুন শ্রোতা, শুনে আসি।

কিছু ভালোবাসা প্রকাশ পায় না, তা মনের কোনো এক কোণে গোপনে গোপনে জমে থাকে, যেখানে সুর আর কথার মাখামাখিতে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রেমের ব্যাকুলতা। তরুণ হৃদয়ের প্রেম, লাজুক চাহনি আর একে অপরের কাছে পাওয়ার ব্যাকুলতা দারুণভাবে প্রকাশ পায়। গানটির মূল উপজীব্য হল ভালোবাসার শুরুর দিকের সেই মিষ্টি মুহূর্তগুলো, যখন দুটি মন একে অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু মুখে বলতে পারছে না। মনের অজান্তেই গোপনে যে ভালো লাগার জন্ম হয়, এই গান যেন তারই এক সুরময় দলিল। জটিল প্রেম 2013 সালের চলচ্চিত্রের গোপনে গোপনে গানটি বাংলা বাণিজ্যিক সিনেমার অন্যতম একটি মিষ্টি ও স্মরণীয় রোমান্টিক ডুয়েট গান। চলুন শ্রোতা, শুনে আসি।

ভালোবাসার মানুষকে নিজের পুরো হৃদয় বা দিল বিলিয়ে দেওয়ার এক চরম আকুলতা ও মিষ্টি পাগলামি প্রকাশ পায়। বাংলা ঢালিউড চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার ও রেকর্ড সৃষ্টিকারী একটি ড্যান্স রোমান্টিক গান হল দিল দিল দিল। 2016 সালে মুক্তিপ্রাপ্ত বসগিরি চলচ্চিত্রের এই গানটি ইউটিউবে ও শ্রোতা মহলে ব্যাপক ঝড় তুলেছিল। চলুন শ্রোতা, শুনে আসি বসগিরি চলচ্চিত্রের গানটি।

প্রিয় মানুষের রূপের জাদু, চোখের ইশারা এবং তার প্রতি তীব্র আকর্ষণের এক উৎসবমুখর বহিঃপ্রকাশ ঘটেছে। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট পাসওয়ার্ড চলচ্চিত্রে আগুন লাগাইল গানটি বাংলা বাণিজ্যিক সিনেমার অন্যতম একটি গ্ল্যামারাস ও এনার্জেটিক আইটেম পার্টি সং। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর দারুণ বিট এবং জমকালো মেকিং এর কারণে দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। চলুন শ্রোতা বন্ধুরা শুনে নিই গানটি।

বাঙালি নারীর রূপ ঢাকাই শাড়িতে সবচেয়ে বেশি ফুটে ওঠে। আর সেই রূপের প্রশংসা যদি নিয়তি সিনেমার এই গানের মতো সুরে সুরে হয়, তবে তো কথাই নেই। শ্রোতা বন্ধুরা, শুনে আসি 2016 সালের অন্যতম আলোচিত চলচ্চিত্র নিয়তির ঢাকাই শাড়ি গানটি।

কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সিনেমার গানগুলো কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে আসব আগামী পর্বে নতুন পুরনো গানগুলো নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা গ্রন্থনা করেছেন ফাতেমা সুলতানা। উপস্থাপনা ছিলেন এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শায়ের জাহান। সম্পাদনায় তনভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ইএফটি ও আইবিএএস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স FM, 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শোনাব বরিশু ধরা মাঝে শান্তির বাড়ি। এমনই কথায় গানটি গেয়েছেন রুকাইয়া হাসিনা।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত রোকাইয়া হাসিনার কণ্ঠে। এবারে শোনাব তোমার অসীমে প্রাণমনোলয়ে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: বন্যার পানি পরিবেশ দূষণ করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না।
4: টিউবওয়েলের পানি ধারণের কাছে কোথাও পাওয়া না গেলে ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
3: একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাঁচরা, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গানের কথা সাজিয়েছেন ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন আশরাফ বাবু। শিল্পী কণ্ঠে শুনবেন "এই মরণ যদি হয় স্মৃতির মরণ, মরতে পারি আমি যখন তখন"।

প্রিয় শ্রোতা, বশির রহমান সাব্বিরের কণ্ঠে শুনছেন আধুনিক গান। শিল্পী কণ্ঠে এবারের গান কতদিন গত হল। এই গানটির কথা সুর করেছেন সৈয়দ জামান।

0: প্রিয় শ্রোতা, দুখানি আধুনিক গান শুনলেন বশির জামান সাব্বিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি গার্ডের গান সমবেত কণ্ঠে। কথা ও সুর আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আগামীকাল আরও 500 শয্যার একটি নতুন ভবন চালু করা হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যার সংখ্যা বেড়ে 1000 দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দেশের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় শিশু স্বর্গ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারবিন গতকাল সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, থেরাপি, পুনর্বাসন, আবাসন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ একই ছাতার নিচে নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। রাজধানী ঢাকার যানজট সংকট নিরসনে ব্যাটারি চালিত রিকশা সহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসএস এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিএসএস এর প্রশাসক বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত দেশে 435,80,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্সের এই পরিমাণ গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 83,60,00,000 ডলারের বেশি। এই সময় প্রবৃদ্ধি হয়েছে 23.4%। কারাগারে অতিরিক্ত বন্দীচাপ কমাতে লেবানন বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন পাশ করেছে। গত বুধবার পাশ হওয়া এই আইনের ফলে অনেক কারাবন্দী ও পলাতক ব্যক্তি সুবিধা পাবেন। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন লেবানিজ সেনাবাহিনীর উপর হামলার মামলায় লেবাননের বিপুল সংখ্যক মানুষ কারাগারে বন্দী ছিল। বিধায় 2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর লেবাননের সাধারণ ক্ষমার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবানন যুদ্ধ, মাদক সংক্রান্ত অপরাধ ও গাড়ি চুরির মামলাতেও বহু ব্যক্তি কারান্তরীণ রয়েছে। এরা অনেকে এই আইনের বদলতে মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লেবানন এর আগে 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ক্ষমা আইন পাশ করেছিল। ওই আইনের ফলে অনেকে সংঘাত চলাকালে সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ইরানকে কঠোর অর্থনৈতিক চাপের মুখে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এক সাক্ষাৎকারে বলেন, অর্থনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি ইরান অভিমুখী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অর্থনৈতিক অবরোধ ছাড়াও ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে শেয়ার বাজারে দর পতন হয় এবং তেলের দাম কমে যায়। খেলার খবর। ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 254 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান 101 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এতে আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।

0: সাপ্তাহিক পরিক্রমা, সপ্তাহের বিশেষ বিশেষ সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন। এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, ভোট আগামী 20 আগস্ট, আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ঝুঁকি মোকাবেলায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026 খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর, সৌদি আরবে এক সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশের মৃত্যু, কলম্বিয়ার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পে অন্তত 169 জন নিহত, এবং সফররত মালয়েশিয়ার বিরুদ্ধে 2-0 দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স দল।
1: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হল গতকাল। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের শুরুতে তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
0: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেন।
1: মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ভিসা নীতিমালা 2026 খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা 2026 প্রণয়ন করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হবে। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতার আশায় বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনীতির সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে।
1: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 116,676 জন।
0: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকায়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। তিনি বলেন, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গত শুক্রবার কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
1: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক সরকারি নীতিমালা প্রণয়নের জন্য নির্ভুল তথ্য অপরিহার্য এবং সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য সরকার বরদাস্ত করবে না। বুধবার রাজধানীতে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এমন কোন কাজ করবে না সরকার।
0: সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশী কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সিলর জানান, রোববার রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
1: সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় অন্তত 169 জন নিহত হয়েছেন এবং সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। পূর্ব কলম্বিয়া এবং পার্শ্ববর্তী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পন অনুভূত হয়। পুনরুদ্ধার কার্যক্রমে অর্থ বরাদ্দ ত্বরান্বিত করতে জরুরি অবস্থা ঘোষণা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, তিনি দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন।
0: ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে সোমবার মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মালয়েশিয়ার বিপক্ষে 79 রানের জয় পায় বাংলাদেশ হাই পারফরমেন্স দল।
1: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমদ এবং আমি নীলুফার জাহান।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।

0: শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা এসেছি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে। প্রথমে আমরা কথা বলবো সম্মানিত ভিসি ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান স্যারের সাথে। স্যারের কাছ থেকে আমরা জানব তিনি এই বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন, এবং তার অনুমতিক্রমে আমরা বাকি অনুষ্ঠানটি চালিয়ে নেব।
1: বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যাম্পাসে আসার জন্য। আমি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ক্যাম্পাসে। পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিছু তফাত রয়েছে। আমরা যাদেরকে শিক্ষা দিচ্ছি এরাও কিন্তু আমাদের দেশেরই সন্তান, এবং আমি খুব অ্যামেজড যে আমাদের ক্যাম্পাসটা এনভায়রনমেন্টালি সো ফ্রেন্ডলি। এখানে বিরাট খেলার মাঠ রয়েছে, এবং আমার শিক্ষার্থীরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটা সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা আপনাদের বিভিন্ন ডিবেট কম্পিটিশনে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাথে কম্পিট করে সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটিএন বাংলার একটা বিশেষ করে একটি বিতর্ক প্রতিযোগিতা যেটা হয় সেখানেও তারা পুরস্কার লাভ করেছে। আর খেলাধুলা বলতে এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এটা সারা বছর ব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট তারা জড়িত থাকে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকাতেই স্টুডেন্টরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যে ফ্লেভার সেটাও কিন্তু এখন এখানে পাচ্ছে। ঢাকা শহরের ভেতরে যখন ক্যাম্পাসগুলো ছিল তখন কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো ছিল না। এই ক্যাম্পাসগুলো ঢাকার শহরের বাইরে আসার পর থেকে কিন্তু আমাদের তরুণ শিক্ষার্থীরা তারা এই জিনিসগুলোতে খুব বেশি ইনভলভ হচ্ছে। আর গত জুলাই এবং অগাস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল সেটার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। এই তরুণরা কিন্তু এখন দেশের কথা ভাবে, দেশকে ভালোবাসে, এবং কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেটা কিন্তু তাদের মাথার মধ্যে রয়েছে। আগে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা মনে করতাম তারা দেশ সম্পর্কে সচেতন না, রাজনীতি সম্পর্কে সচেতন না, সেই ধারণাটা কিন্তু আমাদের ভুল প্রমাণিত হয়েছে। তারা সবার মতোই দেশের কথা ভাবেন, এবং দেশের কিভাবে উন্নয়ন হবে সেটা কিন্তু তারা সবসময় তাদের মনোজগতের মধ্যে কিন্তু সেটি থাকে।

0: বন্ধুরা, স্বপ্ন দেখতে জানাই তরুণদের সবচেয়ে বড় শক্তি। যে তারুণ্য স্বপ্ন দেখে, সেই তারুণ্যই পারে একটি দেশকে নতুনভাবে গড়ে তুলতে। আজকের আয়োজন তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সেই স্বপ্নবাজ তরুণদের কণ্ঠ ও সৃজনশীলতার গল্প। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইসলাম লিসা। বাংলাদেশের ইতিহাসে বারবার তরুণরাই সামনে এসে নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটি সংগ্রামে তারুণ্যের সাহসী ছিল প্রধান চালিকা শক্তি। এমনকি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও আমরা দেখেছি কিভাবে তরুণরা দৃঢ় প্রত্যয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের কণ্ঠস্বর, তাদের সাহস আর তাদের ঐক্য আজকের প্রজন্মকে দিয়েছে নতুন অনুপ্রেরণা। তারুণ্য মানে শুধু বয়সের সংখ্যা নয়, তারুণ্য মানে দুঃসাহস, তারুণ্য মানে পরিবর্তনের শক্তি। প্রিয় শ্রোতা, আজ আমরা এসেছি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
1: নিজের ইউনিভার্সিটিকে আসলে নতুন রূপে দেখছি। এখানে পাবলিক ইউনিভার্সিটির একটা ফিল আছে। সো আমার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির ভেতরে আমাদের যেই পজিশনটা আমরা এখন হোল্ড করছি, যেখানে আমরা আছি, জায়গাটা আসলে খুবই সুন্দর। প্লাস আসলে আমাদের মিউজিক্যাল যে ভাইবটা, ওটা আমরা খুব এনজয় করছি। এখন বর্তমানে আমাদের ক্যাম্পাস আমাদের মনের মতোই, অ্যাকচুয়ালি এটাই আমার বলতে চাই।
2: I want to focus on my study more because you know study is important as I am a student, so I want to focus on my studies.
3: নতুন ক্যাম্পাস, এখানে এসে সবার ভালো লাগতেছে, কারণ এখানে খেলার মাঠ আছে। খেলার মাঠে আমরা আমাদের যে ব্রেক টাইমটা এখানে কাটাতে পারতেছি, এর ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটতেছে।
4: এতদিনে যেমন একটা ভার্সিটি ভার্সিটি ফিল আসছে আমাদের মাঝে, মানে সব ডিপার্টমেন্ট একসাথে ক্লাস হচ্ছে, প্লাস আমরা নিজেরা সবার সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে আড্ডা দেওয়া হচ্ছে, খোলা মাঠ, মানে অন্যরকম একটা ফিলিংস, তাই না? সবাই
5: অনেক এক্স্যাক্টলি, এন্ড স্পোর্টস এর অনেক ব্যবস্থা আছে, লাইক আমাদের এখান থেকে প্রোভাইড করতেছে।

0: ভার্সিটি লাইফটা খুব ভালো যাচ্ছে।
1: আমাদের স্টেট ইউনিভার্সিটি আমাদের এই নতুন এত বড় ক্যাম্পাসে নিয়ে এসেছে, পার্মানেন্ট ক্যাম্পাসে, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি এখানে সত্যি আমার কারিকুলাম অ্যাক্টিভিটিসে একটু জোর দিতে চাই, বিভিন্ন গেমসে পার্টিসিপেট করতে চাই, অ্যান্ড ডেফিনেটলি এখানে আমি রেগুলার থাকতে চাই, স্টাডিয়াস হতে চাই। থ্যাংক ইউ।
2: স্টেট ইউনিভার্সিটিতে আসার পেছনে আমার মেইন রিজন ছিল আমার ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা ছিল, প্লাস বাকি ইউনিভার্সিটিদের তুলনায় আমি স্টেটের মধ্যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা ভালো পেয়েছি, কারণ আমার আসতে হয় অনেকটা দূর থেকে, তো ওইখান থেকে মানে সরাসরি কোনো ইউনিভার্সিটির বাস ওরকম থাকে না, বাট স্টেট ইউনিভার্সিটির জন্য আমি রামপুরা থেকে বাস ধরতে পারতেছি। ইভেন যাওয়ার সময় আমার জন্য মানে আরো ইজি হচ্ছে যাওয়াটা, আর এছাড়াও মানে এনভায়রনমেন্টটা এত ফ্রেন্ডলি, প্লাস গ্রিন এনভায়রনমেন্ট, মানে ওভারঅল সবকিছু মিলে একটা ভালো পরিবেশ।
3: স্টেট ইউনিভার্সিটি পছন্দ করার পিছনে আমার রিজন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ইউনিভার্সিটির কথা বললো, তো এটাই বলার পর আমরা এসে ভিজিট করে যাই। ভিজিটের সময় হচ্ছে স্যার আমাদেরকে ল্যাবটা ঘুরে দেখান, তো ল্যাব ঘুরে দেখার সময় হচ্ছে আমাকে স্যার দেখান যে এই যন্ত্রটা দিয়ে আইসক্রিম তৈরি করা যায়। তো আমি তাকে জিজ্ঞেস করি স্যার আইসক্রিমটা কি স্টুডেন্টরা খেতে পারে, পরে বলে যে হ্যাঁ স্টুডেন্টরা বানায়, স্টুডেন্টরা খাবে না, স্টুডেন্টরা বানায়, বলে যে হ্যাঁ বানায়। তো ওইটা আমার অনেক ভালো ফিল, স্টুডেন্টরা আইসক্রিম বানাতে পারে, ফুড আমার খাবার দাবার অনেক পছন্দ, আর আমি বানাতে পছন্দ করি, সেজন্য আর কি এই ডিপার্টমেন্টে আসা।
4: স্টেট চুজ করার পিছনে রিজন ছিল এটা ট্রান্সপোর্ট সিস্টেম, আমি আসছি নাইমস থেকে, তো আমার জন্য হেসেল হয়ে যায়, অন্য ইউনিভার্সিটি দেখছি, তো সেখানে ট্রান্সপোর্ট সিস্টেমটা স্টেটের মতো ছিল না, পর্যন্ত যতটুকু ক্লাস করছি, তো আমার কাছে মনে হয়েছে ফ্যাকাল্টিগুলো খুব ফ্লেক্সিবল অ্যান্ড অবশ্যই এখানে কস্ট ফ্রেন্ডলি।
5: আমি স্টেট ইউনিভার্সিটিটা চুজ করছি কারণ এটা এনভায়রনমেন্টের জন্য, কারণ ঢাকার ভিতরের কোলাহলের থেকে এখানকার পরিবেশটা খুবই ক্লিন, এবং বিভিন্ন ক্লাব থাকার কারণে আমাদের অনেক অপরচুনিটি আমরা পাচ্ছি, এখানে অনেক সেমিনার এবং প্রোগ্রাম হওয়ার কারণে আমরা আমাদের প্রতিভাটা প্রকাশ করতে পারছি।
6: আমরা সব ফ্রিতে এখানে আছে, তাই আমি এখানে আসছি।
7: লাইব্রেরি ফ্যাসিলিটিস অনেক ভালো, এখানকার ফ্যাকাল্টি মেম্বার অনেক হেল্পফুল, তো আন্তরিকের সহিত ক্লাস নিয়ে থাকেন, তো এইসব কিছু আর কি দেখার পরে আমি বিবেচনা করেছি যে এখানকার ভর্তি হওয়া অনেক ভালো হবে।
8: আমি আমার ফেসবুক পোস্ট থেকে দেখেছি যে মিডিয়া ভিজিটিং নিয়ে যায়, অ্যান্ড আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল অনেক, দ্যাটস ওয়াই আমি এখানে আসছি।
9: কালচারাল সিজনাল যেসব প্রোগ্রাম হয় এগুলো অনেক ভালো লাগছে, পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, এসব ফ্যাসিলিটি যেগুলো আছে সবগুলো মিলিয়ে আমাকে ওভারঅল স্টেট ভালো লাগছে, জন্য এখানে অ্যাডমিট হয়েছি এবার।
10: আমি যখন জানতে পারি স্টেট ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, তারপর থেকেই আমার অনেক আগ্রহ থাকে এখানে মানে এসে ভিজিট করার, তো ভিজিট করতে যখন আমি আসলাম তখন এই ক্যাম্পাস দেখে, টিচার্সদের দেখে, ডিপার্টমেন্ট দেখে আমার খুব ভালো লাগলো, আর এমনিতেও হচ্ছে আমার জার্নালিজমটা পড়ার খুব ইচ্ছা ছিল, তার জন্য আর কি এখানে এটা চুজ করা ইউনিভার্সিটি।
11: আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমাদের হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে, সেখানে আমাদের হচ্ছে টিচারদের পরিচয় দেওয়া আছে, তারা হচ্ছে সবাই পিএইচডি হোল্ডার, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো।
12: অ্যাকচুয়ালি আমি হচ্ছে ফেসবুকে ইউনিভার্সিটি সম্পর্কে হচ্ছে একটু ডিসকাস করতেছিলাম, তো তখন আসছে সামনে দেখি স্টেট ইউনিভার্সিটি, আমার ইচ্ছা ছিল ইংলিশের উপর হচ্ছে অনার্স করবো, তো স্টেট ইউনিভার্সিটি ইংলিশের জন্য অনেক বেটার, সো আমি সেখান থেকে স্টেট ইউনিভার্সিটি চয়েস করলাম।
5: সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে জিনিসটা, এখানে মেয়েদের নামাজের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার সবচেয়ে বেশি মন কেড়েছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, সুতরাং আমি বলতে পারবো মানসম্মত পড়াশোনার জন্য স্টেট ইউনিভার্সিটি খুব ভালো একটা ইউনিভার্সিটি।

কোনো বিশ্ববিদ্যালয় কেবল বই আর ক্লাসে সীমাবদ্ধ নয়, এখানেই জন্ম নেয় গান, কবিতা, নাটক, অভিনয় আর নানান রকম শিল্পচর্চা। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কালচারাল ক্লাব সেই স্বপ্নকেই লালন করছে প্রতিনিয়ত। চলুন তবে শুরু হোক আজকের সাংস্কৃতিক আড্ডা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একদল তরুণ তরুণী গলা ছেড়ে গাইছে দেশের গান। চলুন আজ আমরা কথা বলবো তাদের সাথে।

0: একটি স্বপ্নের বাংলাদেশ মানে শুধু প্রযুক্তি বা অর্থনীতি নয়, বরং সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব কাজ করছে ধূমপানমুক্ত ক্যাম্পাস, বৃক্ষরোপণ আর পরিবেশ বান্ধব নানা উদ্যোগ নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, এখন কথা বলবো এই ক্লাবেরই কিছু সদস্যের সাথে। আপনার নাম?
1: আমার নাম রামিসা সাত্তার, আমি বিজনেস ডিপার্টমেন্ট থেকে এসেছি।
0: আপনাদের এই ক্লাবের যে কার্যক্রম সেই বিষয়ে একটু সংক্ষেপে জানতে চান।
1: আচ্ছা, আমাদের ক্লাবটা হলো এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব। আমরা এখানে দুটো বিষয়কে মার্জ করে একসাথে বলছি। একটি হচ্ছে আমাদের পরিবেশ বিষয়ক, যেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তার সাথে সাথে কিভাবে আমরা সোশ্যাল সার্ভিস বা আমাদের কাজগুলো করতে পারি, দুটোকে একসাথে আমরা একটি ক্লাবের মাধ্যমে নিয়ে এসেছি। এখানে আমরা কিভাবে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, তার সচেতনতা বৃদ্ধির বিষয়ে যেরকম প্রাধান্য দিচ্ছি, কিভাবে আমরা মানুষের মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে আমাদের সমাজে যেরকম খুব মানে বাজে কাজগুলোকে কিভাবে আমরা কমাতে পারি, সেদিকটাও আমরা হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করছি।
0: অনেক ধন্যবাদ। এরপরে আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনাদের ক্যাম্পাসটা এত সুন্দর, যেদিকেই তাকাচ্ছি মানে খুব চকচকে একটা পরিবেশ, আপনাদের ক্যাম্পাসটাকে এত সুন্দর রাখতে আপনাদের ক্লাবটা কি কি উদ্যোগ নিয়েছে একটু জানতে চাচ্ছি, আর আপনার নামটা বলে শুরু করুন।
2: আমার নাম নাজফা তাবাসসুম। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে এখানে গাছপালা লাগানো হচ্ছে, প্ল্যান্টেশন হচ্ছে ক্লাব থেকে, এবং হচ্ছে গিয়ে যেন ময়লা না হয় এই জন্য পরিষ্কার রাখারও কর্মসূচি করা হচ্ছে।
0: আমি একটু আপনাদের কারো কাছ থেকে শুনতে চাই যে আপনাদের যে ক্লাবের কার্যক্রমটা, এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে কিভাবে জড়িত বলে আপনি মনে করেন?
3: আমি আল মাহমুদ, ল ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের ক্লাব যেহেতু এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব, তো আমরা প্রথমেই হচ্ছে যে জিনিসটাতে ফোকাস করতে চাই এবং আমাদের যেটা ফিউচার প্ল্যান, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এবং এই আশেপাশের এলাকাটা, যেহেতু এটা রূপগঞ্জ, একটা হচ্ছে শিল্প কারখানা সমৃদ্ধ একটা এলাকা। সো আমরা আমাদের কার্যক্রম দ্বারা এরকম ইফেক্ট এই এলাকার মধ্যে রাখতে চাই যেন আমাদের এই এলাকার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা যেন প্রপারলি মেনটেন করা হয়। দুই নম্বর হচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে সোশ্যাল সার্ভিস ক্লাব, রিসেন্টলি একটা প্ল্যান হাতে নিয়েছে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে প্রথম একটা হচ্ছে ই ব্লাড ব্যাঙ্ক চালু করছি, যেটার মাধ্যমে আমাদের যারা স্টুডেন্টস, আমাদের ফ্যাকাল্টিস এবং যারা স্টাফ, যাদের যখনই হচ্ছে ব্লাডের প্রয়োজন হবে এবং আমাদের যারা ডোনারের লিস্ট থাকবে, ওই লিস্ট থেকে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে তাৎক্ষণিকভাবেই হচ্ছে ব্লাডটা ম্যানেজ করতে পারবে। সো এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা ডিজিটাল রেভলিউশন। আর তিন নাম্বার আরেকটা যে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করি। একটা ওয়ার্কশপ ছিল এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, আমরা কাজ করছি টু ওয়ার্ক টু ব্রেক ডাউন দা ওয়াল অফ এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, যে আমরা শুধুমাত্র কিছু কিছু জিনিসের মধ্যে আবদ্ধ আছি, যেরকম আমরা ভাবি যে শুধুমাত্র গাছ কাটলেই পরিবেশের ক্ষতি হয় অথবা গাছ লাগালেই বুঝি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি মেনটেন হয়, এরকম না। আমাদের যে আশেপাশে নদী বাঙ্গন হচ্ছে, নদীগুলো ভরাট হচ্ছে, যার কারণে আমাদের কৃষি জমিগুলো সংকট পড়তেছে। সো আমরা এই সব জিনিসগুলো আমাদের ক্লাবের মাধ্যমে আমরা অ্যাওয়ার করবো মানুষকে, যাতে ওভারঅল আমাদের এনভায়রনমেন্টটা ঠিক থাকে। সো আমাদের এটাই এখন পর্যন্ত ফিউচার প্ল্যান, এবং আমার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি বিশ্বাস করি আমাদের এই কার্যক্রমগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের এই ক্লাব নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
4: আমি আবু মুসা, ডিপার্টমেন্ট অফ ল। আমাদের মেইন যে স্কোপটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো আমাদের যে ফিউচার প্ল্যান, এটা হচ্ছে আমাদের যে ড্রাইভারগুলো আছে তাদের মাঝে হচ্ছে নয়েজ পলিউশন নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যেটা আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েরও একটা স্কোপ, যে নয়েজ পলিউশন নিয়ে একটা স্কোপ, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো ওইটাই হচ্ছে আমরা আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের যে ড্রাইভারগুলো আছে তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে এই স্কোপটা আসলে আমরা তৈরি করতে চাচ্ছি। রাইট,
0: আসলে আপনাদের সাথে কথা বলে অনেক ইউনিক ইউনিক কিছু আইডিয়া পেলাম, বেশ ভালোই লেগেছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আপনাদের জন্য শুভকামনা। আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনাদের ক্যাম্পাসটা মানে যেদিকে তাকাচ্ছি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে ক্যাম্পাসটাকে এত সুন্দর রেখেছেন আপনারা, এই ক্ষেত্রে আপনাদের ক্লাবের যে ভূমিকাটা সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। তার আগে অবশ্যই আপনার নামটা শুনে নিব।
2: আমার নাম হচ্ছে কি নাজিফা, আমি সিএসসি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে আছি। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যাম্পাসটা খুব সবুজ আচ্ছন্ন, তো এই আচ্ছন্ন রাখার জন্য আমাদের ক্লাব প্রথমেই তাদের কার্যক্রম শুরুতে ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছিল, এবং ইউনিভার্সিটিকে পরিষ্কার রাখার জন্য আমরা রিসাইকেল বিনের ব্যবস্থা করেছি যেন আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকে। এবং যেহেতু আমাদের এই ক্লাবটা শুধুমাত্র এনভায়রনমেন্ট বেস না, সোশ্যাল সার্ভিসও এর মাঝে আছে, তার জন্য আমরা হচ্ছে গিয়া বিভিন্ন কার্যক্রম করেছি, যেমন বর্ণার্তদের মাঝে হচ্ছে গিয়া ত্রাণ বিতরণ, ত্রাণ সংগ্রহ এবং হচ্ছে কম্বল বিতরণ শীতার্তদের মাঝে। এছাড়া যেহেতু আমাদের বিভিন্ন ইভেন্টস রেগুলারলি হয়ে থাকে, আর রিসেন্টলি আমাদের হচ্ছে গিয়ে দুটা ওয়ার্কশপ হয়েছে, একটা হচ্ছে গিয়ে গ্রিন কুলিং সিস্টেম আর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। এইগুলোর মাধ্যমে আমাদের যারা ক্লাবের মেম্বার আছে তাদেরকে সচেতন করা, পরিবেশ সম্পর্কে আরো জানানো, পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বা সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব, কারণ এখনকার সময় হচ্ছে গিয়ে কার্বন নিঃসরণ বা এই জিনিসগুলো অনেক বেশি মানে এফেক্ট পড়ছে। তো এই সব বিষয়ে জানানোর জন্য এবং সচেতন করার জন্য রেগুলারলি ওয়ার্কশপ হয়ে থাকে এবং ওয়ার্কশপগুলোতে বিভিন্ন অ্যাক্টিভিটিস, গেমস, এক্সেট্রা হয়ে থাকে।
0: অনেক ধন্যবাদ।

0: আপনার নাম এবং ডিপার্টমেন্ট?
1: আমার নাম হচ্ছে রুদ্র কুমার, আমি হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং নিউট্রিশন সায়েন্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। তো আমাদের কালচারাল ক্লাবে বেসিক্যালি আমরা যেটা করি, গান তো আমরা সবসময় করে থাকি, এবং আমাদের ইউনিভার্সিটির যেটা সব থেকে বড় বিশেষত্ব সেটা হচ্ছে বিভিন্ন ইভেন্টে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেমন বর্ষার প্রোগ্রাম বা ধরেন বসন্ত উৎসবে বসন্তের গান, শীতকাল বা হেমন্তকালের, তো সব ঋতুতেই আমরা একটা উৎসব আয়োজন করে থাকি এবং সেখানে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে গান পরিবেশন করি। তার সাথে সাথে বিভিন্ন বাজনা থাকে, যেমন ধরেন শরৎ বাজানো হয়, কবিতা আবৃত্তি তো থাকে, আর আমরা মাঝে মাঝে ক্লাসের ফাঁকে এসে সবাই সবার সাথে জ্যামিং করি গানের, তো এটা একটা আড্ডার মতো হয়, আবার একজন আরেকজনকে খুব ভালোভাবে একটা চেনাও হয় যে গানের মাধ্যমে আমরা আরেকজনকে খুব ভালো করে চিনতে পারি।
0: এটা আপনাদের একটা মানসিক প্রশান্তিরও জায়গা বটে?
1: প্রশান্তিরও জায়গা বটে, এবং অনেক ক্লাস করার পরে যখন রিফ্রেশমেন্টের দরকার হয় তখন আমরা ক্লাবে এসে নিজেদের এই সময়টাকে উপভোগ করার ট্রাই করি।
0: আচ্ছা, আমি অন্য আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনাদের এই ক্লাবের কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে কিভাবে কানেক্ট করবেন?
2: আমার নাম হচ্ছে তৃষ্ণা, আমি জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে। আমাদের যে কালচারাল ক্লাবটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের ক্লাসের ফাঁকে সময়গুলো কাটাই। এই কালচারাল ক্লাবটা যেভাবে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব রাখে সেটা হচ্ছে আমরা যখন কালচারাল ক্লাবে থাকি আমরা নেগেটিভিটি থেকে দূরে থাকি। আমরা যারা আছি ছাত্রছাত্রী তারা হচ্ছে এখানে সময় কাটানোর ফলে হচ্ছে আমরা আমাদের ক্রিয়েটিভিটিগুলোকে আরও চর্চা করতে পারি, যেটা হচ্ছে আমাদের আমাদের পজিটিভ দিকগুলোকে আরও তুলে ধরতে সাহায্য করে। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা নেগেটিভিটি থেকে দূরে থাকি এবং ভালো মানুষ হিসেবে গড়তে পারি। আর হচ্ছে যে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিডারশিপ যে স্কিলটা সেটা ডেভেলপ হয়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো কাজে দিবে।
0: হ্যাঁ, যেহেতু তরুণরাই আগামীর নেতৃত্ব দিবে,
2: তার জন্যই আমি মনে করি যে তরুণদের বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থেকে নিজেদের ক্রিয়েটিভিটি বা স্কিল বলুন এটা ডেভেলপ করা উচিত। সেক্ষেত্রে তারা নেগেটিভিটি থেকে দূরে থাকবে এবং নিজেদেরকে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে বা দক্ষশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

0: হারি যায়।
1: বন্ধুরা, তরুণরাই হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি। তাহলে আমাদের প্রশ্ন, তরুণরা আসলে কেমন বাংলাদেশ চায়? চলুন শুনে আসি সরাসরি তরুণদের কণ্ঠে তাদের স্বপ্নের বাংলাদেশ সম্পর্কে মতামত। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকজন বসে আছেন, আপনারা হয়তো একসাথে গল্প গুজব করছেন। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, তরুণরা আসলে কেমন বাংলাদেশ চায়।
2: আমার নাম হচ্ছে বর্ষা মজুমদার, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি। আমি হচ্ছে চাচ্ছি যে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, যেখানে সবাই কাজের সুযোগ পাবে কিন্তু কেউ অভুক্ত থাকবে না।
1: ধন্যবাদ, চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে।
3: আমি শিফা, ফার্মেসি ডিপার্টমেন্ট, বর্তমানে আমি যানজট মুক্ত বাংলাদেশ চাচ্ছি।
4: আমি মর্জিনা আক্তার, ফার্মাসি ডিপার্টমেন্ট, বর্তমানে আমি চাই সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এমন একটা বাংলাদেশ যেখানে সবার জন্য সমান আইন থাকবে।
1: বেশ ভালো বলেছেন, এরপর আপনার কাছে একটু শুনতে।
5: আমি ফারজানা ইসলাম রিয়া, ফার্মেসি ডিপার্টমেন্ট। আমাদের দেশে অ্যাকচুয়ালি নারীদের নিরাপত্তার জন্য অনেক আইনই রয়েছে, আমি সেই আইনগুলো যথেষ্ট প্রয়োগ চাই।
1: অনেক ধন্যবাদ।

আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণী তার জায়গা থেকে পরিবর্তনের দূত হয়ে উঠতে পারে। যদি আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেরি হবে না। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি অর্জনের পেছনেই ছিল তরুণের সাহস আর দৃঢ়তা। তাই আজকের এই প্রজন্মকেই গড়ে তুলতে হবে আগামী দিনের অগ্রযাত্রার নেতৃত্বে। চলুন আমরা সবাই মিলে স্বপ্ন দেখি একটি সৃজনশীল, আধুনিক, মানবিক আর সমৃদ্ধ বাংলাদেশের, এবং একসাথে উচ্চারণ করি, আমরা গড়ে তুলব তরুণের স্বপ্নে বাংলাদেশ।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে শামীম আহমেদ, আফরোজা ডলি, লিয়াকত আলী খান, মার্জিয়া আক্তার ও ডাক্তার নাভিরা বিনতে আফতাব। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও নাসরিন আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সুবহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আমাদের এখনকার আয়োজন মালায় রয়েছে বৃক্ষরোপণের গান। শিল্পী সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুরকার সান শাহ।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠানমালায় এবার রয়েছে ভক্তিমূলক গান। প্রথমেই শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান, গানের কথা সাজিয়েছেন সৈয়দ শামসুল হুদা, সুর করেছেন গোলাম মুস্তফা।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারহানা খান রনি। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আগামীকাল আরও ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু করা হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যার সংখ্যা বেড়ে ১,০০০ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দেশের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় শিশু স্বর্গ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গতকাল সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, থেরাপি, পুনর্বাসন, আবাসন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ একই ছাতার নিচে নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। রাজধানী ঢাকার যানজট সংকট নিরসনে ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্য আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিএসসিসির প্রশাসক বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সেজন্য দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে। চলতি অর্থবছরে প্রথম মাস জুলাই থেকে ১২ই আগস্ট পর্যন্ত দেশে ৪৩৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রেমিটেন্সের এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৩ কোটি ৬০ লাখ ডলার বেশি। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ২৩.৪%। কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ কমাতে লেবানন বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন পাশ করেছে। গত বুধবার পাশ হওয়া এ আইনের ফলে অনেক কারাবন্দী ও পলাতক ব্যক্তি সুবিধা পাবেন। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন লেবানিজ সেনাবাহিনীর ওপর হামলার মামলায় লেবাননের বিপুল সংখ্যক মানুষ কারাগারে বন্দী ছিল বিধায় ২০২৪ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর লেবাননের সাধারণ ক্ষমার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। এছাড়া ইসরায়েল, দক্ষিণ লেবানন যুদ্ধ, মাদক সংক্রান্ত অপরাধ ও গাড়ি চুরির মামলাতেও বহু ব্যক্তি কারান্তরীণ রয়েছেন। তাদের অনেকেই এই আইনের বদৌলতে মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লেবানন এর আগে ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ক্ষমা আইন পাশ করেছিল। ওই আইনের ফলে অনেকে সংঘাত চলাকালে সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ইরানকে কঠোর অর্থনৈতিক চাপের মুখে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এক সাক্ষাৎকারে বলেন, অর্থনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি ইরান অভিমুখী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অর্থনৈতিক অবরোধ ছাড়াও ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে শেয়ার বাজারে দরপতন হয় এবং তেলের দাম কমে যায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ২৯৭ রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান ১০১ রান করে আউট হন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জে, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালি কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকেরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাচরা, নানা ধরনের রোগ সহ বিভিন্ন জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকে বন্যার পানিতে নামতে দেবেন না। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্যা দুর্গত অঞ্চলে মরা পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলুন যাতে পানি দূষিত করতে না পারে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজে এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক প্রতিবাদের কলম শুনবেন বেলা 3:05। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। হাজনদের জন্য অনুষ্ঠান নেওয়াটানা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুইবার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30।
2: সবশেষে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান দেশব্যাপী ইএফটি ও আইবিএএস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা K693 kHz FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz এবং FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে ধারাবাহিক কোরআনুল করিমের তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারার 166 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াতের তাফসির এবং বিশ্লেষণ। সম্মানিত শ্রোতা, কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারা, যে সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য যথেষ্টময় সূরা হিসেবে ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে জিন, ভূত, প্রেতাত্মা সহ খারাপ কোনো কিছু ঘরের বাসিন্দাদেরকে প্রলুব্ধ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরসমূহকে সূরাতুল বাকারার নিরাপত্তায় নিরাপত্তাময় করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত শ্রোতা, 166 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে আর তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ যখন দুনিয়াতে যেই নেতাদের কথা অনুসারে মানুষ তাদের দুনিয়ার জিন্দগি পরিচালনা করে, আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়, নামাজ রোজা থেকে শুরু করে ইসলামের শরিয়ার বিভিন্ন অংশ ভুলে যায়, নেতার পিছনে পিছনে তার জীবনকে ব্যয় করে, কিয়ামতের ময়দানে সেই নেতা যখন তার মুখ ফিরিয়ে নিবে তখন কর্মী অসহায় হয়ে কথাগুলো বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন নেতারা অনুসারীকারীদের দায়িত্ব অস্বীকার করবে, তারা

ভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন ওয়াসাদাতুনা, এবং বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা ওই দিন তাদের ভুল বুঝতে পারবে, যেদিন কোনো কিছু করার থাকবে না। নেতারা যেদিন অস্বীকার করবে, কর্মীরা যেদিন বুঝবে যে আমাদের এই নেতাদের পিছনে দুনিয়ার জিন্দগি ব্যয় করাটা ছিল সবচেয়ে বড় ভুল, ওই সময়টুকুন যদি আমি আমার বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিকাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতাম, আমল করতাম, আজকে আমাদের এই করুণ পরিণতি দেখতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সেটা আমাদের সামনে নিয়ে আসছেন যে ওই দিন তোমরা যাদেরকে অনুসরণ করছ তারা তোমাদের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, দুনিয়ার নেতা তো দূরে থাক, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, রক্তের সম্পর্কিত, একদম আপন যাদেরকে আমরা দুনিয়াতে মানি এবং জানি, সে সমস্ত লোকগুলো ওই দিন সম্পর্ক ছিন্ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে দূরে সরে যাবে, ওয়া উম্মিহি, মা তার সন্তান থেকে দূরে সরে যাবে, ওয়া আবি, তার বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান কেউ কারো খোঁজ নিবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কি নেতা, কি নেতৃত্ব, কি কর্মী, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত সবব, সমস্ত সম্পর্ক ওই দিন আল্লাহ ছিন্ন করে দিবেন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকে প্রত্যেকের আপন চিন্তায় মশগুল থাকবে, কেউ কারো খবর নিবে না, কেউ কারো পরিচয় দিবে না। তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন যে স্ত্রীর কাছে স্বামী গিয়ে বলবে যে আমি তোমার কাছে মাত্র একটা নেকি চাই, সন্তান তার বাবার কাছে গিয়ে বলবে, বাবা তার সন্তানের কাছে গিয়ে বলবে একটা অথবা অর্ধেক নেকি চাই, তাৎক্ষণিকভাবে সন্তান, সন্ততি, বন্ধু, আরো যা ছিল নেতা সকলে বলবো যে আমি তোমাকে চিনি না, আল্লাহ আমি তাকে চিনি না, সম্পূর্ণরূপে অস্বীকার করে নিবে। অর্থাৎ কোনো কিছুতে একটু সামান্য উপকার করার জন্য যারা সম্মত হবে না তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, ওই দিন তো কোনো সম্পর্ক থাকবে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন শুধু রাসূলুল্লাহর সাথে রক্তের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। অতএব এখন যারা আমরা নেতার নেতৃত্বের পিছনে জীবন ব্যয় করছি, নেতা যা বলছে অন্ধের মতো অনুসরণ করে, বিশ্বাস করে আমি আমার নেতার পক্ষেই গুণগান করছি, সাফাই গাচ্ছি, সামান্য কিছু টাকা, সামান্য কিছু প্রলোভনে, সামান্য কিছু অর্থে, পদবিতে, এই সমস্ত বিষয়ের কারণে যারা আমরা আজ অন্ধ হয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন আর যারা অনুসরণ করেছিল তারা বলবে হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটত তবে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, এটা তো আর সম্ভব নয় যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করল। এইভাবে আল্লাহ তাদের কার্যাবলী, তাদের পরিতাপ রূপে তাদেরকে দেখাবেন আর তারা কখনো অগ্নি হতে বের হতে পারবে না, জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কি নির্মম পরিহাস হবে তাদের, আফসুস, যে আফসুসগুলো মানুষ কবরে, হাসরে, ফুলছড়াতে, মিজানে করবে, আল্লাহ কোরআনে সেটা তুলে ধরেছেন। অন্যতম একটা আফসুস হলো যারা নেতার পিছনে তাদের জীবন শেষ করেছে, তাওহীদ শিরকের পার্থক্য করে নাই, নেতা যা বলেছে অন্তরের মতো তা বিশ্বাস করেছে, ইবাদত এবং আল্লাহর আনুগত্যে যারা গভীরভাবে চিন্তা করে নাই, নেতা যা বলেছে সেভাবেই জীবনযাপন করেছে, নেতা ইসলামের বিরুদ্ধে বললেও সে নেতার পক্ষ নিয়েছে, এই সমস্ত মানুষগুলো তখন বলবে হায় আফসোস যদি একবার আমাদেরকে দুনিয়াতে পাঠাতো, এটা সম্ভব নয়, আর পাঠাবে না আল্লাহ। তারা শুধু এগুলো বলতে থাকবে, আফসোস করবে, হাসারাত, পরিতাপ হবে তাদের জন্য, হায় আফসোস যদি একবার আমাদেরকে দুনিয়াতে পাঠাতো আমরা ওই নেতাদের সাথে সম্পর্ক ছিন্ন করার সুস্পষ্ট ঘোষণা দিতাম যারা এখন আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, যেই নেতা এখন আমাদের চিনছে না, যেই নেতা তার কর্মীকে কর্মী বলে পরিচয় দিচ্ছে না, সম্পর্ক ছিল বলেই স্বীকার করে নিচ্ছে না, তাকে দুনিয়ায় আমি আবার ঘোষণা করে আসতাম যে তোমার সাথে আমার সম্পর্ক নেই, এটা আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, তাদের এই কাজগুলোকে তাদের জন্য পরিতাপ হিসাবে আল্লাহ উপস্থাপন করবেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিতাপের কথা বলেছেন যে দুই রাকাত নামাজ মানুষের কাছে কবরে এত প্রিয় হবে সে আফসুস করবে, হায় আফসুস দুনিয়ার সব সম্পত্তি যদি আমার দিয়ে দেওয়া হতো, আমি সব সম্পত্তিকে অগ্রাহ্য করে ফেলে দিয়ে দুই রাকাত নামাজকে বাছাই করে নিতাম। অথচ সম্মানিত শ্রোতা, কত সময় আমাদের এখন চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, হাসি তামাশায়, অট্টহাসিতে, বিভিন্ন নেতার গোলামিতে আমরা শেষ করে দিচ্ছি। অথচ ওই সময় বলবো যে আল্লাহ দুই রাকাত নামাজের সময়ের দাম আমার কাছে দুনিয়া এবং তার সবকিছুর থেকে বেশি।
এখন আমি শত শত রাকাত নামাজ পড়ার সুযোগ আছে কিন্তু আমার অনুভূতি নাই, ওই সময় অনুভূতি থাকবে আল্লাহ সময় দিবেন না। অতএব আফসুস যাতে করতে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, হায় আফসুস।

0: বলবে যদি আমাদেরকে দুনিয়ায় আবার ফিরিয়ে দিত, আমরা সারাক্ষণ নামাজ পড়তাম, আমরা সারাক্ষণ ওই ওই সময় নেতাদের মুখোশ খুলে দিতাম যেই নেতারা এখন আমাদের পরিচয় দিচ্ছে না। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আফসোস করে করে বলবে, আল্লাহ তুমি যদি আমার আবার দুনিয়ায় পাঠাও, আমি আমার সমুদয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তোমার নামে দান করে চলে আসব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ দিবেন না, আফসুস করবে বান্দা, বিভিন্ন সময় বিভিন্নভাবে আফসুস করবে। হাদিসে আছে, খাটিয়াতে যখন মাইয়্যাতকে শোয়ানো হয় তখন মাইয়্যাত আফসুস করে বলে, আমি তো আমার জীবনকে মূল্য দিতে পারিনি, আমাকে যারা দোয়ার জন্য আর সমবেত হয়েছো, জানাজায় শরিক হয়েছো, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে গ্রহণ করো। এই আফসুসগুলো বান্দা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমালাহুম হাসারাত, এবং তারা বলবে লাউ আন্না লানা কাররা, যদি আমাদেরকে আবার তাকরার করা হতো, ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমরা আমাদের ভুল বুঝতে পারতাম। সম্মানিত শ্রোতা, এই আফসোসগুলো যাতে করতে না হয় এজন্য হৃদয় দিয়ে আমাদেরকে কোরআন অনুধাবন করতে হবে। আল্লাহ কি বলছেন, কি বুঝাতে চাচ্ছেন, এগুলো বুঝতে হবে এবং আমল করতে হবে। আমরা তো বারবার শুনি, আমাদের কানে এই ওয়াজগুলো বারবার আসে, আমরা এই ওয়াজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি না, যেটা অত্যন্ত পরিতাপের, যেটা অত্যন্ত দুঃখের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু আছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। বনু সাকিফ এবং খুজা গোত্রের আমির ইবনে সাআ, এই সমস্ত গোত্রসমূহের কাফেরদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিকে নাজিল করেন, যারা দেবতার নামে ছেড়ে দেওয়া বিভিন্ন পশুকে হারাম মনে করত, বিভিন্ন পশুকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারা হারাম ঘোষণা করত। কিভাবে, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন, সূরা মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা জাআলাল্লাহু মিন বাহীরাতিন ওয়ালা সাঈবাতিন ওয়ালা ওয়াসীলাতিন ওয়ালা হাম। বাহীরা, সাঈবা, ওয়াসীলা এবং হাম, এই চার ক্যাটাগরির পশুকে তারা হারাম মনে করত, নাউজুবিল্লাহ, এগুলো হারাম নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন সেগুলো কোনো ব্যক্তি হারাম করলে তোমরা মেনে নিবে না। আল্লাহ যেটা যেভাবে হালাল করেছেন সেভাবে সারা জীবন সেটার উপর, হালালের উপর তোমরা জীবন অতিবাহিত করো, যেটাকে হারাম করেছেন এটাকে হালাল করার চেষ্টা করো না। ওরা চার ধরনের পশুকে হারাম করে দিত। এক নম্বর হচ্ছে আল বাহিরা, বাহিরা বলা হয় ওই উটনিকে যেই উটনি পরপর পাঁচটা মাদি বাচ্চা, অর্থাৎ পাঁচটা নারী বাচ্চা প্রসব করে। তো পাঁচটা নারী বাচ্চা প্রসব করলে পঞ্চম যেই নারী বাচ্চাটা, মাদি বাচ্চাটা, ওই বাচ্চার কান ছিদ্র করে তারা সেটা দেবতার নামে ছেড়ে দিত। তো তাদের মধ্যে প্রসিদ্ধ ছিল যেই বাচ্চার কানে ছিদ্র করে নির্দিষ্ট চিহ্ন দেওয়া আছে সেটা বাহিরা, এটাকে কেউ ধরবে না, এটাকে কেউ স্পর্শ করবে না, এটার উপরে কেউ উঠবে না, এটা কেউ এটা দুধ পান করবে না, কোনো উপকার এটার থেকে নিবে না, এবং এটাকে ছেড়ে দিতে হবে। এটার অর্থাৎ এর স্তনের যে দুধ, এই দুধগুলো প্রতিমার জন্য উৎসর্গিত, কেউ খেতে পারবে না। এই ধরনের বাহিরা যেটা আল্লাহ হালাল করেছেন তারা সেটাকে হারাম করে। আল্লাহ বলেন, আল্লাহ যা হালাল করেছেন সেটা খেতে থাকো, কোনো ব্যক্তির কথা শুনবে না। দুই নম্বর হচ্ছে সাঈবা, রোগ থেকে উদ্ধার হওয়ার সময় যে মানত করে, বিপদ থেকে মুক্তির পরে যে মানত, মাদি মানত, যেটা দেবতার নামে ছেড়ে দেয় কানে নির্দিষ্ট ছিদ্র করে, তোমরা, এটাও আরো নির্দিষ্ট ছিদ্র ছিল, নির্দিষ্ট একটা চিহ্ন ছিল, সেই চিহ্ন দেখলে মানুষ আর এটা খেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও নস্যাত করে দিয়ে বলেন যে আল্লাহ যেগুলোকে হালাল করেছে তোমরা সেগুলোকে হারাম করো না। চার নম্বর হচ্ছে ওয়াসীলা, টানা সাতটা মাদি বাচ্চা প্রসব করলে ওই গাভীটাকে অথবা ওই উটটাকে, ওই বকরিটাকে তারা খাওয়া হারাম মনে করত, নাউজুবিল্লাহ, এটা খেত না, নির্দিষ্ট চিহ্ন দিয়ে সেটা ছেড়ে দিত। এটাকে বলা হচ্ছে ওয়াসীলা, হাম, পুরুষ ওট, যার দ্বারা বিভিন্ন সময় প্রজননের কাজ করা হয়, তারপর সেটাকে নির্দিষ্ট চিহ্ন দিয়ে ওরা ছেড়ে দেয়। সূরা মায়েদার 103 নম্বর আয়াত আল্লাহ এই চারটা জিনিস, বাহিরা, সাঈবা, ওয়াসীলা, হাম, এই চারটা যারা, এবং আরো অন্যান্য পশু যারা নিজেদের ব্যাখ্যা করে নিজেদের মন মতো ক্রাইটেরিয়া নির্ধারণ করে হারাম করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এগুলো হালাল, এগুলো হারাম নয়, এগুলো থেকে তোমরা খাও স্বাভাবিক খাবারের মতো। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, শয়তানের ফতুয়া এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয় যে এই পশু অনিচ্ছায় মানুষ পাথর মেরে অথবা মানুষ বিভিন্ন আঘাতে অনিচ্ছায় মারা গেল, সেই পশুর মাংস তোমরা খাচ্ছ না, অথচ ইচ্ছে করে জবাই করে করে যে হত্যা করা হলো সেই পশুর মাংস তোমরা খাচ্ছ, এটা কেমন কথা? নাউজুবিল্লাহ, শয়তান এরকম অসওয়াসা দেয় মানুষকে। শয়তান শুকুরের ব্যাপারে অসওয়াসা দেয়, শুকুরের মাংস খাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, যেটা হারাম করা হয়েছে সেটা হারামের উপর ছেড়ে দাও, এছাড়া যত হালাল আছে সেগুলোকে তোমরা খাও, তাদের কথা মতো এই হালাল পশুগুলোকে তোমরা হারামের দিকে ঠেলে দিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান সকল ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, অপরাধ এবং সওয়াবের ক্ষেত্রে, ন্যাক এবং পাপের ক্ষেত্রে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান ওয়াদা করেছে, আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমি জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে আসব। আমি তাদের কাউকেই ইখলাসপূর্ণ পথে রাখবো না, থাকতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলেছেন যে না, তুমি আমার মুখলেস বান্দাকে কখনোই ওয়াসওয়াসা দিতে পারবে না। আবার যেই বান্দাকে তুমি ওয়াসওয়াসা দিয়ে দিয়ে জাহান্নামের কাছে নিয়ে আসছো, ওই বান্দা যদি ওই জায়গা থেকে আমি আল্লাহকে চিনতে পারে, বুঝতে পারে, তার পথ যে গরহিত ছিল সেটা সে অনুধাবন করতে পারে, এবং সেখান থেকে তাওবার নিয়তে যখন আমি আল্লাহর একবার ডাক দিবে, আমি আল্লাহ তার সব মাফ করে দিয়ে জাহান্নামের রাস্তা থেকে তাকে আবার জান্নাতের রাস্তায় নিয়ে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব শয়তান তোমাদেরকে ফকির হওয়ার ভয় দেখিয়ে, দরিদ্র হওয়ার ভয় দেখিয়ে তোমাদেরকে কৃপণ বানিয়ে দিবে, আল্লাহর রাস্তা ব্যয় করতে দিবে না। সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদেরকে প্রত্যেক ভালো কাজ থেকে ফিরিয়ে নিয়ে খারাপ কাজের দাস বানিয়ে দিবে। সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। শয়তান তিনটা কাজ করবে তোমাদের মধ্যে। আল্লাহ যে বলছেন সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তিনটা কাজ সে বড় দাগে তোমাদের কাছে করবে। এক নাম্বার হচ্ছে ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, সে তোমাদেরকে মাআসি, সে তোমাদেরকে গুনাহের আদেশ দিবে, খারাপের আদেশ দিবে, মন্দের আদেশ দিবে, জাহান্নামের পথের আদেশ দিবে, যেই পথ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সেই পথের আদেশ দিবে। দুই নাম্বার ওয়াল ফাহশা, সে তোমাদের অশ্লীলতার আদেশ দিবে, অশ্লীলতা ছড়িয়ে দিবে, পাপাচার, কামাচার, যৌনাচার এগুলো সে ছড়িয়ে দিবে সমাজের মাঝে, অথবা বখল, কৃপণতা, কার্পণ্যতা তোমাদের মধ্যে তৈরি করে দিবে, তোমরা দান করতে পারবে না, দান করতে সে তোমাদের দিবে না। এবং কথা এবং কাজের মধ্যে যেগুলো খারাপ ওই সবগুলো তোমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াং তাকুলু মা লা তাআলামুন, তোমরা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ তোমাদেরকে দিবে। এই তিনটা বিষয় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের। এক নাম্বার হচ্ছে সু, শয়তান তোমাদেরকে যাবতীয় খারাপ কাজ, যাবতীয় পাপাচার, যাবতীয় গুনাহের কাজ তোমাদেরকে করতে বাধ্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন যে আত্রুকিহি কুল্লি, প্রত্যেক রাস্তা দিয়ে শয়তান মানুষদেরকে চেপে ধরে, যত গলি পথ আছে, যত সরু পথ আছে, যত পথ আছে, সব পথে শয়তান বসে থাকে। কেন? আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তান মানুষের মাঝে ঝগড়া তৈরি করে দিতে চায়। মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তার সিংহাসন পানের উপর বসিয়ে যখন সারাদিনের হিসাব নেয় তার বাহিনী থেকে, বাহিনীর কেউ গিয়ে বলে আজকে আমি অমুকের নামাজ নষ্ট করে দিয়েছি, শয়তান বলে তুমি করেছ, তোমার দায়িত্ব পালন করেছ, তবে এত বড় দায়িত্ব তুমি পালন করো নাই। আরেকজন গিয়ে বলে আমি মানুষের হক নষ্ট করিয়েছি, এই করেছি, যত গুণ আছে সবগুলো বলে, সবার ব্যাপারে শয়তান বলে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিন্তু বড় দায়িত্ব তুমি পালন করতে পারো নাই। একজন গিয়ে বলে যখন আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধিয়ে তালাকের তৈরি করে দিয়েছি, অথবা দুই ভাইয়ের মাঝে ঝগড়া তৈরি করে দিয়ে একজন আরেকজনের চেহারাকে অসহ্যকর অবস্থায় নিয়ে পৌঁছিয়েছি, তখন শয়তান বলে তুমি তোমার দায়িত্বের সর্বোচ্চটা আজকে কাজ করেছো, সর্বোচ্চটা তুমি আজকে করার সুযোগ পেয়েছো। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব সাবধান, ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, সমস্ত খারাপের নির্দেশ শয়তান আমাদেরকে দেয়। ওয়াল ফাহশা, অশ্লীলতা, কামাচার, পাপাচার, যৌনাচার, বেহায়াপনা সমাজের মধ্যে যেটা দিন দিন বেড়ে যায়, আর এটা বেড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমাজে ফাশা ফীহিমুত তাউন আল আউজা আল্লাতী মাদাত ফী আসলাফিহিমুল লাযীনা মাদাউ লাম তাজহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তুন। কোন সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, ফাহশা বেড়ে যায়, যেটা শয়তান বাড়িয়ে দেয়, খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে, শয়তান বাড়িয়ে দেয়, সমাজে বেড়ে যায়, একদল লোক থাকার কথা সেটাকে প্রশমন করার জন্য, দমন করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য তারা তাদের দায়িত্ব পালন করে না, তারা সুশীল হয়ে দাঁড়িয়ে থাকে, চেয়ে দেখে, তারা বলে আমরা আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে বেঁচে যাই, কেন এখানে আমি জড়িয়ে আমার পরিবারকে বিপদগ্রস্ত করব, আমি কেন আমার জীবনটাকে বিপন্ন করবো। এজন্য সে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় না, ফিরানোর কথা বলে না, যার কারণে শয়তান ফাহশা ছড়িয়ে দেয়, আর যখন সমাজে ছড়ে যায় ইল্লা ফাশাফিহি মুত্তাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই সমাজে দুর্ভিক্ষ বেড়ে যায়। এরপরে এমন এমন রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজে দিয়ে দেন যেই রোগ এর আগে ছিল না, অতীতে ছিল না, এগুলো সব অশ্লীলতার কারণে। তো শয়তান মানুষকে কিভাবে কষ্ট দেয় দেখেন, সমাজে অশ্লীলতা বাড়িয়ে দেয়, আবার একদল মানুষ অশ্লীলতা দমন করার কথা তাদেরকে প্রশমিত করে দেয়, তাদের মুখ দিয়ে কোনো শব্দ যাতে বের না করে তাদেরকে বিভিন্ন বুঝ দেয়। আস্তে আস্তে যখন সমাজে এই সমস্ত বাজে কাজ বেড়ে যায় তখন আল্লাহ আজাব স্বরূপ রোগ নাজিল করেন, যেই রোগ তার বাপ দাদার সময়ে ছিল না। অতএব শয়তান যে তিনটা রাস্তায় আমাদেরকে গুমরাহী করবে আল্লাহ এটা এখানে বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে সু, গুনাহের রাস্তাকে প্রশস্ত করে দিবে, গুনাকে শোভনীয় করে দিবে আমাদের সামনে, নাউযু বিল্লাহি মিন যালিক। ফাহশা, অশ্লীলতা ছড়িয়ে দিবে। তিন নম্বর, ওয়া আনতা কুলু মা লা তাআলামুন, এমন পর্যায়ে তোমাদের ব্রেনকে নিয়ে যাবে যেটা নাস্তিক্যবাদের কাছাকাছি, কি বলছো তোমরাই বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব সতর্ক করেছেন যে শয়তান আসে তোমাদের কাছে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তোমরা বলো আল্লাহ, স্বাভাবিকভাবে তোমরা উত্তর দাও। শয়তান বলে যে মান ফাআলাল জাবাল, পাহাড়কে সৃষ্টি করেছেন, তোমরা স্বাভাবিক উত্তর দাও আল্লাহ। আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ, জমিনকে কে সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছুর উত্তর আল্লাহ, জীবন মৃত্যু পরিচালনা যিনি করেন আল্লাহ। এবার শয়তান আস্তে আস্তে আস্তে আস্তে তোমাকে এবার ওই জায়গায় নিয়ে যাবে, জাং তাকুলু মা লা তাআলামুন, ওই জায়গায় নিয়ে যাবে তোমার আস্তে আস্তে, আবার বলবে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে। মুসলিমের বর্ণনা, নাউযু বিল্লাহি মিন যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন এই জিনিসটা তোমার মাঝে তৈরি করার চেষ্টা কিছু লোক করবে, তোমার শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে উপস্থাপন করবে যেখানে ধর্মের স্থান থাকবে না, সব ধর্মহীনতা এবং ধর্মীয় শিক্ষা থেকে দূরের একটা স্ট্রাকচার তোমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হবে, তখন তুমি বুঝবা যে এখানে নিশ্চিত শয়তানের একটা চক্র এমন ভাবে কাজ করছে। ওয়ান তাকুলু মা লা তাআলামুন, একটা প্রজন্ম এমন ভাবে গড়ে তুলতে চাচ্ছে যারা কোন বিষয়ে মিথ্যারোপ করছে এটা তারা জানছে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিষয়ে বা আল্লাহর সৃষ্টি বিভিন্ন নিয়ম কানুনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বিভিন্ন বিষয় এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ নারী এই দুইজন দুইজন থেকে বৈধভাবে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হালাল করেছেন। এখন তোমাদেরকে শয়তান, তোমরা বুঝতে পারতেছ না, তোমাদেরকে সমকামিতার দিকে নিয়ে যাচ্ছে, ট্রান্সজেন্ডারের দিকে নিয়ে যাচ্ছে, যে বিষয়গুলো আল্লাহর রহমত থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে দিবে সেই কাজগুলো শয়তান করে দিচ্ছে। অতএব এই তিনটা কাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। শয়তান তোমাদেরকে, এক নম্বর হচ্ছে তোমাদের সু, তোমাদের গুনাহের কাজ বাড়াতে চায়, ফাহশা, তোমাদেরকে কৃপণ করতে চায়, তোমাদেরকে যেই গুনাতে আল্লাহ হদ ঘোষণা করেছেন সেই গুনাগুলো বেশি বেশি করাতে চায়, তোমাদের মুখের এবং কাজের এমন পর্যায়ে নিতে চায় যেই পর্যায়ে নিলে আল্লাহর আজাব গজব দুনিয়াতে নাজিল হয়। তিন নম্বর, একটা প্রজন্মকে ওই পর্যায়ে নিতে চায় যে তারা কি বলতেছে তারা নিজেও বুঝছে না, তারা কোন বিষয়ে মিথ্যারোপ করছে তারা বলতে পারতেছে না, শয়তান আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে চায়। এই জায়গাটা খুবই গভীরভাবে নজর দিতে হবে যে আমরা কৃপণতা করব না, আমরা অশ্লীলতার সাথে সংযুক্ত হব না, আমরা গুনাহের কাজ করব না, অন্যায় দেখলে আমরা প্রতিহত করব, যদি সেটা আমার সমর্থ থাকে হাত দিয়ে অন্যায় থেকে দূর করে দিব, অথবা মুখ দিয়ে বুঝিয়ে ওয়াস করে নসিহা করে কোরআন হাদিসের ভয় তার ভিতরে এনে এই কাজ থেকে তাকে বিদায় করে দিব, কোনোভাবে যখন পাচ্ছি না তখন আমি তাকে এই কাজটার প্রতি সম্পূর্ণ ঘৃণা রেখে তার কাছ থেকে আপাতত সম্পর্ক গুটিয়ে নিব, যাতে এই লোক বুঝতে পারে যে এই কাজ গর্হিত, এই কাজ করলে মানুষ আমার সাথে সম্পর্ক রাখবে না, আস্তে সেই কাজটা সেরে দেয়। সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তার অনুসরণ করব, এমনকি তাদের পিতৃপুরুষগণ যদি কিছুই বুঝত না এবং তারা সৎ পথেও পরিচালিত ছিল না তারপরেও তারা এই কথা বলবে যে আমরা আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদের যে পথ পেয়েছি সেই পথটাই অনুসরণ করব, আমরা এর বাহিরে যত সঠিক থাকুক যত সত্য থাকুক সেই পথে আমরা যাব না। এই প্রজন্মকে এমনভাবে নির্দেশিকা দিবে যে তারা আসমানি কোনো নির্দেশনা নিতে চাইবে না, কোরআনুল করিমের শাশ্বত বিধানকে তারা বলবে ব্যাকডেটেড, এটা অচল, এটা মধ্যযুগীয়, নাউযুবিল্লাহ, একটা শব্দ তৈরি করলো, এই শব্দটাকে মানুষের কাছে আতঙ্কিত করে ছেড়ে দিল, মধ্যযুগীয় কায়দায়। মধ্যযুগীয় কায়দা কি, ওরা বোঝাতে চাচ্ছে মধ্যযুগীয় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিচার ব্যবস্থা দিয়েছেন প্রকাশ্যে শাস্তি প্রদান, প্রকাশ্যে শাস্তি প্রদান, এটা মধ্যযুগীয় কায়দা, পাথর মেরে রজম মধ্যযুগীয় কায়দা, এরকম যত বিষয় আছে এগুলো সব মধ্যযুগীয় কায়দা বলে টিটকারি করবে। কারণ কি, কারণ হচ্ছে আল্লাহ যেটা নাজিল করেছে সে অনুসরণ করো, সে তারা বলবে না এটা অনুসরণ করা যাবে না, এটা মধ্যযুগীয়, এটা ব্যাকডেটেড, এটা অচল, এই সমাজে এটা চলবে না, কি চলবে? আমাদের মা বাবা যেটা রেখে দিয়ে গেছে, আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে যেটার উপরে ধাবিত করেছে, আমরা সেটার উপরে থাকবো না, আউযুবিল্লাহ। অতএব আমাদেরকে এই বিষয়গুলো খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার মধ্যেই শান্তি, সেটার মাঝেই মুক্তি, সেটার মাঝেই আমাদের জীবনের সকল কল্যাণ, আমাদের জীবনের সফলতা ব্যর্থতা সবকিছু এটার মধ্যে। এটা যদি আঁকড়ে ধরে সফল, এর থেকে যদি বিচ্ছুত হই তাহলে আমরা বিফল। এই বিষয়গুলো আমাদেরকে খুব গভীরভাবে অনুধাবন করতে হবে যে আমরা যাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, যে শয়তান আমাদেরকে সু আল ফাহশা, যে শয়তান আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, যে শয়তান আমাদেরকে গুনাকে সুশোভিত করে আমাদের সামনে উপস্থাপন করে, যে শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করে, যে শয়তান আমাদেরকে ধনাঢ্যতা এবং দান করার দিক থেকে এনে বখিলতার কাছে নিয়ে যায়, ওই শয়তানের অনুসরণ যাতে আমরা কোনোভাবে না করি, আমরা যাতে হেদায়তের অনুসরণ করি, আমরা যাতে অশ্লীলতা সমাজে ছড়িয়ে না দেই, যে অশ্লীলতার কারণে সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব স্বরূপ রোগ নাজিল করেন, যেই রোগ আমাদের পিতৃপুরুষের মধ্যে ছিল না, এরকম কাজে যাতে আমরা, গর্হিত কাজে যাতে আমরা জড়িয়ে না যাই। আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার মাঝেই কল্যাণ আছে, এই বিশ্বাস যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা বিধানের প্রতি আমানত যথাযথ রেখে এখান থেকে শান্তি, নিরাপত্তা, বরকত, রহমত আহরণের তৌফিক আমাদের সকলকে দান করুক। তাফসীরুল কোরআন অনুষ্ঠান কোরআনের দিকে আমাদের অন্তরকে আরো ঝুঁকিয়ে দিবে। অতএব এই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন। তাফসীর পেশ করলেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ তজিরুল ইসলাম।

আপনারা শুনছেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: আপনারা ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আগামীকাল আরও 500 শয্যার নতুন একটি ভবন চালু করা হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে 1000 দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটির দেশে বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করা হচ্ছে। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছেন। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের 1,14,000 শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, যে কেউ সরকারের সমালোচনা করতে পারে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে, তবে দেশের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক মাধ্যমে অপতথ্যের প্রচার প্রতিরোধের উপায় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার সাইবার নিরাপত্তা আইনের সংশোধন নিয়ে কাজ করছে এবং এই উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি সাইবার বুলিং প্রতিরোধে নৈতিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন। শিশুদের বিকাশে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী আরও বলেন, শিশুদের জন্য প্রত্যেক ইউনিয়নে একটি খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 5 শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে, তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রিফেকচারে আজ ভোরে রেকর্ড পরিমাণ জাপানের চিবা প্রেফেকচারে আজ ভোরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়, চিবা প্রেফেকচারের ওয়ামিশি রাসাতো শহরের বিভিন্ন এলাকায় পার্কিং স্থান, সড়ক ও আবাসিক এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানের লিড নিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে 6 উইকেটে 151 রান সংগ্রহ করে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নাটক প্রতিবাদের কলম। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। নাট্যানুষ্ঠান প্রতিবাদের কলম।
2: মেহেরিমা, আজকে চাটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক তোমার এই মায়াবী মুখের মতো আকর্ষণীয়।
3: হয়েছে হয়েছে, এমন ভাবে বলছো যেন এই প্রথম আমার হাতে চা খেলে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে তোমার মন ভালো।
2: না গো না, ঠিক তা নয়, ভেতরটা বেশ কিছুদিন ধরে ভীষণ বিচলিত।
3: কেন, কি হয়েছে, লেখা নিয়ে ঝামেলায় আছো?
2: একদম ঠিক বলেছো। আচ্ছা তুমি বুঝলে কি করে?
3: অনেক কিছু বুঝতে হয়, না বুঝলে তো আর সংসারটার মায়ার থাকে না, বোঝার হয়ে যায়। জীবন তো কাউকে না কাউকে নিয়ে কাটাতেই হবে, তাই যা আছে তাই নিয়েই তৃপ্ত থাকতে চাই।
2: চমৎকার বলেছো গো, মানুষ একা থাকতে পারে না, সবাইকে কারো না কারো সঙ্গ নিয়ে বাঁচতে হয়।
3: আচ্ছা তোমার মন কেন বিচলিত সেটা তো বললে না।
2: আজকাল লিখতে গেলে প্রাণরস খুঁজে পাই না রে গিন্নি।
3: সে আমি জানি, কিন্তু তোমার যন্ত্রণাটা কোথায় সেটা বলো।
2: বলো তো কোথায়।
3: এখন আর লেখায় স্পষ্টতা থাকে না, অনিয়ম অবিচার থাকলে সে সত্য দু একজন ছাড়া কারো হাতেই ওঠে না।
2: উঠবে কি করে বলো, লেখক যে সংসার জুড়ে ভুল করেছে, সংসারের বাঁধন বড় প্যাচের বাঁধন, পেট চালানোর দায় যে রয়েছে, একটু এদিক ওদিক হলেই তো জবাবদিহিতা করতে হবে, এমনকি চাকরিচ্যুত হতে হবে।
3: কিন্তু জিশান, লেখক কবি সাহিত্যিকদের সত্যিকার দেশপ্রেমিক হতে হয়, একজন দেশপ্রেমিকই পারে নির্ভয়ে সত্য তুলে ধরতে।
2: এজন্যই তো বলছি গো, লেখকদের সংসারের বেড়াজালে থাকতে নেই, বেড়াজাল থাকলে সংসারের দায় দায়িত্ব পেছন থেকে টেনে ধরে।
3: তবুও কাউকে না কাউকে সত্য নিয়ে তো লিখতেই হবে, হোক তা সরকারের পক্ষে অথবা বিপক্ষে। হ্যাঁ, পেট যিনি দিয়েছেন রিজিকের দানাও তিনি জোগানোর উপায় নিশ্চয়ই করে দিয়েছেন।
2: লেখকদের সাথে এখানেই তো এক বিরোধ, যখন সত্য লিখতে বাস্তবতার চিত্র অবলোকন করি সেখানেও দেখি পক্ষপাতিত্ব, কেউ ধনী কেউ গুণী, কেউ আবার একেবারে নিঃস্ব, কেউ সম্পূর্ণ সুস্থ, আবার কেউ কেউ শারীরিক কিংবা মানসিকভাবে অস্বাভাবিক।
3: যিনি সৃষ্টি করেছেন তিনি এভাবেই সৃষ্টি করেছেন, বৈচিত্র্যের জন্য, পূর্ণ অপূর্ণের রাগ অনুরাগ আবেগ অনুভব করার জন্য।
2: এতে করে কেউ কেউ তুষ্ট থাকে, কেউ আবার অসন্তুষ্ট থাকে সারা জীবন ভর।
3: সাময়িক এই অসন্তুষ্টি ভেদ করে এগিয়ে যাবার নামই জীবন, এজন্যই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দেয়া হয়েছে। যার কাছে অঢেল থাকা সত্ত্বেও যিনি ভেদাভেদ দেখিয়েছেন তিনি তাদের জন্য নিশ্চয়ই বিশেষ কিছু রেখেছেন।
2: এটা তো দারুণ বলেছ।
3: এবার বিচলিত মন শান্ত করে বাস্তবতাকে নিয়ে লিখতে শুরু করো।
2: সত্যি আমি খুব ভাগ্যবান, তোমার মতো সঙ্গিনী পেয়ে সৃষ্টিকর্তার প্রতি অন্তহীন কৃতজ্ঞতা, এমন একটা লক্ষ্মী বউ উপহার দেওয়ার জন্য।
3: নাটক অনেক হয়েছে, এই যে ধরো পত্রিকা, এটা নিয়ে আপাতত সময় কাটাও, আমি যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে সামলাতে হবে।
2: এই আর একটু বসো না গো,
3: অনেক কাজ পড়ে আছে, রাতের খাবার রেডি করতে হবে।
2: হ্যাঁ ঠিক আছে তাহলে যাও।

0: আশ্চর্য, এমন করে কে কলিং বেল চাপছে? আরে বাবা, খুলছে খুলছে!
1: আমাকে একটু পানি দাও ভাবি।
0: আরে তোমাকে এরকম দেখাচ্ছে কেন ডানা? তুমি যেখানে গিয়েছিলে তোমার ওই কাজটা হয়নি?
1: না, আরে মানুষ কি করে এত প্রতারক হয় বলতো?
0: আগে শান্ত হয়ে বসো তো, কি হয়েছে বলো তো শুনি।
1: ভাবি, প্রতারকের পাল্লায় পড়ে মোবাইলটা হারালাম।
0: মানে কি কি হয়েছে?
1: আরে একটা লোক আমাকে ফোনে বলেছিল টেলিভিশন চ্যানেল থেকে আমার নাম্বার নিয়েছে, ওদের একটা প্রোগ্রাম উপস্থাপনার জন্য, বলো ভালো সম্মানই দেবে।
0: আচ্ছা, সেটা তো ভালো কথা, তুমি তো অনেক সুন্দর গুছিয়ে উপস্থাপনা করো, তোমাকে ওরা ডাকতেই পারে।
1: আরে না ভাবি, ওরা ছিল প্রতারক দল, আমি ওদের কথা মতো ওখানে গিয়েছিলাম, গিয়ে ঠিকানা ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তাই ফোন করলাম।
0: তারপর
1: ওরা বলল লোক পাঠাচ্ছি, আর একটা অল্পবয়সী ছেলে আসলো, এসে আমাকে বলল আপনি ডানা ম্যাডাম? আমি হ্যাঁ বলাতে আমাকে বলল আমার সাথে আসুন, আমি ওর পিছন পিছন যাচ্ছিলাম।
0: আগে নিশ্চিত হয়ে নিয়েছিল তো যে ছেলেটাকে ওরাই পাঠিয়েছে কিনা?
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু জানার আগেই মোবাইল বেজে উঠলো, আমি রিসিভ করলাম। রিসিভ করে দেখলাম আগের যে ভদ্রলোক যার সাথে দেখা করার জন্য বেরিয়েছিলাম সেই লোকটাই। তো দু একটা কথা বলার পর বলল ছেলেটাকে একটু ফোনটা দিতে, আমি দিলাম। তার সাথে কি একটা যেন কেনার কথা বলছিল, আর ছেলেটা কথা বলতে বলতে আমাকে বলল ম্যাডাম আমি দোকান থেকে ইয়ে কিনে নিয়ে আসি। কি কিনবে বুঝলাম না, আমাকে দাঁড় করিয়ে সামনেই একটা দোকান থেকে কি যেন একটা কিনতে চেষ্টা করছিল।
0: হ্যাঁ, তারপর কি হলো?
1: আমি যেখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ কয়েকটা গাড়ি পেছন থেকে হর্ন দিতে শুরু করলো, আমি একটু বিরক্ত হয়ে ওদের সাইড দিলাম, চোখের পলকে দেখি আমার মোবাইল সহ ছেলেটা গায়েব।
0: কি বলো, মানে
1: মানে আবার কি, হাওয়া পালিয়েছে মোবাইল নিয়ে।
0: ও মা, কি ভয়াবহ ব্যাপার! তুমি ওদের ঠিকানায় আর যাওনি?
1: ইস, ঠিকানা চিনতে পারছিলাম না বলেই তো ওরা ছেলেটাকে পাঠিয়েছিল।
0: তারপর কি হলো?
1: তারপর চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু লোক জড়ো করে আর কি লাভ বলো, সে তো পালিয়েছে।
0: যাক, যা হবার হয়েছে, মালের উপর দিয়ে গেছে, জানটা তো বেঁচে গেছে, আল্লাহ তোমাকে রক্ষা করেছে, এটাই ভালো।
1: আরে আমার তো নিজের প্রতি ঘৃণা হচ্ছে, ভালো করে না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হলো বলো?
0: হয়েছে তো, যা হবার হয়ে গেছে, তুমি যে আমাদের কাছে ফিরে আসতে পেরেছো এই অনেক।
1: হ্যাঁ এসেছি, কিন্তু বলদ হয়ে, জন্মের মতো শিক্ষা হয়ে গেছে আমার,
0: ভুল থেকে মানুষ শেখে। তুমি মন খারাপ করো না তো, তুমি একটা কাজ করো, তুমি বরং থানায় গিয়ে একটা জিডি করে রাখো।
1: হ্যাঁ থানা, সেও একটা প্যারা ভাবি, আমি এক জায়গায় থাকি আর জিনিস খোয়ালাম অন্য জায়গায়, কোন থানা যে জিডি নেবে তাও তো জানি না ঠিক মতো।
0: ওসব নিয়ে ভেবো না, তোমার ভাই আসুক, তাকে নিয়ে যাবে।
1: আচ্ছা ঠিক আছে, ভাইয়া এলে আমাকে ডাক দিও কেমন, আমি আমার রুমে গেলাম।

0: আরে খোকা, তোর পড়াশোনা কেমন চলছে?
1: আলহামদুলিল্লাহ ভালো বাবা, আর এই তো একটা বছর, তারপর
0: তারপর আবার কি? দেখ আপন, অহেতুক স্বপ্ন দেখিস না। আমি দেশের বাইরে যাওয়ার সমর্থন করি না, করবও না। এদেশে থেকে নিজের উন্নয়ন কর, দেশের উন্নয়ন কর।
1: কিন্তু বাবা, তুমি বুঝতে পারছো না, এদেশে থেকে সীমিত হয়ে কতটা ভালো থাকা যায়। নিজের শখ সাধ ইচ্ছে সব গুড়ে বালি।
0: গুড়ে বালি হবে কেন? তোর কি মনে হয় টাকাই সব সুখের মূল?
1: দেখো বাবা, টাকা ছাড়া জীবন ফাঁকা। টাকা না থাকলে আপন মানুষও চিনতে চায় না, মূল্য দেবে তো দূরে থাক।
0: কেউ কাউকে আপনা আপনি মূল্য দেয় না রে খোকা, প্রত্যেকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে মূল্যবান করে তুলতে হয়। তাছাড়া যে তোকে চিনতে চায় না, সে তোর কখনোই আপন ছিল না, এটা নিশ্চিত থাক।
1: আচ্ছা বাবা, তুমি উন্নত দেশে যাওয়ার পক্ষে না কেন বলো তো? তুমি কি তোমার ছেলের মঙ্গল চাও না?
0: পৃথিবীতে এমন কোন বাবা আছে যে তার ছেলেকে ভালোবাসে না? একটা কথা মনে রাখিস, উন্নত দেশ উন্নত দেশ বলে যাকে ভাবছিস, তোদের ব্যবহার করেই তারা আজ আরো বেশি উন্নত হচ্ছে।
1: এই দেশে থেকে আমি কি করব বলো তো? চাকরির নিশ্চয়তা কোথায়? ভালো থাকার উপায় কোথায়?
0: নিজের মেধাকে কাজে লাগা, তুইও ভালো থাকবি, তোর দেশও উন্নয়ন করবে।
1: দেশের উন্নয়ন, নিজের উন্নয়নে উন্নত প্রযুক্তির প্রয়োগ প্রয়োজন। আমাদের দেশে উন্নত প্রযুক্তির যথেষ্ট অভাব রয়েছে বাবা।
0: উন্নত প্রযুক্তির চেয়ে বেশি দরকার দক্ষ জনশক্তির। প্রযুক্তির প্রয়োগকর্তা না থাকলে প্রযুক্তি দিয়ে কি হবে? দেশের মেধাবীরা দেশের বাইরে চলে গেলে একদিন দেশ অচল হয়ে যাবে। এখানে রাজত্ব করবে মেধাহীনরা। মেধা ছাড়া দেশ কখনো এগোতে পারে না রে বাবা।
1: কিন্তু বাবা, আমার স্বপ্ন, আমার পরিকল্পনার কি হবে?
0: সময়ের সাথে সাথে সব বদলে যায়, চিন্তা চেতনার পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গিও বদলায়।
1: আমি জানি না তুমি কি বোঝাতে চাচ্ছ, তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করব না। কারণ স্বপ্ন থেমে গেলে আমার জীবন থেমে যাবে। স্বপ্ন জীবনকে আকর্ষণীয় করে রাখে, মধুময় করে রাখে বাবা।
0: সে যাই হোক, এখনো সব চিন্তা রেখে ঠিক মতো পড়াশোনাটা শেষ কর, চতুর্দিকে অবলোকন কর, বাস্তবতা বুঝতে শেখ।
1: ও সৃষ্টিকর্তা, জেনে বুঝে এক বুদ্ধিজীবী বাবা আমাকে কেন দিলে?
0: এটা বেশ ভালো বলেছিস রে। এবার বোঝাপড়া কর সৃষ্টিকর্তার সাথে, যত আক্ষেপ আছে তার নিকট ঢাল। দেখ তো স্বপ্ন পূরণের জন্য আমাকে পৃথিবী থেকে নিয়ে যায় কিনা।
1: বাবা, তুমি এটা কি বলছো? তোমাদের ভালো রাখতে, ভালো পরিবেশ দিতে আমার এই স্বপ্ন, তোমার আর মায়ের দিন রাত পরিশ্রম সংসারের জন্য এসব আমার দেখতে ভালো লাগে না বাবা।
0: হ্যাঁ বাবা, যত কষ্ট করি, দিন শেষে যখন তোদের মুখটা দেখি, তখন কষ্ট ক্লান্তি ভুলে যাই রে বাবা। বাবা তো হোসনি, তা তুই এখন বুঝবি না, না খেয়ে থেকেও সন্তানকে বুকে নিয়ে ঘুমানোর যে সুখ।
1: আচ্ছা হয়েছে হয়েছে বাবা, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, এসব বাদ দাও তো। আচ্ছা, মা বলল ফুফি তোমাকে খোঁজ করছে, তোমার সাথে কথা হয়েছে কি?
0: তাই নাকি? না তো, কথা তো হয়নি। হ্যাঁ রে খোকা, ওই ফুফি কেন খুঁজছে রে?
1: মা বলল ফুফি মোবাইল হারিয়েছে, তোমাকে নিয়ে জিডি করতে যাবে থানায়।
0: সে কি কি করে ঘটলো?
1: তোমার উন্নত দেশের মানুষেরা ফুফিকে বোকা বানিয়ে নিয়ে গেছে।
0: কি আশ্চর্য!
1: এখন বিস্মিত না হয়ে ফুফির কাছে ঘটনাটা জানো, থানায় এটা জিডি করে আসো, সচেতন নাগরিকের ভূমিকা নিয়ে।
2: ডানা, দেখো তোমার মোবাইল হারানোর ঘটনাটা নিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করেছি, আগামীকাল ওটা বের হবে।
3: কোথায়? দেখি দেখি কি লিখেছো।
2: এই যে নাও পড়ে দেখো।
3: না থাক, পড়বো না। তোমরা সবাই মিলে আমাকে হাসির পাত্র বানিয়ে নিয়েছো।
2: এসব তুমি কি বলছো? আমার লেখার উদ্দেশ্য মানুষকে সচেতন করা, তোমার মতো কাউকে যেন আর ক্ষতিগ্রস্ত হতে না হয়, ভুলের শিকার হতে না হয়।
3: কিন্তু আমার ভালো লাগছে না।
2: এই নিয়ে মন খারাপ করো না তো, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা তুলে ধরাও একজন সত্যিকারের সাংবাদিকের কাজ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সক্ষম হলে, সত্য ঘটনা তুলে ধরতে পারলে প্রত্যেক প্রশাসনিক ব্যবস্থা সজাগ হবে, তবেই না দেশ সঠিক দিশা পাবে।
3: তাসান, তোমার এই চিন্তা চেতনা আমাকে ভীষণ মুগ্ধ করে জানো, ভীষণ আকৃষ্ট করে।
2: আর আর আমাকে আকৃষ্ট করে তোমার মুখের হাসি, হাসির অন্তরালে লুকিয়ে থাকা অনুভূতি, তোমার ওই মায়াবী চোখ, মাধুরী মাখা কণ্ঠস্বর,
3: হয়েছে হয়েছে, আমাকে আর পটাতে হবে না, আমি এমনিতেই পটে আছি।
2: না না না, আমি সত্য বলছি, তোমার উপস্থাপনা শক্তি আমাকে পাগল করে দেয়। কি চমৎকার করে তুমি বলো, তার তুলনা হয় না। তোমার বাচন ভঙ্গিতে অপূর্ব এক জাদু কাজ করে, টেনে নিয়ে যায় আমার বুকের কাছে।
3: এই এই ভালো হচ্ছে না কিন্তু, মন ভুলিয়ে কাছে আসার কৌশল।
2: সুযোগ পেলে মনের মানুষটাকে কে না কাছে পেতে চায় বলো। এই এই আসো না, আসো একটু।
3: কি করছো পাবলিক প্লেসে?
2: সরি সরি সরি সরি বাবা, তোমাকে কাছে পেয়ে ভুলেই গেছি আমি খোলা আকাশের নিচে বসে আছি, চতুর্দিকে লোকের সমাগম।
3: তা তো ভুলবেনই, আপনাদের ছেলেদের হুঁশ থাকে না মেয়েদেরকে কাছে পেলে।
2: এটা তুমি ভালো বলেছ, মেয়েদের কাছে পেলে ছেলেদের মাথা ঠিক থাকে না, তা যখন জানো এই চাওয়াটা মিটিয়ে দিলেই হয়।
3: আবার শুরু হয়েছে। আচ্ছা শোনো না, তোমার সেই লেখাটার কি অবস্থা বলো তো?
2: সে আর বলো না, ওটা নিয়ে আমি ভীষণ হুমকিতে আছি।
3: থানায় জানিয়ে রাখো, আমার কিন্তু প্রচন্ড ভয় করে তোমাকে নিয়ে, এত স্পষ্ট লেখো, এতে করে প্রতিনিয়ত শত্রু জন্ম হচ্ছে।
2: কি করব বলো, প্রতিদিন কারো না কারো হুমকির সামনা করতে হয়, কটা জানাবো থানায়। একদিন তো থানার অফিসাররা মজার অজুহাতে বলেই দিল, এত প্রাণের ভয় থাকলে সাংবাদিকতা করতে এলেন কেন, অন্য পেশা নিলেই হতো।
3: কি আশ্চর্য, সাধারণ মানুষের কাজ অভিযোগ জানানো, পুলিশের কাজ পুলিশ করবে না?
2: ওরাও প্রতিনিয়ত লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে।
3: তো লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেলে ওদের এই পেশায় আসতে বললো কে? ওরাও তো অন্য পেশায় যেতে পারতো।
2: আমার কথা আমাকেই ফেরত দিলে।
3: তুমি যাই বলো, আমার কিন্তু প্রচন্ড ভয় হয় যখন তুমি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে লেখো।
2: সাংবাদিকের কাজ তো সত্যকে তুলে ধরা, সত্য তুলে না ধরলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ প্রতারিত হবে।
3: তোমার এই দেশপ্রেম জীবনকে কখন কোথায় নিয়ে যায় কে জানে।
2: কেন তুমি জানো না? আমি জানি, আমার শুধু দুটো থাকলেই হবে, এক তুমি আর আমার কর্ম দিয়ে দেশপ্রেম।
3: আচ্ছা শোনো না, ভাইয়ের সাথে দেখা করবে কবে?
2: আরে বাবা, সবে তো প্রেম মৌ মৌ করে ভরে উঠছে, একটু ঘুরি ফিরি মজা করি, তারপর না হয় ভাবা যাবে ভাইয়ার কাছে যাব কি যাব না।
3: কি কি বললে?
2: আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, খুব লাগছে কিন্তু কানে, আরে কি করছো?
3: ছাড়বো না, আগে বলো কবে যাবে।
2: যাবো যাবো যাবো, আরে কথা দিচ্ছি যাবো, তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়, গত সপ্তাহের লেখাটার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই যাবো।
3: এই রাজনীতির মুখোশ পরা অমানুষগুলোকে দেশ থেকে চিরতরে নির্মূল করা যেত, তবেই দেশে শান্তি আসত।
2: আসলেই ওরা ক্ষমতার জোরে দেশটাকে গিলে খেতে চায়, ওরা দেশ সেবার নাম করে জনতার সম্পদ লুটেপুটে খায়, ওদের পেটে প্রচন্ড ক্ষুধা ডানা।
3: এত অঢেল সম্পদ গড়ে কি লাভ, জীবন কত দিনেরই বা, এক জীবনে মানুষের কত সম্পদের দরকার হয় বলো।
2: আসলে পানীয় খেয়ে যারা নেশাগ্রস্ত হয় তাদের চেয়ে বড় নেশাগ্রস্ত এরা। নেশা করে যারা তারা তো নিজের ক্ষতি করে, আপন পরিবারের ক্ষতি করে, কিন্তু এরা সমগ্র জাতির ক্ষতি করে, পুরো দেশের জন্য এইসব লোক ভয়াবহ একটা কালসাপ।
3: দেখো যাই করো, সাবধানে থেকো। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে।
2: হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো।

0: ফুপি আসব?
1: আরে আয় আয় আপন, এই রাতে কি রে কিছু হয়েছে?
0: না তেমন কিছু না ফুপি।
1: এখানে বস, কি হয়েছে খুলে বলতো।
0: ফুপি তুমি তো জানো ছেলেবেলা থেকে আমার একটাই ইচ্ছা, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া।
1: হ্যাঁ তাতে সমস্যা কি, যাবি, আগে এখানকার পড়া শেষ কর তারপর তো যাবি।
0: বাবাকে নিয়ে টেনশন হচ্ছে, সেদিন বাবার সাথে কথা হলো কিন্তু বাবা তো একেবারেই অমত।
1: আরে তা তো আমরা সবাই জানি ভাইয়া মত দেবে না, কিন্তু তুই এ নিয়ে ভাবিস না তো, আমি আর ভাবি ভাইয়াকে বুঝিয়ে রাজি করিয়ে নেব।
0: ফুপি তুমি কত ভালো, তোমার তুলনায় হয় না।
1: আচ্ছা হ্যাঁ রে, শুনেছিস ভাবির নাকি খুব মন খারাপ?
0: কেন বলো তো?
1: আরে তিন চার দিন ধরে নেট ঠিক মতো কাজ করছে না, বহুবার ফোন করে ছেলেটাকে আনা হলো, নতুন একজন এসেছিল বুঝলি, অনেকক্ষণ চেষ্টা করে না পেরে বলল আমি তো নতুন, রাউটারটা অফিসে নিয়ে যাই, দেখতে হবে কেন কাজ করছে না। আজ যেহেতু রাত হয়ে গিয়েছে তাই আগামীকাল লাগিয়ে দিয়ে যাব।
0: লাগিয়ে দিয়ে যায়নি?
1: না তো, সেটাই তো চিন্তার বিষয়, তার উপর ফোন দিয়ে পাওয়াও যাচ্ছে না, ফোনই ধরছে না।
0: মানে কি?
1: ভাবি ভাবছে অচেনা লোক এসেছে, তার উপর আবার ফোন ধরছে না, আজ আসার কথা বলে এলো না, আবার দেখা যাবে যে নিয়েই পালিয়েছে, সব মিলে কোনো বাপ্পা টাপ্পা না তো।
0: আরে কি বলো, তা কি করে হয়, ওদের নাম্বার আছে না, আর এত ছোট কাজ কেউ করবে না, এটা ব্যবসা প্রতিষ্ঠান না।
1: আরে যে ছেলেটা এসেছে সেটা নতুন বুঝলি, অচেনা।
0: তাতে কি, এত অল্পতে তোমরা বিশ্বাস হারাও কেন আমি সেটাই বুঝি না।
1: বিশ্বাস কি সেধে হারাই বল, আমার মোবাইলটা কিভাবে ব্ল্যাকমেইল করে নিল দেখলি না?
0: এই জন্যই তো বিদেশ যেতে চাই, আর যদি আমাদের অনেক টাকা

0: চোখে মুখে শুধু বড় লোক হবার স্বপ্ন।
1: কি করব বলো, স্বপ্নই তো মানুষকে বড় করে। বড় স্বপ্ন না দেখলে বড় হব কিভাবে বলো?
0: তা ঠিক বলেছিস, সবাইকেই স্বপ্ন দেখতে হয়। তবে বাছা, শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে আমলও করতে হবে এগিয়ে যাবার জন্য।
1: তোমরা দেখে নিও, আমি জীবনে অনেক টাকা উপার্জন করবই, তোমাদের আর কষ্ট করতে দেব না, মাকে বাবাকে আর পরিশ্রম করতে দেব না।
0: হয়েছে বাছা, এখন রাত হয়েছে, ঘুমাতে যাও, সময় মতো আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো, কেমন?
1: ওকে ফুপি, লাভ ইউ, গুড নাইট।
0: গুড নাইট।

0: এই শোনো না, আমাদের ওই যে কাজের মেয়েটা, ওর একটু টাকা লাগবে, তোমার কাছে থাকলে দাও না।
1: শালে গো, টাকার প্রয়োজন হয় না পৃথিবীতে এমন মানুষ আছে নাকি? তাছাড়া আমাদের তো সব হিসেবের টাকা, অতিরিক্ত টাকা কোথায় পাবো? তাও আবার মাস শেষ অবস্থায়।
0: হ্যাঁ, তা ঠিক বলেছো, হিসেবের টাকা, আসতে দেরি হয়, খরচ হতে তো আর দেরি হয় না, এই শহরে খাওয়ার চেয়ে থাকার খরচই তো বেশি।
1: ইদানিং যে অবস্থা দেখেছো, ওই যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কোনো কোনো সময় বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, তখন এই খরচটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন প্রতি মাসে ব্যাংকে যে 3,000 টাকা জমা রাখি, সেটা মেলাতেই হিমশিম খেয়ে যাই। কিছু টাকা সঞ্চয় না রাখলে বিপদে আপদে সামাল দেবো কি করে বলো?
0: এ মাসে ব্যাংকে 3,000 টাকা কি জমা দিয়ে দিয়েছো?
1: না গো, এবার টাকাটা মেলাতে একটু দেরি হয়ে গেল, ভাবছি আগামীকাল জমা দিয়ে দেবো।
0: আচ্ছা, ভালো হয়েছে, দাও না, ওই টাকাটাই দাও, বুয়াকে দিয়ে দিই।
1: কেন, কি হয়েছে?
0: ওই যে বুয়ার মেয়েটা চুলা থেকে গরম পানির পাতিল নামাতে গিয়ে ওর উপরে পড়েছে, হাত পা সব পুড়ে গেছে, অবস্থা বেশ গুরুতর।
1: সে কি আগে বলবে তো?
0: শিশুদের দিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ মানুষ করায় না, এ ধরনের কিছু অসচেতন মানুষের কারণে প্রতিদিনই কোনো না কোনো শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: তো তুমি কিন্তু সাবধানে থেকো, এই অভাবের সংসারে আর ভোগান্তি বাড়িও না। পকেটে টাকাটা রাখাই ছিল, এটা নিয়ে দিয়ে দাও, ঠিক মতো চিকিৎসা করাতে বলো।
0: হ্যাঁ, তা তো বলবোই, এমন বিপদের দিনে তুমি মেয়েটাকে সাহায্য করতে পারলে।
1: কি যে বলো না, মানুষ মানুষের কাজে না আসলে কে আসবে মানুষের কাজে? কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে।
0: সেটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, মেয়েটাকে টাকাটা দিয়ে আসি।
1: আচ্ছা যাও।

0: কতদিন পর রিক্সা ভ্রমণ করছি, কি যে ভালো লাগছে জানো তাসান। তোমার সাথে রিক্সায় ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে।
1: এই পথ যদি না শেষ হয়। তুমি কি জানো, প্রেম করার সময় সবকিছু ভালো লাগে। সংসার করলে বলতে, তুমি যাও এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, আমি বের হতে পারবো না, আমার না ভালো লাগছে না, আচ্ছা অন্য দিন যাবো।
0: ব্যাস ব্যাস এবার থামো, মনে হচ্ছে দু চারটে সংসার করে বসে আছো, তোমার সব জানা।
1: তা তো জানা আছেই, কাজটাই এমন করি, প্রতিদিন এইসব ঘটনার মুখোমুখি হতে হয়।
0: তোমার সাথে কথায় পারবো না তাহসান।
1: শোনো রানা, কিছু পারতে হলে কিছু করতে হয়।
0: হ্যাঁ এটা তো সহজ কথা, করানোর জন্য নিজেকেও কিছু করতে হয়, অন্যথায় সম্ভব না।
1: তাই না? আচ্ছা তোমার হাতটা একটু দাও না লক্ষ্মীটি।
0: হাত ধরার জন্য আগে পথ তৈরি করো, পথ না বানালে কিভাবে এগোবো স্যার?
1: কিন্তু জানো আজকাল বড্ড ভয় হয় ডানা, মনে হয় প্রতিনিয়ত কেউ আমাকে ফলো করছে। আমি খুঁজতে গেলে কাউকে দেখি না, রোজই রাজনৈতিক হুমকি আসে লেখালেখির জন্য।
0: তাহলে উপায়?
1: এসব চিন্তা করে তোমাকে জীবনের সাথে জড়াতে আমার ভয় হয়। সাংবাদিকতা করতে এসে বুঝলাম প্রাণটা হাতের মুঠোয় নিয়ে মাঠে নামতে হয়। আসলে জেল খাটার চিন্তা করলে যেমন নেতা হওয়া যায় না, তেমনি সাংবাদিক আর ইনফরমারদের জীবনের নিশ্চয়তা নেই ডানা।
0: তোমার কি হয়েছে বলো তো?
1: এখনো তেমন কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। আমি তো মনে করি সত্য লিখলে প্রতিনিয়ত শত্রু বাড়ে, বন্ধু কমে যায়।
0: ছেড়ে দাও তাহলে।
1: তা কি হয়, কাউকে না কাউকে সত্যের জন্য লড়াই করতে হবে, বাস্তবতার জন্য দুশ্মনের সামনে যেতে হবে।
0: অন্য কেউ যায় যাক, তুমি ছেড়ে দাও।

0: এটা যে আমার রক্তের সঙ্গে মিশে গেছে, রক্ত ছাড়া দেহ বাঁচে কি করে বলো?
1: আমি অত শত বুঝি না, তুমি ভাইয়ার সাথে কথা বলো না, এভাবে আর একা ভালো লাগে না।
0: হ্যাঁ, আমিও তাই ভাবছি, দ্রুত ভাইয়ের সাথে দেখা করব, আমাদের ভালোবাসার কথা বলবো, একা একা আমারও আর ভালো লাগছে না। আচ্ছা চলো না ফুচকা খাই, ওটা না তোমার খুব প্রিয়?
1: হ্যাঁ খুব দারুণ লাগে।
0: মামা মামা, এই যে মামা, আমাদের নামিয়ে দিন, এই যে নিন আপনার ভাড়ার টাকা, এসো না,
1: আমাকে ধরো না।
0: ও মাই গড, আমি তো এই অপেক্ষায় আছি।
1: ওরে পাজি শুধু সুযোগ খোঁজা।
0: এই যে ভাইজান, আমাদের দু প্লেট ফুচকা দিন।
1: কি উৎফুল্ল তুমি!
0: তুমি সাথে আছো বলেই আমার পৃথিবী এত আনন্দময় উৎফুল্লময়। এই নাও দানা ফুচকাটা নাও। কেমন কেমন হচ্ছে?
1: আমি দারুণ।

0: বাবা, আর কত রাত জাগবি? সে কি রে, এই দুধটাও এখনো শেষ করিসনি?
1: কতদিন আর নিজেরা না খেয়ে আমাকে খাওয়াবে মা?
0: তুই আমাদের একমাত্র সন্তান, তুই খেলে আমাদের খাওয়া হয়ে যায়।
1: এই মিথ্যে সান্ত্বনা আর কত দিবা মা? আমাদের মতো মধ্যবিত্ত সংসারে ওই সান্ত্বনাটুকুই সম্বল, তাই না মা?
0: না রে বাবা, এটাই শান্তি।
1: আমরা তো এমনিতেই দরিদ্র, এই দরিদ্র সংসারে আর একটা সদস্য হলে কি এমন ক্ষতি হতো মা? জানো, মাঝে মাঝে আমি যে বড় একা হয়ে যাই মা, আর সবার মতো একটা বোন অথবা ভাইয়ের অভাবে।
0: হিসেবে ভুল হয়ে গেছে বাবা, আসলে তখন তোর দাদা দাদি ছিল, তোর ফুপি, সব মিলিয়ে তোর বাবার একার উপার্জন আসলে কুলিয়ে উঠতে পারছিল না তোর বাবা। আমার নিজেরও কিছু করার উপায় ছিল না, একদিকে সংসারের কাজ, অন্যদিকে প্যারালাইজ শাশুড়ি, বয়স্ক শ্বশুর, আমার নিজেরও বয়স অল্প ছিল, আসলে আমরা না সিদ্ধান্ত নিতে পারিনি রে।
1: কিন্তু মা, আমার যে ভীষণ একা লাগে, নিজেকে ভাগ করার মতো কাউকে খুঁজে পাই না।
0: আমরা আছি, আমাদের সাথে নিজেকে ভাগ করে নিবি, আমরা সবসময় তোর বন্ধু, বাবা মায়ের চেয়ে বড় বন্ধু আর কেউ হয়?
1: আচ্ছা আচ্ছা, কেন এসেছিলে বললে না তো?
0: তেমন কিছু না, তোর সাথে একটু কথা বলতে ইচ্ছা করলো তাই এলাম। শোন, তুই আর রাত জাগিস না, শুয়ে পড়।
1: একটু পরেই শুয়ে পড়বো মা, তুমি যাও, একটু পড়াশোনা না করলে স্কলারশিপটা ছুটে যাবে। আমি কিন্তু স্কলারশিপ নিয়ে বাইরে যাব, অনেক টাকা উপার্জন করবো মা।
0: আচ্ছা ঠিক আছে, যাস, এখন ঘুমিয়ে পড়।
1: বাবাকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার আর ফুপির।
0: আচ্ছা সেটা দেখা যাবে, আগে অনার্সটা তো শেষ করতে হবে, পরে দেখা যাবে এসব। যদিও আমি জানি তোর বাবা কিছুতেই রাজি হবে না, তবু আমি তোর সব ইচ্ছে পূরণের জন্য তোর বাবাকে বুঝিয়ে বলবো।
1: মা, আমার লক্ষ্মী মা, তোমার কোনো তুলনা হয় না, লাভ ইউ মা।
0: আমরাও তোকে অনেক ভালোবাসি বাবা।
1: আচ্ছা এখন যাও, বাবা রুমে একা, তোমাকে না পেয়ে আবার খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে।
0: হ্যাঁ যাচ্ছি, তুই কিন্তু শুয়ে পড়িস। হ্যাঁ
1: আচ্ছা মা, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: এই যে এই যে আমার দোপাটি। আরে কোথায় ছিলে? সে কখন থেকে তোমার অপেক্ষায় আছে।
1: ছেলেটাকে দেখতে গিয়েছিলাম, রাত জেগে জেগে পড়ছে।
0: কি করবে বলো, ছাত্র জীবনে ঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সারা জীবন অনুশোচনার আগুনে পুড়তে হবে।
1: কি করব বলো, মায়ের মন সন্তানের কষ্ট দেখতে চায় না, ভেতরটা কেমন ছটফট করতে থাকে।
0: চিন্তা করো না, এখনই ওদের প্রস্তুত করার সময়। এ সময় পড়াশোনার যত মনোযোগী হবে ওদের জন্য তত মঙ্গল।
1: আচ্ছা শোনো, ডানা বলছিল একটা ছেলেকে পছন্দ করে, তুমি আপত্তি না করলে ছেলেটাকে তোমার সাথে দেখা করতে নিয়ে আসবে।
0: ছেলেটা কে, কি করে?
1: তুমি চেনো, ওই যে কি যেন নাম, সাংবাদিক ছেলেটা যে।
0: ও, তুমি কি ওই তাহসানের কথা বলছো? আর যদি তার কথাই বলো, ভেবে বলছো তো, ও যে স্পষ্টবাদী সাংবাদিক, ওর তো পায়ে পায়ে শত্রু।
1: কিন্তু ওরা তো দুজন দুজনকে পছন্দ করে।
0: কিন্তু তুমি বুঝতে পারছো না,
1: ছেলেটাকে কিন্তু আমারও অনেক পছন্দ, নম্র, ভদ্র, অমায়িক, অসুবিধা কি?
0: তাহসান ছেলে হিসেবে খারাপ কিন্তু আমি বলিনি, ডানা আমাদের সন্তানের মতো, ওর কষ্ট আমি দেখতে পারবো না।
1: ওর কথা ভেবেই আমরা আর একটা সন্তান নিলাম না। আমার ছেলেটা এখন একা একা থাকে, মাঝে মাঝে খুব বোর হয়ে যায়।
0: হ্যাঁ, আমাদের আর একটা সন্তান খুব প্রয়োজন ছিল। যখন আমরা থাকবো না তখন ও কাকে ওর সুখ দুঃখ ভাগ করবে বলো তো?
1: সেটাই,
0: যা হবার হয়েছে, এখন আমাদের কাছে যা আছে তাই নিয়ে তৃপ্ত থাকতে হবে। এটা প্রত্যেক মানুষকে অভ্যাস করা উচিত, আমি তাই মনে করি।
1: তুমি কিন্তু বললে না তাহসানকে কবে আসতে বলবো।
0: তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি শুধু তোমাদের হাসি খুশি জীবনটা দেখতে চাই।
1: কি যে ভালো লাগছে, দাঁড়াও আমি কালকে ডানাকে বলবো তাহসানকে নিয়ে তোমার সাথে দেখা করতে।
0: ঠিক আছে, এই অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে।

0: ডানা, কি হয়েছে? মন খারাপ?
1: দুই বলতে পারো, কোনটা শুনবে?
0: খুব ভালো বলেছ, সবসময় তো মন্দ খবরই পাই। আজ প্রথমে ভালোটা শোনাও, ওটা শুনে কানকে একটু প্রশান্তি দিতে চাই, তারপর মন্দটা না হয় শোনালে।
1: আচ্ছা শোনো, ভাইয়া আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, তোমাকে দেখা করতে বলেছে।
0: বলো কি, ওয়াও, দারুণ একটা সংবাদ শোনালে। ভাইয়াকে নিয়ে মনে মনে একটা প্রচন্ড ভয় ছিল, আজ সেটার অবসান হলো।
1: আমিও খুব আতঙ্কে ছিলাম আসলে, সকালে যখন ভাবি বলল তখন আনন্দে আত্মহারা হয়ে গেলাম।
0: আর তখন ফোন করে ফেললে, তাড়াতাড়ি এসো, জরুরি কাজ আছে, তাই তো?
1: জি জনাব।
0: আচ্ছা এবার খারাপটা শুনিয়ে ফেলো।
1: আমার বান্ধবী সোনিয়ার কথা মনে আছে?
0: সোনিয়া, সোনিয়া, সোনিয়া, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। কেন, কি হয়েছে?
1: ওর বাবা একজনের উপকার করতে গিয়ে একটা মামলায় ফেসে গেছে, সকালে ফোন করে হাও মাও করে কাঁদছে।
0: একটু খুলে বলো তো কি হয়েছে।
1: ওর বাবার এক বন্ধু বিপদে পড়ে একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সে সময় ওর বাবা সাক্ষী ছিল। যে লোকটা টাকা ধার নিয়েছিল সে তো দেশ ছেড়ে চলে গেছে, এখন যে ভদ্রলোক টাকা ধার দিয়েছিল সে দীর্ঘদিন অপেক্ষার পরে মামলা করে দিয়েছেন। কোর্ট দেনাদারকে না পেয়ে সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ দিয়েছেন।
0: বিষয়টা আসলে জটিল হয়ে গেল। দেনাদারের আত্মীয়-স্বজন কোথায়?
1: গ্রামে থাকে, শহরে কেউ থাকে না।
0: আশা করছি তেমন বিপদ হবে না, যেহেতু টাকাটা তিনি নেননি, তবু হয়রানি তো হবেই।
1: আসলে এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি, নিজের ভুলে, বিশেষ করে টাকা পয়সার বিষয়ে নিজেকে জড়াতে নেই আসলে।
0: ঠিকই বলেছ। আচ্ছা ওকে বুঝিয়ে বলো ধৈর্য ধরতে, আর কোনো উকিলের সহযোগিতা লাগলে আমাকে বলো, আমি চেষ্টা করব। ভালো একটা উকিলের পরামর্শ নিলে আশা করি ঠিক হয়ে যাবে, ভালো একটা সমাধান পাবে।
1: তাই যেন হয় তাহসান, ওর জন্য খুব খারাপ লাগছে।
0: আসলেই বিপদ মানুষের জীবনের নিত্য সঙ্গী, ওটাকে ভয় পেয়ে নয়, সাহসের সাথে ফেস করতে হবে।
1: এছাড়া তো উপায় দেখছি না আসলে।
0: যাই হোক, ইদানিং কিন্তু তোমাকে দারুণ লাগে।
1: নজর দিচ্ছ?
0: আমার নজর তোমার লাগবে না, আপনজনের নজর লাগে না।
1: হয়েছে হয়েছে, অনেক ফুলিয়েছেন স্যার। এবার বলেন আপনি কবে আসছেন?
0: খুব শীঘ্রই আসবো, তোমাকে বউ সাজিয়ে সারা জীবনের জন্য আমার বুকে বন্দি করে রাখবো।
1: তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো, ঠিক আছে?

0: আজ অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীর ঠিক আছে?
1: ঠিক আছে, ঠিক আছে গো। এক কাপ চা দাও না।
0: আমি চা আগে বানিয়ে রেখেছি, বসো, নিয়ে আসছি।
1: আচ্ছা, ওই টিভির রিমোটটা দেখছি না, রিমোটটা কোথায় গেল? একটু দেশের খবর আখবর দেখতাম।
0: এই নাও। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? রিমোট তো তোমার সামনেই, চশমা খোঁজার মতো করে রিমোট খুঁজছো, চোখের সামনে রেখেও দেখতে পাচ্ছ না।
1: ও হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে আজ শফিক সাহেবের বাসায় গিয়েছিলাম।
0: হঠাৎ একা গিয়েছিলে নাকি আর কেউ গিয়েছিল সাথে?
1: না, আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম।
0: ভদ্রলোক তো অসুস্থ ছিলেন, কি অবস্থা এখন?
1: অসুখের মাটি হয়েছে রে, শফিক সাহেব আর নেই।
0: কি বলো?
1: হ্যাঁ, ওই কিডনি সমস্যায় ভুগছিল, 2 বছর ধরে ডায়ালাইসিস চলছিল, আর নিতে পারছিল না।
0: আহারে জীবন, কখন যে কার ডাক এসে যায় কেউ জানে না।
1: হ্যাঁ, এটাই তো জীবন। আচ্ছা, ওই দানাকে বলেছিলে তাহসানকে আমার সঙ্গে দেখা করতে?
0: হ্যাঁ বলেছি।
1: কিছু জানালো?
0: দানা বলল তাহসান খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করবে।
1: ও আচ্ছা,
0: ঠিক আছে, তুমি তাহলে টিভি দেখো, আমি রাতের খাওয়াটা রেডি করে ফেলি।
1: ইয়ে বলছিলাম, আর একটু বসো না গো।
0: না না, আমার দেরি হয়ে যাবে।
2: হ্যাপি বার্থডে আপন
3: ফুপি, ওয়াও, নাইস গিফট।
2: জন্মদিনে অনেক অনেক দোয়া আর আদর।
3: ফুপি, তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম বাবা মায়ের মতো তুমিও ভুলে গেছো।
0: শুভ জন্মদিন বাবা।
4: শুভ জন্মদিন খোকা।
3: বাবা মা, আরে এসো এসো। সে কি, তোমরা সবাই মনে রেখেছো, আর আমি ভেবেছিলাম তোমাদের কারো মনে নেই।
0: তুই আমাদের একমাত্র চোখের মনি, তোর জন্মদিন ভুলি কি করে?
4: তোর জন্মদিন ভুলে গেলে যে নিজের প্রিয় সুখের কথা ভুলে যাবো রে বাবা।
3: বাবা মা, তোমাদের সত্যি তুলনা হয় না।
2: সে কি রে, মা বাবাকে পেয়ে ফুপিকে ভুলে গেলি?
3: কি যে বলো না ফুপি, লাভ ইউ অল, সবাইকে ভালোবাসি।
0: আচ্ছা আচ্ছা, চলো এখন কেক কাটি।
2: তাই চলো
3: চলো চলো, আজ আমার ভীষণ ভালো লাগছে।
4: আমাদেরও অনেক ভালো লাগছে রে বাবা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট উৎসবগুলো আগামী দিনে চলার পথে প্রেরণা।
2: ঠিক বলেছো ভাইয়া, কিন্তু ভাবি এমন দিনে তোমার চোখে পানি।
0: এটা কষ্টের পানি না, আনন্দের, মহা আনন্দের।
4: মা, তুমি পারো বটে।
2: ভাইয়া আর কিছু বলো না, ভাবির চোখের পানি আপনের জীবনে আশীর্বাদ হয়ে থাকবে। এবার চলো সবাই কেকটা কেটে ফেলি।
4: চলো চলো চলো চলো চলো চলো।

0: দানা, আমাদের বিয়েটা মনে হয় হচ্ছে না।
1: মানে?
0: না মানে আমি ঠিক করেছি এই শুক্রবার তোমাদের বাসায় যাব ভাইয়া ভাবির সাথে আলাপ করতে। তোমাকে ছাড়া না আমি আর পারছি না।
1: সত্যি বলছো? তুমি যে কি কি চমৎকার একটা সংবাদ দিলে এখন।
0: সত্যি বলছি, একদিকে কাজের প্যারা, অপরদিকে মানসিক চাপ, প্রতিনিয়ত হুমকি আর হুমকি।
1: শত যন্ত্রণার শত ক্লান্তির পরও মনটা আনন্দে ভরে ওঠে যখন তোমার কথা ভাবি, জানো। আমার খুব ভালো লাগে যখন তোমার দুর্দান্ত আর্টিকেলগুলো পড়তে থাকি, প্রতিবাদী সত্যমুখী কথাগুলো পড়ি, ভেতর ভেতর দেশপ্রেম নাড়া দিয়ে ওঠে। ভাবি, তোমার মতো সন্তান যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকতো, তবে দেশে আর অরাজকতা, লুটপাট, অন্যায়, অবিচার হতো না। আমাদের দেশ ক্রমশ উন্নত দেশে রূপান্তরিত হতো।
0: বাহ, কি চমৎকার বলেছ! এই না হলে উপস্থাপিকা, বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করতে করতে তুমি কিন্তু দারুণ বলতে শিখে গেছো, আর তোমার বিচার বোধও যথেষ্ট মার্জিত।
1: আচ্ছা শোনো না, তুমি কি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলে?
0: না, যাওয়া হয়নি। জানা
1: কেন, গতকাল না যাবার কথা ছিল? চোখ নিয়ে অবহেলা করতে নেই, শুধু চোখ কেন, কোনো রোগ নিয়ে বসে থাকতে নেই। জীবন একটাই, ওটাকে যত্ন করতে শেখো, অন্যের জন্য নয়, নিজের জন্য।
0: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি আমার বন্ধু হাসানকে তো চেনো, এই গতকাল ওদের বাসায় গিয়েছিলাম।
1: এমন কি প্রয়োজনীয়তা এসে গেল যে ডাক্তারের কাছে না গিয়ে বন্ধুর বাড়ি গেলে?
0: জানো না তো, হাসানদের পরিবারে একটা ঝড় বয়ে গেছে।
1: বলো কি?
0: কেন, তুমি সংবাদ দেখোনি? সেদিন একটি প্রতিষ্ঠানে আগুন নেভাতে গিয়ে এক তরুণ ফায়ারম্যানের মৃত্যু ট্রাকের ধাক্কায়।
1: হ্যাঁ, সেই খবরটা তো সব গণমাধ্যম প্রচার করছে। আহা, অল্প বয়সে তরুণ তাজা প্রাণ অকালে ঝরে গেল কিছু লোকের বেপরোয়া মানসিকতার জন্য। আসলে আমাদের কর্মব্যবস্থা, আমাদের প্রশাসনিক দিক নির্দেশনায় সুষ্ঠু পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে।
0: ওটা হাসানের ভাই ছিল।
1: বলো কি তাহসান?
0: কি আর বলি, হ্যাঁ, গতকাল সংবাদটা শুনে ছুটে গিয়েছিলাম। আমি অবশ্য বিশিষ্ট রাজনীতিবিদ হাসান সাহেবের সম্পর্কে লিখতে গিয়েছিলাম, তুমি জেনে অবাক হবে ভদ্রলোক কি পরিমাণ টাকার পাহাড় গড়েছে। তবে বিষয়টা নিয়ে আমি যে কিছুটা লিখছি সেটা ভদ্রলোক টের পেয়ে গেছে, সংবাদটা দ্রুত বের করতে হবে।
1: দেশটাতে কি হচ্ছে? গুটি কয়েক মানুষ টাকার পাহাড় গড়ছে আর বাকিরা অনাহারে অবিচারে মরছে।
0: দেশের সেবা করতে গিয়ে অকালে মারা গেল মাহফুজ, তুমি ভাবতে পারো তার পরিবারের উপর দিয়ে কি যন্ত্রণার ঝড় বয়ে যাচ্ছে? প্রতিদিন এভাবে অকাল মৃত্যু হচ্ছে আমাদের।
1: তাহসান আর বলো না, আমি আর শুনতে পাচ্ছি না, আর নিতে পারছি না, খুব অস্থির লাগছে আমার।
0: আমারও, চলো এখন উঠি।
1: হ্যাঁ তাই চলো,
0: তুমি সামনে গিয়ে দাঁড়াও, আমি বাইকটা নিয়ে আসছি।
1: হ্যাঁ ওকে।
0: উঠো ডানা।
1: হ্যাঁ উঠছি। আচ্ছা হেলমেটটা পরে নেই।
0: ভাইয়াকে বলো কিন্তু আমি শুক্রবার আসছি।
1: তাহসান, আমাদের পিছনে একটা গাড়ি বোধহয় আমাদের ফলো করছে। আরে কি করছো, কি করছো, সাবধানে চালাও, অ্যাক্সিডেন্ট করবে তো।
0: দেখো তো লোকটা কি করছে। কি করব আমি বলো তো, কেমন বিরক্ত করছে দেখেছো, যাচ্ছেও না আবার পিছনে লেগে আছে, কি কি কারণে বুঝতে পারছি না।
2: ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো ধ

0: মেহেরি মা, দেখতে দেখতে 2 মাস হয়ে গেল ডানা প্যাসনের বাইক অ্যাক্সিডেন্টের। এখনো ডানা স্বাভাবিক হতে পারেনি। আচ্ছা, আমাদের ডানা কি আর স্বাভাবিক জীবন ফিরে আসবে না?
1: তুমি এভাবে কেঁদো না, তুমি ভেঙে পড়লে চলবে কি করে?
0: জানো জানো তাহাসনের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওটা পরিকল্পিত খুন। ডানার চোখ মুখ তাই বলছে।
1: তাহসান তো স্পটে মারা গেল, আর আমাদের ডানা আধমরা হয়ে বেঁচে আছে।
0: তাহসানের ঘাড়ে শিরা ছিঁড়ে রক্তক্ষরণে মারা গেছে, ডাক্তারের রিপোর্ট তাই বলছে। কিন্তু কিন্তু দেখো, এতগুলো মানুষ ওখানে ছিল, ওদের পড়ে থাকতে দেখলো, অথচ কেউ হাসপাতালে নিল না। পুলিশ এসে পর্যবেক্ষণ করবে, তারপর চিকিৎসা দেবে, এ কেমন নিয়ম?
1: তাহসানের বাবা মার কি অবস্থা কে জানে।
0: আর কি অবস্থা, শোকে পাথর। শুনেছি সাংবাদিক মহল মামলা করেছে তাহসানের হয়ে, ন্যায় বিচারের জন্য।
1: পাবে ন্যায় বিচার? অপরাধীদের বিচার হবে?
0: অ্যাক্সিডেন্ট যে গাড়িটি ঘটিয়েছে তারা তো পালিয়েছে, পুলিশ তদন্ত করছে। দেখো দেখো কি হয়।
1: আমাদের ডানা কি অপরাধ করেছে? ও কেন বিনা দোষে শাস্তি পেল?
0: ডানার অপরাধ, তাহসানকে ভালোবাসা, একজন দেশভক্তকে শ্রদ্ধা করা, ঘর বাঁধার স্বপ্ন দেখা।
1: এসব কি বলছো তুমি?
0: কি আর বলবো বলো, আমি যে পুলিশের প্রশ্ন, সাংবাদিকের প্রশ্ন, মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি।
1: তোমাকে ক্লান্ত হলে চলবে না, তাহসান আর ডানার ন্যায় বিচারের জন্য তোমাকে ছুটতে হবে।
0: ডানাটা দেখো কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। হা হা, আমি ওর বাকরুদ্ধ চেহারা দেখতে পাচ্ছি না। আমার ছেলেটা পড়ার টেবিলে বসে বসে সব সময় পড়া দেখে কেঁদে মুখ ভাসাচ্ছে, আমি যে ওর অবস্থাও দেখতে পাচ্ছি না।
1: তোমরা বাপ ছেলে যদি এভাবে ভেঙে পড়ো, আমি কি করব? আমি কেমন করে শুইব? এসব
0: কেঁদো না, আপনকে বোঝাও, ওর পরীক্ষার কটা দিন মাত্র বাকি আছে। আপন আপন না জানি কি করে বসে পরীক্ষায়।
1: কি বোঝাবো ওকে? ওকে কিছু বলতে গেলে হাও মাও করে কেঁদে ফেলে। ডানার বিভিন্ন অনুষ্ঠান ছেড়ে ছেড়ে দেখে, ফুপিকে দেখে ও কান্নায় মুখ ভাসায়।
0: ওকে তুমি বোঝাও, ওকে তুমি বোঝাও, তুমি না ওর মা।
1: হ্যাঁ তাই তো করছি, জীবনভর তাই করব। কখনো ডানাকে, কখনো তোমাকে, কখনো খোকাকে, আমি শুধু বোঝাবো। আমাকে কে বোঝাবে? হ্যাঁ কে বোঝাবে আমাকে, বলতে পারো? আমিও তো একজন মানুষ, আমার একমাত্র সন্তান কেমন হয়ে গেছে, আমার একমাত্র সন্তান কেঁদে কেঁদে মুখ ভাসাচ্ছে, আমাকে কে বোঝাবে বলো?
0: শান্ত হও, শান্ত হও, শান্ত হও।

0: এই দেখো তো কে এলো, কলিং বেল বাজছে।
1: আরে বাবা, খুলছি খুলছি। আপনি?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাইয়া, আমি হাসান, তাহসানের বন্ধু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহসানের বন্ধু। কিন্তু এখানে তো তাহসান নেই।
2: ভাইয়া, আমিও আপনাদের মতো স্বজন হারা কেউ। আগুন নিভাতে গিয়ে আমার ছোট ভাইটাকে হারালাম, সত্যের পথে লড়াইকারী বন্ধুকে রোড অ্যাক্সিডেন্টে হারালাম।
0: ওটা রোড অ্যাক্সিডেন্ট না, ঠান্ডা মাথার একটা পরিকল্পিত খুন।
2: সে আমি জানি ভাবি, অনেকেই জানে। এর সঠিক বিচার একদিন হবেই ভাবি, এদের মুখোশ একদিন খুলবেই।
0: হ্যাঁ খুলবে, খুলতেই হবে। যতদিন না খুলবে ততদিন অবধি তাহসানের মতো বীরেরা জন্ম নিয়ে ফিরে ফিরে আসবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে।
2: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, পোকামাকড়ের মতো বেঁচে থেকে লাভ কি, তার চেয়ে তাহসান মাহফুজের মতো জীবন দিয়ে অমর হয়ে যাওয়াও ভালো।
1: তুমি কি ডানাকে দেখতে এসেছো?
2: জি জি ভাইয়া।
0: ডানা তো কারোর সাথে কিছু বলে না ভাই, হুইল চেয়ারে বসে থাকে আর শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
2: আমি আমি ওর চাহনিটাই দেখব। এখান থেকে শুরু হবে আমার যাত্রা, সাংবাদিকতার যাত্রা। আমরা বাঁচব ক্ষণিকের জন্য, কিন্তু কর্ম করে যাব জীবন দিয়ে, রক্ত দিয়ে।
1: ওই ওই দেখো, আমাদের ডানা, এ ডানা ওড়ে না, দূরে যায় না, কাউকে বোঝে না, বুঝতেও চায় না।
2: ভাইয়া ভাইয়া, আপনি শান্ত হন। এই দুনিয়ার নিয়ম কেউ গড়বে, কেউ ভোগ করবে।
0: তুমি বসো ভাই, আমি চা করে আনছি।
2: না না ভাবি, আজ আর জ্বালাতন করব না। আজ ডানাকে দেখে বুকের ভেতর যে আগুন নিয়ে গেলাম, সে আগুন দিয়ে সব অন্যায়কারীর বুক জ্বালিয়ে পুড়িয়ে দেব। এই আগুন যদি নিভতে শুরু করে, আবার আসবো ডানার কাছে প্রেরণা নিতে। আসি ভাবি।
0: এসো ভাই, অপরাধীর কালো হাত ভেঙে দাও।
2: তাই দেব। জ্বলতে যখন শিখে গেছি, মরণের ভয় আমার চিরজন্মের মতো চুকে গেছে। আসি ভাইয়া, সালাম।

0: খোকা, অবেলায় পড়ার টেবিলে কি করছিস? কিরে, তোর চোখে জল, কাঁদছিস?
1: মা, আমার স্বপ্নটা ভেঙে গেল মা। আমার উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়া হলো না।
0: এভাবে কাঁদিস কেন? দেখ, তুইও যদি এমন করিস বাবা।
1: মা, আমার স্কলারশিপটা ছুটে গেছে মা। আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। ভেবেছিলাম স্কলারশিপটা ধরে রাখতে পারলে বাবাকে রাজি করিয়ে নেব, কিন্তু মা, আমি যে কটা দিন পড়ায় মন দিতে পারিনি।
2: তাতে কি হয়েছে খোকা? তোর ফুপির চোখে তুই আর তাহসান এখনো জীবন্ত। আমি তোদের ইচ্ছাটা জানি। টানা তোকে কথা দিয়েছিল, আমাকে রাজি করিয়ে তোকে উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাবে। আমি তোদের সে রাতের কথা শুনেছিলাম
1: বাবা।
2: হ্যাঁ খোকা, আর আমি তোদের চোখের পানি দেখতে পারবো না। তুই স্কলারশিপ পাসনি, তাতে কি হয়েছে? আমি আমার সমস্ত উপার্জন ব্যয় করে তোর ইচ্ছা পূরণ করব। তুই বাইরে পড়তে যাবি। ও গো, ডানাকে নিয়ে এসো। ওকে বলো তোর ভাইয়া ছেলেকে দেশের বাইরে পড়াতে পাঠাবে।
0: আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি।
1: ফুপি, তুমি শুনতে পাচ্ছ ফুপি? বাবা আমাকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পাঠাতে রাজি। ফুপি ফুপি, তুমি একটু হাসবে না ফুপি? আমি তোমাকে দেশের বাইরে নিয়ে যাবো চিকিৎসার জন্য। অনেক বড় বড় ডাক্তার দেখাবো ফুপি। ফুপি, তুমি কিছু বলো ফুপি।
0: ডানা, ডানা আর কত চুপ থাকবে? এবার নীরবতা ভাঙো। আমরা যে আর পারছি না ডানা।
2: এই কি করছো? এমন দিনেও তোমরা কাঁদবে?
1: না বাবা, আমরা আবার হেসে উঠব। ফুপি সেরে উঠবে উন্নত চিকিৎসায়।
2: তাই যেন হয় খোকা, তাই যেন হয়। এবার যা যা, তুই এবার বাইরে যাবার প্রস্তুতি নে।
0: তাই যা বাবা।
3: বাবা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি বুঝে গেছি আপনজন কাকে বলে। প্রত্যেক বাবা মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সে বাবা মা ছাড়া আর কেউ জানে না। আমি জানতাম বাবা, তুমি কখনোই চাওনি আমি দেশের বাইরে যাই। এই দেশ ছেড়ে, তোমাদের ছেড়ে, বাবা মা ছেড়ে আমি বিদেশ যেতে চাই না বাবা। আমি এই দেশেই থাকবো। আমার দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে ফুপিকে সারিয়ে তুলব। বাবা মা, তোমরা আমার জন্য দোয়া করো। ফুপি, তোমার আপন আজ বড্ড খুশি। অনেক দিনের স্বপ্ন আজ নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। আমি সে স্বপ্ন পূরণ করব বাবা, আমার দেশে থেকেই।
0: খোকা, তোর মুখের হাসির জন্য এতদিন বুকে পাথর চাপা দিয়ে তোর চাওয়াকে প্রাধান্য দিয়েছি, আজ সেই পাথর তুই নিজেই উপড়ে ফেললি। মুখটা অনেক হালকা হয়ে গেল, অনেক ভালো লাগছে বাবা। আয় আমার বুকে আয়।
1: মা, মা গো, আমাকে চিরদিন তোমাদের বুকেই রাখো।
0: হ্যাঁ বাবা, তাই রাখবো।
2: গর্বে আমার বুকটা ভরে গেল রে খোকা। তুই যখন বাইরে যাওয়ার স্বপ্ন বপন করতি, আমি ভাবতাম আমি বুঝি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। নিজের ব্যর্থতা নিজের বুকে গোপন করে নীরবে কাঁদতাম রে
1: বাবা। আমাকে তুমি ক্ষমা করো বাবা, তোমার শিক্ষা বিফল হয়নি। তুমি আমার আদর্শ বাবা।
2: তোর সিদ্ধান্ত আমার মনটা ভরিয়ে দিয়েছে রে বাবা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, বাংলার ঘরে ঘরে যেন তোর মতো সন্তান হয়। তারা যেন নিজের দেশকে ভালোবাসে, তারা যেন নিজের দেশকে নিয়ে স্বপ্ন দেখে। আমরা সবাই মিলে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখবো।

এতক্ষণ মোহাম্মদ কামরুল হাসান রচিত প্রতিবাদের কলম নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিসান খন্দকার, তাবেদার ইরসুল, মেহরিমা, শাহিন সুলতানা দীপা, হাসান মোহাম্মদ শাহজাদা সম্রাট, ডানা খন্দকার স্বাগতা রওনক, তাহসান শাহিদ শরীফ খান, আপন খন্দকার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, বন্ধু মামুন উর রশিদ, সাংবাদিক সাদিউর রহমান, শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। প্রতিবাদের কলম নাটকটি প্রযোজনা করলেন মীর নাসির আহমেদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আগামীকাল 500 শয্যার নতুন একটি ভবন চালু করা হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যার সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের 1,14,000 শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, যে কেউ সরকারের সমালোচনা করতে পারে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে, তবে দেশের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক মাধ্যমে অপতথ্যের প্রচার প্রতিরোধের উপায় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার সাইবার নিরাপত্তা আইনের সংশোধন নিয়ে কাজ করছে এবং এ উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি সাইবার বুলিং প্রতিরোধে নৈতিক শিক্ষার মান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন। শিশুদের বিকাশে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী আরও বলেন, শিশুদের জন্য প্রত্যেক ইউনিয়নে একটি খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ার ইউনিয়নের একটি জাহাজ ভাঙা কারখানায় গ্যাসের বেশ ক্রিয়ায় 2 সহোদর সহ 8 শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজধানীর যানজট সংকট নিরসনে ব্যাটারি চালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিএসসিসি প্রশাসক বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে। ভারতের উত্তরাঞ্চলে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধসে অন্তত 7 শ্রমিক নিহত এবং 13 জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরাখণ্ড রাজ্যের সরকারি পানি বিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মাণাধীন টানেলে এ দুর্ঘটনা ঘটে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পর অন্তত 3 শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া টেরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকল্প এলাকা থেকে 19 জনকে উদ্ধার করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানে লিড নিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে 6 উইকেটে 351 রান সংগ্রহ করে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার।
1: এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ ভিতর ঢাকা, এখন শুনলেন পাঁচমিশালি গান। প্রথমেই দেশের গান শোনাব, কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

শ্রোতা বন্ধু, পাঁচ মিশালি গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মোর্তজা মহিন, কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এই গানটির সাথে শেষ হলো পাঁচ মিশালে গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আলোকিত জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তর কোরআন সুন্নার আলোকে দিয়ে থাকি। এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সম্মানিত শ্রোতা, আমাদের জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই সর্বাগ্রে আমাদেরকে কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে হবে। আর ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জন করতে হলে ইসলামী শরীয়তের পূর্ণ অনুসরণ করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীম ইরশাদ করেন, মা আতাকুম আর-রাসূল ফাখযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তা তোমরা সাদরে গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা হতে তোমরা বিরত থাকো। জীবনকে কোরআনের রঙে রাঙাতে, সুন্নার আলোয় আলোকিত করতে বাংলাদেশ বেতারের অনন্য আয়োজন আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, আজ আমরা কোরআনুল করিমের সূরা আল আনকাবুত সম্পর্কে আলোচনা শুনব এবং এর বিস্তারিত শিক্ষা সম্পর্কে জানব। সূরা আল আনকাবুতের অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুত কোরআন মাজিদের 29 নম্বর সূরা এবং এর আয়াত সংখ্যা 69টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الف لام ميم احسب الناس ان يتركوا ان يقولوا امننا وهم لا يفتنون। এই আয়াতটি সূরার প্রথম আয়াত। এই আয়াতের অর্থ আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? এই আয়াতের শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কিরাম লিখেন, রেওয়ায়েত দৃষ্টে আয়াতটি সেই সব সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল হয় যারা মদিনায় হিজরতের প্রাককালে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছিল। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই আয়াতটি নাজিল হয়। আবার কেউ কেউ বলেন আয়াতটি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে নাজিল হয়, যাকে কাফেররা অধিক নির্যাতন করেছিল, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই উক্ত আয়াত নাজিল হয়। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি। আর আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি, যদি তারা আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। এই আয়াতের শানুজুল এই রূপ। আলোচ্য আয়াত হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের অন্যতম ছিলেন। তার মাতা হামনা বিনতে আবি সুফিয়ান পুত্রের ইসলাম গ্রহণের সংবাদ অবগত হয়ে খুবই মর্মাহত হয়ে সে পুত্রকে শাসিয়ে শপথ করল, আমি তখন পর্যন্ত পানাহার করব না যে পর্যন্ত তুমি পৈতৃক ধর্মে ফিরে না আসো। আমি এমনিভাবে ক্ষুধা ও পিপাসায় মৃত্যুবরণ করব যাতে তুমি মাতৃহত্যাকারী রূপে বিশ্ববাসীর নিকট হেয় প্রতিপন্ন হও। এই আয়াতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতার আবদার রক্ষা করতে নিষেধ করা হয়েছে। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহির রাওয়ায়েতে আছে, হযরত সাদের জননী একদিন এক রাত মতান্তরে তিন দিন তিন রাত শপথ অনুযায়ী অনশন অব্যাহত রাখলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। মাতৃভক্তি পূর্ববৎ ছিল, কিন্তু আল্লাহর ফরমানের মোকাবেলায় তা ছিল তুচ্ছ। তাই জননীকে সম্বোধন করে তিনি বললেন, আম্মাজান, যদি আপনার দেহে একশো আত্মা থাকত এবং একটি করে বের হতে থাকে, তা দেখেও আমি আমার ধর্ম ত্যাগ করব না। এখন আপনি ইচ্ছা করলে পানাহার করুন অথবা মৃত্যুবরণ করুন, আমি আমার ধর্ম ত্যাগ করতে পারব না। এই কথায় নিরাশ হয়ে তার মাতা অনশন ভঙ্গ করে। সুরায় আনকাবুত, আনকাবুতের অর্থ হল মাকড়সা, আর এর পেছনে একটি অন্যতম ঘটনা লুকায়িত আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গারে সাওরে যখন তিনি অবস্থান করলেন এবং আল্লাহ তাআলার কুদরতে সাওরের মুখে মাকড়সা জাল বুনিয়ে দিল, এবং এই জাল দেখে কাফেররা ভাবল এখানে হয়তো কেউ অবস্থান করছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মাকড়সাকে তোমরা হত্যা করো না। আনকাবুত সম্পর্কে ওলামাদের বিভিন্ন মতামত পাওয়া যায় যে আনকাবুত অর্থাৎ মাকড়সার জাল এটাকে ছিন্ন ভিন্ন করা যাবে কিনা। কোনো কোনো ওলামারা বলেছেন ঘরকে সুন্দর রাখার জন্য মাকড়সার জালকে পরিষ্কার করা যাবে। কোনো কোনো আলেমগণ বলেন মাকড়সার জালকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে না।
4: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। সম্মানিত শ্রোতা, এখন আমরা শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর শুনব। আপনাদের প্রেরিত প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন?
4: আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
6: শুকরান।
4: আমাদের নিকট প্রথমেই চিঠি লিখেছেন মোহাম্মদ এনামুল হক ডুমনি খিলখেত ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে ঝাড়ফুঁক ও তাবিজ কবচ ব্যবহার করা জায়েজ কিনা।
6: হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে এই বিষয়টা কিন্তু আছে সমাজে ব্যাপকভাবে। রোকাইয়া ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁকের বিষয়টি শরীয়তে প্রথমত যে ঝাড়ফুঁকের বিভিন্ন উপায় বা বিভিন্ন সুরত হতে পারে। প্রথমত যেটা, যে কোরআনের কোন আয়াত হাদিসের কোন বাণী বা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঝাড়ফুঁক করেছেন বা করাটাকে সমর্থন করেছেন, এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। বাকি রয়ে গেছে যে, যেমনটি আমি প্রথমেই বলি যে কোন আয়াত তেলাওয়াত করে, যেমন কি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল শিফা বলেছেন সূরাতুল ফাতিহাকে, সূরাতুল ফাতিহা পরে ফুক দেওয়ার ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, অনেক আলোচনা সেখানে, যে ফুক দেওয়ার পরে একজন বিচ্ছু দংশিত ব্যক্তি ভালো হয়ে গেছেন, এইসব বিষয় হাদিসের বর্ণনায় আসছে। তার মানে ঝাড়ফুঁক করা, কোরআনের আয়াত পড়ে, কোন সূরা পড়ে, কোন হাদিসের দোয়া পড়ে কেউ যদি কোনো ঝাড়ফুঁক করেন, দোয়া ফু দেন, এই ফু দিয়ে পানি পান করেন অথবা গায়ের মধ্যে ফু দেন, এতে এই বিষয়টা স্বীকৃত এবং এটা শরীয়তে কোনো ব্যাপারে ভিন্ন মত নেই। বাকি রয়ে গেছে যে তাবিজ জাতীয় বিষয়গুলি, এগুলি কোথাও বেঁধে রাখা, ঝুলিয়ে রাখা, এই নিয়ে বর্তমান দুনিয়ার আরব বিশ্বের ওলামাগণ এটাকে একেবারেই তারা হারাম হিসেবে ফতোয়া দিয়েছেন। আর আমাদের এই অঞ্চলের, উপমহাদেশীয় এই অঞ্চলের অনেক ওলামা, অনেক মুহাক্কিক আলেম বুজুর্গ, তারা এটাকে শুধুমাত্র দোয়া হিসেবে, যেগুলিকে ব্যবহার করা হয়, যেটা কোনো তাবিজের কোনো ক্রিয়াটাকে তামিমা, এটাকে তারা সে হিসেবে নয়, বরং তারা শুধুমাত্র দোয়া হিসেবে, যে দোয়া যেরকম একজন মানুষ ঝাড়ফুঁক করলো, ফু দিল, ঠিক এটাকে যদি এই পর্যায়ের মনে করে ব্যবহার করে, এটাকে তারা জাওয়াজ হিসেবে, এটাকে তারা বৈধ হিসেবে তারা দেখেছেন। এই দুটা মত এখানে আছে। ঝাড়ফুঁকের বিষয়টা আলেমদের মাধ্যমেই করতে হবে, যারা আমলদার, যারা সহি আলেম, যারা বুজুর্গ, যারা সত্যিকারের নিজেকে পবিত্র জীবন যাপনে অভ্যস্ত, এরকম মানুষের মাধ্যমে ঝাড়ফুঁক করানোটা উচিত। এইসব ব্যাপারে আমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে।
4: আমাদের নিকট দ্বিতীয় প্রশ্নটি করেছেন উম্মে সালমা মতিজিল থেকে তিনি জানতে চেয়েছেন, মহিলাদের জন্য জুমআ কিংবা অন্যান্য নামাজের জামাতে অংশগ্রহণ আবশ্যক কিনা।
6: অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অনেকেই এখন অনেক মসজিদ এমন আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। মৌলিক মাসআলা হলো, ইসলামের শুরুর যুগেও মহিলাদের জন্য ব্যবস্থা ছিল, তারা যেতেন মসজিদে নববীতে, যেতেন নামাজ পড়তেন, সেই ব্যবস্থা ছিল। তো যখন যুগের পরিবর্তন হলো, সময়ের আবর্তন বিবর্তনের একটা পর্যায়ে গিয়ে যেটা হলো, যখন দুনিয়াতে নানা রকমের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ল, অন্যায় অনাচার ছড়িয়ে পড়ল, পাপ অঙ্কিলতা সাইলাব হয়ে গেল, তখন পরিস্থিতির কারণেই ফকিহগণ, উম্মার যারা বিশেষজ্ঞগণ, তারা মতামত দিলেন যে মহিলাদের বাইরে এসে যে পরিমাণ ফিতনা হয়, অসুবিধার সম্মুখীন তাদেরকে হতে হয়, এর চেয়ে তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করা, সেটাই তাদের জন্য নামাজের ক্ষেত্রে তাদের ভিতরে নামাজ আদায় করাটাই উত্তম, এটা বলেছেন। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো জায়গায় নিরাপত্তা, তাদের সিকিউরিটি এবং তাদের যাবতীয় ব্যবস্থাপনা আলাদা, অজুর ব্যবস্থা আলাদা, স্ট্যান্ডার ব্যবস্থা আলাদা, পর্দা পশুদের সাথে নামাজ পড়তে পারবে, সকল রকমের ইন্তজাম যেখানে আছে সেখানে যেতে পারেন, এখনো পারেন, এই যুগেও পারেন, বাকিটা হচ্ছে যেখানে ব্যবস্থাগুলি নেই সেখানে তাদের ঘরে নামাজ পড়া, সেটাই উত্তম, সেটাই শরীয়তের বিধান।
4: আমাদের নিকট জানতে চেয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে, তিনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা।
6: চেয়ারে বসে নামাজের বিষয়টা এরকম যে যদি আর কোনো উপায়ই নাই কেবলমাত্র তার জন্য, যিনি হাঁটতে পারেন, চলতে পারেন, এমনকি মাটিতে বসে নামাজ পড়তে পারেন, তাকে বসে মাটিতে বসেই পড়তে হবে, কিন্তু যিনি বসতেও পারেন না, আর কোনো ওয়ে নাই, তার কোনো রাস্তাই নেই, তিনি চেয়ার ছাড়া পড়তেই পারেন না, তার জন্য কেবল চেয়ারে বসে ইজাজত আছে শরীয়তে, এছাড়া আর কারো ক্ষেত্রে এটা নয়।
4: মোতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত জবাব প্রদান করলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব পিতামাতার হক সম্পর্কে হাদিস।
7: আপনারা শুনছেন আলোকিত জীবন, এর বাকি অংশ শুনবেন পবিত্র আসরের নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংস প্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
4: এই পৃথিবীতে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে পিতামাতা অর্থাৎ বাবা মা। তাদের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে পদার্পণ, যার জন্য সদ্ব্যবহার প্রদর্শনের ক্ষেত্রে মহান আল্লাহ পাকের পরই পিতামাতার স্থান এবং তাদের সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অর্থাৎ আল্লাপাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, অনুরূপভাবে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাপাকের অসন্তুষ্টি নিহিত। অনন্তকালের মহাসুখ লাভের নিমিত্তে তাদের সাথে সদ্ব্যবহার করা একান্ত কর্তব্য। এক ব্যক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার প্রতি সন্তানের উপর কি কি অধিকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাই সন্তানের জন্য বেহেশত স্বরূপ কথাটির অর্থ হলো পার্থিব জীবনে পিতামাতার সন্তুষ্টি অর্জন এবং তাদের আনুগত্যের উপর নির্ভর করে সন্তানের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমাদের শিশুকাল থেকে তারা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে দেখাশোনা করেছেন। তাদের স্নেহময় যত্ন ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব অসম্ভব ছিল। তাদের স্নেহ মমতা যত্ন ত্যাগ না থাকলে মানব সন্তানের ধরাপৃষ্ঠে বেঁচে থাকাই অসম্ভব ছিল। তাই তাদের প্রতি সন্তানের কর্তব্যের শেষ নেই। সব সময় আমরা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করব ও তাদেরকে মেনে চলব। সন্তানের উচিত পিতামাতার অবদানের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের প্রতি ইহসান করা। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণ চান। তাদের নির্দেশ পালনের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতি নির্ভর করে। পৃথিবীতে পিতামাতার মতো আপন আর কেউ নেই, তাই তাদের সাথে কোনো ক্রমে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং অত্যন্ত নরম হৃদয়গ্রাহী মোলায়েম সুরে কথা বলতে হবে, বিনয় ও নম্রতার মস্তক অবনত করতে হবে। বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হয় তখন তাদের সেবা যত্ন করা সন্তানের অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।
3: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। প্রিয় শ্রোতামণ্ডলী, বাংলাদেশ বেতারের অনন্য আয়োজন আলোকিত জীবন এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
5: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
6: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন। দেশ আপনার সেবা চায়, এ দেশ আমার আপনার সবার। আসুন আমরা সবাই দেশের সেবায় নিয়োজিত হই। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান। কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ। গানের কথা লিখেছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: খালখননের গানটি শুনলেন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন ইংরেজি সংবাদ এবং তারপরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Sherkat Chaman Khan. A new building with a capacity of 500 more beds will be inaugurated tomorrow at the National Institute of Neurosciences and Hospital in the capital. Prime Minister Tariq Rahman is expected to inaugurate the new building. The National Institute of Neurosciences and the hospital authorities said that once the 15-story building is inaugurated, the total number of beds at the hospital will increase to 1,000. Thus, it will become the largest specialist neurological treatment center in the country. National Institute of Neurosciences Hospital Director Professor Dr. Muhammad Nuruzzaman Khan said that after the building is inaugurated, doctors will be able to provide world-class healthcare to many more patients. The government is going to resume the payment of retirement benefits and welfare trust payments to private teachers and employees, which has been suspended for a long time. Prime Minister Tariq Rahman will inaugurate this program tomorrow. The government has allocated a special lump sum of 2,000 crore taka for the implementation of this initiative. Through this, 1,14,000 teachers and employees of the Retirement Benefits Board and Welfare Trust will come under this program. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia will be observed tomorrow. Bangladesh Nationalist Party has announced a series of programs marking the birthday of its former chairperson. Dua and Milad Mahfils will be held at party offices and mosques across the country. A BNP press release said, in Dhaka, the program will begin at the Pertis Neapolitan Central Office. Senior leaders of the party will attend the event. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has said anyone can criticize the government and has the right to speak against it, but narratives against the state will be dealt firmly. He made the remarks while speaking as the chief guest at a discussion on ways to prevent the spread of misinformation on social media at the Manmohan Deputy Commissioner's Conference Room last night. Yasir Khan Chaudhary said the government is working on amendments to the Cyber Security Act and a high-level committee has been formed for this purpose. He reiterated that the law is not being enacted against any political party or individual, nor is it aimed at stopping narratives against the government. Gas leaked. At least 8 workers died after being exposed to toxic gas from a leaking tank decommissioned LNG ship at Febo Steel Ship Recycling Industry at Sitagundo in Chattogram today. Another 10 to 15 workers reportedly fell ill and were taken to different hospitals for treatment following the incident. Officer in charge of Sitagundo Police Station, Mohammad Mohinul Islam, confirmed the incident, saying police rushed to the ship breaking yard after receiving information about the accident, the cause of the gas emission, and whether adequate safety measures were in place for the workers at the yard are being investigated. A senior Iranian official has said the general principles of a strategic action plan to manage the Strait of Hormuz have been agreed upon in a meeting of the Parliamentary Committee on Councils. Reports say that the strategic action plan to ensure the security and progress of the Strait of Hormuz and the Persian Gulf. One of the resolutions in the plan prohibits the passage of vessels and equipments owned by the US, Israel and other hostile countries through the Strait of Hormuz, the reports added. Cricket and visiting Bangladesh scored 351 runs, losing 6 wickets on second day in their first innings against Australia in the first test of the two-match series in Darwin today. Bangladesh were leading by 153 runs at stumps. Batting first, Australia scored 198 runs, losing all wickets in their first innings. Dhaka Meteorological Office says the land depression over West Bengal coast and adjoining area moved west-northwestwards and now lies over Jharkhand and adjoining Gangetic West Bengal, it is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar river ports in these areas at to highest cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চলতি অর্থবছরে প্রথম মাস জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত দেশে 435 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্সের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় 83 কোটি 60 লাখ ডলার বেশি। এ সময় প্রবৃদ্ধি হয়েছে 23.4%। দেশে নগদ টাকা ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন মানুষ। এরই মধ্যে গত 1 জুলাই থেকে প্রায় 56 লাখ লেনদেনে বাংলা কিউআর ব্যবস্থায় প্রায় 1,500 কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দেশে মানুষের লেনদেনের ধরন দ্রুত বদলে যাওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত 1 জুলাই থেকে সারা দেশে একক ও সার্বজনীন বাংলা কিউআর ব্যবস্থা বাধ্যতামূলক করার পর থেকেই এই ব্যবস্থায় লেনদেনে গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আরও জানান, শুধু 2 থেকে 8 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে প্রায় 17 লাখ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য প্রায় 487 কোটি টাকা। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাই প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নত করা এবং নতুন রপ্তানি বাজারে পরিবেশে সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর ফলে প্রায় 1,80,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,621 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 2,24,065 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা কমিয়ে 1,92,398 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,57,172 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ইন্ডিয়ার আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনা ঘোষণা দিয়েছে। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা 25,000 টাকা। এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন কর প্রণোদনা প্রযোজ্য হবে না। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90 টাকা, ক্রয় 122.90 টাকা, ইউরো বিক্রয় 144.19 টাকা, ক্রয় 141.59 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.86 টাকা, ক্রয় 165.74 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.57 টাকা, দিরহাম বিক্রয় 33.90 টাকা, ক্রয় 33.29 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 405.34 টাকা, ক্রয় 397.93 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.26 টাকা ক্রয় 95.50 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 23.48 টাকা ক্রয় 29.90 টাকা এবং থাইবাত বিক্রয় 3.76 টাকা ক্রয় 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা সরানন হাজং, উপস্থাপনায় সরানন হাজং ও পৌষি হাজং।

0: বাংলাদেশ নু বাখার জাতে হতু ধামর সম্প্রদায় মন বাস কুইর আহিব লাগিছে। ইদানি হাজং সম্প্রদায় বাংলাদেশের এক প্রাচীন জনগোষ্ঠী। হাজং গেলে মূলত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর আর সুনামগঞ্জ জেলালে উত্তর সিম্ন দাহা আর কিলালে কোলানে বসবাস করে। হাজং গেলালে বসবভিত পাড়া গ্রামগুলো বেশিরভাগ ডাহা টিলে গান জোহা আর জঙ্গল বনলা কাঁচা কাঁচানি অয়। দাহার টিলা আর সবুজ জুংলা বাগানলা চাদর দিয়ে ঢাকা হাজংগিল্লা বসত ঘর প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। সবুজ গাছপালা আর বন বনানিলা লাইন লাইনকে টিল গাং জুহলা ঠান্ডা পানি আর মেঘনি ঢেকে থাকা দিনু ফুর জিঙ্ক একরা কল্পনালা জগৎ আমলা হাজং গাও গিল। সুমসনি বেহেক মন তকে মকে সুন্দর সম্পর্ক রেখে বসবাস করে। হাজং সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাত্রা, হাজং রাও, খাওয়া দাওয়া আর সমস্তলা উৎসবগুল বাখার বৈচিত্র্যময়। হাজং গেলালে নিজস্ব নাচা, গায়েন আর শিল্পকলা আছে, একরা কথা জুড়ে কবই পাই। হাজংয়ের সংস্কৃতি আর ঐতিহ্য বাখার নান্দনিক আর সমৃদ্ধ। প্রিয় হাজং ভাই বোনী গেল এলাই শুরুলে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংয়ের বর্ণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা। যে যে জায়গা তখন এলা অনুষ্ঠান শুনিব লাগছে হুবক প্রীতি আর শুভেচ্ছা জানাই ময় শরণন হাজং। আজ এলো অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে
1: ময় পৌষি হাজং। প্রিয় হাজং ভাই বিনি গেল ময় পুইলেতে হুবক মূলা অন্তর থকন শুভেচ্ছা আরো হিয়া জানাই। আমরা আপনি গেলে গে হাজংলা কিছু গাহেন আরো কিছু রাও নিয়ে বেতার স্টুডিও নিয়ে আহিছে। মূলা বিশ্বাস আপনি গেলে খুবই সুন্দর, সুস্থ আরো রঙে আছে। হাজং ভাই বিনি গেল লিওয়াটানা অনুষ্ঠানলা লক্ষ্য হুসে হাজংলা আয়রা যাওয়া রাও সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যকে চর্চা কইরে এগে জিম্মে রাখা। হাজংলা আছে বাখার কালজয়ী সংস্কৃতি আর ঐতিহ্যলা ইতিহাস। আগেলা দিননি হাজং সমাজ নি ঐতিহ্যবাহী উৎসব আর পার্বণ হারা বছর লেগে থাকিব। কিন্তু সময় আরো কাল্লা বদলতে হাজংলা গৌরব গাথা সংস্কৃতি আজি প্রায় হাইরা যাচ্ছে। হাজংলা বাখার ডাঙর ঐতিহ্য আর সংস্কৃতি ইলা সমাজ নি আর প্রচলন নেই। কুব পাই হাজংলা মাও রাও আরো ঐতিহ্যবাহী পোশাকলা ব্যবহার সমাজ তখন আইরা যাবা লাগিছে। ভই বিনে গেল আই আমরা হুবই মিললে হাজংলা ভাষা আর সংস্কৃতির আগে বাইশা রাখিবাগে অজ্ঞাহং। আজিলা লিওয়াটানা অনুষ্ঠান আমরা আপনি গেলে বাখার ভালা পাওয়া বিষয় দে হাজাসে। হাজং ভই বইনে গেল আজি আমরা পুইলেতে শুনিব হাজং গেলে ঐতিহ্যবাহী পোশাক রাঙা পাতিন নিয়ে এগরা হাজং গান। তই কেনে এত সুন্দর রাঙা পাথিন পিনে গাবুর, ময় তগে মনত উঠি ভেন দীপুর রাতিনি। গীতি কবি দোলন হাজংলা কুথা আর সরানং হাজংলা সুরে ই গান্দা গাওয়া লাগিছে আমলা প্রিয় কণ্ঠশিল্পী দীপক হাজং।

0: প্রিয় হাজং ভাই বোনীগুলো, আমরা শ্রদ্ধা বৈরে স্মরণ করে হাজং সাংস্কৃতিক জগৎলা কিংবদন্তী অমর সুরকার গীতিকার স্বর্গীয় শ্রী রহেন্দ্র হাজংগে যই শত শত হাজং গান লিখিছি, অমর হৃদয়স্পর্শী সুর উপহার দিছি, যে হাজং ঐতিহ্যবাহী বাখার পালা গানলা কোথা সুর আর সংলাপ লিখিছি, সনাতনী ধর্মভিত্তিক বাখার পৌরাণিক কাহিনীল উফরে পাল অভিনয় শিল্প জিঙ্ক দেবী দুর্গল মহিষাসুর বধ অসুর লগন মা কালীল যুদ্ধ পঞ্চপাণ্ডব লগন কুরু রাজবংশল যুদ্ধ ত্রেতা যুগ্নি রামচন্দ্র লগন রাবণলা যুদ্ধ বা রামমঙ্গল ইদে ছাড়াও আরো বাখার পালা গানলে অভিনয় সংলাপ কথামালা আর সুর ও সৃষ্টি করে যাচ্ছে। শ্রী রহেন্দ্র হাজং আমরা হাজং জাতিলে ঐতিহ্যবাহী গোপনী গীত রশিগীত গীতলু গীত লেওয়াটানা গান জাখামারা গান নয়া খাওয়া গান রুয়া লাগা গান ধান কাটা গান খড়িকাটা গান সহ বাখার হাজং রশিক গানও লিখিছি। রহেন্দ্র হাজং একজন সাধারণ হাজং গ্রাম চিকিৎসক উইয় জাতিলে সংস্কৃতি নিয়ে উনলা সৃষ্টিকর্ম সত্যি অদ্বিতীয়। উলা লেখা আর শিল্পকর্ম হাজং সংস্কৃতি ভান্ডারেগে মজবুত আর সমৃদ্ধশালী কুইরা তুলিছি। হাজং জাতিলে সাংস্কৃতিক ইতিহাস নিয়ে ওলার নাম ওলা সৃষ্ট শিল্পকর্ম সাহিত্য আর সাংস্কৃতিক কর্ম চির অমর উইয়ে থাকিব। বিতাশ্রোত ভাই বোনীগুলো, অমরিলা শুনিব হাজংলা প্রাচীন আর ঐতিহ্যবাহী খাদ্য নিয়ে কথিকা। নিজের লেখা এই কথিকারা পাঠ করব লাগিছে আমার প্রিয় লেখক আর গীতিকার লক্ষ্মীদেবী হাজং।
1: হাজংলা জাতিগত খাওয়া দাওয়া, হাজং খেলে খাওয়া দাওয়া বাখার নেখেন। আমরা হাক পাত মাস মাসাং ডিম দুধ দই খেয়ে থাকে। নারী বলে একটা বিপার সিপারও আছে। আমরা ঐতিহ্যবাহী খাওয়া নিয়ে আমরা খার পানি দিয়ে বাখার জাতলা হাক নাড়ে থাকে আরো ই হাক গিলে হাজং খেলে খাবাগে ভালাও পায়। খার পানি হাকরা শরীর ঠান্ডা রাখে। মই আজকে হাজং খেলে খাওয়ারা আরো নারালা ধরন একটিপা আলোচনা করিব। ভালা ভাত, আমরা হাজং আমরা ভাত খাওয়াগে তানকে ভালা পাই। পেদা টিপ টিপে ভাত না খালে চোখনি ঘুমি নাহে। উদো বেদেনি আগেলা মন ঘিলে নিজের জমিনি বাখার জাতলা ধান লাগাবন। হাজং খেলে হিজনে চললে ভাত চেয়ে আওড়া চললে ভাতই পছন্দ করে। হাজং খেলে হিজনে চলগে মোড়া চল আরো আওলা চলগে জিঙা চল কয়। বিশি ভাত কচ্ছ মাসান বিশি ভাত আরো লিবাহাক বিশি ভাদা লিবাহাক দিয়ে তাও খায়। আথালেম লেমকে লিবাহাক আরো হিদুল পুতো দিয়ে তুকিয়া খাবাগে ভালোই লাগে। বিশি ভাদা ঘর নি কোনো খাওয়া দাওয়া পূজা পালি কুস্তিমান আহিলে পুইলে রুয়া শেষ রুয়া ধান ধুক আরো সমাসলা কামনি বিয়ে সাদি থাকিলে ডাঙর ডাঙর পুনি করে নি বাখার বাখার নড়ে থাকে। বিন ধান চলে হাজং খিলে চার কালিনি জুইনি পোড়া দিয়ে ডিং খাবাগেও পছন্দ করে। কাশাবাস চুমনি ভিজে বিন ধান চল একটেপা লুবুন দিয়ে বাস চুমনি ভরিয়া জুইনি ই নারারেগে হাজং খিলে ডিং পোড়া কয়। ই কাশাবাস চুমনি মাস মাসাঙ্গ নারিব পায়। আবার ই বাস চুমনি আগেলা মন খিলে পানিও খাবন। আগেলা মন খিলে সমাসলা কামনি আরো খাওয়া দাওয়া নি কোলা পাতা দোঙাখল ব্যবহার করিবন। হাজং খিলে দোঙাখল কোলা পাতা আরো খুড়ি চুকানি বহিয়ে সমাসলা অনুষ্ঠানলা ভাত খাবন। ইদেই হাজং জাতিল ঐতিহ্য। বর্তমানে আধুনিকতা হিয়া আমরা চেয়ার টেবিল নি বহিয়ে ভাত খাবাগে অভ্যাস হয়ে আছে। বুকনি ভাত হাজং খিলে বুকনি ভাদা হগল ভালায় না খায়। বর্ষণি একবার সাতা অম্বুবীচি সময় বুকনো ভরে নাড়ে আরো ই পাতি খই দিয়ে গুষ্টি খেলেগে যতন করে। বুকনি ভাদা ঔষধ হানলা গাজালে পিঠলি আরো বেশি ভাত দিয়ে অন্য রকমকে বানাই। ভাত চেয়ে পানির চুহে খাবাগে তানকে ভালা লাগে। ই বুকনি ভাত নিয়ে কোনো মিঠাই ব্যবহার না করিলেও খাবাগে মিঠো মিঠো লাগে। হাজং তিমত খেলে হাতনি আসলেই জাদু আছে। মাছ হাজং খেলে জাখামারা মাছ লিফই পাতা মাছ তাপা দিয়ে খাবাগে তানকে ভালা পাই। মাছ খেলে হলে ডঙ্কন পুঠি তিংলা চেং লঠিয়ে বামি বুঠিয়া হিঙি কই মাগুর ইসামাস ধান হামুক টাকা হামুক গাং কাঁকড়া ইত্যাদি বাখার জাতকে নাড়ে খায়। ইংলে ছাড়াও ধাঙর মাছ নিয়ে রুই কাতলা বোয়ালো পছন্দ করে। ই মাছ খেলে বাখার জাতলা হাক পাত দিয়ে নেড়ে খায়। মাসাং হাজং খিলে মাসাং খাবাগে তানকে পছন্দ করে। পছন্দ করা মাসাং খিলে পাথা মাসাং খাসি মাসাং কুষ্টুর মাসাং কচ্ছ মাসাং কুচ্ছে মাসাং হাঙস মাসাং আরো চড়ে মাসাংও খাবাগে ভালা পায়। পিঠে হাজং তিমত গিলে বাখার জাতলা একেবারে নিজের হাতে পিঠে বানিয়ে থাকে। বিন ধান পিঠলিল মুসি পিঠে, খোলা পিঠে, হাতিগান পিঠে, ভালাদান পিঠলি আরো নারকেল দিয়ে ইন্দুর ডিপুর পিঠে, তেল পিঠে, পানি পিঠে, দুধ পিঠে, পুনি পিঠে, খোলা দোলা, নকশা পিঠে আরো কত জাতলা পিঠে হাজং তিমত গেলে বানাব পায়। আরো ইলা বাঙাল গেলে নেখেনি বাঙালি পিঠে হাজং তিমত গেলে বানিয়ে থাকে।
2: প্রিয় ভাই বিনে গেলে ইলা আমরা আরেকরা হাজং গান শুনিব। ও চিংরা ময় চাব চাই তোলা সুন্দর মুগ্র, আনচান করে মন্দা মুলা ধরফর করে বুক্র, রোহিত হাজং পাপ্পুল ইংকে কুথা আরো সুরে ই গান্দা গাওবা লাগিছে কণ্ঠশিল্পী অনন্যা হাজং।

0: হাজং ভাই বোনে গিল লেওতন অনুষ্ঠান হাজং গিলেল ঐতিহ্যবাহী গান আগেলা দিনের গোপনী গীত রশিগীত গীতলু গীত হাজংল ঐতিহ্যবাহী সংস্কৃতির চর মাগাল বাখার জাতের গান লেওয়াতানের গান রুয়ালাগে গান ধানকাটা গান খড়িকাটে গান সহ ইকালা শ্রোতা গেলে পছন্দলা আধুনিক গানও প্রচার করে যাব লাগিছে। লেওয়াতানাল প্রায় হগল পর্বতে হাজংলা ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির উপরে প্রবন্ধ বা কুথিকা প্রচার করে যাব লাগিছে। ইতে বর্তমান প্রজন্মের ছাত্র চিঙ্গা সমাজ ওরা নিজের ইকরা আর আইরাজ সংস্কৃতি জানিব পাব লাগিছে। ঈদে ছাড়াও শ্রোতা গেলাল মন্নি রং তুলিবগে হাজং রসিক কথা বা কৌতুক অনুরোধ করা পছন্দলা গান হাজংলা যত তাজা খবর হাজং বিশিষ্ট মূল্যের সাক্ষাৎকার বেতার স্টুডিওল বাইরা থকন শ্রোতা গেলাল্লা মতামত বা পরামর্শ সহ বাখার জাতির অনুষ্ঠান প্রচার করে যাব লাগিছে। লেওয়াতন অনুষ্ঠানলা জাত শৈল্পিক পরিকল্পনা গুণগত মান বিষয় গেলাল বৈচিত্রতা আর একটা আকর্ষণীয় দোসরা বিনোদন খুব কম সময়তে একটা সফল তথ্য বিনোদন অনুষ্ঠানের মর্যাদা লাভ করব পাশে আমি গেলাল আন্তরিক সহযোগিতা আর ভালা পাওয়াতে লেওয়াতানলা কাজ কাম হগল সমস্যা মন গেলানি বাখার শিখে বাখনাব পাশে প্রিয় হাজং ভাই বোনী গিলা অমরিলা শুনিব হবল রং লাগা অনুষ্ঠান হাজং রসিক কথা আর মনে আহি তুললে দুয়া রাও শুনবগে লাগিছে বিনয় হাজং
1: মাগুরে বাতার আগে কব লাগিছে তিনসা তিনসাকে রাগে কব লাগিছে না থাকিব মই তোলাগরনি মোকে তোলাগরনি আর বালা নালাগে তে ওলাই বাতারা কব লাগিছে আহ তে বালা নালাগে কেনে কিছে তুই তাই যাব চাইগা তুই গরলা কাম গেলে কই করিব পরে মাগুরে কয় বলে হ্যাঁ তো মোকে বে করি বলা কিংকে করে কই আনিছে হ্যাঁ তোমাকে বারে বারে কুছে তে হ্যাঁ মই তোকে একরে বে করে মুসুন এক রানী গেলে মতন রাখিব আর ইলা বাতার কুলে তে ইলা কিছে তুই ইলা কিছে মানে ইলা তো মোকে তো একরে দিনি রাতিনি একরে হগল বলে একরে কাম করে মুসুন একরে চাকরানি গেলে দক মোকে রাখিছে তে মই তো হাঁচি নাই কুছে মোলা আগরলা মাগুলো নাম না রানী থাকিবন তে তোকে তো এলা ওই রানী গেলে মতনই রাখিছে না মাগুরে আখলি করতকনি কিছা দে রাগ হয়ে মুসুন কব লাগিছে মই বাজার বা যাব বোলা বারে বারে কইয়ে দিলে যে তই বাজার করিলে বালাকে চিন্তাকে বাজার গেলে করে হ্যাঁ আর এলা কি আনিছে তে ওলাই বাতারা কবিলে হ্যাঁ কিছে কিছে কেন উঙ্কাকে তই হ্যাঁ রাগারাগি করি বলিছে আখলি করনি কি হয়েছে কি নিয় তো বাজার তো নাহি বলে তই কি আটা আনিছে হ্যাঁ মই রুটিরে বানে চুখনি দেয় একরা রুটির বালা নাওয়ায় বেগ পুরা জায়গা তো ওলাই বাতারা কবলিছে হে একরা কথা নিয়ে আছে না যে নাচিব নাপালে চাথালাকে বালানো হয় আর নিজেই রুটিরে বালাকে বানাও নাপায় আর এলাকায় আতারা বালানো হয়

0: মাস্তরা ছাত্রক লগে কলে এই ছাত্রক ল ভালাকে শুনি কয়ো যদি পানি নি পুড়ে ডুববে জায়গা তাড়াতাড়ি কে মাথালা চুল নি দূরে তন্নিয়ে কান্দা বা তুলি খুঁজছে তে একরা ছাত্র কব লিখেছে যে স্যার স্যার তই যদি পানি নি পুড়ে জায়গা তে আমরা কি তোকে না তুলিব তে উবলাই মাস্তরা কয় আহ তে মই তোমালন কি নিঠা কাম করিলে মই পানি নি পুড়ে যাবগে আর তোলা মুগে না তুলিব হ্যাঁ তে ছাত্রে কব লিখেছে যে স্যার তোকে যে পানি তো কন তুলিব তোলা মাথানি তো চুলই নেই কিংকা তোকে তন্নে তুলিব
1: হাজং ভয় বিনি গেল আমি গেলে শুনব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লেওয়াটানা ভয় বিনি গেল আপনি গেলে শূন্য মুসুন রং হব আমলা বাখার হাজং ভয় বিনি গান কবিতা সুরা প্রবন্ধ কথিকা নাটিকা কৌতুক রূপকথা ইংলে লিখে যাবা লাগিছে উমলে লিখালা গুণগত মান জিঙ্ক বাখনাবা পাই ঠিক উমকি একজন পেশাদার বা জাত লেখক হিসেবেও উমলে লিখানি শৈল্পিক নিদর্শনও আছে উমলে আন্তরিক শ্রম আর সহযোগিতালা কারণে লিওয়াটানা অনুষ্ঠান সগৌরবে আগবাই এগিয়ে যাবা লাগিছে ইদনি এগরা কুথা কুবই পাই লিওয়াটানা অনুষ্ঠান বাখারসি হাজং লেখক প্রাবন্ধিক গীতিকার সুরকার কবি পাঠক আবৃত্তিকার উপস্থাপক আর কণ্ঠশিল্পীলে জন্ম দিছে লগন্তে আর নুয়া পুথিভালা খোঁজ করব লাগিছে আর একগ্রা ভালা কথা হলে আমরা লিওয়াটানালা হগল পর্বণে জানাই কায়ু যদি কোনো বিষয় নিয়ে অংশগ্রহণ করিব চাই আমাকে চিঠি লিখে জানাও বেতার কর্তৃপক্ষ বিষয়রা অবশ্যই আন্তরিক দিয়ে বিবেচনা করিব
2: হাজং ভাই বোনি গুলো একরা জাতিলে পরিচয় থার পাই ওলা নিজেলে রাও দে পিন পোশাক দে আর সংস্কৃতি দে একরা কোথা আছে যে জাতিলে সংস্কৃতি যত সমৃদ্ধ ওই জাতির তত বেশি উন্নত আরো শক্তিশালী হাজংলা সমৃদ্ধশালী সংস্কৃতি রেগে রক্ষা করা চর্চা করা আরো লালন পালন করা আমলা হোবালা দায়িত্ব আই আমরা হুবে বিশি বিশিকে গান লিখুং সুর করুং কবিতা লিখুং হাজংলা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লিখুং আমরা হুবে হাজং সংস্কৃতি রেগে রক্ষা করিবগে আরো বেশি যত্নবান হং সংস্কৃতি বাসিলে বাসিব জাতি হাজংমলা মাও হাজংমলা গাছলে হাজংমলা পরিচয় হারা দুনিয়াল্লা ই হাজং পরিচয়রাই হোক আমরা হোবালা থকন ঢাঙর গর্ব কোরালা ধন
1: হাজং ভয় বুনি গেলে পাখা রাও আর গানলা পরে আজিল লিওয়াটানালা সময় শেষ হয়ে আহিলে
2: হোবালা শেষে আবারও আমি গেলে সুস্থ আর সুন্দর জীবনে কামনা করি দিও ময় শরণন হাজং
1: আর ময় পৌষি হাজং ইদেতেই জালিগে নমস্কার।

এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার, এস এম আসাদুজ্জামান এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ শাকির আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 আগস্ট শনিবার শেরেবাংলানগর আগারগাঁও ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ও আলাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
0: পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও না পাওয়া গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে তারপর পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি পাসরা সহ নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দিবেন না।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গীতিকার আশরাফ বাবু, সুরকার শেখ মিলন।

0: এতক্ষণ দেশের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে সবুজ প্রান্তর, কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান।
2: বন ও পরিবেশ মানুষের জীবন ও পৃথিবীর অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছপালা, পশু পাখি ও অন্যান্য ধরনের জীবের নিরাপদ আবাসস্থল হল বন। কিন্তু বন উজাড়, বায়ু ও পানি দূষণ এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ রোধে সচেতন হতে হবে। প্রিয় শ্রোতা, সবার জন্য একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ হলেও এর ক্ষয়ক্ষতি কমাতে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকূলীয় বন, বিশেষ করে ম্যানগ্রোভ বন, ঝড়ের তীব্রতা ও জলোচ্ছ্বাসের আঘাত অনেকাংশে কমিয়ে দেয়। গাছের ঘনসারি প্রবল বাতাসের গতি কমিয়ে ঘরবাড়ি, ফসল ও মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও বন মাটির ক্ষয় রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা পর্বে। ঝড় ঝঞ্ঝা প্রতিরোধে বনের ভূমিকা বিষয়ে এখন বিস্তারিত বলছেন শাকিল নার্গিস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা।
3: বন প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ঝড় ঝঞ্ঝা সহ জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। একই সঙ্গে বন মানুষের জীবন, জীবিকা, অবকাঠামো এবং জীববৈচিত্র্য রক্ষায় বহুমাত্রিক ভূমিকা পালন করে। ঘন বনভূমি প্রাকৃতিক বায়ুরোধক হিসেবে কাজ করে। গাছের কাণ্ড, শাখা প্রশাখা ও পাতার ঘন স্তর ঝড় বাতাসের গতি ও শক্তি কমিয়ে দেয়, ফলে ঝড় ও ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত জনবসতি, কৃষিজমি এবং বিভিন্ন অবকাঠামোর উপর তুলনামূলকভাবে কম পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পায়। বনভূমি বৃষ্টি পানি শোষণ, সংরক্ষণ এবং ধীরে ধীরে নিঃসরণের মাধ্যমে প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করে। গাছের শিকড় মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা করে। এর ফলে আকস্মিক বন্যা, জলাবদ্ধতা এবং অতিরিক্ত পানি প্রবাহের ঝুঁকি কমে যায়। একই সঙ্গে নদীর তীরবর্তী বনভূমি নদী ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে। পাহাড়ি এলাকায় বন ভূমিধস প্রতিরোধ অত্যন্ত কার্যকর। গাছের বিস্তৃত শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে, ফলে অতিবৃষ্টি এবং ভূমিকম্পের সময় মাটি ধসে পড়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে বন উজাড় হলে মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় এবং ভূমিধস এবং মাটি ক্ষয়ের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। বন মাটির আর্দ্রতা সংরক্ষণ, জলচক্র বজায় রাখা এবং স্থানীয় আবহাওয়ার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি করে, যা মেঘ গঠন ও বৃষ্টিপাতের উপর ইতিবাচক ভূমিকা ফেলে, ফলে খরার প্রভাব হ্রাস পায় এবং স্থানীয় জলবায়ু তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। উপকূলীয় বন, বিশেষ করে ম্যানগ্রোভ বন, একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। বাংলাদেশের সুন্দরবনের সুন্দরবন হচ্ছে এর সর্বোত্তম উদাহরণ। অতীতে সিডর, আয়লা, আমপান সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় সুন্দরবন জলোচ্ছ্বাস এবং প্রবল বাতাসের শক্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে উপকূলীয় অঞ্চলকে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে আংশিকভাবে রক্ষা করেছে। ম্যানগ্রোভ বনের ঘন কাণ্ড, শ্বাসমূল এবং বিস্তৃত শিকড়ের জাল ঢেউ এবং জলোচ্ছ্বাসের শক্তি শোষণ করে এবং পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে, ফলে জলোচ্ছ্বাসের উচ্চতা এবং গতি কমে যায় এবং উপকূলীয় জনপদ, কৃষি জমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পায়। এছাড়া ম্যানগ্রোভ বন উপকূলীয় ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জটিল শিকড় মাটি দৃঢ়ভাবে ধরে রাখে এবং পলি জমাতে সহায়তা করে, যার ফলে নতুন নতুন ভূমির সৃষ্টি হয় এবং উপকূলীয় স্থিতিশীলতাও বজায় থাকে। একই সঙ্গে ম্যানগ্রোভ বন লবণাক্ততা পানির অনুপ্রবেশ প্রতিরোধে প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে, যা কৃষি জমি, মিঠা পানির উৎস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকূলীয় বন মাছ, চিংড়ি, কাঁকড়া সহ অসংখ্য জলজ প্রাণীর প্রজনন এবং আবাসস্থল হিসেবেও কাজ করে, ফলে স্থানীয় জনগণের জীবিকা সুরক্ষিত থাকে এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বন একটি কার্যকর, টেকসই এবং প্রকৃতি নির্ভর সমাধান হিসেবে কাজ করে। বন বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে, ফলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব হ্রাস পায়। বৈশ্বিক উষ্ণায়নের গতি কমে আসে এবং দীর্ঘমেয়াদে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা এবং হচ্ছে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার তীব্রতা হ্রাসে সহায়তা করে। একই সঙ্গে বন সুস্থ এবং স্থিতিস্থাপক বাস্তুতন্ত্র গড়ে তোলে, যা জলবায়ু পরিবর্তন অভিঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারকে ত্বরান্বিত করে। বন মানুষের জন্য কাঠ, জ্বালানি, ফল, ওষুধ, উদ্ভিদ, মধু, মাছ এবং অন্যান্য বন সম্পদের উৎস। দুর্যোগ পরবর্তী সময়ে এসব সম্পদ স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন কেবল হচ্ছে জীববৈচিত্র্য আশ্রয়স্থল নয়, এটি মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা বলয়। ঝড় ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, কুমিধ্বস, খরা এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি হ্রাসে বনের অবদান তাই অপরিসীম। তাই নিরাপদ এবং হচ্ছে জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে বন সংরক্ষণ, উপকূলীয় সবুজ সম্প্রসারণ, পুনর্বনায়ন এবং টেকসই বন ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাব পরিবেশ বিষয়ক গান। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আল।

0: সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: সবুজ প্রান্তর কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান এখানে শেষ হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আগামীকাল ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু করা হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যার সংখ্যা বেড়ে ১,০০০ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশে বৃহত্তম বিশেষায়িত স্নায়ু রোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ২,০০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১,১৪,০০০ শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিরাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে জিয়ার রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮৩ সালের মার্চে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শিখরে পৌঁছে। গত বছর ৩০শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙ্গা কারখানার গ্যাসের বিষক্রিয়ায় ২ সহোদর সহ ৮ শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। খেলার খবর ক্রিকেট। ডারউইনে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তা তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: প্রিয় কৃষাণী মা ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, এক রাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কৃষাণী। আমরা জানি কৃষিকাজে গ্রামীণ নারীদের রয়েছে নানা রকম ভূমিকা। গ্রামীণ নারীরা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীজ বাছাই, বীজ সংরক্ষণ, চারা রোপণ, আগাছা পরিষ্কার, ফসল সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ সহ কৃষির বিভিন্ন কাজে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি হাঁস মুরগি, গবাদি পশুপালন ও সবজি চাষেও নারীদের অবদান উল্লেখযোগ্য। তাই কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরুষের পাশাপাশি কৃষিক্ষেত্রে নারীদেরও রয়েছে অনন্য অবদান কৃষিক্ষেত্রে। কৃষি মা বোনেরা, এ পর্যায়ে কৃষি কথা পর্বে শুনবেন ধান চাষে সেচের পরিমিত পানি প্রয়োগে এডাব্লিউডি এর ব্যবহার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ডক্টর মোসাম্মদ নাজনীন সুলতানা, অতিরিক্ত উপপরিচালক সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
3: এডাব্লিউডি বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো, ধান খেতে সেচ ব্যবস্থাপনার একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে জমিতে সবসময় পানি জমিয়ে রাখার প্রয়োজন হয় না, বরং প্রয়োজন অনুযায়ী জমি কিছুদিন শুকাতে দেয়া হয়, তারপর আবার সেচ দেয়া হয়। ফলে অপ্রয়োজনীয় পানির অপচয় হয় না, অথচ ধানের ফলনও ভালো থাকে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, বিশ্বে কৃষিকাজে ব্যবহৃত মোট স্বাদুপানির প্রায় 30-40% ব্যয় হয় কেবল ধান চাষে, এবং প্রচলিত পদ্ধতিতে মাত্র 1 কেজি ধান উৎপাদনে প্রায় 2500-3000 লিটারের বেশি পানির প্রয়োজন হয়। এছাড়া আমাদের বাংলাদেশে বোরো মৌসুমে প্রায় 80% সেচি আসে ভূগর্ভস্থ পানি, অর্থাৎ ডিপ ও শ্যালো টিউবওয়েল থেকে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সেচের কারণে দেশের নলকূপগুলোর পানির স্তর প্রতি বছর গড়ে 0.1-0.5 মিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। এই সমস্যারই সমাধান নিয়ে এসেছে এডাব্লিউডি, এবং আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে এডাব্লিউডি ব্যবহারে 20-30% পর্যন্ত সেচের পানি সাশ্রয় হয়, এবং প্রতি হেক্টরে প্রায় 30 লিটার ডিজেল বা সমপরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়, এবং সেই সাথে সেচ খরচ হেক্টর প্রতি 2500-3000 টাকা কমে আসে। এবং সবচেয়ে অবাক করা তথ্য হল, সঠিক নিয়মে যদি আমরা এডাব্লিউডি মানি, তাহলে ধানের ফলন কমে না, বরং শিকড়ে পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার কারণে ফলন 10-30% পর্যন্ত বৃদ্ধি পায়। এডাব্লিউডি প্রয়োগ করা একদম সহজ এবং স্বল্প খরচের বিষয়। এক্ষেত্রে প্রথমে 7-10 সেন্টিমিটার ব্যাস এবং 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্লাস্টিক বা পিভিসি পাইপ বা বাঁশের পাইপ নিতে হবে। পাইপটির নিচের 15 সেন্টিমিটারে চারিদিকে ছোট ছোট ছিদ্র থাকবে, আর উপরের 10 সেন্টিমিটার থাকবে ছিদ্রমুক্ত। চারা রোপণের 10-15 দিন পর জমির এমন জায়গায় পাইপটি 15 সেন্টিমিটার মাটির নিচে পুঁতে দিতে হবে, যাতে ছিদ্রযুক্ত অংশ মাটির নিচে থাকে এবং উপরের 10 সেন্টিমিটার মাটির ওপরে থাকে। পাইপের ভেতরের মাটি হাত দিয়ে বের করে নিতে হবে। সেচ দেওয়ার পর পাইপের ভেতরের পানির স্তর দেখা যাবে এবং দিনে দিনে পানির স্তর কমতে থাকবে। যখন দেখা যাবে পাইপের ভেতরের পানি মাটির 15 সেন্টিমিটার নিচে নেমে গেছে, অর্থাৎ পাইপের তলার মাটি শুষ্ক দেখাচ্ছে, তখনই বুঝতে হবে জমিতে পুনরায় সেচ দেওয়া দরকার। এডব্লিউডি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতা মেনে চলতে হবে। যেমন, চারা রোপণের প্রথম 10 থেকে 15 দিন জমিতে 2 থেকে 4 সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখতে হবে, যাতে চারা শক্ত হয়ে বসে। ধানের ফুল আসার সময়, অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ থেকে পরবর্তী 15 দিন জমিতে সার্বক্ষণিক 2 থেকে 4 সেন্টিমিটার পানি রাখতে হবে। এই সময় জমি শুকালে ধান চিটা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় জমিতে হালকা রস রাখতে হবে, তবে অতিরিক্ত জমানো পানি রাখা যাবে না। আপনাদের মনে হতেই পারে, এত সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশে এর বিস্তার কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না কেন, সমস্যাগুলো কোথায়? আসলে এখানে কিছু বাস্তব ভিত্তিক সমস্যা রয়েছে। যেমন, কৃষকদের মধ্যে দীর্ঘদিনের ধারণা, পানি যত বেশি ধান তত বেশি। জমি শুকিয়ে ফেটে যেতে দেখলে তারা মানসিকভাবে আঁতকে ওঠেন। আবার আমাদের দেশে বেশিরভাগ স্কিমে নলকূপ মালিকেরা একর প্রতি বা নির্দিষ্ট চুক্তিতে সেচের টাকা নেন, লিটার প্রতি নয়। ফলে পানি সঞ্চয় হলেও কৃষকের পকেট থেকে সরাসরি বিদ্যুৎ বা সেচ বিল তাৎক্ষণিকভাবে কমে না এবং অতিরিক্ত শুকনো জমিতে ইঁদুরের উপদ্রব হতে পারে বলে কিছু কৃষক মনে করেন। প্রিয় কৃষানী মা ও বোনেরা, বর্তমান সময়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধাক্কা আমরা পাচ্ছি। এই প্রেক্ষাপটে এডব্লিউডি প্রযুক্তির আন্তর্জাতিক ও জাতীয় সম্ভাবনা অপরিসীম। আমাদের নিমজ্জিত ধানক্ষেতগুলো বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অন্যতম বড় উৎস। এডব্লিউডি পদ্ধতিতে ঝানোর ফলে বাতাসে ক্ষতিকারক মিথেন নির্গমন 30% থেকে 50% পর্যন্ত হ্রাস পায়। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, এডব্লিউডি প্রয়োগে হেক্টর প্রতি প্রায় 5 টন কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ নির্গমন কমানো সম্ভব। ভবিষ্যতে আমাদের বাংলাদেশে এই কার্বন ডাইঅক্সাইড কমানোর স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজার থেকে শত শত কোটি টাকা আয় করতে পারব এবং জলাবদ্ধতা না থাকায় ধানে বাদামি গাছ ফড়িং ও পচন রোগের আক্রমণও অনেক কমে যায়। এক্ষেত্রে সব শেষে আমার কিছু পরামর্শ রয়েছে কৃষক ভাইদের জন্য। একেবারে পুরোটা জমি না পারলেও অন্তত একটি প্রদর্শনী প্লটে এবারই একটি ছিদ্রযুক্ত পাইপ পুঁতে এডব্লিউডি পরীক্ষা করে দেখুন। একই সেচ স্কিমে সব কৃষক মিলে সমবায় ভিত্তিতে এডব্লিউডি মানলে পাম্প চালানোর সময় এবং সেচ খরচ প্রায় 25% থেকে 30% কমে যাবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছ থেকে সঠিক মাপের পাইপ বসানো ও পরিচর্যা শিখুন এবং ভূগর্ভস্থ পানির অপচয় রুখতে পানির অপচয় বন্ধ করুন। এখন আমাদের এটা জাতীয় দায়িত্ব। এডব্লিউডি মানলে পানি বাঁচবে, টাকা বাঁচবে এবং পরিবেশও রক্ষা পাবে। ধন্যবাদ।
2: প্রিয় কৃষাণী মা বোনেরা, হরমোনজনিত সমস্যা বলতে শরীরে কোন হরমোনের মাত্রা কমে বা বেড়ে যাওয়াকে বোঝায়। এর ফলে অনিয়মিত মাসিক, অতিরিক্ত বা কম ওজন, ব্রণ, অতিরিক্ত লোম, চুল পড়া, ক্লান্তি, ঘুমের সমস্যা বা মেজাজের পরিবর্তন হতে পারে। সঠিক কারণ জানতে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো জরুরি। সঠিক কারণ জানতে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো জরুরি। তবে সঠিক চিকিৎসা নিতে অবশ্যই আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে নিজে কোন রকম হরমোনজনিত ওষুধ খাওয়া যাবে না। এবারে স্বাস্থ্য কথা পর্বে কৃষারি মা বোনদের হরমোনজনিত সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ডাক্তার ডরিন আনজুম, মা ও শিশু বিভাগ, সূর্যের হাসি ক্লিনিক, ঢাকা।
4: মানুষের শরীরের অন্যতম প্রধান নালীবিহীন গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যা সাধারণত গলার সামনের অংশে অবস্থিত। থাইরয়েড গ্ল্যান্ডের দুটো প্রধান অংশ বা লোব হয় ডান ও বাম দিকের লোব, যা ইস্থমাস নামক অংশ দ্বারা যুক্ত থাকে। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক একজন লোকের থাইরয়েড গ্ল্যান্ডের ওজন হয় 15 থেকে 25 গ্রাম। থাইরয়েড গ্ল্যান্ড শরীরের প্রধান বিভাগীয় হরমোন তৈরিকারক গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত প্রধান হরমোনগুলো হচ্ছে T3 ট্রাইআয়োডোথাইরোনিন, T4 থাইরক্সিন। সাধারণত পিটুইটারি হাইপোফাইসিস থেকে নিঃসৃত রিলিজিং ফ্যাক্টর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর প্রভাবে T3 ও T4 নিঃসরণ হয়ে থাকে। থাইরয়েড হরমোনের অন্যতম কাজ হচ্ছে শরীরে বিভিন্ন কোষে ও কলায় শর্করা ও স্নেহ জাতীয় খাদ্যের ক্যাটাবলিজম বা ক্ষয় বাড়িয়ে দেওয়া এবং আমিষ জাতীয় খাদ্যের তৈরি বাড়িয়ে দেওয়া। এসব কার্যক্রিয়ার নেট ইফেক্ট হচ্ছে শরীরের বিপাকীয় হার বাড়ানো। থাইরয়েড হরমোনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মস্তিষ্কের স্নায়ু পরিপক্কতা। এজন্য গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের স্বল্পতা বা অপ্রাপ্যতা গর্ভের বাচ্চার স্নায়ুতন্ত্র সঠিকভাবে পূর্ণতা লাভ করবে না, ফলে বাচ্চা বোকা হয় এবং বুদ্ধিদীপ্ত হয় না। থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান দুটি রোগ হল হাইপোথাইরয়েডিজম। এই অবস্থায় থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, এর ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে। আর রয়েছে হাইপারথাইরয়েডিজম। এই অবস্থায় থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করে, এর ফলে ওজন হ্রাস পায়, হৃদস্পন্দন বৃদ্ধি, উদ্বেগ এবং অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে। হাইপোথাইরয়েডিজম হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি হল গ্রেভস ডিজিজ, মাল্টিনোডুলার গয়টার এবং নোডুলার অ্যাডেনোমা। হাইপোথাইরয়েডিজম হলে রোগী গরম সহ্য করতে পারে না, বেশি বেশি করে ঘাম হবে এবং খাওয়ার রুচি এবং খাবারের পরিবর্তন বাড়া সত্ত্বেও ওজন কমতে থাকবে। হৃৎপিণ্ডের সমস্যা যেমন বুক ধরপড় করা, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া খুব কমন। অস্বাভাবিকতার ফলে হাত পা কাঁপুনি, মানসিক অস্থিরতা, কোনো বিষয়ে মনোযোগী না হওয়া, ঘুম কম হওয়া ইত্যাদিও হতে পারে। চোখের সমস্যা বিশেষ করে গ্রেভস ডিজিজ থাকলে অক্ষিকোটর থেকে চোখ বের হয়ে আসবে, পরিপাকতন্ত্র আক্রান্ত হতে পারে, শরীরের হাড় মাংসপেশী ও চর্বির ক্ষয় হয়। হাইপোথাইরয়েডিজম হলে শিশুদের বেলায় অবর্ধনজনিত রোগ বা ক্রিয়েটিনিজম দেখা যায় এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা হয়। ক্রিয়েটিনিজমের লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাংসপেশী ও হাড় এবং স্নায়ুতন্ত্রের সঠিক বর্ধন না হওয়া, এর ফলে শিশু বেটে হয়, বোকা এবং বুদ্ধিহীন হয়ে থাকে। মিক্সিডিমার ক্ষেত্রে শারীরিক ও মানসিক বৃদ্ধি দেরিতে হবে, রোগীর অবসাদগ্রস্ততা, ঠান্ডা লাগা, হঠাৎ ঠান্ডা সহ্য করতে না পারা, স্থূল হওয়া, শ্বাসকষ্ট, বেশি পরিশ্রম করতে না পারা, এই ধরনের উপসর্গগুলো দেখা দিতে পারে। থাইরয়েড রোগ সন্দেহ হলে থাইরয়েড ফাংশন টেস্ট যেমন T3, T4, TSH এবং যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে T3 ও T4 কমবে এবং TSH বাড়বে। থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করা হয়। এছাড়াও আল্ট্রাসনোগ্রাফি অব থাইরয়েড, রেডিও নিউক্লিওটাইড স্ক্যানিং এবং FNAC এবং বায়োপসির মাধ্যমেও এই রোগ শনাক্ত করা হয়ে থাকে। থাইরয়েড রোগ প্রতিকারের জন্য আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। রেডিয়েশন থেকে মুক্ত থাকা, বিশেষ করে গর্ভাবস্থায় হাইপার বা হাইপোথাইরয়েডিজম রোগের লক্ষণ দেখা দিলে শীঘ্রই রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করা শরীরের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি। মানসিক চাপ থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা উচিত। এছাড়াও পর্যাপ্ত ঘুম থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয়। হাইপোথাইরয়েডিজমের জন্য সাধারণত থাইরয়েড হরমোন প্রতিস্থাপন থেরাপি দেওয়া হয় এবং হাইপারথাইরয়েডিজমের জন্য ওষুধ, রেডিও আয়োডিন থেরাপি এবং সার্জারির মাধ্যমে অপারেশন করা হয়ে থাকে।
2: কৃষিণী মা বোনেরা, অনেক কথার পরে এবার কিছুটা সময় আপনাদের সুরের ভেলায় ভাসাব, শোনাবো ছায়াছবির গান। ছায়াছবির গান আমাদের বিনোদনের পাশাপাশি গল্প ও আবেগকে আরো প্রাণবন্ত করে তোলে। ভালোবাসা, বিরহ, আনন্দ, দেশপ্রেম কিংবা জীবনের নানা অনুভূতি গানের মাধ্যমে দর্শকের হৃদয়ে পৌঁছে যায়, তাই চলচ্চিত্রের সাফল্য ও জনপ্রিয়তায় গানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনাবো আপনাদের বিশ্ব সুন্দরী ছায়াছবির গান কণা ও ইমরানের কণ্ঠে।

0: কৃষিণী মা ও বোনেরা, আমরা সবাই কম বেশি নানা রকম ফল খেতে পছন্দ করি। স্বাস্থ্য ভালো রাখতে ফলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রয়েছে ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি ভালো রাখে। নিয়মিত পরিমাণ মতো মৌসুমি ফল খেলে শরীর সতেজ ও কর্মক্ষম থাকে এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে। এবারে জীবন কথা পর্বে স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় কিষাণী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য আমাদের সঙ্গে আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন, এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব কি।
2: আমাদের দেশে সারা বছরই কোনো না কোনো ফল পাওয়া যায়। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলমূল ভিটামিন, খনিজ উপাদান, আঁশ এবং পানির উৎকৃষ্ট উৎস। আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ, সফেদা, বাঙ্গি, জামরুল, পেয়ারা, আমড়া, ডেউয়া ইত্যাদি ফল আমরা সারা বছরই কালভেদে পেয়ে থাকি। এসব ফলে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। গবেষণায় দেখা যায় যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, ফলমূল কিভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে।
2: হলুদ, কমলা ও লাল রঙের ফল যেমন আম, জাম, ডেউয়া, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ ইত্যাদিতে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ফোলেট, বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিনয়েড, লাইকোপেন ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে থাকে। বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ফলে বিদ্যমান বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রক্তনালীতে চর্বি জমা হতে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। তরমুজে ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্টের স্বাস্থ্য

0: আপনার চাহিদা পূরণে ফলমূল কতটুকু সহায়ক হিসেবে কাজ করে এ বিষয়ে জানতে চাই।
1: 100 গ্রাম পেয়ারাতে 228 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, 100 গ্রাম আমলকিতে থাকে 435 মিলিগ্রাম ভিটামিন সি। একজন মানুষের প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন প্রায় 75 মিলিগ্রাম। একটি পেয়ারা বা 2 থেকে 3টা আমলকি একদিনে ভিটামিন সি চাহিদা পূরণে যথেষ্ট, এবং এগুলো কিন্তু আমাদের দেশীয় ফল এবং এগুলো দামেও অনেক সস্তা। ফলমূলের আঁশ শরীরের বজ্র, অতিরিক্ত কোলেস্টরেল এবং কিছু ক্যান্সার উৎপাদনকারী উপাদানকেও অপসারণ করে। প্রতি 100 গ্রাম দেশীয় ফলের মধ্যে কালোজাম, পেয়ারা, বেল, আতাফল ইত্যাদিতে 1.5 থেকে 5 গ্রাম পর্যন্ত খাদ্য আঁশ পাওয়া যায়। কলা এবং ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা শরীরের কোষের ভেতরের পানি ও লবণের যে ভারসাম্য সেটা রক্ষার সাহায্য করে এবং এর পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখতেও সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে এই 2টা ফল গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর ফল হিসেবে বিবেচিত হয়।
0: এবারে জানতে চাই শারীরিক বিকাশ এবং পানির চাহিদা পূরণে ফলের ভূমিকা কতটুকু।
1: বিভিন্ন ফল যেমন আম, জাম, তাল, লিচু, তরমুজ, সফেদায় পানিতে দ্রবণীয় বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন B6, ফোলিক অ্যাসিড বা B9, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি পাওয়া যায়, যা শরীরে বিপাকক্রিয়া ঠিক রাখে। শিশুদের কোষ বৃদ্ধি, বুদ্ধির বিকাশ ইত্যাদিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরের প্রতিটি কোষ, টিস্যু এবং অঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানির প্রয়োজন হয়। প্রতিদিন বিভিন্ন বিপাকক্রিয়ার মাধ্যমে শরীর থেকে অনেক পানি হারায়। ফলে যেহেতু 80% বেশি পানি থাকে, তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ফল আমাদের খাওয়া উচিত।
0: সবশেষে আপনার কাছে জানতে চাই সুস্বাস্থ্য ধরে রাখতে কিভাবে প্রতিবেলা ফল খাওয়ার নিয়ম কিংবা কিভাবে খেতে হবে বলে মনে করেন।
1: শিশু এবং কিশোরীদের সুস্বাস্থ্য ধরে রাখতে এবং মেধা বিকাশে প্রত্যেককে প্রতিবেলা খাবারের সাথে ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020 অনুযায়ী একজন মানুষের প্রতিদিন 300 গ্রাম শাকসবজি ও 100 গ্রাম ফল খেতে হবে। এই ফলের মধ্যে একটি টক এবং একটি মিষ্টি উৎস থেকে আসলে ভালো হয়। ফল সাধারণত অন্যান্য খাবার খাওয়ার পরপর খাওয়া ভালো। এতে ফলে বিদ্যমান এনজাইম, ভিটামিন ইত্যাদি খাবারের পুষ্টি উপাদানের শোষণ বাড়াতে সাহায্য করে।
0: অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের কৃষাণী ভাই বোনেরা মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
2: এরপর একটা স্পট।
3: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
4: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
3: হরেক রকম মাছ আনছি।
4: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
5: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
3: আরে দেখ একদম তাজা, পুটি, মলা, ঢেলা, কাস্কি সকল পদের মাছ আনছি।
5: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
4: আপনি আইজ গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
6: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
3: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
6: বাড়িতে এত কথা কিসের?
4: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
6: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
4: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
6: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন মাছ আনেন নাই?
3: আনছি তো, তাজা পুটি, মলা, ঢেলা, কাস্কি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
4: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
3: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
5: আমার তো বেলাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
6: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
4: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
6: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি।

0: বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
0: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
1: ও, তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
2: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
0: এই যে আমাকে বয়স হয়েছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
2: ও,
1: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
0: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
2: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলকে বুঝাইতে পারি নাই।
1: এই জন্য কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম। এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো। মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না। খালু যান, আমিও রাগ করুম না।
0: পুটি, মলা, ঢেলা, কাসকি, এগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
2: ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
0: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
3: গুড়া মাছ বেশি বেশি খাবো।
0: হ্যাঁ।
4: কৃষিনী মা বোনেরা, আপনারা সুস্থ থাকলে সুস্থ থাকবে পরিবার, আর সুস্থ পরিবারই গড়ে তুলবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ। তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, সচেতন হন এবং অন্য নারীদেরও সচেতন হতে উৎসাহিত করুন। মনে রাখবেন, একজন সুস্থ নারী একটি সুস্থ পরিবারের শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের কৃষিনী অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানী।
6: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পল্লীর মানুষের হাসি কান্না সুখ দুঃখ নিয়ে যে গান রচিত সেখানে তো পল্লী গীতি, কিন্তু প্রথমে শোনাব হাসন রাজার গান। হাসন রাজার গানগুলিতে গভীর আধ্যাত্মিকতা, আত্মোপলব্ধি এবং মাটির কাছাকাছি জীবনের সুর ফুটে ওঠে। চলুন শুনে আসি হাসন রাজার গান। শিল্পী হাসন রাজা।

প্রিয় শ্রোতা, মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে হাসান রাজার গান শুনলেন। এবারে শোনাব পল্লী গীতি। গানের রচয়িতা ও সুরকার উকিল মুন্সী শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

0: প্রিয় শ্রোতা, প্রথমে হাসন রাজার গান শুনলেন, পরে শুনলেন পল্লীগীতি। শিল্পী ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল,
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: তাইলে
1: একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪%, সন্ধ্যে ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৩২ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there are chances of rain or thundershower in association with temporarily gusty or squally wind from south or southeastern side at a speed of 45 to 60 km per hour over the region of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at many places over Khulna, Borishal, Chattogram and at places over Rongpur, Rajshahi, Dhaka, Mamansingh and Silat division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places rest part of the country. Day and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded in Dinajpur 36.7 degree Celsius, lowest at Bandarban 24.2 degree Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 35 degrees, minimum 27.8 degree Celsius. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 63%. The sun rises over Dhaka tomorrow at 5:34 a.m., sets at 6:32 p.m. That's the end of the weather report for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে রক্ষা করুন যারা অসহায় মানুষগুলো। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমি ঘোষ। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আগামীকাল আরও 500 শয্যার নতুন একটি ভবন চালু হচ্ছে। এর ফলে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা 1000-এ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল নতুন করে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের 1,14,000 শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের প্রস্তুতি দেখতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ পাকুন্দিয়া মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ ও বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকার যানজট সংকট নিরসনে ব্যাটারি চালিত রিকশা সহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডিএনসিসি প্রশাসক বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সেই জন্য দিন ও সড়ক ভিত্তিক চলাচলের বিধি নিষেধ আরোপ করা হবে। গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের 2 বছর পূর্তি উপলক্ষে এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত 2 বছরের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। এ সময় তিনি বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহিনীকে আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। রাজবাড়িতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা আজ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং উত্তম পোশাক ও শৃঙ্খলার ভিত্তিতে সদস্যদের পুরস্কৃত করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪% এবং সন্ধ্যা ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৩৪ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮টা ৫ মিনিটে।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: সখিন বাবু, শুনলাম তোমার জয়গুনের নাকি ডেঙ্গু জ্বর হয়েছে, এখন কি অবস্থা?
5: আর কইও না সাজু বাবি, হাসপাতালেই তো লয়ে গেছি, এত উচ্চ জ্বর ১০৩/৪ দেখা ডরে আমরা ব্লাড টেস্ট করে দেখি ডেঙ্গু।
4: ওরে সর্বনাশ, সতর্ক তো হতে আগে থেকে সতর্ক হতে হবে, দিনের বেলায় মশারি টানায় শুতে হবে, এতে কোনো কিন্তু মানে সাবধান আগেই হতে হবে।
6: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম,
6: কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো?
6: আমি ভালো,
4: এই তো খবরটা শুনেই তো মনটা খারাপ হয়ে গেল।
6: আশাদু ভাবি কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো?
6: আছি আল্লাহর রহমতে ভালো। কি জানি ডেঙ্গু ডেঙ্গু কি আলাপ করতে লাগছে,
4: ডেঙ্গু হইছে নাতিনে।
6: রাজা ভাই কও,
5: ওই যে কইলাম না বেশি জ্বর দেখে আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিছিলাম।
6: খুব ভালো কাম করছো, বুদ্ধিমানের কাজ করছো। তোমরা যদি মনে করতে দেখি না কি হয় জ্বর, একটু প্যারাসিটামল খাওয়াই, তাহলে এইগুলির চেয়ে তুমি নিয়ে গেছো হাসপাতালে, ডাক্তারের শরণাপন্ন হয়েছো, ডাক্তার যে যা কইছে সে অনুযায়ী তোমরা কাজ করে আল্লাহর রহমতে জয়গুণ এখন একটু ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ। কিন্তু দেখো আমাদের কিন্তু সবাইকে কিন্তু সচেতন থাকতে হইব, বুঝছো? বাড়ি ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হইব, যেখানে পানি জমে আছে পানিগুলি পরিষ্কার করে দিতে
4: তোমার
6: নারকুলের মালা, তারপরে তোমার
4: আমরা যারা একটু কথা কই যে বাড়িতে শকসাত করে যে গাছপালা লাগে পানির মধ্যে গাছ লাগে, এই পানি কিন্তু তিন দিনের বেশি রাখা যাবে না, একেবারে পানি পাল্টাই দিতে হবে।
6: এখন তো সবার বাসায় ফ্রিজ আছে, বুঝছো? এই ফ্রিজের পিছনে ট্রে আছে, ট্রেতে কিন্তু পানি
4: জমে থাকে,
6: ওই তিন দিন পর পর কিন্তু ওই পানি বাইর করে
4: ফেলে
6: দিতে হবে। আর যে মনে করো যে বাল্টিতে অনেক সময় আমরা বারান্দায় বাল্টি পানি রেখে দিই,
4: ওই
6: পানি ভরাই থাকে দুই দিন তিন দিন, কিন্তু ওই বাড়িটা করা যাবে না। সব সময় যদি আমরা সচেতন থাকি আমরা ডেঙ্গু থেকে আল্লাহর রহমতে
4: বাইচে
6: থাকতে
4: পারি।
6: হ্যাঁ, তাহলে আমরা তো ডেঙ্গু নিয়ে করলাম, এখন আমাকে শ্রোতা ভাই বোনেরা যারা আছে তাকে একটু খবর নেওয়া লাগে তারা কেমন আছে। শ্রোতা ভাই বোনেরা, কৃষিজীবী ভাই বোনেরা এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের আসো শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এই আশায় আজকের আসরটা শুরু করতেছি। তো শোনো, আজকের আসরেই প্রথমে আছে তারুণ্যের কৃষি। আমরা আসর করতেছি এটার মধ্যে কিন্তু আর একটা তারুণ্যের কৃষি একটা আলোচনার বিষয় আছে। এখানে আছে তোমার নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব। আলোচনাটা শুনে আলোচনা অংশগ্রহণ করতেছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম সাবেক সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এবং শাহেদ মাহমুদ শিক্ষার্থী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে আসো আমরা এই আলোচনাটা আগে শুনি, তারপরে কথা কই।
4: আচ্ছা শুনি।
7: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারুণ্যের কৃষি বিষয়ক অনুষ্ঠানে, যে অনুষ্ঠান জুড়ে আমরা তরুণদের সম্ভাবনা, আগামী দিনের কৃষি এবং কৃষিতে যে আমাদের সার্বিক অর্থনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো যে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব। এবং আমরা প্রায়ই মনে করি যে গাছ শুধুমাত্র আমাদের ছায়া দেয়, পরিবেশ সুন্দর রাখে, কিন্তু বাস্তবতা হলো একটি গাছ আমাদের নিরাপদ খাদ্য, পুষ্টি, বিশুদ্ধ বাতাস, সুপেয় পানি এবং সুস্থ জীবনের কিন্তু অন্যতম একটা ভিত্তি। ফলদ, বনদ ও ঔষধি গাছ আমাদের খাদ্য ব্যবস্থা, কৃষি এবং জনস্বাস্থ্যের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবার জন্য আমরা একদমই উপযুক্ত আমাদের অতিথি, যে ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সদস্য পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, উপুষ্টি ও নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ এবং একই সাথে আমাদের সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহেদ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমেই যদি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কাছে আসি, যে এই যে আমরা যেটি বলছিলাম যে নিরাপদ ও পুষ্টিকর খাবার এবং এর সাথে বৃক্ষরোপণের যে সম্পর্ক, যে সে জায়গাটাকে আপনি মানে কিভাবে দেখেন, এবং একই সাথে একটা ফলজ গাছ যে আমরা বলছি যে মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে কিভাবে ভূমিকা পালন করতে পারে।
8: ধন্যবাদ প্রফেসর তাজুল ইসলাম, আপনি ঠিকই বলেছেন। আসলে বৃক্ষ আমাদেরকে শুধু ছায়া দেয় না, কারণ আমাদের বৃক্ষ হইল বা গাছ আমরা যেটাই বলি এটা হইল মাটির প্রাণ, এবং মাটির পরিবেশ যদি ভালো থাকে তাহলে এখানে কিন্তু আমাদের যে নিরাপদ খাদ্য নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি এবং ওইটা কিন্তু আমাদের উৎপাদন করা খুবই সহজ হয়। অর্থাৎ যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনও খুবই সহজ হয়ে যায়। এবং জানেন যে ভেজাল মুক্ত এবং বা কেমিক্যাল মুক্ত আমরা যদি খাদ্য পেতে চাই তাহলে বৃক্ষ আমাদেরকে এটা বিভিন্নভাবে সাহায্য করতে পারে। আর আরেকটি বিষয় হলো যে আমাদের একটি গাছ বা ফলদ গাছ আমাদেরকে কিভাবে পুষ্টি যোগান দেয়। এটা অ্যাকচুয়ালি আমরা যদি গভীরভাবে চিন্তা করি যে আমরা যদি একটা ফল গাছ লাগাই, এবং দেখেন আমি আর আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে আমরা হিডেন হাঙ্গার আমরা শব্দটা জানি, যে অর্থাৎ আমরা এখন স্টাপল বুট খেয়ে হয়তো আমরা শর্করা পূরণ করতে পারতেছি, অর্থাৎ ক্যালোরি পাচ্ছি, কিন্তু আমাদের যে দেহের জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন সেই জন্য কিন্তু আমাদের যে ফলজ গাছ অত্যন্ত প্রয়োজন। এই জন্য বাড়ির আঙ্গিনাই যদি আমরা একটা ফলদ গাছ লাগাই তাহলে আমাদের এটা শুধু খেলে আমাদের যে পারিবারিক যে আপনাদের তা না, নারী শিশুর থেকে শুরু করে আমাদের পরিবারের সবাই কিন্তু পুষ্টি চাহিদা মিটাবে, এবং এটা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে, এবং আমরা কিন্তু বাজার থেকে আবার যে অতিরিক্ত সবজি বা ফল
7: যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু কিনে
8: দেখ থেকে কিন্তু আমরা
7: লাভবান হতে পারি। আপনি একদমই সুন্দর করে বলছিলেন যে আমরা একসাথে আমরা ভেজাল মুক্ত এবং রোগ প্রতিরোধী, অর্থাৎ দুইটা জায়গাতেই কিন্তু আমরা মানে লাভবান হতে পারি। আমি যদি শাহেদ মাহমুদ আপনার কাছে আসি, এই যে আমাদের ডক্টর মনির তিনি যেটি বলছিলেন যে আমাদের এই যে আমরা পারিবারিক চাহিদা মেটানো এবং আবার একইভাবে আমাদের পুষ্টির চাহিদাটা মেটানো, আমরা সুস্থভাবে বেড়ে ওঠা, এই জায়গায় কিন্তু গাছের একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে। তা আপনারা তরুণরা, যে আপনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষা হিসেবে, এই যে এই নিরাপদ পুষ্টিকর খাবারের জায়গাটা আপনাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা আপনি কিভাবে দেখেন?
9: ধন্যবাদ আপনাকে। প্রথমত এখন কিন্তু তরুণরা বেশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে, এবং ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য কিন্তু তরুণরা আসলে বুঝতে পারে যে কোন খাবারটা কিভাবে আসছে, উৎপাদন প্রক্রিয়াটা কেমন, অর্থাৎ তাদের নিজের স্বাস্থ্যের বিষয়ে যে কোন খাবারগুলো আসলে ডায়াবেটিসের কারণ হইতে পারে বা স্থূলতার কারণ হতে পারে সেগুলো কিন্তু এড়িয়ে চলে, এবং তারা পুষ্টিকর খাবারের দিকে কিন্তু আসলে এখন যাচ্ছে। এবং শুধুমাত্র তরুণরা এটা করে না যে আমি একটা খাবার খেয়ে নিলাম, বরং তারা কিন্তু চেষ্টা করে যে খাবারটা আসলে কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটাও জানার। এর ফলে তরুণরা আসলে আরও বেশি এর আগের থেকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু সেই তথ্যগুলো পাচ্ছে যে ফসলটা আসলে কিভাবে আসছে বা ইয়া হচ্ছে। এটা যেমন আমরা এখন কিন্তু তরুণরা অনেক জৈব খাবারের দিকে, যেগুলো অর্গানিকভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেগুলোর দিকে ঝুঁকছে, যেন তাদের স্বাস্থ্য সচেতনতা হয় এবং সামনের জীবনটা যেন ভালোভাবে চালাইতে পারে। সুতরাং আমি মনে করি যে আসলে তরুণরা আগের থেকে এখন একটু নিরাপদ এবং পুষ্টিকর খাবারের দিকে বেশি ঝুঁকছে।
7: দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, যে এক সময় যে শুধুমাত্র আমাদের একটা যে আমরা উন্নত দেশগুলির সাথে চিন্তা করে যখন আমাদের তরুণরা এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র যে মানে শর্করা বেসড
9: এখন কিন্তু অনেকেই এমন আছে যে যারা একটু সুযোগ পেলেই একটা কমলা বা একটা ফ্রুটস কিনে খাচ্ছে, এটা এটা কিন্তু তার ওই ভাইটামিন যেটা স্যার বলছিলেন ভাইটামিনস এর সমস্যাটা পূরণ।
7: তার মানে যে মানে আমাদের খাদ্য গ্রহণে আসলে আমাদের এই জায়গাটাই গুরুত্ব দেওয়াটা কিন্তু যে আমাদের পুষ্টিকর এবং নিরাপদ
9: খাদ্য,
7: এবং সেখানে কিন্তু আমাদের এই যে বৃক্ষরোপণ আমাদের দেশীয় গাছ এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। আমি যদি জনাব ডক্টর মনির আপনার কাছে আবার আসি, এই যে মানে আমরা যেটি বলছিলাম আপনি আপনিও যেটি বলছিলেন যে বাড়ির আঙ্গিনায় আমরা একটা পরিবার যদি তার একটা ফলদ গাছ লাগায় সেখান থেকে কিন্তু একটা খাদ্য পুষ্টির একটা নিরাপত্তা পেতে পারে। তো সেখানটায় আমরা যদি একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা যে বৃক্ষরোপণ এই যে আমাদের কৃষির যেই জায়গাটি বা আমাদের একটা বিশাল সেক্টর যে এই কৃষি উৎপাদনে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে,
8: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনাদের দেখেন আমাদের দৈনিক 100 গ্রাম শাক, 200 গ্রাম অন্যান্য সবজি এবং 100 গ্রাম ফল খাওয়া উচিত। কাজেই আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কিন্তু সেটা অনেকটাই পূরণ করতে পারি। তবে আমি এখানে একটি কথা প্রাসঙ্গিক্রমে বলতে চাই যে আমাদের যে বিশেষ করে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখানে আমার মনে হয় একটা দিকে নজর দেওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে আমাদের ফলজ গাছ অনেক ক্ষেত্রে আমরা আসলে রোপণ করি না, বিশেষ করে আমি বলবো যে আমাদের হাইওয়ের পাশে বা রাস্তাগুলোর পাশে, গ্রামীণ রাস্তার পাশে। আমি মনে করি যে এখানে যখন আমরা গাছ নির্বাচন করব অন্তত 30% আমাদের ফলজ গাছ লাগানো উচিত। এখন প্রশ্ন হলো যে এটা গরিব মানুষ খাক বা অন্য মানুষ খাক, ইটস নট এ ম্যাটার। অর্থাৎ আমাদের একজন আমাদের একজন নাগরিক এটা সহজেই পুষ্টি পেতে পারে এবং পশু পাখি কিন্তু আপনার এই ফলটা খেয়ে, কারণ প্রাকৃতিক যে একটা ইকোসিস্টেম যে আমাদের এটাকে সে নিরাপদ রাখার জন্য সে কাজ করতে পারে। আর বিশেষ করে বাড়ির আঙ্গিনায় আমরা অনেক ধরনের গাছ লাগাইতে পারি, তবে আমাদের বিশেষ করে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে যেটা আমাদেরকে যোগান দিবে, যেমন আমার সাজনা গাছ, হ্যাঁ ইট ইজ ফর্টিফাইড উইথ ক্যালসিয়াম আয়রন, হ্যাঁ দেখা যায় সাজনা একটা অত্যন্ত মূল্যবান আপনার গাছ হইতে পারে। তারপরে আমলকি আছে, হ্যাঁ তারপরে এখানে লেবু আছে। তবে এখানে আমি একটি প্রাসঙ্গিক একটি কথা বলতে চাই, এই আমাদের ভিটামিন সি খাওয়ার ব্যাপারে একটা আসলে মিত আছে যে ভিটামিন একসাথে কখনই বেশি পরিমাণে খাবেন না। 20 গ্রাম যদি খান সেটা 98 ভাগ অ্যাবজর্ব হবে, যদি 1000 গ্রাম খান তাহলে এটা 50 গ্রাম অ্যাবজর্ব হবে, আর যদি 1200 মিলিগ্রাম খান সেটা মাত্র 16 গ্রাম ভাগ অ্যাবজর্ব হবে। তো কাজে আমি যখন খাবারটা গ্রহণ করবো এটাও কিন্তু আমার একটা
7: শুধুমাত্র যেন আমরা ভিটামিন সি এর উপর গুরুত্ব না দিই, আমরা যেন সার্বিক যে একটা
8: আমি
7: যদি শাহেদ যদি আপনার কাছে আবার আসি, আমাদের এই যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু এক ধরনের এই যে তরুণদেরকে সম্পৃক্ত করে এই যে নিরাপদ খাদ্যটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এক ধরনের বৃক্ষরোপণ আন্দোলন আমাদের করা যেতে পারে,
9: গড়ে তোলা।
7: তো সেই জায়গাটায় যে এটাকে কিভাবে আপনি এটাকে নিশ্চিত করা যায় বা তরুণদেরকে আরো বেশি সম্পৃক্ত করা যায় এই জায়গাটা আপনি মনে করেন?
9: জি, প্রথমত হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সামাজিক বনায়নের একটা আন্দোলন দেখেছি। আসলে বৃক্ষরোপণ এটা আসলে একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে যাবে। এবং এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আগে যেমন এই ব্র্যান্ডিং করাটাই কঠিন ছিল কিন্তু এখন কিন্তু অনেক সহজেই একজন কুলের শিক্ষার্থী সেও এই ব্র্যান্ডিংটা করতে পারে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা একজন নারী সেও কিন্তু ইজিলি এই ব্র্যান্ডিংগুলো করতে পারে যে আমরা একটা সামাজিক বনায়নের একটা আন্দোলন করলাম, হলো যে প্রত্যেক জন্মদিনে একটি করে গাছ অথবা এরকম সুন্দর সুন্দর।
7: খুবই খুবই ভালো কথা যে আমরা শুধু জন্মদিন না, আমরা বিয়ে বা অন্য
9: বৃক্ষের পরিমাণ অনেক কম, 16-17%, যেটা আমাদের পরিবেশের উপরেও খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে। কারণ আমাদের যদি ঢাকায় দেখি, ঢাকার বাতাসের প্যারামিটার কিন্তু অনেক ডাউন, কিন্তু যদি বৃক্ষগুলো থাকতো তাহলে কিন্তু এই জীবাণুগুলা বা মাইক্রোপলিউটেন্টসগুলো ওরা কিন্তু বৃক্ষতে অ্যাবজর্ব করতে পারত। সব থেকে মজার বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণের কিন্তু ছোট বাচ্চাদের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া যায় এবং প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়ে তারা কিন্তু বাড়িতেও বৃক্ষরোপণ করে। যদি আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি
7: একই সাথে তার স্কুল, স্কুল থেকে বাড়িতে, রাস্তার মানে এরকম বিভিন্ন রাস্তার পাশে কিন্তু আমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে।
8: এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের পলিসির একটু চিন্তা করা উচিত। আমি মনে করি যে আমাদের দেখেন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য একটা স্পেশালিস্ট টিচার আছে। তাই আমরা যদি আসলে এই আন্দোলনটাকে আরো বেগবান করতে চাই, আমি মনে করি যে সরকারের উচিত হবে ইমিডিয়েটলি প্রত্যেকটা প্রাইমারি লেভেলে একজন নিউট্রিশনিস্ট নিয়োগ দেওয়া। তাইলে কিন্তু
7: একদমই গুরুত্বপূর্ণ কথা যে আমরা শুধু নিউট্রিশনের উপর গুরুত্ব দিলাম তা না, যে সেই আঙ্গিকে আমাদের একজন শিক্ষকও যদি মানে আমাদের এই প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু এই কার্যক্রমটা
8: অত্যন্ত কার্যকরী হবে বলে আমি মনে করি।
7: আমি আমি যদি আপনার কাছে আসি, একদমই আপনি যেটি বলছিলেন যে এই জায়গাটা গুরুত্ব দেওয়া, এবং আপনি এই জায়গাটাতে যে কোন কোন এই যে ফলদ এবং ঔষধি গাছ যে মানে মনে করেন যে আমাদের স্কুলের আঙ্গিনায় বা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগানো উচিত বলে?
8: যেমন আমি যদি স্কুলের আঙ্গিনায় বলি, আসলে নিম গাছ আমরা লাগাইতে পারি, হ্যাঁ যে এটা কিন্তু আমাদের নানাভাবে উপকার দেয়, এটা কিন্তু আসলে মেডিসিনাল ভ্যালু আছে। তারপর থানকুনি গাছ আছে, হ্যাঁ এলোভেরা ফুলবরা আছে, এইগুলা কিন্তু আমরা আসলে আঙ্গিনে লাগাইতে পারি। আর তাছাড়া আমাদের যে আগে বলছি লেবু গাছ, এখন আমাদের মালটা হাইব্রিড গাছ পাওয়া যায়, খুব সহজেই আমরা এটা করতে পারি। তারপরে লেবু, আমলুকি, হ্যাঁ, সাজনা, পেঁপে, ইভেনিং অনেক জায়গা আছে, অনেকের বাড়ি যাদের একটু প্রশস্ত জায়গা আছে, আমাদের হাইব্রিড ভ্যারাইটির আম কিন্তু গাছ অনেক ছোট, তাই না? দেখে যে আমরা দু একটা আম গাছও লাগাইতে পারি, তাহলে আমাদের যে ভিটামিন এ, আমাদের রাতকানা রোগ, এইগুলো কিন্তু দেখে আমরা মুক্তি পেতে পারি, তাই না?
7: জি, তুমি সুন্দর করে বলছিলেন যে আমাদের টোটাল অনুষ্ঠান থেকে কিন্তু আমরা কয়েকটি মেসেজ কিন্তু আমাদের শ্রোতাবৃন্দদেরকে দিতে পারি। একটি হলো যে বাড়িতে অন্তত 3-5টি আমরা ফলদ গাছ লাগাইতে পারি, যে আমাদের অন্যান্য গাছের পাশাপাশি আমাদের জন্মদিন বা বিশেষ কোনো দিনে আমরা একটা গাছ উপহার দিতে পারি, আমাদের শিশুদেরকে আমাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পারি, আমাদের এই যে বিদ্যালয়ে যে বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য গাছের পাশাপাশি আমরা ফলদ বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারি, এবং একই সাথে আমাদের যে স্থানীয় বা দেশীয় যে ফলগুলি আছে সেই মৌসুমি বা এই লোকাল ফলগুলিকে আমরা আমাদের খাদ্যাভ্যাসে আনার জন্য কিন্তু গুরুত্ব দিতে পারি। প্রিয় শ্রোতা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এই যে শুধু কৃষকের নয়, আমাদের প্রত্যেকের ভূমিকা কিন্তু রয়েছে। একটি গাছ মানে শুধু একটি সবুজ চারাগাছ নয়, এটি ভবিষ্যতের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশের প্রতীক। মনে রাখবেন, আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে দিন নিরাপদ খাদ্য, সুস্থ জীবন এবং একটি সবুজ বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ।
6: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম তারুণ্যের কৃষি, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব, এ বিষয়ে একটা আলোচনা হলো। দেখো, এর মধ্যে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি, বুঝছো? যে ওই যে একটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে যদি আমরা একটা গাছ লাগাই, সে সন্তানও বড় হইলো, গাছও বড় হলো।
4: আমার রাজা ভাই যে জন্মদিন করলে একটা গাছ লাগাও, এটা একটা স্মৃতি থাকে।
6: হ্যাঁ, আমরা কিন্তু আবার গাছ আবার ইয়েও দিতে পারি, তোমার যে গিফট
4: উপহার
6: দিতে পারি, দিতে পারি। শুধুমাত্র আমরা ওই যে বললো যে 5টা করে গাছ, মনে করো একটা ঔষধি গাছ, একটা হলো ফলজ গাছ, একটা বনজ গাছ, 3টা গাছ যদি আমরা লাগাই, আবার আশপাশে দিয়ে লাগাইলাম, গাছগুলি বড় হইলো, আমার সন্তানরা বড় হইলো, তাহলে এই যে আমাদের অসময়ে কিন্তু গাছ আমাদের কাজে লাগলো। আবার কিন্তু ওই গাছ কাটলেই, আমার একটা গাছ যদি কাটি সে সময় প্রয়োজনে, প্রয়োজন ছাড়া না, প্রয়োজনে যদি একটা গাছ কাটি, তাহলে আবার 3টা গাছ লাগাইলে তোমার একটার পরিবর্তে 3টা হইল, ওই 3টা আবার বড় হইল। তাহলে আমাদের দেখো কত একটা পুষ্টিকর খাবারের জন্য আমাদের করতে কিছু,
4: শুধু এই গাছ,
6: তারপর আমরা যে পেঁপে গাছ লাগাইতে পারি, তারপরে মনে করো যে আমলকি লাগাইতে পারি, লেবু গাছ লাগাইলাম, এতে আমাদের পুষ্টি আসলো, পুষ্টি পাইলাম,
4: নিজের গাছের ফল খাইলাম, নিরাপদ, আবার আত্মীয় স্বজন দিলাম, আর বাকিটা বাজারে বিক্রি
6: করে পয়সা পাইলাম। জয়নাবু, তুমি তো শুনলা, খালি
4: শুনলাম, বুঝলাম, এই হিসেবে আমি এখন
6: কাজ করবা। শুনো, আমরা আসরে আসি, আমরা আসরে আসি, আসরে বসি, এই যে সব যে বিশেষজ্ঞরা আসে, তাদের আলোচনা শুনি, শুনিয়া আমাকে মধ্যে রাখলে হইব না, এটারে আমাকে মাধ্যমে আশপাশে যারা আছে তাদের ছড়ায় দিতে
4: হবে।
6: না, সেটাই কথা, যে যাই না কাজ করো, তোমার ওই যে হেতানে কি একটা গাছ লাগিয়েছিল,
4: গামছা একটা মাথা পেঁচাইয়া এই গাছের তলে হালি যত্ন করে নালা কাটা দে, জৈব সার দে।
6: দেখো, ওই যে তুমি হেতেন রে কো, হেতেন কিন্তু কাজ করতেছে, কিন্তু কাজটা করতে বুঝে শোনা, আন্দাজে কাজ করলে হইব না, বুঝে শোনা যদি সে না বোঝে, তাহলে ওই যে আমাকে উপজেলা কৃষি অফিস আছে, এখানে যে কৃষি কর্মকর্তারা আছে তাদের সাথে আলাপ করতে হইব।
4: ওই যে গেছে এবার আমার মনে হইল না জানি না, ওই যে সার বেশি দিছিলাম, সব ফলন জইলা গেল,
5: জইলা
6: গেছে। তাহলে আসো, আমরা তো এই নিয়ে পুষ্টিকর খাবার গ্রহণের, হ্যাঁ, বৃক্ষরোপণের গুরুত্ব শুনলাম। আসো, এইবার আমরা একটা গণ অভ্যুত্থান বিষয়ক গান শুনি। এই গানটার শিল্পী হলো কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও সমবেত কণ্ঠে, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু। আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা, শুনি।

0: হ্যাঁ, আমরা গণ অভ্যুত্থান বিষয়ে গানটা শুনলাম, কেমন
1: লাগলো?
2: ভালো লাগলো।
0: জরিন আবু তো খালি ওই শুনে,
1: আমি শুনি এইজন্য, কিন্তু শুধু শুনি না।
0: না শুনো, জরিন আবুর বুদ্ধি আছে, বুঝছো? সেইখান থেকে কথাগুলি সব গিলে গিলা, তারপরে লেখাও
1: ঠিকঠাকই ধরতে পারছো।
0: তা শুনো, খালি গিললে হইব না, এই গিলাটারে আবার আরেকজনের মধ্যে বিলাই তুই, সবাই সবই পারে। ওই যে আমাগো বাড়ি সাজুবাবি, সাজুবাবি তো এটা আছে, ওরা যদি হেতেন হ্যাঁ অনেক কাম করে, সাহায্য অনেক সাহায্য করে। না আমাদের সবাই সবার সাথে সহযোগিতা করতেই হবে, সবাই মিলে তো করি কাজ, হারিয়ে জিতি নাই। হ্যাঁ, আমরা যদি সবাই মিলে একত্র ভাবে করি, সমাজ গঠন করি, তো আমার সমাজও ভালো হবে, উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে। তাহলে আমরা সবাই মিলা দেশের উন্নতির কাজে আত্মনিয়োগ করব, বসে থাকবো না। যা যেখানে যে অবস্থায় আছে আমরা, সেইভাবে আমরা কৃষিতে হোক অন্যান্য যে কোনো সব দিক থেকে অবদান রেখে আমরা দেশ আগে নিয়ে যাব,
2: স্বাবলম্বী।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের আসর আজকে আসর শুনলেন, এই আজকের আসর আপনাদের কেমন লাগলো, ভালো লাগা মন্দ লাগা, এ বিষয়ে আপনারা চিঠির মাধ্যমে অথবা ইমেল করে আমাদের জানাতে পারেন, তাহলে আমরা ফেসবুকেও জানাতে পারেন, আমরা আরো ভালো যাতে করতে পারি সেদিকে আমরা সচেষ্ট হইব। তো আমাদের আর আসরের প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে জরিন আবু, সকিন আবু, সাজু ভাবি,
2: চলো যাই,
0: চলো যাই,
2: তোমারও ধন্যবাদ,
0: চলো যাই, উঠি,
2: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি রাবেয়া সুলতানা শিউলি,
1: শিরিন বানু
2: এবং সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইয়েরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গানের অনুষ্ঠান উদ্দীপনে। শুরুতেই শোনাব নিয়াজ মাহমুদ চৌধুরীর কণ্ঠে গান, কথা সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ, সুরকার খন্দকার নুরুল আলম।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা আহমেদ ফরিদ, সুরারোপ করেছেন ফিরোজ খান। ধন্য আমার সফল জীবন জননী জন্মভূমি, সুরে সুরে গিয়েছেন রুমানা ইসলাম।

সৈনিক ভাই ও বোনেরা দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে দেশের গান শুনছেন। এবারের গানের রচয়িতা শাহ মোহাম্মদ সিরাজ, সুর আরোপ করেছেন মোহাম্মদ রুবাইত শামীম চৌধুরী। আমাকে যাও নিয়ে যাও বাড়ি বাড়ি খোলা হাওয়ায়, শুনে শুনে গিয়েছেন তানজিনা করিম স্বরলিপি।

প্রিয় সৈনিক ভাইয়েরা, আপনারা উদ্দীপনে শুনছেন দেশের গান। এবারের গানটির কথা সাজিয়েছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু, শিল্পী মনির হোসেন।

সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, আর গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ আলামিন। এই বাংলায় মায়া ভরা রূপালী মাটি সুসাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সৈনিক ভাইরা দুর্বার এবারে শোনাব মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে গান। কানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন এস এম আব্দুল ইয়া ওয়াদুদ সরকার।

0: জন্ম আমার বাংলাদেশে, ধন্য আমি তাই। মোহাম্মদ রাশেদউদ্দিনের গাওয়া গানটির সাথে শেষ হলো উদ্দীপন, দেশের গানের অনুষ্ঠান। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নিশাত শাহরিয়ার, শিরিন বানু এবং আমি রাবিয়া সুলতানা শিউলি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 153 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ গতকালের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান দিয়ে দিনের ব্যাটিং শুরু করে এবং দিন শেষে 6 উইকেটে 351 রান করে। দলের পক্ষে তানজিদ হাসান 101 এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 84 রান করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ 32, হাসান মাহমুদ 13 রান নিয়ে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 198 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 3 উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 2-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে 38 ওভারে সবকটি উইকেট হারিয়ে 176 রান করে। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 31 ওভার 5 বলে 7 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি সকাল 9:30 শুরু হবে। রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুদিনব্যাপী বেস্ট অব বেস্ট জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। মন্ত্রী আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। আগামীকাল গলে স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। চলতি মাসের 23 কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। এদিকে আগামীকাল বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে 5ম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা মাঠে গড়াবে। চতুর্থ একদিনের ম্যাচে আফগানিস্তান 42 রানে আয়ারল্যান্ডকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখে 3-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে। দুদিনের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন ক্রীড়া স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এএফসি লিগে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ফরটিস এফসি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বাছাই পর্বের খেলায় ফরটিস এফসি 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে পরাজিত করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। 19 তারিখে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। চলতি মাসের 22 তারিখে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নেবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ হওয়ান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। শুরুতে বিপজ্জনক ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: বন্যায় অন্তত 8 জনের প্রাণহানি এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানের লিড নিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, নতুন এই ভবনটি চালু হলে হাসপাতালের মোট শয্যার সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরো রোগীদের চিকিৎসা সেবার পাওয়ার সুযোগ আরও বাড়বে। 15-তলা বিশিষ্ট নতুন এই ভবনের নিচের 3-তলা বেজমেন্ট হিসাবে রাখা হয়েছে। উপরের 12-তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের 1,14,000 শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আগামীকাল। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। এবারে শুনুন তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবনী নিয়ে একটি প্রতিবেদন।
2: আগামীকাল 15ই আগস্ট, সময়ের ইতিহাসে এক গভীর আবেগের দিন। দেশের গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। গত বছরের 30শে ডিসেম্বর অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অগণন অশ্রু জলে বিদায় নিয়েছিলেন তিনি। শনিবার তাই তার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, যা দেশবাসী পালন করবে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায়। 1945 সালের 15ই আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30শে মে এক ঝড়ো রাতে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বামী জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল তার পৃথিবীকে। একদিকে স্বজন হারানোর তীব্র বেদনা, অন্যদিকে স্বৈরাচারের থাবায় বিপন্ন গণতন্ত্র। এমন এক সংকটকালে 1982 সালে দলের কর্মীদের অনুরোধে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। গৃহবধূর নিভৃত জীবন ছেড়ে তিনি হয়ে ওঠেন এক দুর্ভেদ্য সেনাপতি। এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 8 বছরের আপোষহীন সংগ্রাম, সামরিক শাসনের বন্দী দশা আর শত রাজনৈতিক প্রতিকূলতা ভেদ করে 1991 সালে তিনি দেশকে উপহার দেন গণতন্ত্রের নতুন প্রভাত। গণমানুষের ভালোবাসায় নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীকালে নানা রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি ছিলেন অবিচল। প্রতিবারই যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যমে জেগে উঠেছেন তিনি। তার হাত ধরেই জিয়াউর রহমানের গড়া বিএনপি রাজপথে রাজত্ব পেরিয়ে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সংকটময় মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অটল কাণ্ডারী। মৃত্যুকালে 80 বছর বয়সে যখন তিনি বিদায় নেন, তার শেষ যাত্রায়

0: সত্যি মানুষের ঢল প্রমাণ করেছিল তিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, ছিলেন এক অপরাজেয় প্রতিষ্ঠান। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক মহাকাব্যিক পথচলা। তার জন্মদিনে কোনো সাড়ম্বর উৎসব নেই, আছে কেবল অগণিত মানুষের নীরব অশ্রু, স্মৃতির ফুল আর মাগফিরাতের ব্যাকুল প্রার্থনা। ইতিহাস তাকে মনে রাখবে এক অমর নেত্রী হিসেবে, যাকে কখনোই নুয়ে দেওয়া যায়নি, যাকে জয় করা যায়নি কোনো চক্রান্তে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
2: আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে।
1: আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 8 শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে, তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে 8 শ্রমিক নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ টাকা করে সহায়তা দিচ্ছে, সরকারও এক্ষেত্রে সহায়তা প্রদান করবে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছে এবং তারা গ্যাস নিঃসরণ বন্ধের লক্ষ্যে কাজ করছে। চলতি অর্থবছরে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা বাজেটে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর অস্থিরতার প্রভাব পড়েছে কম বেশি সব দেশেই, তবে এই সংকটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের এসব উদ্যোগ এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
3: বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অনিয়ন্ত্রিত জ্বালানি বাজার, যার প্রভাব পড়েছে প্রায় সব দেশেই, তবে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় হাত গুটিয়ে বসে নেই বর্তমান সরকার। জ্বালানি সংকট কাটিয়ে উঠে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে গতিশীল রাখতে ইতিমধ্যে বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী এবং সুদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। সরকারের মূল লক্ষ্য এখন দেশীয় কাঁচামালের উপর নির্ভরতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তার। শুধু উৎপাদন বা আমদানি নয়, জ্বালানির অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে জনগণকে সচেতন করতেও কাজ করছে সরকার। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
4: যে সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগর, কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না, এবং এক্সেলারেট টার্মিনাল পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সেলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি, আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে।
3: আর বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে এই সংকট দেখা দিয়েছে।
5: 2026 সালের জ্বালানি সংকট সেটা আসলে শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে হয়েছে কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা বৈশ্বিক জ্বালানির বাজারে যে অস্থিতি ছিল তা লক্ষ্য করছি, সেটার একমাত্র ফলাফল না। এটা বাংলাদেশের যে জ্বালানি খাতের দীর্ঘদিনের যে কাঠামোগত দুর্বলতা, আমদানি নির্ভরতা, সরবরাহ ব্যবস্থার মধ্যে যে অদক্ষতা এবং দুর্বল শাসন ব্যবস্থা, সেটাকেও কিন্তু এটা প্রতিভাত হয়েছে এটা আরো বেশি করে সংকটের সময়। এবং যদিও সরকারের জরুরি পদক্ষেপ এবং তাৎক্ষণিক পদক্ষেপের ফলে সংকট আমরা দেখেছি যে মোকাবেলা করা সম্ভব হয়েছে,
3: বৈশ্বিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কেবল সংকট সামাল দেয়াই নয় বরং ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে সরকার। সময়োপযোগী সিদ্ধান্ত এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দ্রুতই বাংলাদেশ একটি স্থিতিশীল ও সুদৃঢ় জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি ও ঢাকা দিবস উপলক্ষে আজ অনুষ্ঠিত হল ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় নগর ভবনে। ঢাকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততা বাড়িয়ে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত প্রতিবেদনে,
8: ঐতিহাসিক ঢাকা গেট সকাল থেকে সাইকেল আরোহীদের ভিড়। রাজধানীর 416 বছর পূর্তি ও 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী হৃদয় ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। সকাল 7টায় শুরু হওয়া র্যালিতে অংশ নেন প্রায় 300 নাগরিক। ঢাকা গেট থেকে TSC, শাহবাগ, সায়েন্স ল্যাব, আজিমপুর, ঢাকেশ্বরী মন্দির, শহীদ মিনার ও বঙ্গবাজার হয়ে র্যালিটি শেষ হয় নগর ভবনে। সাইকেল র্যালিতে উঠে আসে পরিবেশ বান্ধব নগর জীবন, সুস্থতা ও ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তা।
9: জাপানের মানুষ হচ্ছে অনেক বেশি সাইকেল চালায়, দেখা যায় যে তাহলে ওই যে কার্বন যে নিঃসরণ হয় অন্যান্য গাড়ি থেকে ওইটা হবে না, সাইকেল উপর নির্ভরশীল হব, আমার মনে হয় দূষণ তত কমবে।
10: সাইকেল এটা হচ্ছে ফিটনেসের জন্য, আমাদের বডি হেলথ ভালো থাকে।
8: উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকাকে ভবিষ্যতের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে হবে।
11: ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমন সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মত ভাবে একটি পরিবেশ পায়, সেই পরিবেশকে গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রশাসন।
8: ঢাকার সঙ্গে নাগরিকের আর্থিক সম্পর্ক আরো দৃঢ় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম।
12: পরিবেশকে ভালোবাসুন, ঢাকা নগরকে ভালোবাসুন, আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন, তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো, একটি সুন্দর ঢাকা আমরা পাবো।
8: আমার শহর আমার দায়িত্ব, এই ভাবনাকে সামনে রেখে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়াই হৃদয়ে ঢাকা 416 উৎসবের অন্যতম লক্ষ্য। উৎসবের ধারাবাহিকতায় থাকছে ঢাকা হেরিটেজ রান, নৌকাবাইজ, শতবর্ষী হেরিটেজ ক্রুজ, পুরনো চলচ্চিত্র প্রদর্শনী, হেরিটেজ শোভাযাত্রা ও ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন।
13: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: 15 আগস্টকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তারা একটি সমন্বিত ও বহুমাত্রিক নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। DMP জানায়, জোরদার নিরাপত্তা ব্যবস্থার আওতায় শহর জুড়ে টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি ঢাকার প্রধান সব প্রবেশপথে অতিরিক্ত তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এদিকে 15 আগস্ট উপলক্ষে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাব জানায় কোন উগ্রবাদী গোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারের বিরোধী কুচক্রী মহল যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে তাদের অপতৎপরতা ও গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। জাপানের পূর্বাঞ্চলে চিবা জেলায় ব্যাপক বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত 8 জন মারা গেছে। নজিরবিহীন ভারী বৃষ্টির কারণে টোকিওর নারিতা বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন এবং চিবা জেলায় 20,000-এর বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তৃপক্ষ গতকাল পঞ্চম স্তরের জরুরি সতর্কতা জারি করেছিল, আজ তা কমিয়ে চতুর্থ স্তরে আনা হলেও বন্যা ও ভূমিধসে ঝুঁকির ব্যাপারে সতর্কতা বহাল রয়েছে। উত্তর ভারতে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধসের পর পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত 7 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 13 জন। কর্মকর্তারা জানিয়েছেন গতকাল গভীর রাতে হিমালয় ঘেঁষা উত্তরাখণ্ড রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি সরকারি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য টানেল নির্মাণের কাজ চলছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখতে পারে। এদিকে গতকাল আরও 2টি জাহাজে হামলার পর হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জাহাজ দুটিতে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। ইরান এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 153 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ গতকালের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান নিয়ে দিনের ব্যাটিং শুরু করে এবং দিন শেষে 6 উইকেট হারিয়ে 351 রান করে। দলের পক্ষে তানজিদ হাসান 101 এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 84 রান করেন। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 198 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 3 উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 2-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে 38 ওভারে সবকটি উইকেট হারিয়ে 176 রান করে। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল 31 ওভার 5 বলে 7 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আগামীকাল পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আগামীকাল। রাজধানী সহ সারাদেশে মসজিদ ও বিএনপি দলীয় কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় নিহত 8 শ্রমিক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। চলতি অর্থ বছরে দেশে 5 স্তরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জাপানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানের লিড নিয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন হামরা ইসলাম, পড়ছি শরীফ উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনে 2টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় জোট। গতকাল ছিল রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। নির্বাচন কমিশন এখন মনোনয়নপত্র যাচাই বাছাই করবে। এরপর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী চাইলে তার প্রার্থিতা 18 আগস্টের মধ্যে প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ হবে 20 আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে। ভোট দিতে পারবেন শুধু সংসদ সদস্যরা। ভোট হবে উন্মুক্ত ব্যালট পদ্ধতিতে। প্রসঙ্গত, রাষ্ট্রপতির পদ থেকে গত 24 জুলাই পদত্যাগ করেন মুহম্মদ শাহাবুদ্দিন। মেয়াদপূর্তির পৌনে 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মুহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় 6 আগস্ট একজন নতুন রাষ্ট্রপতি খুঁজতে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঘোষণার আগে গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ডাকেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শুরুতেই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমান সংবিধান মতে দেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন এখন প্রায় নিশ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সহ বর্তমানে 349 জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে বিএনপির সদস্য 247 জন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সদস্য 90 জন। অন্য সদস্যরা স্বতন্ত্র ও কয়েকটি ছোট দলের। অর্থাৎ বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কাজেই সংখ্যার হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন। এখন শুধু ভোট ও ফলাফল জানার অপেক্ষা। নির্বাচন কমিশনের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা ও প্রার্থিতা প্রত্যাহারের পর্ব ঠিকঠাক মতো চললে আগামী 20 আগস্ট হতে চলেছে সেই প্রত্যাশিত দিন, যেদিন সংসদে জনপ্রতিনিধিরা ভোট দিয়ে সিদ্ধান্ত জানাবেন আগামী 5 বছর কে থাকবেন রাষ্ট্রপতির দায়িত্বে। সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। এরপর ক্ষমতাসীন দলগুলোর মনোনীত 7 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছেন। এবার বিরোধী দল প্রার্থী দেওয়ায় দীর্ঘ সময় পর ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রের শীর্ষ পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়ে কার্যত বিএনপি দল, দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদান ও ত্যাগকে মূল্যায়ন করল। মির্জা ফখরুল প্রায় 16 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 2011 সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। 2016 সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘ সময় দেশের বাইরে থাকার সময় বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় ছয়বার কারাগারে যান, নানাভাবে রাজনৈতিক হয়রানির শিকার হন, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় পিছু হটেননি তিনি। দলের দুঃসময়ে দল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি আনুগত্য বজায় রেখেছেন তিনি। রাজনীতির মাঠে সকলের প্রিয় সজ্জন সুস্থ রাজনীতিক হিসেবে খ্যাত বিএনপির এই শীর্ষ রাজনীতিক গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে মির্জা ফখরুলের দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়া প্রায় নিশ্চিত হল। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ ও এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে এখন রয়েছে দেশের গান। শুরুতেই শোনাব সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: ষড়ঋতুর আবর্তনে বাংলার প্রকৃতি যেন এক অনন্ত কবিতা। কখনো সে বসন্তের রঙে রঙিন, কখনো গ্রীষ্মের তাপে ক্লান্ত, কখনো শরৎ শুভ্রতায় স্নিগ্ধ, আবার কখনো বর্ষার কালো মেঘে আচ্ছন্ন হয়ে নামে অঝোর ধারা। আমরা এতদিন সেই রিমঝিম বর্ষাতেই চলছিলাম পথ, আর মাত্র একদিন পরেই শ্রাবণের শেষ প্রান্ত পেরিয়ে বর্ষা তার সজল আঁচল গুটিয়ে নেবে। আকাশের বুক থেকে ধীরে ধীরে সরে যাবে মেঘের ভার।
1: বর্ষা বাংলার প্রকৃতিকে যেন নতুন করে জীবন দান করে। শুকিয়ে যায় মাটি, আর শুকিয়ে যাওয়া মাটি বৃষ্টির জলে সিক্ত হয়। মাঠ ঘাটে ফিরে আসে সবুজের প্রাণ। বর্ষার জলে ধুয়ে মুছে যায় প্রকৃতির ধুলো। ক্লান্ত পৃথিবী পায় প্রশান্তির পরশ। কিন্তু ঋতুর নিয়মে কোনো আগমনই চিরস্থায়ী নয়, তাই বর্ষারও বিদায় নিতে হয়।
0: শ্রাবণের শেষ বৃষ্টিগুলো যেন বিদায়ী অতিথির চোখের জলের মতো। আকাশে আর আগের মতো ঘন মেঘ জমে না, বৃষ্টি ধারাও হয়ে আসে ক্ষীণ। কখনো দুপুরের আকাশে হঠাৎ মেঘ নামে, দুদণ্ড বৃষ্টি ঝরিয়ে আবার মিলিয়ে যায়। বিকেলের আকাশে দেখা দেয় রোদের ম্লান হাসি। ভেজা পাতার ডগায় জমে থাকা জলের বিন্দুগুলো সূর্যের আলোয় চিকচিক করে ওঠে। মনে হয় বর্ষা তার সজল স্মৃতিগুলো প্রকৃতির পাতায় পাতায় রেখে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।
1: বর্ষা শুধু বৃষ্টি দিয়ে যায় না, দিয়ে যায় উর্বরতা, সজীবতা আর নতুন জীবনের সম্ভাবনা। তার অঝোর ধারায় তৃষ্ণার্ত মাটি তৃপ্ত হয়, ফসলের মাঠ প্রাণ ফিরে পায়। পল্লীর পথ, নদী, মাঠ, বৃক্ষলতা সবকিছুর উপর বর্ষার রয়েছে গভীর ঋণ। তাই তার বিদায়ের প্রকৃতির বুকেও যেন এক ধরনের বিষণ্ণতা নেমে আসে।
0: তবে প্রকৃতির বিদায় কখনই নিঃশেষের বিদায় নয়। এক ঋতুর অন্তরালেই আর এক ঋতুর পদধ্বনি। বর্ষার সজল পর্দা সরিয়ে দুদিন পরেই আসবে শরৎ, বাংলা প্রকৃতির এক অপূর্ব শুভ্র অধ্যায়। নীল আকাশের বিশাল ক্যানভাসে ভেসে বেড়াবে সাদা তুলোর মতো মেঘ। সাদা কাশের বনে ঢেউ দেখে মনে হবে ধরিত্রী যেন শুভ্র শাড়ি পরে শরৎকে বরণ করার জন্য সেজে উঠেছে।
1: বর্ষার বিদায়ে মন বিষণ্ন হলেও সে বিষণ্নতার ভেতরেই লুকিয়ে আছে নতুন আনন্দের প্রত্যাশা। বর্ষা তার কাজ শেষ করে বিদায় নিচ্ছে। সে বাংলার মাটিকে শীতল করেছে, মাঠকে উর্বর করেছে, নদী নালা পুকুরকে জলে ভরিয়েছে, প্রকৃতিকে ধুয়ে দিয়েছে। আর তার বিদায়ী পদচিহ্নের উপর দিয়ে শরৎ এগিয়ে আসছে। আমরা বর্ষার সতেজতা আর উর্বরতার কাব্য শুনিয়ে শুভ্র শরৎকে আপন করে নেব, এমন প্রত্যাশায় শুরু করছি বন্ধুরা আজ আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: প্রিয় শ্রোতা, প্রতিদিনই আমাদের চারপাশে ঘটে চলেছে কত না ঘটনা। সংবাদপত্র, টেলিভিশন কিংবা অনলাইন গণমাধ্যমে আমরা জানতে পারি সেসব খবরের অনেকটাই। কিন্তু পৃথিবীর আনাচে কানাচে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ খবরের ভিড়ে অনেক সময় আড়ালেই থেকে যায়। বিস্ময়, বৈচিত্র আর কৌতূহলে ভরা সেই সব ব্যতিক্রমী ঘটনার সন্ধান নিয়েই আমাদের আয়োজন বিশ্ববিচিত্রা।
1: ঠিক তাই, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন উত্তরণের জনপ্রিয় আয়োজন বিশ্ববিচিত্রার জন্য। চলুন উত্তরণের প্রথমেই মেলে ধরি তার বিশ্ববিচিত্রার ডালে।
0: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের একটি বড় হাইওয়েতে এক বিচিত্র ট্রাফিক জ্যামের ঘটনা ঘটেছে। একটি বড় ইন্টারসেকশনে হ্যাকাররা ট্রাফিক সিগন্যালের কম্পিউটার সিস্টেম হ্যাক করে লাল বাতি একটানা 45 মিনিটের জন্য লক করে দেয়। প্রচণ্ড গরমে সিগন্যালে আটকে থাকা প্রায় 1200 গাড়ির চালকেরা বিরক্ত হয়ে একযোগে সম্মিলিতভাবে হর্ন বাজানো শুরু করেন। এই 1200 গাড়ির হর্নের শব্দে প্রায় 2 কিলোমিটার দূরের মানুষের কান পাতা দায় হয়ে গিয়েছিল, যা সামাজিক মাধ্যমে দ্য গ্রেট হর্ন কনসার্ট নামে ভাইরাল হয়েছে।
1: আফ্রিকার সাহারা মরুভূমির লিবিয়া অংশে চলতি সপ্তাহের তীব্র তাপদাহের সময় এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটেছে। এক পর্যটক দল অসাবধানতাবশত তাদের একটি বিশেষ তরল আইসক্রিমের কৌটো বালির ওপর ফেলে চলে যান। মরুভূমির তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায় তখন তীব্র তাপে আইসক্রিমের ভেতরের তরল ও রাসায়নিক অংশ বাষ্পীভূত হয়ে যায় এবং বালুর উচ্চ ক্যালসিয়ামের সাথে মিশে সেটি কয়েক ঘণ্টার মধ্যে মার্বেল পাথরের মতো শক্ত একখণ্ড লালচে পাথরে রূপান্তরিত হয়ে যায়।
0: বিশ্ববিচিত্র আজ এ পর্যন্তই। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর চেনা জীবনের একঘেয়েমি থেকে একটু দূরে যেতে ভ্রমণের কোনো বিকল্প নেই। ভ্রমণ শুধু আনন্দে দেয় না, বরং খুলে দেয় অজানাকে জানার, অচেনাকে চেনার নতুন দুয়ার। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগও এনে দেয় ভ্রমণ।
1: বন্ধুরা, জীবন ও প্রকৃতি অনুষ্ঠানের আজকের আয়োজনে আমরা আপনাদের নিয়ে যাব সমতলের পরিচিত গন্ডি পেরিয়ে পাহাড়ি জনপদের গভীরে, যেখানে পাহাড়, সমুদ্র, অরণ্য আর ঝর্ণার কলতানে প্রকৃতি যেন সাজিয়েছে তার নিজস্ব এক অপরূপ ভুবন। আজ আমরা জানব খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা দুই নৈসর্গিক সৌন্দর্যের আধার তৈলাফাং ও লিসামুন সরনাপ সম্পর্কে। চলুন প্রকৃতির এই অনাবিল সৌন্দর্যের গল্প শুনে নেওয়া যাক। প্রতিবেদনটি উপস্থাপনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। পৃথিবীর বিশালতম সমুদ্র সৈকত, জালের মতো ছড়িয়ে থাকে অসংখ্য নদ নদী, রয়েছে পাহাড়, বিশ্বের শ্রেষ্ঠতম ম্যানগ্রোভ বন সুন্দরবন, এবং তার সাথে রয়েছে অসংখ্য ঝর্ণা। শ্রোতা বন্ধু, ঝর্ণা দেখতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছেন, তার সাথে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ রয়েছেন যারা তারা একটু ভিন্ন স্বাদে নিজের ভ্রমণকে সাজাতে চান। ঠিক তাদেরই জন্য বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য খাগড়াছড়ি তৈলাফাল লিসামন ঝর্ণা। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কাতালমুনি পাড়ায় অবস্থিত প্রায় 50 ফুট উচ্চতার একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা। এটি পাহাড় প্রেমী ও রোমাঞ্চকী পর্যটকদের কাছে একটি নতুন ও চমৎকার গন্তব্য। এটি বিশেষত্ব হচ্ছে উঁচু পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি ও চারপাশের বন প্রকৃতি, পাহাড় নদী ঝিরি সবুজ প্রকৃতি আর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এক অন্য মেলবন্ধন পাহাড়ি জেলা খাগড়াছড়ি। পর্যটনের অপার সম্ভাবনাময় সবুজ অরণ্য দেশের যে কোনো অঞ্চল থেকে আলাদা মর্যাদা দিয়েছে এই জনপদকে। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের এই পাহাড়ি অঞ্চল পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠছে। এই জনপদ পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনই স্থানীয়দের কাছে যেন ভূস্বর্গ। খাগড়াছড়িতে পর্যটকদের সাথে পাল্লা দিয়ে বাড়ছেন নতুন নতুন পর্যটন স্পট। রেসাং ঝর্ণা, তৈলুছড়া ঝর্ণা সহ অসংখ্য ঝর্ণার পর এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম জনপদ কাতালমুনি পাড়ার সন্ধান মিলেছে প্রায় অর্ধশত ফুট উচ্চতার তৈলাফাং ঝর্ণা। অর্ধশত ফুট উপর থেকে আঁচড়ে পড়ছে তৈলাফাং ঝর্ণার পানি, যা ইতোমধ্যে পাহাড়ের পর্যটকদের কাছে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে নতুন সন্ধান পাওয়া তৈলাফাং ঝর্ণা দেখতে দুর্গম পথ পাড়ি দিচ্ছেন অনেক পর্যটন পিপাসু পর্যটক। ভ্রমণ পিপাসুরা নিজেরাই খোঁজ খবর নিয়ে পর্যটকের নিরাপত্তা ও নানা বিষয় নিয়ে জেনে থাকেন। শ্রোতা বন্ধু, আপনাদেরকে তৈলাফাং ঝর্ণা সম্পর্কে বিস্তারিত জানাব। শ্রোতা বন্ধু, এখন বর্ষাকাল, এই সময় এই জায়গাটি বেশ ভয়ঙ্কর, কাজেই আপনার ভ্রমণটি অবশ্যই বর্ষা মৌসুমকে এড়িয়ে শুকনো মৌসুমে হলে ভালো হয়। বর্ষাকালেও ঝর্ণার পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। এবার জানিয়ে দিব এই ঝর্ণাটির অবস্থান। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কাতালমুনি ত্রিপুরা পাড়ায় অবস্থিত এই ঝর্ণায় পৌঁছনের একাধিক পথ আছে, যার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি হয়ে রয়েছে একটি পথ এবং পানছড়ি উপজেলার মরাটিলা দিয়ে রয়েছে আরেকটি পথ। খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রপুরে কাতালমুনি পাড়া ভাই বোন ছড়া সংযোগ সড়কে নামতে হবে। সেখান থেকে কাতালমুনি পাড়ার দূরত্ব 6-7 কিলোমিটার। যারা ঢাকা থেকে যেতে চান তারা ঢাকা থেকে বাস যোগে খাগড়াছড়ি জেলা শহরে পৌঁছবেন। সেখান থেকে মাটিরাঙ্গা উপজেলা হয়ে আপনি যেতে পারেন। এখানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে, বিশেষ করে এই পাহাড়টি একটু দুর্গম এলাকায় হওয়ায় আপনাকে প্রয়োজনীয় পানি এবং শুকনো খাবার সাথে রাখতে হবে। পায়ে হাঁটার উপযোগী ভালো জুতো এবং পর্যাপ্ত হালকা সরঞ্জামাদি আপনি রাখতে পারেন। চমৎকার এই ঝর্ণাটির দুটি ছড়া পাহাড় থেকে পাহাড়ের ঢাল বেয়ে সশব্দে ঝরে পড়ছে। শ্রোতা বন্ধু, এই সময়ে স্থানীয় উপজেলা প্রশাসন পর্যটকদেরকে ভ্রমণে নিরুৎসাহিত করছে। আপনি এই জায়গায় আসতে চাইলেও শুকনো মৌসুমে আসাই সবচেয়ে নিরাপদ। 50 ফুট উঁচু ও 20 ফুট প্রশস্ত এই ঝর্ণাটি দেখে যে কেউ রোমাঞ্চিত হবেন। তৈলাফাং ঝর্ণার পাশেই রয়েছে আরও দুটি ঝিরি ঝর্ণা। ছোট আকারের এই দুটি ঝর্ণার অবস্থান তৈলাফাং ঝর্ণার 50 মিটারের মধ্যে। এসব ঝর্ণার চারপাশে উঁচু নিচু পাহাড়ে স্থানীয় লোকজন জুম চাষ করে, সেসব দৃশ্য ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করবে। শ্রোতা বন্ধুরা, আগামীতে অন্য কোনো স্থান নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
1: শুনছিলেন জীবন ও প্রকৃতি পর্বটি। শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এক সময় পল্লীবাংলার মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে মিশেছিল পুঁথিপাঠ। জ্ঞানার্জন, নৈতিক শিক্ষা আর নির্মল আনন্দের এক অনন্য মাধ্যম ছিল এই পুঁথি সাহিত্য। সন্ধ্যার আবছা আলো পেরিয়ে রাত নামলেই গ্রামের উঠোন, বৈঠকখানা কিংবা কোনো আসরে জড়ো হতেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ। পুঁথির সুরেলা পাঠে ভেসে আসত ইতিহাসের কথা, কখনো বা ধর্ম নৈতিকতা শিক্ষা, আবার কখনো প্রেম বীরত্ব মানবতা আর লোকজ জীবনের নানা কাহিনী।
2: কালের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনেও এসেছে নানা পরিবর্তন। আধুনিক প্রযুক্তি, টেলিভিশন আর ডিজিটাল বিনোদনের বিস্তারে পুঁথিপাঠ আজ আমাদের দৈনন্দিন জীবন থেকে অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কিন্তু একটি জাতির ইতিহাস আর সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রাখতে হলে তার লোক ঐতিহ্যকে ধারণ আর সংরক্ষণ করা জরুরি। সে ভাবনা থেকেই উত্তরণের প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন পুঁথিপাঠ। আজকের আসরে পুঁথিপাঠ করবেন আবুবকর সিদ্দিক।
3: প্রিয় শ্রোতাবৃন্দ, বাংলা সাহিত্যের আদিরূপ পুঁথি সাহিত্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গবেষকদের মতে চর্যাপদ, শূন্যপুরাণ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদিকে পুঁথি হিসেবেই অভিহিত করা হয়ে থাকে। অন্যদিকে যখন বাংলা ভাষা ও সাহিত্য গৌড়ের মুসলমান সুলতানদের দরবারে প্রতিষ্ঠিত হতে শুরু করে, তখন তার অধিকাংশই পুঁথি বলে পরিচিত হয়। আজ আমি পাঠ করে শোনাব গাজী কালু চম্পাবতী কন্যার পুঁথি, রচনা করেছেন আব্দুর রহিম।
4: আয় আয় আয় আয় আরে ভাসিয়া চলিল সাহায্য।

0: পুঁথিকাব্যের পাতায় পাতায় যেমন গল্পের নানা ভাগ, তেমনি সিনেমার রূপালী পর্দাতেও প্রেমের পর প্রেমে ফুটে ওঠে জীবনের কত না বিচিত্র গল্প। কখনো হাসির রেশ, কখনো বা কান্নার আবেশ, কখনো প্রেমের মায়া, আবার কখনো বিরহের বেদনা, সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম জগৎ। আর সেই রূপালী জগতের গল্প শোনাব আপনাদের এবার।
1: হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য এবারের পরিবেশনায় থাকছে দেশ ও বিদেশে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সিনেমার কাহিনী, নির্মাণ, অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়ার নানা দিক নিয়ে প্রতিবেদনটি গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনা করেছেন নওশিন ফারহানা।
2: প্রিয় শ্রোতা, এই সময়ের, এই বছরের সবচাইতে আলোচিত চলচ্চিত্র, তাদের জন্যই এই সময়ের সিনেমায় আমরা কথা বলবো এমনই এক চলচ্চিত্র নিয়ে, যা মুক্তির আগেই ছিল বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি, আর মুক্তির পর হয়ে উঠেছে এই বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন মহাকাব্যিক সৃষ্টি দি ওডিসি, যা শুধু একটি চলচ্চিত্র নয়, বরং প্রাচীন গ্রিক মহাকাব্যকে আধুনিক চলচ্চিত্র ভাষায় পুনর্জন্ম দেওয়ার এক বিস্ময়কর প্রচেষ্টা।
3: Wife, a son,
4: Nana.
3: We won the war.
2: খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে রচিত হোমারের অমর মহাকাব্য দি ওডিসি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্প। হাজার বছরেরও বেশি সময় ধরে এই গল্প অসংখ্য শিল্পী, সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু এত বিশাল এক মহাকাব্যকে পর্দায় এমন মহিমায় রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন খুব কম মানুষ। সেই দুঃসাহসিক কাজটি করেছেন বরাবরের মতো ক্রিস্টোফার নোলান।
3: This is a household waiting for master. I want you to choose me.
4: Ithaca's king is coming back.
3: No, he's not.
2: চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে এবং অনেকেই জানেন ইথাকার রাজা ওডিসিউস, যিনি ট্রয় যুদ্ধের বিজয়ের পর নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু সেই পথ আর পাঁচজন মানুষের পথ নয়। সমুদ্রের উত্তাল ঢেউ, দেবতাদের অভিশাপ, এক চোখা দৈত্য সাইক্লোপস, রহস্যময় সার্সি, মোহময় সাইরেন, দেবী ক্যালিপসো, প্রতিটি বাধাই যেন মানুষের অহংকার, ধৈর্য, ভালোবাসা আর বেঁচে থাকার আকাঙ্ক্ষার এক একটি পরীক্ষা। বহু বছরের সে দীর্ঘ যাত্রা কেবল একটি রাজ্যের উদ্দেশ্য নয়, বরং একজন মানুষের নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ারও অভিযাত্রা। ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রের এই কাহিনী কেবল পৌরাণিক অভিযানের গল্প হয়ে থাকেনি। যুদ্ধ শেষে একজন মানুষের মানসিক ক্ষত, পরিবারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, ক্ষমতার মূল্য, নৈতিক দ্বন্দ্ব এবং মানবিকতার প্রশ্ন, এসবই চলচ্চিত্রটিকে দিয়েছে এক গভীর দার্শনিক মাত্রা। চলচ্চিত্রটিতে ওডিসিউস চরিত্রের ম্যাট ডেমনের অভিনয় এই বছরের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে প্রশংসিত হয়েছে। একই সাথে টম হোল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন সহ বিশাল তারকাবহুল দল প্রত্যেকেই নিজেদের চরিত্রে রেখেছেন শক্তিশালী উপস্থিতি।
3: Who's looking after your wife and son? Do you see?
5: My dad is coming home.
3: Bringing vengeance.
2: The Odyssey, সবচেয়ে বড় নায়ক সম্ভবত এর নির্মাণ শৈলী। বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক লোকেশনে অত্যাধুনিক আইম্যাক্স প্রযুক্তিতে ধারণ করা প্রতিটি দৃশ্য যেন বিশাল এক জীবন্ত ক্যানভাস। সমুদ্রের গর্জন, যুদ্ধের বিভীষিকা, পৌরাণিক জীবদের আবির্ভাব কিংবা নিস্তব্ধ রাতের আকাশ, সবকিছুই এমনভাবে নির্মিত হয়েছে যে দর্শক যেন নিজেই ওডিসিউসের সঙ্গে সেই যাত্রায় শরিক হয়ে পড়েন। ফিল্ম ক্রিটিকরা বলছেন ক্রিস্টোফার নোলান এই চলচ্চিত্রে কেবল একটি ক্লাসিক মহাকাব্যকে চলচ্চিত্রের রূপ দেননি, তিনি প্রমাণ করেছেন হাজার বছরের পুরনো গল্প আজকের পৃথিবীতে সমান প্রাসঙ্গিক হতে পারে। যুদ্ধের মূল্য, মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পরিবারে ফিরে আসার স্বপ্ন এবং আশা, এই চিরন্তন অনুভূতিগুলোই দি অডিসিকে সমসাময়িক দর্শকের কাছেও গভীরভাবে স্পর্শ করেছে। মুক্তির পর থেকে চলচ্চিত্রটি বিশ্বজুড়ে সমালোচকদের কাছ থেকে অসাধারণ প্রশংসা অর্জন করেছে।

0: I can still save them.
1: You're a man who needs to control his fate. But you cannot control this.
2: That world is gone.
3: বন্ধুরা, সময়ের সোপান বেয়ে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। আর যাবার বেলায় শেষ কথাগুলো বলতেই হয়। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
4: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
3: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
4: ভালো থাকবেন সবলে, থাকবেন সুস্থতায়।
3: শুভরাত্রি।

0: BNP chairperson and former Prime Minister late Begum Khalida Zia will be observed tomorrow in a befitting manner. Begum Khalida Zia, widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as a Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister Begum Khalida Zia was born to Iskandar Mazumdar and Taiba Mazumdar in Dinajpur district on 15 August in 1945. Her family originally hails from southeastern Feni. She studied at Dinajpur Government Girls High School and later at the Surendranath College. Begum Khalida Zia was married to Zia Rahman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP has announced a series of programs marking the birthday of Begum Khalida Zia. BNP Senior Joint Secretary General Ruhukubi Rizvi announced the program at a press conference at the BNP Central Office in Noipaltin today. He said, Dua and Milad Mahfil will be held at party offices and the mosque across the country. In Dhaka, the program will begin at 11 a.m. at the party's Noipaltin Central Office. Senior leaders of the party will attend the meeting. At least 8 workers died after being exposed to the toxic gas from a leaking tank of a decommissioned LNG ship at the shipbreaking yard at Chittagong in Chittagong today. Another 10 to 15 workers reportedly fell ill and were taken to the different hospitals for treatment following the incident. Officer in charge in Chittagong Police Station Muhammad Mohinul Islam confirmed the incident, saying police rushed to the shipbreaking yard after receiving information about the accident. The cause of the gas emission and the weather, the adequate safety measures were in place for the workers at the yard are being investigated. Meanwhile, Finance and Planning Minister Amikosh Mamachaudhry has said a probe committee will be formed to investigate the incident. He said this while visiting the Chittagong Medical College Hospital this afternoon to offer the condolences of the families of the victims and to inquire about the medical care of the injured workers. The minister said actions will be taken based on the finding of the committee. He said the Bangladesh Shipbreakers and the Recycle Association is providing 10 lakh taka to the families of each victim. The government will also contribute in some manner. An army team has been dispatched to the site. They are working to halt the gas emission, he added. This is Bangladesh Betar giving you the news. State Minister for Local Government, Rural Development and Cooperative Mir Shahi Alam has said 5 elections, including the City Corporation, Upojila, District Council and the Municipality, will be held in the current fiscal year. He said this to the newsman at Sri Mangal in Mulubi Bazar today. The State Minister said the required money to complete the election has been included in the current budget. He said once the preparations of the Election Commission are completed, the Commission, Local Government and the Finance Department will seat and decide which election to hold first. The Dhaka Metropolitan Police DMP has significantly strengthened the security across the capital ahead of 15th August, putting in place a comprehensive multi-layered security strategy to safeguard the public safety and maintaining law and order. The DMP said the heightened security measures include the intensified patrols, checkpoints and search operation across the country with the additional screening at all major entry points to Dhaka. At least 8 people have died after the record rainfall caused severe flooding in eastern Japan. The unprecedented heavy rain has left thousands of passengers stranded at the Tokyo's Narita Airport and cut power to more than 20,000 households in Chiba Prefecture. Authorities issued a Level 5 emergency warning yesterday. It was downgraded to the level 4 today, but warning remain in place over the risk of flooding and landslide. The rainfall comes after a series of storms swept across Japan and neighboring countries this week. At least 7 workers have been killed and 13 others injured after water and debris entered the under-construction tunnel following a landslide in northeastern India. The accident happened late last night in the Himalayan state of Uttarakhand, where workers were building a tunnel for a government hydropower project. State Disaster Management Authorities said at least 3 workers are still missing, while 19 people have been rescued from the project site. Experts say climate change and unplanned deployment and the increasing of the frequency and the severity of floods and landslides across the Himalayan region. Cricket and the visiting Bangladesh scored 351 runs, losing 6 wickets on the second day in their first innings against Australia in the first test of the two-match series in Darwin today. Bangladesh were landing by 153 runs at stumps. Earlier, Australia scored 198 runs, losing all wickets in their first innings. Dhaka Meteorological Office said the land depression over West Bengal coast and adjoining area moved west, northwestward and now lies over the Jharkhand and adjoining Gangotik, West Bengal. It is likely to move west, northwest further and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep west at local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over the North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in those areas are to host cautionary signal number 1. To end the news, the main points once again. Prime Minister will inaugurate a new 500-bed building of National Institute of Neuroscience and Hospital in Dhaka tomorrow. Tariq Rahman will resume payment of the retirement benefits and welfare trust for the non-government teachers and employees tomorrow. Former Prime Minister Begum Khalida Zia's 82nd birthday is tomorrow. Milad and Dua Mahfil will be organized at mosque and BNP party offices across the country. Toxic gas leakage at shipyard at Chittagongdo in Chattogram kills 8 workers. Finance and Planning Minister assured action against those responsible. Local government election will be held in 5 phases in country in current fiscal year, says State Minister for Local Government. At least 8 people killed in the flash flood caused by heavy rains in Japan. And Bangladesh takes 153-run lead against host Australia at stumps on second day of the first cricket test in Darwin. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Two candidates have submitted nomination papers for the presidential election to the Election Commission. The candidates are BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir on behalf of BNP and Liberal Democratic Party LDP Chairman Colonel Retired Oli Ahmed from the 11 Party Alliance, whose nomination forms were submitted on behalf of their party men. The Election Commission has set the date on August 16 to announce their validity after the papers are scrutinized. The last day for withdrawing nominations is 18 August. If more than one candidate remains after the withdrawal deadline, the presidential election will be held on August 20 in the Chamber of Parliament to choose the 23rd President of Bangladesh. It may be mentioned the highest office of the state became vacant on July 24, 2026, when 22nd President Mohammad Shahabuddin stepped down from his position citing health concerns nearly 2 years before he was supposed to end his tenure as the president. As per Article 54 of the Constitution of the country, Speaker Hafizuddin Ahmed Bir Bikram has now been discharging the responsibilities of acting president until a new president is elected. According to the Constitution, the Election Commission must now hold a presidential election within 90 days. Accordingly, the Election Commission scheduled the presidential election for August 2026, in which members of Parliament will elect the next head of state, casting their votes through an open ballot. With the nomination papers submitted, election of the next president of Bangladesh is now merely a formality, as the ruling BNP has vast majority in the Parliament to get their candidate winner. Earlier, BNP nominated Mirza Fakhrul Islam Alamgir as the party's candidate for the presidential election. Prime Minister and BNP Chairman Tariq Rahman announced the party's presidential candidate after a meeting between the party's senior leaders and the BNP chairman himself. According to party source, Mirza Fakhrul Islam Alamgir already resigned from his posts as the party's Secretary General and member of its standing committee following his nomination. Mirza Fakhrul Islam Alamgir serves as the Member of Parliament for the Thakurgaon 2 constituency and has also been serving as the LGRD Minister since the formation of the BNP-led government on February 17 of this year. BNP formed the government with absolute majority on February 12 national election with party chairman Tariq Rahman, who had also been in exile in London for nearly 17 years, took office as the head of the government. After Shahabuddin resigned from the post of the president, the issue widely discussed in the political arena was who would be chosen as the party's candidate for the presidential election. As by dint of absolute majority in the parliament, it is almost certain that party's nominated candidate will become the country's 23rd president. By nominating Mirza Fakhrul Islam Alamgir for presidential candidate, BNP has showed its maturity and valued his contribution for the party in its long democratic struggle. Mirza Fakhrul held the position of party secretary general for nearly 16 years. He became the acting secretary general of BNP in 2011, before he was formally appointed secretary general in 2016. Over this long period, he emerged as an accepted and respected leader within the party and in the politics with clean image. In particular, he played a key leadership role throughout the period when the party's top two leaders, Khaled Azia and Tariq Rahman, were respectively imprisoned and in exile in London. During the Awami League government's autocratic tenure, Mirza Fakhrul was jailed 6 times. He led the party in the face of various forms of persecution and adversity during that time. So if everything goes in order, Mirza Fakhrul is set to become the 23rd president of the country. And that is the end of the news commentary.
0: Bangladesh Betar Onushtan Ek Joge Prochorito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro theke.
2: Shongbad Probaho Ajker Poribeshona মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং। 2 সপ্তাহব্যাপী বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণ সংক্রান্ত মত বিনিময় সভা এবং জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহুদী আমিন বলেন,
3: যুক্তরাষ্ট্র থেকে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা ডেলিগেশন বাংলাদেশে এসেছে। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে এই ডেলিগেশনে যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 50 জন সিনিয়র এক্সিকিউটিভ বা শীর্ষ কর্মকর্তা এসেছেন। তারা ধারাবাহিকভাবে গত 3 দিনে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সাথে মিটিং করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের একটি অংশের সাথে। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে 50 জনের যে ডেলিগেশন যুক্তরাষ্ট্র থেকে এসেছে, ওনারা মিটিং করেছেন। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আপনাদের যে 25টা যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এসেছেন সে নামগুলো বলছি আপনাদের সুবিধার্থে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অফ কমার্স, এক্সেলারেট এনার্জি, শেভরন, মেটা বা ফেসবুক, ভিসা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেট লাইফ, বোয়িং, উবার, অ্যাপল, দ্য এশিয়া গ্রুপ, এপিআর এনার্জি, জিই ভেন্ডোভা, ভিএফ কর্পোরেশন, কর্টেভা এগ্রি সায়েন্স, সেলস ফোর্স, উল্কা সেমি, পাঠাও, সিসকো, অ্যাবট, মেট্রোট্যাক, HSBC ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অ্যাঙ্কর লেস এবং ড্রিঙ্কওয়েল। এই 25টি কোম্পানির টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত।
2: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুদিন ব্যাপী বেস্ট অব বেস্ট জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
4: ফ্যামিলি কার্ডের উদ্বোধনী কার্যক্রম আমরা এটা কার্ড দিতে এখন যেহেতু আমরা লার্জ স্কেলে যাচ্ছি, লার্জ স্কেলের ফার্স্ট ফেজ 33-27 মধ্যে আমরা 41 লক্ষ কার্ড দিতে হবে। এটার মধ্যে আমরা জিওগ্রাফিক্যালি আগেও যেরকম দেখেছেন সারা বাংলাদেশের মানুষের কাছেই 4টি ফেজে আমরা আশা করছি 2029-এর মধ্যে আমাদের 4টি ফেজ কমপ্লিট হবে। তাতে বাংলাদেশে যে আপনার প্রায় যে 4 কোটি পরিবার আছে, 4 কোটির কম বেশি হবে হিসাব করলে যেটা হবে, আমরা প্রতি 5 জনকে একটা পরিবারের একক ধরছি। সেই হিসাবে আমাদের যে জনসংখ্যাটা আসবে সেটার উপর বেস করে আমরা যারা হতদরিদ্র তাকে আমরা বলি আলট্রা পুয়র, পুয়র মানে দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত, এই 3 গ্রুপ অফ পিপল হচ্ছে সুবিধাটা পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবার কিন্তু কার্ডও পাবে, তা যে ওই এলাকার সবাই কার্ড পাবে। মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখ পরশুদিন আপনার কিশোরগঞ্জের সলিমাবাদ একটি ইউনিয়ন আছে সদর উপজেলার, তার 6 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ ওই ওয়ার্ডের যত এসে আমাদের ওখানে হিসাবে এসছে 956টা পরিবার সুবিধা পাবে। অর্থাৎ এটার যে আগের যে স্কোরিং সিস্টেমটা ছিল সেটাকে আমরা 2026-এর অনুযায়ী, 2016-তে ছিল পিএমটি স্কোরিংটা, ওই ইঞ্জিনটা আমরা ইউজ করতাম, ওটাকে আমরা এখন আপডেট করে 2026 করেছি। এবং এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আমাদের পরিসংখ্যান ব্যুরো এবং বিদেশি কনসালটেন্ট আছে। পিএমটি স্কোরিংটা আন্তর্জাতিক মান আর কি, কোশ্চেনিয়ার, এটা কালেক্ট করার সিস্টেম, তো ওটা দিয়ে আমরা কালেক্ট করে তারপরে আপনার এটা বের হচ্ছে। এইটা আমরা 16 তারিখে সেকেন্ড ফেজটা আমরা, পাইলটিং ফেজ ইজ ওভার, এখন হতেছে সেকেন্ড ফেজ, সেটা আমরা ওখানে শুরু করবেন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আর আমরা আশা করছি যে আমাদের সার্বিক প্রস্তুতি ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে থেকে অক্টোবরের 15-র মধ্যে আমরা সারা বাংলাদেশে দেওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি সেটার জন্য আমরা যে ডাটা কালেকশন, এটা একটা বিরাট কাজ, প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে এবং ডাটা কালেকশন করতে হবে 180 মিলিয়ন মানুষের অথবা যে সংখ্যাই হয়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং কৃষি ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে 2টা সিস্টেমে টাকা যাবে। একটা হচ্ছে যে আপনার যে কার্ডটা এটা জাস্ট ডেবিট ক্রেডিট কার্ডের মতো, এই কার্ডটা দিয়ে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, পস থেকে টাকা খরচ করতে পারবেন, আবার বিকাশের দোকানে যে বা নগদের দোকানে যে তাদের কাছ থেকে আপনি টাকা তুলতে পারবেন। অর্থাৎ ডুয়েল চ্যানেলে আমরা চাচ্ছি যে কমিউনিকেশনটার মধ্যে লেপস এন্ড গ্যাপস খুব কম থাকে।
2: বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ বন্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল্লাহ ওয়াল মিন্টু এমপি। গতকাল রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদী এবং নদীর সংযুক্ত খালসমূহে পতিত শিল্প, পয় ও অন্যান্য বর্জ্যজনিত দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, শিল্প প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করে আরো বলেন,
5: আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য 2টা জিনিস অত্যন্ত জরুরি। এখন একটা হলো দেশের জন্য সম্পদ সৃষ্টি করা, আর একটা হলো দেশের জন্য ভালো পরিবেশ সৃষ্টি করা, দুটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাজ হলো দেশকে দুর্নীতি মুক্ত করা, সম্পদের সুষম বন্টন করা, কিন্তু বন্টন করার দায়িত্ব সরকারের, কিন্তু সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সরকারের না, সৃষ্টি করার দায়িত্ব কিন্তু আমাদের সবাই, যে আমরা আমাদের জীবন মান দূরে রাখার জন্য যে কাজটা করব সেই কাজটা যেন ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য যেন বাধাগ্রস্ত না হয়, তারাও যেন একই জীবন উপভোগ করতে পারে, এই কাজটা কিন্তু আমরা যদি নিজেদের ভিতরে সমন্বয় না করি, যদি দেশকে সাহায্য না করি, তাহলে কাজটা কিন্তু যত আমরা চাই কাজটা কিন্তু এত সহজ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা একটা জিনিস অর্জন করতে না পারি তাহলে কিন্তু সেটা টেকসই হয় না। বাট আমরা চাচ্ছি একটা দূষণ মুক্ত সমাজ, সবাইকে নিয়ে, যাতে করে আমরা ভবিষ্যতে সবাই বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়েরাও বুঝতে পারে যে একটা দূষণমুক্ত সমাজ অত্যন্ত জরুরি।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উল্লেখ করেন,
6: দূষণের উৎসমুখ বন্ধ না হলে কোন প্রক্রিয়ায় নদীকে পরিষ্কার করা সম্ভব না। সেদিন মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সেদিন আমরা এখানে বিজিএম এর সঙ্গে বসছিলাম, উনরাও অত্যন্ত পজিটিভ আপনাদের মতো কথা বলেছেন এবং ওনাদেরকে আমরা একটা সাজেশন দিয়েছিলাম যে আপনারা তো অনেকেই অনেক ধরনের ব্যবসায় যাচ্ছেন, যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছে করলে সিইপিটি করতে পারেন, তাহলে ছোট ছোট ট্র্যাকে করে ওইখানে গিয়ে ওইগুলোকে পরিশোধন করতে পারবে এবং অল্প টাকায় অনেকে ব্যবসা করতে পারবে, আবার ওটা একটা নতুন একটা খাত তৈরি হবে। সিইপিটি নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে এটা অনেকের জন্য সহজ হবে এবং আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হবে। আমরা চাই তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাবে, কারণ তারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। তো যারা সঠিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই শিল্পকে আরো প্রসারিত হওয়ার সুযোগ করে দিতে হবে পরিবেশ বান্ধব ভাবে। আমরা আশা করি যে এক ভালো জায়গায় আসবে, আপনাদের এই ফ্রিডমটা থাকবে যে আপনাদের টেস্টের রেজাল্ট নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে। পরিবেশকে দূষণ করে বা পরিবেশকে আরো ভালো কিছু করার জন্য যদি ট্যাক্সকে আমাদেরকে মিনিমাইজ করতে হয় সেটা নিয়ে অবশ্যই আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণের সাথে বসবে এবং আপনাদের পাশে থেকে সেটার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। যে আমাদের যে ওয়াটার বডি, আমাদের যে পানি সম্পদ সেটাকে ঠিক রাখা, নদী একটা জীবন্ত সত্তা, এই সত্তাটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের প্রাণ প্রকৃতির জন্য। আপনারা আমরা সবাই মিলে এই দেশের স্বার্থে এই পরিবেশের সাথে একসঙ্গে কাজ করব, আবার ব্যবসায়িক স্বার্থ আমরা সুরক্ষা করব।
2: মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বিশেষ অতিথির বক্তৃতায় বলেন,
7: মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন দীর্ঘদিন লন্ডনে বসবাস করেছিলেন, উনি ওখানকার পরিবেশ দেখেছেন। 1915 সালে একবার লন্ডনে গিয়ে ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়। টেমস নদীর উপরে একটা পাশে একটা বহুতল ভবনে বসে ওনার সঙ্গে আলাপ করছিলাম। উনি আমাকে টেমস নদী দেখে বললেন, আপনি আজকে যে টেমস নদী দেখছেন এটা কিন্তু এরকম ছিল না, এটা ছিল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর মতো, এরা এটাকে লালন পালন করে টেমস নদী বানিয়েছে। এবং উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে যদি বিএনপি কখনো দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দেয় তাহলে কি আপনারা বুড়িগঙ্গাকে টেমস নদীর মতো করতে পারবেন না? বাংলাদেশ নৌবাহিনী তাদের উপস্থাপনায় আমাদের একটা স্বপ্ন দেখিয়েছেন এবং এখন আমি আশাবাদী যে আপনাদের সহযোগিতা পেলে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী আর শীতলক্ষাকে টেমস নদী করা যায়। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই যে আমরা একটা দুর্নীতি মুক্ত বা একটা পরিবেশ বান্ধব এবং বেসরকারি ব্যবসা বান্ধব একটা সমাজ গড়ে তুলতে চাই। এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অন্তর্দে বিশ্বাস করে এবং উনি স্বীকার করেছেন যে আমি এক সময় ব্যবসা করতাম, যে আপনারা যদি পাশে থাকেন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো, তো আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুরোধ এবং বার্তা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আমরা কাজটা শুরু করতে চাই, একদিনে হয়তো করা যাবে না, আমরা আস্তে আস্তে করতে চাই।
2: আগামী 16-30 আগস্ট সারাবে জাতীয় মৎস্যপক্ষ 2026। দুই সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে গতকাল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
8: রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী 16-30 আগস্ট 2026 সারা দেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ 26 উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান আগামী 16-30 আগস্ট 2026 কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্যপক্ষ 2026 শুভ উদ্বোধন ঘোষণা করবেন, পদক বিতরণ করবেন। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা স্বীকৃতি হিসাবে এই পদক প্রদান করা হবে। মৎস্য খাত বর্তমানে বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান 2.58%, কৃষি জিডিপিতে 22.03%, মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধির হার 1.41%। 2024-25 অর্থ বছরে দেশের মোট 51.11 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। একই সময়ে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা 66.80 গ্রাম, যা জাতীয় পুষ্টি চাহিদা নির্ধারিত মাত্রার 60 গ্রামের চেয়েও বেশি। এ অর্জন আমাদের মৎস্য চাষী, মৎস্যজীবী, গবেষক, উদ্যোক্তা, সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মৎস্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ধারাবাহিকভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের বিভিন্ন নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে 669টি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি হালদা নদী সংলগ্ন 23,422 একর এলাকায় মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। বিলুপ্তি প্রায় দেশীয় মাছের কৃত্রিম প্রজনন, প্রযুক্তি উদ্ভাবন এবং লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় ইয়াকুব আলী খান, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি, ভালো থাকতে চাই। আমাদের সুখে শান্তিতে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনটার মধ্যে বিচরণ করে ভালো থাকতে চাই। আপনারা জানেন 2026-27 এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই আমাদের প্রচলিত যে সঙ্গীত চর্চা, নজরুল চর্চা, তার চেয়ে এখন আরো বেশি গতিতে আমরা চর্চা যেন করতে পারি তার জন্য আমাদের উৎসাহিত করছে সরকার। ঠিক সেই কারণেই বাংলাদেশ বেতার ঢাকা বিশেষভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন, আমরা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছি এবং আপনাদের নজরুলের নবনবতম সঙ্গীত, তার সবকিছু আপনাদের সামনে উপহার হিসাবে আনব। বিশেষ করে সঙ্গীত নিয়ে আমরা কাজ করছি এবং সার্বিকভাবে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে যত স্বরলিপি বেরিয়েছে একদম সিরিয়ালি আমরা এক খণ্ড দ্বিতীয় খণ্ড এইভাবে আমরা সমস্ত গান আমাদের গুণী শিল্পীদের দিয়ে আমরা রেকর্ড করব এবং নজরুলের গানের একেবারে যে প্রমিত রূপ সেটাকে প্রতিষ্ঠিত করার আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন এদেশের অত্যন্ত গুণী শিল্পী ইয়াকুব আলী খান। ইয়াকুব, কেমন আছো তুমি?
1: হ্যাঁ, ভালো আছি এবং অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের নজরুল বর্ষে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু নজরুল চর্চার চেষ্টা করছি।
1: প্রায়
0: বাংলাদেশ বেতারের এই যে উদ্যোগটা, এটাকে তুমি কিভাবে দেখছো?
1: এটাও আমি খুব গুরুত্ব সহকারে দেখতেছি, কারণ এই গানগুলো সারা দেশে ছড়িয়ে যাবে, দেশ বিদেশে ছড়িয়ে যাবে, শুদ্ধ সুরে, শুদ্ধ বাণীতে, যেটা আমাদের এতকাল অভাব ছিল। এখন আমরা নজরুল ইনস্টিটিউটের বদৌলতে সে সুরগুলো, শুদ্ধ বাণী, শুদ্ধ সুর পেয়ে যাচ্ছি। সেগুলো যদি আমাদের রেডিও বা টেলিভিশন সংরক্ষণ করে বা রেকর্ড করে, সেটা তো খুবই ভালো কথা এবং সারা দেশের মানুষ আসল জিনিসটা কি সেটা জানতে পারবে।
0: এবং আমাদের শিল্পীদেরও কিন্তু একটা দায়িত্ব অনেকখানি বেড়ে গেছে যে আমরা নজরুল ইনস্টিটিউটের স্বরলিপির যে বিভিন্ন খণ্ড আমাদের আছে সেইগুলোকে মেনটেন করেই এবং ওই স্বরলিপি অনুযায়ী আমরা নজরুলের গান গাইবো এবং নজরুলের প্রমিত রূপটাকে আমরা প্রতিষ্ঠিত করব। তো আমরা অনেক কথা বলবো আমরা গানের ফাঁকে ফাঁকে। তো আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথমে কোন গানটি দিয়ে শুরু করবে?
1: আমার খুব প্রিয় একটি গান, দক্ষিণ ভারতীয় রাগে নিবদ্ধ, কর্ণাটকের সামন্ত, সুপ্রভা সরকারের।
0: কাবেরী নদী জলে কে গো বালিকা, অসাধারণ এবং জনপ্রিয় এই গানটি নজরুলের শ্রেষ্ঠতম একটি সঙ্গীতের উদাহরণ। কাবেরী তীরে বলে একটি অনুষ্ঠান আকাশবাণীতে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম করেছিলেন, যেটির তারিখ ছিল 3/2/1940। এটা দ্বিতীয়বার আবার পুনঃপ্রচার যেটা হয়েছিল সেটা 8/11/1941। অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠানটি। এটার রেকর্ড পরবর্তীতে হিন্দুস্তান থেকে বেরিয়েছিল January 1941। শিল্পী ছিলেন সুপ্রভা ঘোষ, তখন সুপ্রভা সরকার না। তো স্বরলিপি নজরুল ইনস্টিটিউটের দ্বিতীয় খণ্ডে এটা বেরিয়েছে। কর্ণাট সামন্ত রাগে ত্রিতালে নিবদ্ধ অসাধারণ গানটি আমরা এবার শুনবো।

0: অসাধারণতম এই গানটি, যেমনের আবহ দক্ষিণ ভারতীয়, সেই সঙ্গে আমাদের সকালবেলাকার ভৈরব ভৈরবী এই রাগগুলো মিশ্রণ করেই কিন্তু এই রাগটি তৈরি হয়েছে এবং অসাধারণ একটি মোহময়তা এই গানের মধ্যে আছে। তো এবার তোমাকে যেটা বলতে চাই, ঘুরে ঘুরে কিন্তু আসে আমাদের শিল্পীদের সম্পর্কে, আমাদের বাংলাদেশ বেতার যে লক্ষ লক্ষ শ্রোতা ছড়িয়ে আছে তারা জানতে চায় শিল্পীদের সম্পর্কে, তাদের আগ্রহ শিল্পীদের সম্পর্কে, তুমি আবার একটু উল্লেখ করো যে তোমার শুরুটা কিভাবে হয়েছিল।
1: খুবই ভালো লাগলো শুনে। কথা হলো কি যে শুরুটা আমার শিশু বয়স থেকে এবং গ্রামোফোন রেকর্ডে গান শোনার মাধ্যমে, সঙ্গীত প্রীতি আমার একদম মায়ের কোল থেকেই বলা মনে হয় এটা ভিতরে ছিল। একটু বড় হলে বুদ্ধি যখন হলো তখন গানের নেশা আমাকে পেয়ে বসেছিল আর কি, এবং গান না শুনলে ঘুমাতাম না, সেই ছোটোবেলার কথা এখনও মনে পড়ে। পাশের বাসায় গ্রামোফোন বাজত, এখন ভাই বাজাতেন, আমি গ্রামোফোন রেকর্ড বাজানো শুরু হলে আর আমাকে বাসায় খুঁজে পাওয়া যেত না, কিন্তু তখন সব ধরনের গানই তো শুনতাম। কিন্তু নজরুল সঙ্গীতে আসার পিছনে একটা কারণ আছে, আব্বাসুদ্দিনের গাওয়া খুন মধু সারাব দিলে, খাতুনে জান্নাত, শোনো শোনো ইয়া ইলাহি, এই গানগুলো যখন বাজত তখন আমার কাছে যেন কেন বেশি ভালো লাগতো। তখন তো আর আমার বোঝার বয়স হয়নি এটা যে নজরুল ইসলামের গান বা আব্বাসুদ্দিনের গান, এগুলো বোঝার সময় হয়নি, কিন্তু গানগুলো অতিরিক্ত রকমের ভালো লাগতো আমার কাছে।
0: মানে এই তোমার প্রীতি শুরু হলো এবং পরবর্তীতে তুমি নজরুল সঙ্গীত তথা উচ্চাঙ্গ সঙ্গীতে তুমি একেবারেই ডুবে গেলে, তাই তো?
1: যে এই
0: আমরা অনেক কথা শুনলাম, এবার আরেকটি গান শুনি, এবার কোনটি গাইবে তুমি?
1: এবার গাইছি সাধ জাগে মনে পর জীবনে তব কপলে যেন তিল
0: তিল হয়। আব্বাসুদ্দিন সাহেবের এই বিখ্যাত গানটি তুমি গাইবে সুধী মণ্ডলী, এটা গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, তিলং কার্ফা এখানে আমাদের উল্লেখ আছে ওই গুলবাগিচাতে। রেকর্ড যেটা হয়েছে টুইন থেকে জুলাই 1934 সালে, শিল্পী আব্বাসুদ্দিন, আমি আগেই বলেছি এটা শ্রেণী গজল। স্বরলিপি হয়েছে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে, দ্বিতীয় খণ্ডে এটা গ্রন্থিত হয়েছে। শুনি গানটি।

0: অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগলো এই গানটি। একেবারেই তোমার নিজস্ব গায়কী, নজরুল সঙ্গীতের তোমার বিশেষ একটি গায়কী আছে যেটা ভীষণভাবে মানুষের প্রিয়, এবং সেক্ষেত্রে আমি বলবো যে চমৎকারভাবে তোমার গলায় এটা মানিয়ে গিয়েছে। এবার যেটি শুনতে চাই তোমার কাছ থেকে এই মুহূর্তে, তুমি আজকে ইয়াকুব আলী খান, এই যে তোমার দীর্ঘ সঙ্গীত জীবন, তো এই সঙ্গীত জীবনের এই জায়গায় এসে নজরুল সঙ্গীত তথা সার্বিকভাবে সঙ্গীত চর্চা আমাদের দেশে কি অবস্থা তোমার মনে হচ্ছে?
1: আমাদের দেশে সঙ্গীত চর্চা নিঃসন্দেহে অনেক বেড়েছে। আমাদের সময় এত ছিল না, এত ঘরে ঘরে শিল্পী ছিল না, ঘরে ঘরে সঙ্গীত শিক্ষার্থী ছিল না, এখন বেড়েছে এটা সত্য। কিন্তু আর একটা জিনিস কি, মুসলিম সমাজের মধ্যে সঙ্গীত সমাজের সঙ্গীত চর্চাটা একদম কমে গিয়েছে, এটা একটু খুব আশঙ্কাজনক লাগে আমার কাছে। আর হলো কি, আর একটা যেটা মনে হয়, আমরা যেমন পরিশ্রম করে গান করেছি, এখনো করে যাচ্ছি, এখনকার ছেলে মেয়েদের গান শেখার আগ্রহ আছে ঠিকই, কিন্তু সে প্র্যাকটিস করে উচ্চাঙ্গ সঙ্গীতের রেওয়াজ করে যে তৈরি হয়ে আসা, এটা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে এটা তাদের মধ্যে একদম অনুপস্থিত।
0: তার মানে কথাটা দাঁড়াচ্ছে এরকম যে সংখ্যাতত্ত্বে নজরুল সঙ্গীত শিল্পী অনেক বেড়েছে, চর্চা বেড়েছে, কিন্তু নজরুল সঙ্গীতকে ধারণ করতে গেলে যে তার আমাদের সঙ্গীত শাস্ত্র চর্চা করে বা শিখে এই জায়গায় আসতে হয়, সেই সেইখানে আমাদের ঘাটতি।
1: কারণ রাগ সঙ্গীতের চর্চা ছাড়া নজরুল সঙ্গীতের
0: হতেই পারে না, হতেই পারে না। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ, আরো অনেক কথা শুনবো। এবার আমরা আরেকটি গান শুনি, কোন গান শোনাবে তুমি?
1: এবার শোনাচ্ছি নজরুল সৃষ্ট একটি রাগ। উনি তো অনেকগুলো রাগ সৃষ্টি করেছেন, 18টি, তো সেই রাগগুলির মধ্যে বনকুন্তলা একটি রাগ, সেই রাগের উপরে নিবদ্ধ গান।
0: অনেক ধন্যবাদ তোমাকে। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং রেকর্ডের লেবেল থেকে। রেকর্ড হয়েছে হিন্দুস্তান থেকে January 1941। শিল্পী ছিলেন সুপ্রভা সরকার। সুর নজরুল, এটা বলারই অপেক্ষা রাখে না, তার অত্যন্ত আদরের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে তার রাগ সৃষ্টি, সেই রাগ বনকুন্তলাতে এটি নিবদ্ধ। স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে যেটা হয়েছে দ্বিতীয় খণ্ডে, আমরা সেই অনুসরণেই আমরা গান গাইব। শুনি তোমার গানটি।

0: অনেক ভালো লাগলো তোমার এই গানটি এবং আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন আমাদের অসংখ্য শ্রোতাকুল। এবার তোমার সঙ্গে যে বিষয়টি আমি একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে শুদ্ধ বা প্রমিত সুরে যে নজরুল চর্চাতে আমাদের নজরুল ইনস্টিটিউট যে কাজ করছে, তো নজরুল ইনস্টিটিউটে মানে তার কর্মকাণ্ডগুলো বা শুদ্ধ প্রমিত সুরের প্রচারের ব্যাপারে তার ভূমিকা এখন কি এবং কি হলে আরো ভালো হয়?
1: নজরুল ইনস্টিটিউটের বদলতে আমরা এত প্রায় 1500 গানের স্বরলিপি পেয়ে গেছি, সে একটা বিরাট ব্যাপার এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেটাও একটা ভালো উদ্যোগ। এবং আমরা আশা করব যে সারা দেশে যে নজরুল সঙ্গীত প্রশিক্ষণের ব্যবস্থা ছিল আগে সেটাও হঠাৎ করে বন্ধ হয়ে আছে, সেটা আবার পুনরায় চালু হোক, বিভিন্ন জেলা ও উপজেলায় সঙ্গীত প্রশিক্ষণ
0: বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো দেখছি শুরু হয়েছে তার মধ্যে সেটিও যেন অন্যতম একটা ব্যাপার।
1: আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলতে বলতে গান শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তোমার শেষ গান কোনটি?
1: শেষ গানটি একটা হরি পর্যায়ের গান। এই গানটি আমি দেখতে পাচ্ছি এটা একটা ভুল সুরে প্রচলিত আছে
0: এবং ভুল তালে
1: ভুল এবং কথাও ভুল
0: এবং একটি প্যারাও নেই,
1: না
0: শেষ প্যারাটিও নেই।
1: সেই জন্য আমি বিশেষ করে এই গানটি নির্বাচন করেছি যে এটা শুদ্ধ সুরটা শুদ্ধ বাণীটা শ্রোতাদের মধ্যে ছড়িয়ে যাক।
0: অনেক ধন্যবাদ তোমাকে সুধী মণ্ডলী। আজ মনে মনে লাগে হরি, এটা সূত্র রেকর্ড বুলেটিন থেকে আমরা পেয়েছি। রেকর্ড হয়েছে পায়নিয়ার থেকে মার্চ 1940 সালে। শিল্পী বেচু দত্ত, তাল ত্রিতাল, কলকাতা বেতারে 13/3/1941 এটা প্রচারিত হয়েছিল আবির কুমকুম বলে একটি অনুষ্ঠানে। অসাধারণ এই গানটির সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি আমাদের এই অনুষ্ঠানে যারা যন্ত্রশিল্পী ছিলেন তাদের নামগুলো বলি। তবলা সুব্রত কুমার মোদক, কিবোর্ড আলী নূর, বাঁশি ফাইজুর রহমান, অ্যাকোর্ডিয়ান মুর্তজা আলী প্রধান, গিটার মোহাম্মদ আলী বিপ্লব, বেহালা মুকুল দত্ত, পার্কেশন শাখাওয়াত হোসেন খান। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এই চমৎকার গানটি দিয়ে আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন, নজরুল সঙ্গীতের সঙ্গে থাকবেন এবং সার্বিকভাবে সঙ্গীতের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় ইয়াকুব আলী খান, গবেষণা গ্রন্থন উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধায় মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: মন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্টজ এবং এফএম ১০৬ মেগাহার্টজ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান। এতে আজ শুনবেন রংপুর অঞ্চলের গান। গ্রন্থনা উপস্থাপনায় সেলিনা আক্তার শেলি।
2: বাংলাদেশ সবুজের এক অপার ক্যানভাস, নদী, পাহাড়, সাগর, বন আর উদ্যান মিলিয়ে এ দেশ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট। কোথাও গভীর ম্যানগ্রোভ বন, কোথাও সাগরের বিশালতার হাতছানি, কোথাও চিরসবুজ পাহাড়ি ঢাল বিস্তৃত চা বাগান, আবার কোথাও শহরের বুকে সবুজের শান্ত আশ্রয়, যার প্রভাব এদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, সর্বোপরি সংস্কৃতিতে। আর তাই তো এদেশের মানুষের গলা ভরা গান, অঞ্চল ভেদে ভিন্নতা। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। নানা কথামালা আর সুরের ইন্দ্রজালে আজ আপনাদের নিয়ে যাব বৃহত্তর রংপুর অঞ্চলে। আমন্ত্রণ আজকের আয়োজনে। রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচীন কাল থেকে এই অঞ্চল গৌরবময় ও বৈচিত্র্যময় ইতিহাসের অধিকারী। এখান দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাগট, ধরলা, করতোয়া, পুনর্ভবা প্রভৃতি নদ নদী। উত্তরে নীলফামারী, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে দিনাজপুর। স্থানীয়ভাবে বাহের দেশ বা বাহের দেশ বলা হয়। এখানকার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বেশ আলাদা ও সমৃদ্ধ। চলুন একটি গান শোনার মাধ্যমে তা উপলব্ধি করা যাক। মোহাম্মদ সিরাজউদ্দিনের কথা ও সুরে সমবেত কণ্ঠে।

রংপুরের শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে লোকসংস্কৃতি মিলিয়ে অনবদ্য, সুপ্রাচীন ও বিভাষিত। প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের লীলা নিকেতন এই রংপুর। বলা যায়, প্রকৃতির রহস্যময়তার নান্দনিক সৌন্দর্যে, প্রকৃতির আদরণীয় হিল্লোল ও প্রাণময়তায় ভরপুর রংপুর, অর্থাৎ রঙ্গরসে ভরপুর এই রঙ্গপুর। বলা হয়, রঙ্গপুরের পরিবর্তিত রূপ রংপুর। রংপুরের নামটি নিয়ে নানা কথামালা রয়েছে। কেউ কেউ মনে করেন, মহাভারতের সময়ে প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্তের রঙ্গমহল ছিল রংপুরে, এবং সেই রঙ্গমহল হতে হয়েছে রঙ্গপুর। এর অপর নাম জঙ্গপুর। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ জম্পুর বলেও ডাকত। ইতিহাস থেকে আরও জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলের মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। এখানে দেখার মতো রয়েছে তাজহাট জমিদার বাড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ভবন, নারী শিক্ষার অগ্রদূত পায়রা বন্ধের বেগম রোকেয়ার বাড়ি, মন্থনার জমিদার বাড়ি, কেরামতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, মাওলানা করামত আলী জৈনপুরী রহমতুল্লা আলাইহের মাজার, হজরত শাহজালাল বোখারির মাজার, কুতুব শাহের মাজার, রায়পুর জমিদার বাড়ির মতো প্রাচীনতম নিদর্শন, পাটগ্রামের রাজা নীলাম্বরের বাড়ির ধ্বংসাবশেষ, চন্দনহাট হরিমন্দির, ডিমলা রাজ কালী মন্দির ও মিঠাপুকুর, যা মোগল আমলে খনন করা হয়েছে। অনেক দেখা হলো, এবারে আবারও শোনার পালা। এবারের গানের শিল্পী সালমা মুস্তাফিজ, কথা ও সুর এ কে এম মুস্তাফিজুর রহমান।

প্রিয় শ্রোতা, শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনছেন রংপুর অঞ্চলের গান। রংপুরের ভাষা ও সংস্কৃতি উত্তরবঙ্গের এক প্রাচীন সমৃদ্ধ ঐতিহ্য বহন করে, যার মূল বৈশিষ্ট্য হল রংপুরি ভাষা, ভাওয়াইয়া গান এবং বৈচিত্র্যময় গ্রামীণ উৎসব। রংপুরি ভাষার উচ্চারণগত সহজবোধ্যতা, সাবলীলতা ও শ্রুতি মাধুর্য অসামান্য। অনেক বাংলা সাহিত্যের গবেষক ও ঐতিহাসিক বলেছেন যে সাহিত্যের আদি নীড় রংপুর। এখানকার ভাষার যেমন প্রাচীন তত্ত্ব আছে, তেমনি বাংলা সাহিত্যের প্রাচীন তত্ত্বে রংপুরের অংশীদারিত্ব আছে। বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, আর চর্যাপদের কবিদের অনেকের পদচারণা হয়তো ঘটেছিল রংপুরে। ফলে চর্যাপদের ভাষার শরীরবৃত্তে রংপুরের আঞ্চলিক ভাষা ভঙ্গির অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। রংপুরের লোকসঙ্গীতের মধ্যে ভাওয়াইয়া সর্বাপেক্ষা উজ্জ্বল ও সমৃদ্ধ শাখা, যা এ অঞ্চলের মানুষের মাটি ও মানুষের প্রাণের গান, যা গরুর গাড়ির চালে সুর তুলে গাওয়া হয়। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন 1954 সালে ভাওয়াইয়া বিশ্ব দরবারে উপস্থাপিত করেন। এ গান এ অঞ্চলের গ্রামীণ জনপদের বিভিন্ন পেশার মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম ভালোবাসা, বিরহ বেদনাকে আশ্রয় করে লোকের মুখে মুখে রচিত এবং বিপুল আবেদনময় সুরে বাঁশি ও দোতারার মতো বাদ্যযন্ত্র যোগে গীত হয়ে আসছে। প্রিয় শ্রোতা, এবারে শুনব আরেকটি গান, শিল্পী বেগম সুরাইয়া, কথা ও সুর কসিমউদ্দিন।

প্রায় 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী কারুশিল্প শতরঞ্জি রংপুরের বিশ্বজোড়া পরিচিতি এনে দিয়েছে। সেই সাথে রয়েছে সুমিষ্ট হাড়িভাঙা আম। ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে শোলকা, প্যালকা ও শিদল। কালের বিবর্তনে খাদ্যাভ্যাসে পরিবর্তন আসলেও এই খাবারগুলো আগের জৌলুস ছড়িয়ে যাচ্ছে এখনও। শীতকালে এখানে হরেক রকমের পিঠা তৈরির ধুম পড়ে। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ এবং বিভিন্ন ঋতুভিত্তিক মেলা গ্রামীণ জনপদের প্রধান মিলন মেলা। আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্য, সঙ্গীত, প্রবাদ, প্রবচন, ছড়া, গীত মানুষের আনন্দের উপকরণ। লোকসংস্কৃতি ও সঙ্গীতের ধারায় মেইলি গীত উল্লেখযোগ্য, যেমন বিয়ে, সাত ভক্ষণ, অন্নপ্রাশন এবং বিয়ের বিভিন্ন পর্বকে ঘিরে রচিত এবং নৃত্যযোগে আনন্দমুখরতার মধ্য দিয়ে গীত হয়ে আসছে যুগ যুগ ধরে। এখানকার লোকসঙ্গীতের ধারায় আরও আছে হুদমার গান, জগের গান, গোয়ালির গান, খ্যাপা গান, মালসা গান, জারি গান, পালা গান ইত্যাদি। প্রিয় শ্রোতা, আর কথা নয়, চলুন শোনা যাক আজকের আয়োজনের সবশেষ গান নুরুল ইসলামের কথায় এম এ কাশেমের সুরে সমবেত কণ্ঠে।

আঞ্চলিক গান আমাদের শেকড়ের প্রাণ, তাই বেশি বেশি আঞ্চলিক গান শুনুন, নিজের শেকড়কে পোক্ত করুন এবং তা ছড়িয়ে দিন বিশ্বব্যাপী। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো অঞ্চল এবং অঞ্চলের গান নিয়ে। সবার সুস্থতা কামনা।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান এখানেই শেষ হলো। এতে আজ শুনলেন রংপুর অঞ্চলের গান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সেলিনা আক্তার সেলি, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, প্রথম গানের গীতিকার খালেদ বুলবুল, সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই কথা জানান। তিনি বলেন, নতুন এই ভবনটি চালু হলে হাসপাতালের মোট শয্যার সংখ্যা বেড়ে 1000 দাঁড়াবে। এর মধ্যে দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। 15 তলা বিশিষ্ট নতুন এই ভবনের নিচের 3 তলা বেসমেন্ট হিসেবে রাখা হয়েছে। উপরের 12 তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন রয়েছে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের 1,14,000 শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আগামীকাল। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 8 শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে 8 জন শ্রমিক নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি কথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ টাকা করে সহায়তা দিচ্ছে। সরকারও এক্ষেত্রে সহায়তা প্রদান করবে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছে এবং তারা গ্যাস নিঃসরণ বন্ধের লক্ষ্যে কাজ করছে। চলতি অর্থবছরে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম। তিনি আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা বাজেটে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে আল্লাহ পাকের সাহায্য লাভ সম্পর্কে বলবেন মাওলানা মাহমুদুল হাসান মাদানী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
2: শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্র FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.in এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে। ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ইএফটি ও আইবিএস এর মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর অর্থ প্রদান করবেন। অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.in, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35, রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05, সুর তরঙ্গ বিকেল 4:25, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু বিকেল 5:10, সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সমীপেশু রাত 9:05, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা রাত 10টায়, শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত 10:20।
1: এছাড়া FM 90 মেগাহার্টসে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক পরাণ বন্ধুয়া, রচনা শাহানারা পারভীন, প্রযোজনা মোস্তাফিজুর রহমান চৌধুরী।
2: এছাড়া FM এর অনুষ্ঠান সূচি FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান, FM 106 মেগাহার্টজে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান, FM 90 মেগাহার্টজে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:34, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106, 102 এবং 90 মেগাহার্স। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।
3: الشيطان الرجيم

0: مستغفرين بالأسحار.
1: صدق الله العظيم.
2: এই সব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিন্তাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশীথ অধিবেশন শুরু হলো। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিয়ার শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন। আমি মোহাম্মদ কাউসার শেখ।
1: আমি সৌরভ পাল শুভ।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। রাত 12টায় বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, রাত 12:10 শুনবেন দেশের গান, 12:15 নিশুতি নাটক পরাণ বন্ধুয়া, রচনা শাহানারা পারভীন, প্রযোজনা মুস্তাফিজুর রহমান চৌধুরী। রাত 1:15 আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, 1:40 মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, রাত 2টায় শুনবেন মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা, রাত 2:20 আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠোসুর, রাত 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা এবং রাত 3টায় সমাপ্তি ঘোষণা করা হবে।
0: শুনলেন আমাদের আজকের আয়োজনসূচি। বাংলাদেশ বেতার ঢাকা, শুনছেন নিশুতি অধিবেশন। কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর, প্রথমে বাংলায় এবং এর পরপর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, নতুন এই ভবনটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে ১০০০ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ২০০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১,১৪,০০০ শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা স্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর ৩০শে ডিসেম্বর রাজধানীর এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজ ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় ২ সহোদর সহ ৮ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে ৮ জন শ্রমিক নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন নিহত প্রত্যেকের পরিবারকে ১০,০০,০০০ টাকা করে সহায়তা দিচ্ছে। সরকারও এই ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীরশাহী আলম। তিনি আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা বাজেটে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমোন্নয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামীমা নাসরিন। Prime Minister Tariq Rehman will inaugurate a new building with a capacity of 500 more beds at the National Institute of Neurosciences and Hospital at Agargaon in the capital tomorrow. Hospital Director Professor Dr. Mohammad Nuruzzaman Khan informed this to Bangladesh Shongbad Shastha. He said once the new building is inaugurated, the total number of beds at the hospital will increase to 1,000. As a result, it will become the largest specialized neurological treatment center in the country. The government is going to resume the payment of retirement benefits and welfare trust payments to non-government teachers and employees, which has been suspended for a long time. Prime Minister Tariq Rehman will inaugurate the activity tomorrow. The government has allocated a special lump sum of 2,000 crore taka for the implementation of this initiative. Through this, 1,14,000 teachers and employees of the Retirement Benefits Board and Welfare Trust will come under this program. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia will be observed tomorrow in a befitting manner. Begum Khaleda Zia, widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister Begum Khaleda Zia was born to Iskandar Majumdar and to Thaiba Majumdar in Dinajpur district on 15 August in 1945. Her family originally hails from southeastern Feni. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. Begum Khaleda Zia was married to Jia Rehman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP has announced a series of programs marking the birthday of Begum Khaleda Zia. Party Senior Joint Secretary General Ruhul Kubir Rijvi announced the program at a press conference at the BNP Central Office in Noya Palton today. He said Dua and Milad Mahfils will be held at party offices and mosques across the country. In Dhaka, the program will begin at 11 a.m. at the party's Noya Palton Central Office. Senior leaders of the party will attend the event. At least 8 workers died after being exposed to toxic gas from a leaking tank of a decommissioned LNG ship at a ship-breaking yard at Sitakunda in Chattogram today. Another 10 to 15 workers reportedly fell ill and were taken to different hospitals for treatment following the incident. Officer in charge of Sitakunda Police Station, Mohammed Mohinul Islam, confirmed the incident, saying police rushed to the ship-breaking yard after receiving information about the accident. The cause of the gas emission and whether adequate safety measures were in place for the workers at the yard are being investigated. Meanwhile, Finance and Planning Minister Amir Khusro Mohammad Chaudhary has said a probe committee will be formed to investigate the incident. He said this while visiting the Chattogram Medical College Hospital this afternoon to offer condolences to the families of the victims and to inquire about the medical care of the injured workers. The minister said actions will be taken based on the findings of the committee. He said the Bangladesh Shipbreakers and Recyclers Association is providing 10 lakh taka to the families of each victim. The government will also contribute in some manner. An army team has been dispatched to the site. They are working to halt the gas emissions, he added. State Minister for Local Government, Rural Development and Cooperatives Mir Shah Alam has said five elections, including City Corporation, Upajila, District Council and Municipality, will be held in the current fiscal year. He said this to newsmen at Sri Mongolian Maulavi Bazar today. The State Minister said the required money to complete the elections has been included in the current budget. He said once the preparations of the Election Commission are completed, the Commission, Local Government and Finance Department will sit and decide which election to hold first. Dhaka Meteorological Office's the land depression over Jharkhand and adjoining Gangetic West Bengal moved to west northwest this weekend into a well marked low and now lies over Jharkhand and adjoining area. It is likely to move west northwestwards and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports north and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chittagong, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep fast local caution signal number 3, repeat local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Patuakhali, Kumila, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist caution signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন সমর দাস।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, আমন্ত্রণ আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
2: আজকের নাটক পরাণ বন্ধুয়া, রচনা শাহানারা পারভিন, প্রযোজনা মোস্তাফিজুর রহমান চৌধুরী, নাট্যানুষ্ঠান পরাণ বন্ধুয়া।

0: বসি বিড়ি টিড়ি ধরা।
1: আরে ভাই অফিস হইস না ভাই, তাকদা করিয়া দেরি হয়ে গেলে শোকপুর মাটি হয়ে যাবে।
2: নাও উঠি বইসো, তা এত তাকদা কিসের?
3: আর কইস না বাহে, এ মামলা তারিখ পড়ছে, কি আর ক বাহে। এই সাত্তার মিয়ার বেটা চিনু, উঁয়ার আরো যে বাহে বাইর বাড়ছে তাগার কোয়ার মতো নোয়ায়, বুঝলো না বাহে। এই সাওয়া ছোকরা কইছে মারামারি, তাকে নিয়া ওমরা দিছে মামলা ঠুকি। তুই কত বাহে, এটা বাড়াবাড়ি নোয়ায়? আরে বাহে, পকেট দুইটা পয়সা আসলে মানছি কি এই দন হয় বাহে?
4: আরে হয় কবাদ গেলু কোনটা রে, নে ধর মোটকিটা, ধরিস ভাল করে যেন পড়ি না যায়।
3: এত দুধ দিয়া কি করবেন ভাই ব্যাপারে ছাওয়া?
4: বাচ্চা মাই ওটা কাল ব্যাসে খাবার নাকছি।
3: কন কি ভাই, সেদিনের ছাওয়াটার ফির বিয়াও কিসের, মুখ থাকি তো এলাও দুধের গন্ধে যায়নি, তাতে তোমরা ব্যাসে খাবার চান?
4: তোমরাও যেমন হইছেন, দেখতে দেখতে বয়স কি আর কমল বাহে, গেল চৈত মাসে নয় বছর পড়ছে।
3: ও
4: তাছাড়া হঠাৎ করে এক না ভাল ছাওয়া মিলি যাওয়াতে ভাবনু বিয়েটা সারি ফেলায় ভাল।
3: তা দুধ কিনলেন কত করি?
4: এক টাকা স্যার।
3: কি কইলেন, এক টাকা?
4: কম হইল নাকি? কি আর কং বাহে, তোমরা হলেন আজকের ছাওয়া। এই দুধ ব্রিটিশ আমলে আমরা কত করি খাসি জানেন?
3: কত করি?
4: এক পুষিয়া স্যার, দশার দুধ নিছি তো দুইশের ফাও দিছি।
3: আচ্ছা,
4: এখন তবন কিনবার গেছি তো আর এখন গামছা আমাকে এমনি দিয়ে দিছে। আর এলা কালে কালে আরো কত কি যে দেখবেন তার ঠিক নাই।
1: আরে ও নিদালু, তেলের বোতলটা ধরে একনা হাঁটি আয় বাহে।
5: দেখো দেখি তামুকুর টোপলা টাফের থুনু কুণ্ঠে।
3: হো হো, পাগলা হয়েছেন নাকি বাহে? জ্যাবের মধ্যে তামুকুর টোপলা থুইয়া তোমরা দেখো সারা হাট উঠকি বেড়বার রাখছেন।
4: তাকদা করি আইসো বাহে, তাকদা করি আইসো।

0: মিয়া ভাই, ও মিয়া ভাই, নিদ আসেন নাকি?
1: কিছু বলছো?
0: নয় চুপ করে আসেন দেখি, ভাবনু বুঝিবার নিদ আসি গেছেন।
1: তোমার গান শুনছিলাম, সত্যি নিশুতি রাতে জ্যোৎস্নায় বড় সুন্দর লাগছিল তোমার গান। থামালে কেন মাঝে, গাও না।
0: এই দুন গান তোমার ভান লাগে?
1: উদাস করা গ্রামের এই সুর আমি পাগল করে তোলে। কতদিন গ্রামে আসিনি, তবুও সারাক্ষণ মনে হয় গরুর খুরে ধুলি ওড়া পথে চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দে বাউল ফকিরের একতারা সুরে মন আমার বাঁধা পড়ে আছে। গ্রামের এই কাদামাখা জীবন ইটের চার দেয়ালে বসে আমি ভুলতে পারি না। কি হলো মাঝে, কথা বলছো না যে?
0: সামনে বড় চড়া, দেখি শুনি না গেলে ধাক্কা নাগি নাওখান ভাঙ্গি যাবার পারে।
1: তা পাটেশ্বরী বন্দর পৌঁছতে কতক্ষণ লাগবে?
0: জোরে বাতাস দিলে জ্যোৎস্না ডুবার আগত পৌঁছা যাইবে।
1: দীর্ঘ সময়।
0: কিছু কইলেন?
1: একটা গল্প বলো না মাঝে, দেখতে দেখতে সময় কেটে যাবে তাহলে।
0: কি যে কন তার ঠিক নাই, চাষা ভুষিয়া মানুষ আমরা, গপ্প জন্ম করে থাকি, তোমরাই কন।
1: আমি?
0: হ্যাঁ, শহরের মানুষ তোমরা, কত গপ্পই তো জানেন।
1: সে গল্পে আছে শুধু জ্বালা। জীবন খুঁজতে মাঝে মাঝে তাই ছুটে আসে এই গ্রামে। অনেকদিনের ইচ্ছে এই ধরলার পাড়ে বসে এই কাশফুলে ঘেরা আমার এই গ্রামের জীবন নিয়ে একটা বই লিখব।
0: বই লিখবেন?
1: হ্যাঁ মাঝে, আমি বই লিখব, যে বইয়ে থাকবে শুধু তোমাদের কথা।
0: কিন্তু আমার মনের কথা তোমরা জানবেন কেমন করি?
1: জানবো, আমাকে জানতে হবে। এই গ্রামের এই আলো বাতাসে আমিও তো একদিন বেড়ে উঠেছি, তোমাদের মতো করে না হলেও আমার নিজের মতো করে এই বইটা একদিন আমিও ধরেছি।
0: মিয়া ভাই,
1: এই ধরলার পাড়, এই কাশ বন, ধুলি ওড়া পথ আমার পরিচিত। সন্ধ্যায় জমে ওঠা দোতারার সুর, জারি গান, যাত্রার রিহার্সাল আজও আমার কানে বাজে। অতীতের সেই দিনগুলো আজও আমার মনের দোল খেয়ে বেড়ায়।
0: মিয়া ভাই, মুখ খুঁজলেন একটা গপ্প কবার। একটা গপ্প মুই জানো, সে গপ্প তোমারটাই কেমন লাগবে জানো না, তবু কেন জানি মোর মনে হয় আজকে না করলে কোনো দিনই আর সময় হবার নয় কবার। এমন একটা সুযোগ হাতে পায়ে হারাবার মুই চাও না। সেই গপ্প

0: বুধারু, আরে ও বুধারু, আরে এতক্ষণ আগে ভাই একটা ডোল ঝাড়ছে, এটি গাড়ি বুঝাই চাল যে সব উল্টি পড়িয়ে আছে সে ভাগে কারো খেয়াল আছে? কয় পাকে তাল দেন, জমিদারের বাচ্চাগুলো এলাও খেতা তল ছুটি আছে, পেন্টির ডাঙে সবগুলো গাই জানমুই সিধা করি ছাড়িম, বাপের তালুক পাইছে এক একটা। আজ ভর যাত্রা গান শুনি, দিনের বারোটা পর্যন্ত ছুটি টাকাটা আজ বাইর করিম মুই। বুধারু, ও বাহে বুধারু,
1: যাও চাচা।
2: ডাহানকে?
0: হয় বাহে, এ ঘরের কোনাতে একবার ঢুকলে বুঝি আর বাইর হবার মন করেন না, ডোল ঝাড়া হয়েছে।
2: উত্তরেরটা হয়েছে?
0: এ গাড়ি চাউল উত্তরেরটাতেই তোল, বাকি গাড়ি আসতে আসতে ও ফাঁকে দুইটা ধারা হয়ে যাই বেলা। কয় বা গেলেন কোনটা তোমরা, একটা হাত চালে কাম করেন বা হ্যাঁ, দূর বা হ্যাঁ, তোমরা কি রকম মানুষ, বস্তাটা একবার ভালো করে ধরেন ভালো করে। বাপ রে বাপ, মুরগা ডাকি ডাকি হয়রান হয়ে গেল বা হ্যাঁ, কেউ তোমার গুলার নিজ ভাঙে না, সাধে কি আর কম বা হ্যাঁ, ইজ্জত দেয় না মই ধইলে, খাতরত দেয় না মইলে, সিধা মানুষ পায় একা তোমরা মুখ দেখি নিবেন না একছেন।
3: বাবা, মাও কইলে কামলার ঘরক কি পান্তা ভাত দিবে না আটিয়া গলা দিয়া গমের গুড়া ভিজি দিবে?
0: আরে গমের গুড়াই দিবে আর কয়,

0: आमिना, आमिना
1: काय हो बुदारू है
0: मोर उपरात आकुश सिसना
1: आकुश संग काय कोले
0: ना कोले आज बियान था कि ये दोन एरे एरे सुबह नक्सिश क्या
1: मोर बुजियार काम काज नहीं
0: काम काज की आज ये नूतन शुरू कोलू ना की मन को सिस में किसे बोझो ना ना
1: की बुसी शे तू ही जानिश मोर तो बोझा दर कर नहीं मुझे नू
0: खराब
1: कौ
0: अच्छा होई सी की तोर कौ तो आज बोरो से टेरोस टेरोस करी कोता कबार नक्सिश
1: कोता आ रोता है क्या मन करी कोता कौ खाए
0: जानिश ना क्या मन करी कौ खाए
1: ना जानूं ना
0: आमे ना
1: मुझे की एक ता मानूर जे मोर कोता तोर भाल नेक बे
0: की होई सी तोर मुख खुली कोतो आमे ना
1: देखियाओ जाए ना देखे सुनियाओ जाए ना सुनार भान करे ताकर कैमन करी की कॉज है कॉ
0: खुली ना कोई ले मुझे कैमन करी बोंजों की कवर साज तुई
1: मोर सोग दूचर दिके सायाओ की तुई बुझबर पैशना की कवर संग मुई बुदारू भाई निशुती आयते मानसे नीत पारे कत स्वप्न देखे आर आर मुई हतभागी खिड़कीर गुरो दाड़े दाड़े दुई कान पाटी खाली पैसार डाक शुनु
0: पैसार डाक
1: हाँ बड़ो सुंदर नागे से डाक आकुली बिकुली पराणटा मोर खाली सुटी जाबार चाय से डाकत किन्तु किन्तु मुई जखन डाकाओ पराणटा खाली फाटी जाय डाक शुना जाय ना तुई खबर पास बुदारू भाई के दिन हय
0: केमन करी कइम मुझे तखन फिर निंदो थाको
1: पराणटा तोर पाषाण
0: काय जाने
1: এত করি কাল কোনো মেলার বাড়ি গেলে মুখ সাথত নিয়ে যাস সেই যাবার গেলুই পুজ করলু না পর্যন্ত
0: বিশ্বাস কর আমি না তোক নিয়ে যাওনি মুখ ভয়তে
1: ভয় কাকে মুখে
0: না গায়ের মানসক কায়ো নাটি দিয়ে একটা আঘাত করলে নাটি দিয়ে তার উত্তর দেওয়া যায় কিন্তু আমি না মানুষের কথার উত্তর তুই কেমন করে দিব কায়ম একটা বেফাস কথা কয়া ফেরাইলে কি করি তা ঠেকে আঁকবো ক
1: গায়ের মানসক তুই ভয় করিস মুই করং না বুদারু ভাই
0: না করলি যে মোর চলে না রে
1: গায়ের মানসক ভয় মুই কিসের জন্য করিম বুদারু ভাই বাইরের হাসি খুশি দেখি মানসে মোর মনের বিচার করে কিন্তু কিন্তু তামরা তো জানে না দিন আয় মনের মধ্যে মোর কিসের আগুন জ্বলে কোনো দিন কাক্কু মুখ ফুটে কিছু কম নাই কিন্তু আজ না কইলে যে মুই বাঁচপন নং বুদারু ভাই
0: আমি না
1: মাও মরবার বাদে বাপের সংসারের ভাত মোর একরকম উঠিয়ে গেছে বিষ ভক্ষণ করি এই সংসারত পড়ি আসুন খালি কোনোঠে মোর যাবার জাগা নাই বলি মোর বাড়ি মোর ঘর তবুও দাসী বান্দির মতো খাটিয়াও একবেলা পেট ভরি একটা খাবার পাং না হ্যাসা হ্যাসা দুঃখ মোর আর কি আছে ক গায়ের মানুষ মোর এই দুঃখ দেখি হাসি তামাশা করে
0: চাচা জানে এগুলো কথা
1: বাবার চোখ নাই
0: এটা আগ করার সময় নয় আমি না এগুলো কথা তুই চাচা খুলি কও
1: তাহলে আর একটা দিনও এই বাড়িতে মোর জাগা হবার নয় তুই জানিস না তুই জানিস না মোর উপর কেমন জুলুম হয় দেখবু দেখবু সেই জুলুমের দাগ
0: আমি না
1: সংসারে যার আপন মাও নাই জীবনে তার কিচ্ছু নাই কিচ্ছু নাই বুদারু ভাই কিচ্ছু নাই
0: তলে তলে এত হয় তবু তুই মুখ একদিন খুলি কইস নাই
1: কইলে কি করলু হয় মোর জন্যে
0: কি করলু হয় থাক আকাশ ও চান উঠলে সবই দেখবে

0: বুদারু?
1: হ্যাঁ, খরনদা বাড়িত নাই?
0: গাতাত গেছে। তা একদিনে গর্বের বাড়িত হাতির পাও, ব্যাপার স্যাপার কি?
1: তোমার আরো তাই কথা, এই তো সেদিন আসি গেনু। তা আছেন কেমন?
0: গরিবের থাকা না থাকায় সমান।
1: উঠনু ভাবি, খরনদা আসলে পড়ে দেন মোর গরত, জরুরি কথা আছে।
0: হার এক না, বসি যাও, আসি যাই বেলায়।
1: না যাও, কাম আছে।
0: তাও তো তাড়াহুড়া কিসের? বাড়ির কাকু তুই আসছেন নাকি?
1: এতগুলা ভাই ভাবি থাকতে কই আর তা হইল।
0: হইবে হইবে, ফুল ফুটলে আপনিই হইবে। তখন কিন্তু ভাই আমার কথা তোমার মনতে থাকবার নয়।
1: আগত তো হোক, তারপর দেখা যাইবে মনত আঁকা যায় কিনা।

0: গেন্দু ভাই,
1: কেমন আছিস?
0: ভাল আছো।
1: বাড়ির সবাই কেমন আছে?
0: ভাল। তা আমারও তো আর জান না যে আক করছেন।
1: আক কিসের, সময় পাং না।
0: একবার সময় করি আইসো, ছোটমা তোমার কথা খুব কয়।
1: হ্যাঁ যাইম একদিন। তা মেলার বাড়িতে যাসপু, সে কথা মুখ আগত কওয়া খায় না। আরে আসার সময় নাই, সাথে করে নিয়ে আসনু হয়।
0: বুদারু ভাই আছে।
1: বুদারু কোন ঠেকেছে?
0: পুতুল নাচের টিকিট কাটপার আসি যাবে। আর
1: দেখো তো, পুতুল নাচ দেখবো সে কথা তো আগত কওয়া খায়। আরে পুতুল নাচের ম্যানেজার হইলো মোর দোস্ত মানুষ, সেটি তো টিকিস নাইবে। কই আয় তো তুই মোর সাথে।
0: কিন্তু বুদারু ভাই যে একটি মুখ খাড়া করে থুইয়া গেল,
1: তাতে কি হয়েছে?
0: না মুই যাবার নং।
1: তুই তুই মুখ অবিশ্বাস করিস আমি না?
0: বিশ্বাস অবিশ্বাসের কথা নয় কিন্তু ভাই।
1: তা হইলে
0: মোর ভাল লাগে না।
1: ও বুদারুর সাথে গেইলে বুঝি খুব ভাল লাগে না
0: কিন্তু ভাই?
1: হইছে হইছে, সাল্লাইস না। তোর কাণ্ড কীর্তি জানতে কি আর কারো বাকি আছে? বুদারুর সাথে মেলা দেখবার যে তুই কে আইছিস সেটা কি মুই বোঝং না
0: কিন্তু ভাই?
1: বুদারুর কথা কইলে তো অসতে টস টস করিস, আর মুই কিছু কবার গেলি গাত তোর জল ফোসা পড়ে।
0: এগুলা কথা কবার জন্য কি তোমরা মেলা তাচ্ছেন?
1: না মেলা তার সঙ্গে মুই অন্য কামে।
0: তা সেটি না যায় মোরে টিকে।
1: এটা তোর বাড়ি নয় আমি না যে কুত্তার মতো খেদে দেব। এটা মেলার বাড়ি, যেটি তুই খাড়া হয়ে আসিস সেটি মোরও খাড়া হবার অধিকার আছে। বুঝলু মানসক, তুই মানুষ বলি গণ্য করিস না। কিসের এত দেমাক তোর? দেওয়ানির বেটি হয়ে ভাবছিস দুনিয়া কিনে নিছিস না
0: ভাই?
1: তোর মতো একটা চেংড়ি ভাগে নিতে মোর কতক্ষণ রে? এলায় যদি হাতখান টানি ধরি আন্ধারের মধ্যে মিশি যাও, তাহলে তোর ওই পরানের বুদারু সারা দুনিয়া চষি খাইলো পাত্তা পাবার নয়।
0: তোমরা তোমরা বক,
1: চল মোর সাথে। আমি না তোর পাশে পাশে মুই অনেক দিন ঘুরছ, শয় শয় টাকা খরচ করছম খালি তোক হাত করার জন্য, কিন্তু শোক শালা মোর টাকা উড়াইছে, তোকে আর আনি দিবার পারে নাই। আইজ নিজে যখন সেই সুযোগ মুই পাইছং, তখন ইয়াকার মুই হাত ছাড়া করবার পারং না।
0: আস্তে বন্ধ করি খাওয়া লুজে।
1: তাতে কি হইছে আমি না, মুই নয় আস্তে একবার বন্ধ করি
0: কিন্তু ভাই?
1: কিন্তু মোর আস্তা যে তুই চিরকাল বন্ধ করি আসিস, তোর জন্য পরানটা যে মোর সরা পুরি আছে আমি না
0: কিন্তু ভাই? কিন্তু ভাই ভাল হব নয়, কয়া দিনু সরি যা সরি যা সরি যা সাম থাকি।
1: শরীরের জন্য তুমি আস্তা বন্ধ করো না
0: আমি না,
1: মোর সাথে তো যাওয়া লাগবেই। তোর ওই উপের আগুনত মুখ অনেক দিন জ্বালাসিস, কিন্তু আর পারবো না জ্বলেবার।
0: সরি যা সরি যা কিন্তু ভাই, আর এক পা আগুন সরি যা কিন্তু ভাই। তুই পাক পড়ং, এত বড় সর্বনাশ তুই মোর করিস না কিন্তু ভাই। আল্লাহ কসম লাগে তোর, আল্লাহর কসম লাগে।
1: কায়দা পড়লে ওধন ক্যাপ ক্যাতানি সবাই করে, বুঝলো না?
0: আউগাস না আউগাস না, কোনো আগুস না কিন্তু ভাই কিন্তু ভাই।
1: গেন্দু ইয়ে ও বুদারু, তা দুইটার টিকিট কাটতে এতক্ষণ লাগিল, এতে আমি না তো একেবারে কান্দি কাটি আকুল।
2: সি সি গেন্দু, তোর বাপে আরো বড় মুখ করে মাইসক কয়া বেড়ায়, সেইলে আমার শহর গেছে নেকা পড়া শিখবে। তা শহর যায় কি তুই তুই এই নেকা পড়া শিখে আসছিস? তোর নামে মাইসে মুখ অনেক কিছু কয়া বেড়ায়, একদিন তাক বিশ্বাস করো নাই।
1: শহর যায় মুই বয়া হইছ, তাতে কার বাপের কি? মুই বয়া হইছ মোর বাপের টাকাত। একটা শব্দ শুনলু না বুদারু, এইটা এবার পেটত পড়লে মুই আরো বয়া হই। বুদারু এই বুদারু, এক না খাবু, মেলা তা হইলে আলো ভাল করি জমবে, খা না।
2: ইতর চল আমি না।
1: মানুষে কয় মুই নাকি বয়া হইছাম। আচ্ছা তোমরাই কন তো মুই বয়া হইছাম মোর বাপের টাকা, তাতে কোন শালার কি? ওমার কোল যে এত টাটায় কেন? মুই বয়া হইম, আরো বেশি করি বয়া হইম।

0: হয়, শুনছেন? কই, নিদ আসলেন নাকি?
1: না,
0: বিয়ান থাকি একটা কথা কবাসাং, তোমার দেখং তা সময়ই হয় না।
1: কয়া ফেলাও, কানটা মোর খোলায় আছে।
0: তোমার আরো কথার ঢঙ্গগুলো শুনলে আগতে শরীরটা মোর জ্বলি যায়। মুই বলে করং মাই মাই, আর মাই করে খাই খাই।
1: তুই না কইলি আর শোনং কেমন করি? কি কবাসায় আমার ছোট বিবি,
0: দিনে দিনে বয়স কি তোমার কমবেন নাকছে নাকি? আজ আর ছোট বিবি কোনটে পাইনেন?
1: বুঝলো না, আমরা কই যাক বেটি সেবা ভদ্রলোকেরা তাকে কয় বিবি, মনো তাসিল কয়া ফেলানো। আকুলু
0: হুগলা কেলটা কেলটি আউট হইয়া এলা কামের কথা তাই শুতো
1: ক।
0: আমিনার জন্য একটা ভালো পাত্রের খোঁজ পাওয়া গেছে, দেখবেন নাকি?
1: কার বেটা?
0: ওই যে পুপাড়ার হানিফুদ্দির বেটা গেন্দু।
1: আই তো অনেক হয়েছে, নিন্দায়
0: কি হইল, কিছু কইনেন না যে?
1: ওরে মুই বাপ, মুই বাপ।
0: তাতে কি হইছে?
1: চুপ করলু,
0: মুই কিছু কবার ধরলেই তোমার আগ। আর সোহাগের বেটি যে এত্তি গাও মাতার তুলছে, সে পাকে কি কারো চৌক আছে? মোড়ে বেলায় খালি আর মোড়ে সাথে খালি নাগেন।
1: করিমন,
0: বেটি শিয়ান হইছে, তার বিয়ে দিবার পান না?
1: শিয়ান হইছে বলি কি তার গাঙতে ভাসে দেওয়া লাগবে? আমি নাক যদি তোর সহ্য না হয় চুপ করি থাক, যা করিবার মুই থাক, মুই একলাই করিম।
0: কিন্তু যা শুনবে আর তাক তো ফির একলাই শুনবার পান না, সেগুলা তো মুখ সঙ্গে একলাই শোনা খায়।
1: তো কানে ঢিপলা দিয়ে থাক।
0: আর এই চোখ দুইটা, চোখ দুইটার কি করিম?
1: আহ করিমন,
0: গাঁত মানুষ তো হামরাও হসি, কিন্তু একদম ড্যাং ড্যাং করে পাড়া ঘুরি বেড়াই নাই। শিয়ানা বেটি ছাওয়া তুই, তুই থাকবো বাড়ির ভিতরে, তা না খালি টাড়ি টাড়ি ঘুরি বেড়া, আর ওই বুদের সাথে তোর তো অংঢং কিসের?
1: করিমন
0: ডাকে পুষ করবেন তোমার সোহাগের বেটিক, কাল কার সাথে মেলাত গেছিল? মুই কইল তো ফির গাঁত তোমার ফোসা পড়বে, সতাল মাও যে মুই, মদ্যস তো পায়ে পায়ে।
1: কার সাথে মেলাত গেছে তা তুই জানলু কেমন করি?
0: আজ বৈকালে গেন্দু আসছিল, উয়ারে মুখত শুনু।
1: আর কি হইছে শুনিস নাই?
0: কই না তো।
1: সাবধান করি দিন, আজ থাকি যদি কোনো দিন এই বাড়িতে গেন্দুর ছায়া দেখো আর উয়ের কোনো কথা শোনং তোর মুখত, তো সেই দিন আছে তোর সাথে মোর বুঝা পড়া। নিন্দায় আলা।

0: চল বুদারু ভাই, আমরা কোনোঠে পলে যাই।
1: তাক হয় না আমি না,
0: কে হবার নয়।
1: পালে কোনটে যাব, কি আছে মোর? কামলা খাটার মানুষ মুই, একবেলা জোরে তো আর একবেলা উপাস করি থাকুন, ঘর তাও নাই। তোক নিয়ে যা, তুলিম কোনটে?
0: তাহলে কি মোর ঘর বাঁধার স্বপ্ন?
1: মোর মতো মানুষক নিয়ে সাজে না আমি না। তাছাড়া বাপ মায়ের মনে দুঃখ দিয়া ঘর বাঁধলে সে ঘর বেশ দিন টেকে না রে।
0: বুদারু ভাই,
1: মোর মতন মানুষ কায় মানে, কিন্তু তোর বাপ গায়ে দশ জনের একজন যাই, বেটি হয়া কেমন করি তার মুখ চুন কানে দিয়া তুই পালে যাবো?
0: কিন্তু মোর ভালোবাসা,
1: গরিবের কোনো ভালোবাসা নাই
0: বুদারু ভাই।
1: জীবন ভর কাটাইছু মানুষের বেগার খাটি, আইচ আইচ মোর বেগার কায় খাটবে? কি চাইছু আর কি পানু, সে হিসাব মোর কায়ও করবার নয় আমি না, কায়ও করবার নয়।
0: চল চল আমরা শহরে চলি যাই, দুইটা প্যাট আমার কোনো মতে চলি যাইবে।
1: না আমি না,
0: না কে,
1: শহর বড় কঠিন জায়গা, উঠে গেলে মানুষ আর মানুষ থাকে না, আস্থা হারে ফেলায়, ফিরবার তার আর কোনো আস্থা থাকে না। আর
0: মুই তোর হাত ধরি চলিম,
1: সে হাত কোনো কারণে যদি ফসকে যায় তখন
0: তখন আরো শক্ত করে চাপি ধরি,
1: তাকে যদি রক্ষা পাওয়া না যায়।
0: হৈদন করি হৈদন করি, মোকার ভয় দেখাস না বুদারু ভাই, মুই বাঁচবার নয়, মুই বাঁচবার নয়।
1: কান্দিস না আমি না, মুই যা সহ্য করবার পারস না।
0: ওই ওই গেন্দুর সাথে বিয়া হবার আগত মুই গলার দড়ি দে।
1: না, জীবন থাকতে মুই তা খাবার দিবার নাও। তুই চিন্তা করিস না আমি না, আইসি মুই লোক পড়ে দিম তোর বাপের ঘর।
0: বুদারু ভাই
1: আমি না,

0: सासा, ओ भाई सासा, सासा भाई जासन भाई।
1: काय बाहे?
0: अ मूल बाहे खोलला।
1: ओ, ए नहारी घर गोशिक बाहे अश्वन नेक्स्ट मूवी। ने बाहे हुगड़ा धर खा। তা গাতা যাস নাই যে আজ
2: যাই মেক না দেরি করি সাসা বাহে তোমার মাইঠালের আবাদ এবার তো চৌখত পড়ার মতন বাহে
1: আল্লাহ ভরসা আল্লাহ ভরসা শেষ একটা হইলে হয়
2: হইবে বাহে হইবে তোমার না হইলে ফের হইবে কার
1: তোর আরো কথা বাহে খয়রুল্লা
2: খালি মোর কথা কেন বাহে সবার মুখ তো একে কথা
1: থাক শিখলিয়া কথা হঠাৎ কি মনে করি আসলু করুণা তো
2: কি আর কইন ওই তোমার আমেনার জন্য একনা কথা নিয়ে আসছিল
1: ও তা সাওয়া ভালো হইলে বা মোর আপত্তির কিছু নাই বেটি যখন ঘরত আছে আজ হোক কাল হোক তাকে বেঁচে খাওয়া লাগবে তা কার কথা কইস তুই
2: বুদারু বুদারুক তোমার কেমন লাগে
1: বুদারু
2: কি হইল ভাই চাচা এক না কিছু কইবেন তো
1: সাওয়া হিসাবে বুদারুর সা ভালো পাত্তর আর নাই সে কথাটা মুই মানো কিন্তু চাউল সুরা যার নাই আজ কাটাবার মতো একটা ঘরও যার নাই তার হাতত বেটি দেওয়া যায় না বাহা বাপ হয় একাম করবার মুই পারিম না
2: পারবেন না নাই কিন্তু হইতে কতক্ষণ বাহে
1: আগত হোক তার পাশে দেখা যাইবে
2: আরে বাপু জুয়ান মরদ হচ্ছে তোমার বুধারু ভাগ্য ফিরাতেই বেশি দিন উহার নাগিবান নহায় কথাটা একটা বিবেচনা করি বিয়াটা পড়ি দাও বাহে
1: যা কবার মই তা একেবারে কয়া দিছ

0: সত্যি তো, যার সাল নাই সুলা নাই কায় থাক বেটি দিবার সাই কও, শুধু মুখের কথা তার প্যাট ভরে না।
1: মুই তো বেশি কিছু চান না।
0: কমই বা কি আছে মোর, চিন্তা করিস না, তোর জন্য মুই শোক করবা পারো আমি না, মুই যাই, তুই তুই খালি মোর জন্য দোয়া করিস।
1: দোয়া? মোর জীবনটাই তো পড়ি থাকবে তোর সাধুত, তুই ছাড়া মোর আর আছে কি?
0: আমি না
1: ক,
0: আচ্ছা ধর আসতে যদি মোর দেরি হয়, যদি অনেক বছর না আগে মোর পয়সা কামাই করতে, তখন
1: তখন কি
0: মুখ মুখ ভুলে যাওয়া নাইস তো?
1: পুদারু ভাই, কি কি করলু তুই এটা?
0: এই বিশ্বাস নিয়াইতে মুই চলে যাবার নাকছ, বড় কষ্ট লাগে তো সারি যাইতে। কাল থাকি এই গায়ে রাস্তা থাকলায় হাঁটি বেড়াবো, তুই নদীর পারত নটর গাছ একলা একলাই ঘুরবো, তুই আর মুই, মুই তো অনেক অনেক দূরে, তখন বহু দূরে।

0: তারপর মাঝে মাঝে
1: হ্যাঁ
0: তারপর তারপর কি হলো?
1: তারপর

0: গাঙ্গুত বান আসি গেছে, তা হয় রে আমে না, বড় তিয়াস নাকছে মুখ, দেশ না কে তোর কলসি থাকি এক আঁচলা পানি।
1: তুই আর মুখ কত জ্বালাবো গেন্দু ভাই?
0: মুই আর ফির জ্বালানো কি, তুই তো জলে জলে মোর সোনার অঙ্গ মাটি করে দিল আমে না। তোর উপের আগুন ঝাঁপ দিয়ে সব কিছু মুই হারে ফেলাইছং, মুই দেওয়ানা হয়ে গেছং তোর প্রেমত।
1: হেগলা কথা কইতে তো শরম লাগে না? আজ তার মধ্যে যাকে পাবো তাকে একে কথা শোনাবো?
0: এলা থাকি না হয় তোকে শোনাইম, হইল তো?
1: মুই শুনবা চাং না এই কয়াদিনও গেন্দু ভাই, আর কোনো দিন কোনো সময়ের জন্য তুই মুখ বিরক্ত করবার আসিস না, ভাল হবার নয়।
0: আমে না ভাবছিনু এ কথা কোনোদিন কাকো কবার নম, কিন্তু আজকে না কয়া থাকবার পানু না।
1: কি কথা?
0: ওদিনকে অঙ্কুরত বুদারুর সাথে মোর দেখা হয়েছে।
1: দেখা হয়েছে? কি কি কইছে মোর কথা? কোন দিন আসবে? কেমন আছে? তোর পাত পড়ং গেন্দু ভাই, শোক তুই মুখ খুলি ক।
0: কোনটা থুই কোনটা কং,
1: একটা একটা করি ক।
0: বুদারু আর সেই আগের বুদারু নাই, জুত সই একজন মহাজন হয়েছে এলা।
1: মহাজন কিসের?
0: বিড়ির ফ্যাক্টরির, শয়ে শয়ে মানুষ কাম করে উয়ার কারখানা। মোর দেখা পাই একেবারে খুশিতে ডগমগ, চায়ের দোকানত নিয়ে যায় চাইট টেকার মিষ্টি খোয়াই, সুন্দর একটা বাড়িও তৈয়ার করছে দেখন।
1: মোর কথা, মোর কথা কিছু পুষ করলে না?
0: না,
1: কোন দিন আসবে সেই কথা?
0: আর কোনোদিনই আসবেন নয়।
1: মিশা কথা,
0: বড় ঠেকা পড়ছে মোর মিশা কথা কবা।
1: ভাই
0: বুদারু তো শোক ভুলি যাবার কইছে আমি।
1: না না না, এই কথা মুই বিশ্বাস করুম না, কোনোদিন না, কোনোদিন না।
0: চাল চুরা নাই কয়া যে দেওয়ানি বা গাঁও সারা করছে, তার বেটি গোয়ার বিয়া করবেন নয়, বিয়া উয়া ঠিক হয়ে গেছে অঙ্কুর।
1: কিন্তু ভাই, কিন্তু ভাই, কিন্তু ভাই, মোর একটা উপকার করবো। তুই মুখ অঙ্কুরত নিয়ে আসল, উয়ার সামনাসামনি খাড়া হয়া কটা কথা মুই পুষ করনু হয়।
0: কিন্তু কেমন করি যাং কত?
1: তোক যাওয়াই লাগবে।
0: আচ্ছা দেখং চেষ্টা করি।
1: চেষ্টা নয়, কথা দিয়া যা গেন্দু ভাই, তুই মুখ নিয়ে যাবো।
0: আচ্ছা।

0: সেই জন্যই কি এই কথাগুলো সেদিন তুই মুখ কসুলু। চল আমরা শহরে চলে যাই, দুইটা প্যাট আমার কোনো মতে চলবে
1: না। আমি না না
0: না কে,
1: শহর বড় খারাপ জায়গা, উঠে গেলে মানুষ আর মানুষ থাকে না, আস্থা হেরে ফেলায়, ফিরবার আর কোনো আস্থা থাকে না তার।
0: মুই তোর হাত ধরি চলিম,
1: সে হাত কোনো কারণে যদি ফসকি যায় তখন?
0: তখন শক্ত করে চাপে ধরিম,
1: তাতেও যদি অক্ষা না পায়।
0: বুধারু ভাই, এই যদি তোর মনত আসলো তাহলে মোর মতো একটা চির অভাগি কেন এত আশে আশে বসে তুলু, মুঝে হয়তো তোর পথায় বসে আসুন।
1: আমি না
0: ক
1: ধর, আসতে যদি মোর দেরি হয়, যদি অনেক বছর নাগে মোর পয়সা কামাই করতে তখন?
0: পুদারু ভাই, সত্যি যদি তুই মুখ ফুলি থাকিস, আমিনার কথা যদি কোনো দিন তোর মনত নাও পড়ে, তবুও তো মুই তোকে এক মিনিটের জন্য ভুলি থাকবার পারিম না। পিয়ার সকিত তুই বসবার পারল, মুই তো কি আছে মোর এই জীবনে, খাপড়ার মতো শোক মোর শূন্য হয়ে গেছে। ভাবছুনো অঙ্কুর সহজ যাইম, কিন্তু না, এই ভাল আসুম, খালি খালি তোক বিরক্ত করবার মুই সঙ্গ না, এই তো ভাল।

0: শোনা কথায় আক করি সাওয়ালটা সর্বনাশ করেন না বাহে চাচা।
1: শোনা কথায় হোক আর মিশা কথায় হোক, কথা যখন একবার দিয়ে ফেলাইছুং তখন আর নড়চড় হবার নয় বাহে খয়রুল্লা।
0: একটা দিন অন্তত মোক সময় দাও, মুই দেখি আইস বুদারু কুণ্ঠে আছে। মোর মন কবার নাকছে এগুলো সব মিশা কথা বাহে।
1: তাক আর হয় না বাহে, সারা তিরটে আর ফিরিয়ান যায় না।
0: কথা কি তোমরা একেবারে দিয়া ফেলাইছেন?
1: হ্যাঁ, সামনের বুধবারে বিয়েটাও।
0: সাসা
2: কি হইল?
0: আমিনার বিয়া শেষ পর্যন্ত ওই গেন্দুর সাথে ঠিক হইল।
2: কি কইলেন?
0: অনেক চেষ্টা তদবির করিয়াও দেওয়ানি চাচার মন গলবার পাইন না। নয়া চাচি আর গেন্দু যে বিষ দেওয়ানির মন ঢালছে, খালি কথার কথা কয়া সে বিষ মুই কেমন করি নামাইম।
2: তোমরা কি মনে করেন সাসাই বুদারু আমিনাক ভুলে গেছে?
0: মোর মনে করা না করায় তাহার কি আসি যায় ক দেখিনি।
2: তাও তোমরা আর একবার চেষ্টা করি দেখো।
0: দিন খন যেটি ঠিক হয়ে গেছে সেটি আর।
2: তাহলে বুদারুর কি হইবে?
0: ভাগ্যে যা আছে হইবে।
2: আমি নাকি এ বিয়ত মত দিছে
0: জানো না?
2: তাহলে তো মোক একবার যাও না খায়।
0: তুই ওটি যায় কি করবু?
2: আমেনার মত না থাকলে এ বিয়ে হবার নয়।
0: আমেনার মতামতের তো আক্কা দেওয়ানি করবার নয় বুঝলু, ও তো আক্কা করবার নয়। হাত জোর করি মুই অনুরোধ করছু, তবু দেওয়ানি মোক দুটা দিন সময় দিলে না?
2: তাহলে তো আর দেরি করা যায় না।
0: কি করি?
2: দুইটা দিন যখন এলো হাতত আছে একনা চেষ্টা করি দেখো। আজকে আয়তের গাড়িতে তোমরা অংপুর চলে যাও।
0: এত বড় শহরত ওয়াক মুই কোনটি খুঁজি পাইম?
2: বিড়ির কারখানাত পুষ করলেই পাওয়া যাইবে।
0: আচ্ছা দেখো চেষ্টা করি।
3: পরীক্ষা ফেলানো গীতালির গেট শুনি মনত মোর খুশির বান ডাকে না কে। চোখের পানিতে বিয়ার আসন মোর ঠাঁই ঝাপসা লাগে কে। বাবা বাবা বাবা, তুই মুখ কার হাতে তুলে দিবার নাকছিস বাপ? মুই কি এই চাইছ? হ্যাঁ, তুই যদি বোঝা হস না তোমার ঠাঁই, তাহলে তোমরা মুখ মারি ফেলালেন না কে? বাস বয়সে মা খারিয়া হসন এটি, আর আজ বুই কার খারব নাকসু? বুধারুর জায়গা বরকা আসবার নাকছে আজ গেন্দু। কোনদিন যা কোন সহ্য করবার পারল নাই সেই গেন্দুই আজ হইবে মোর বর সারা জীবন। না না না, তা হয় না, তা হয় না। এই কালিমাখা মুখ নিয়ে কেমন করি খাড়া হইম বুদারুর সামনত? হয় হয় আসে যখন মুখ পুষ করবে আমি না এই বিশ্বাসে কি মুই তো ফিরিয়া গেছ রে? তখন তখন মাথা তুলে কি উত্তর মুই দিম? আল্লাহ আল্লাহ, না না, আর দেরি নয়, আর দেরি নয়, মুই যাইম, মুই যাইম এই আন্ধারের মধ্যেই ধল্লা পার হয়া। মুই শহরত যাইম, মুই যাইম, মুই শহরত যাইম, মুই যাইম।
4: কাই কাই তোমরা, আরে কাই তোমরা, ওইখান কই দৌড়বেন নাকছেন কা? কাই রে
5: হামিনার বাপ, হামিনার বাপ কই শুনছেন?
4: আরে ধল্লা রুটি ওটা দৌড়ি যাবার নাকছে কাই?
5: সর্বনাশ হইছে হামিনার বাপ।
4: কি
5: হামিনা ঘরত নাই?
4: কি করু আমেনা নাই? আমেনা ওইদান করিয়া দৌড়াইছে, আমেনা ওইদান করিয়া দৌড়াইছে না?

0: তারপর কি হলো মাঝি?
1: হ্যাঁ,
0: তারপর
1: পাটেশ্বরী বন্ধন আমরা আসি গেছি সাহেব, ভালো করে দেখি শুনি নামেন, পড়ি যান না ফির।
0: ঠিক আছে ঠিক আছে, এনো মাঝি ভাড়া, আর এটা হলো তোমার বকশিস।
1: ভাড়া বকশিস? না সাহেব, ওমর কিচ্ছু দরকার নাই, তোমরা যাও।
0: তার মানে?
1: ভাড়া বকশিসের জন্য তো মুই নাও চালাও না।
0: তাহলে?
1: যদি কোনোদিন উহার দেখা পাও, এই আশায় বুক বান্ধি থলা নদী তুমি পড়ি আসো। আচ্ছা আচ্ছা সাহেব, কান পাতি শোনো তো, কিছু শোনা যায়?
0: কই না তো।
1: কিন্তু কিন্তু কিন্তু তুমি ঠিকই শুনবার পাও, এমনি নিশুতি আইতে ওর কাঁদন শুনবার পাও, কাঁদন কাঁদন কাঁদন।
0: তুমি তাহলে

পরাণ বন্ধুয়া নাটকের অভিনয় শুনলেন। রচনা শাহানারা পারভিন, অভিনয়াংশে আমেনা, আলেয়া ফেরদাউসি, গেন্দু, রেজাউল একরাম রাজু, দেওয়ানি খোন্দকার আনোয়ারুল হক, দেওয়ানির বউ শরীফা রানী, খায়রুল্লাহ জিল্লুর রহমান, ভাবি লায়লা হাসান, লেখক যাত্রী গোলাম রব্বানী, অন্যান্য চরিত্রে রশিদুর রহমান প্রধান, শাহ আলম, শেখ আমান ও রাশিদুল হক। কণ্ঠসঙ্গীতে রথীন্দ্রনাথ রায় ও শরীফা রানী। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম। শব্দ সংযোজনা কাজী ইসহাক। সম্পাদনা কাজী জাকির হাসান। নাটকটি প্রযোজনা ও বুদারুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। অনুষ্ঠান মালায় এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার আনোয়ারউদ্দিন খান, শুরু করেছেন গীতিকার নিজে। এরপর পর শুনবেন আব্দুর রৌফের কণ্ঠে গান, গীতিকার শহীদুল ইসলাম, শুরু করেছেন কাজল রশিদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারের শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, গীতিকার মোহাম্মদ বিল্লাল হুসাইন, সুর করেছেন পান্না দাস।

0: এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। শুরুতেই শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রিয় শ্রোতা, শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শুনবেন লালন গীতি, শিল্পী ঐশী ভৌমিক। এর পরপরই শুনবেন শিল্পী ফণীল চন্দ্র দাসের কণ্ঠে শাহ আব্দুল করিমের।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মা জান ছায়া ছবির গান শুনছিলেন। আর এই গানটির মধ্যে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান।

0: প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন থাকে, আর সে স্বপ্ন ঘিরেই থাকে বেঁচে থাকার অদম্য ইচ্ছা, থাকে সুখ স্বস্তি ও সচ্ছলতার হাতছানি। একটি সুখী ও নিরাপদ জীবন, আনন্দময় সময় পার, আর্থিক সচ্ছলতা, সম্মানজনক পেশা, সর্বোপরি কাঙ্ক্ষিত একটি স্বস্তিময় জীবন আমরা সবাই প্রত্যাশা করি।
1: আমাদের জীবন চলার পথে কিছু কিছু ঘটনা ও অনুষঙ্গ আমাদের জীবনকে থামিয়ে দেয়। স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, নরকে পরিণত হয় বেঁচে থাকা। শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে সীমাহীন ক্ষতির মুখোমুখি হতে হয় আমাদের। জীবন দাঁড়িয়ে যায় মৃত্যুর সামনে, অথবা কখনো কখনো অকাল মৃত্যুই যেন হয়ে দাঁড়ায় জীবনের শেষ পরিণতি।
0: আর জীবনের এই করুণ পরিণতির অন্যতম প্রধান কারণই হল মাদক এবং মাদকাসক্তি।
1: তাই আমাদের সুন্দর ও প্রত্যাশিত জীবনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মাদকের বিরুদ্ধে, রুখে দিতে হবে মাদকের ভয়াল থাবা।
0: এমনই আহ্বানে শুরু করছি মাদক বিরোধী সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
1: বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও ভৌগোলিক কারণে আমাদের নিকটবর্তী দু একটি দেশ থেকে বিবেকবর্জিত অতি মুনাফালোভী মাদক চোরা কারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীসমূহের চোখ ফাঁকি দিয়ে আমাদের দেশে অবৈধভাবে মাদক এনে তা ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
0: আর এসব মাদকই ধ্বংস করছে আমাদের সম্ভাবনাগুলো, বিশেষ করে আমাদের উঠতি বয়সের তরুণ ও যুবগোষ্ঠী মাদকের আগ্রাসনে বিপর্যস্ত হয়ে পড়ছে।
1: আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরাও জড়িয়ে পড়ছে মাদক গ্রহণে, নারীদেরও কেউ কেউ মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। তবে ভয়ানক চিন্তার বিষয় হচ্ছে আমাদের পথ শিশুদের এবং কিশোরদের একটি অংশও নিয়মিত মাদক গ্রহণ করছে,
0: ফলে পারিবারিক ও সামাজিক অস্থিতিশীলতা দেখা দেওয়ার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
1: যদিও বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক ও সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, নিয়মিত অভিযান পরিচালনা ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রেখেছে,
0: তবে এটিও আমাদের মনে রাখতে হবে আমাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে মাদকের মতো ভয়াবহ একটি সামাজিক ব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল করা কঠিন।
1: মাদকাসক্ত হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ। আমরা জানতে চাই তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ কি কি। প্রিয় শ্রোতা, এ সম্পর্কে এখন বেশ কয়েকজনের মতামত শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।
2: শ্রোতা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার বেশ কিছু উল্লেখযোগ্য কারণ কিন্তু বিদ্যমান। এর মধ্যে প্রথমে যে বিষয়টি আমাদের চোখে পড়ে সেটি হল তরুণরা একসঙ্গে থাকার সুযোগে কৌতূহল বশত বা আড্ডার মাধ্যমে মাদকের সাথে তাদের পরিচয় ঘটে, যা পরবর্তী সময়ে অভ্যাসে পরিণত হয়। এছাড়া ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, ব্যর্থতা অথবা পারিবারিক অশান্তির কারণেও সাময়িক প্রশান্তির আশায় অনেক তরুণরা কিন্তু মাদকের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ তরুণ বয়সে নতুন অভিজ্ঞতা অর্জনের যে তীব্র আকাঙ্ক্ষা ও কৌতূহল, সেটা থেকেই অনেক তরুণরা কিন্তু মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ বিষয়ে আগামী কথা বলছি বিউবিটি ইউনিভার্সিটির বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
3: আমি সুয়েদা বাসু মাইশা। বর্তমান সময়ে মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ হলো মানসিক চাপ ও হতাশা। বর্তমান সময়ে অনেক তরুণ নানা ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। পারিবারিক বিচ্ছেদ, পড়াশোনায় ভালো ফল করার চাপ, চাকরির অনিশ্চয়তা, আর্থিক সংকট, এসব দুশ্চিন্তা তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে। অনেকেই নিজের কষ্ট বা সমস্যার কথা পরিবারের সদস্য বন্ধুদের সাথে ভাগাভাগি করতে পারে না, ফলে তারা নিজের অসহায় ও হতাশ অনুভব করে। এই অবস্থায় কিছু মানুষ ভুলভাবে মনে করে যে মাদক গ্রহণ করলে মানসিক চাপ কমে যাবে এবং এই ভুল ধারণা থেকে তারা মাদকের দিকে এগিয়ে যাচ্ছে।
2: আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সাথে।
4: আমি মোহাম্মদ নাকিব আহমেদ। তরুণদের মাদকাসক্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বন্ধুদের নেতিবাচক প্রভাব। কৈশোর ও তারুণ্যে একজন মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার বন্ধুদের দ্বারা। অনেক সময় বন্ধুদের চাপ, গ্রহণযোগ্য হওয়ার ইচ্ছা বা একবার চেষ্টা করলে কিছু হবে না, এই ভ্রান্ত ধারণা একজন তরুণকে প্রথমবার মাদক গ্রহণে উৎসাহিত করে। কিন্তু সেই একবারের ভুল সিদ্ধান্তই ধীরে ধীরে অভ্যাসে, আর অভ্যাস থেকে একসময় ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। তাই ভুল সঙ্গই অনেক সময় সম্ভাবনাময় তরুণের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংসের অন্যতম বড় কারণ।
2: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
5: আমি সরজাহান মৌরি। আমার মতে যে পরিবেশে একজন তরুণ বেড়ে ওঠে সেই পরিবেশ তার সিদ্ধান্তকে অনেকটাই প্রভাবিত করে। কোনো এলাকায় মাদক সহজে পাওয়া যাওয়া, অপরাধ প্রবণ পরিবেশ, ইতিবাচক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের অভাব, সোশ্যাল মিডিয়া বা কিছু বিনোদনমূলক কন্টেন্টে মাদককে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা এবং মাদক নিয়ে সামাজিক উদাসীনতা, এসব কারণে অনেক সময় তরুণদের মধ্যে মাদক সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। ধীরে ধীরে এই প্রভাব তাদের মাদকের দিকে ঝুঁকিয়ে দিতে পারে।
2: আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
6: আমি মহিউদ্দিন। তরুণদের মাদকাসক্ত হয়ে পড়ার পেছনে মাদকের সহজলভ্যতা অন্যতম প্রধান এবং প্রত্যক্ষ কারণ। যখন কোনো ক্ষতিকর জিনিস সহজে হাতের কাছে পাওয়া যায়, তখন কৌতূহল বা মানসিক চাপের মুহূর্তে সেটির দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
2: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
7: আমি প্রমিয়াক্তা রানী। আইনের ছাত্রী হওয়ার সুবাদে আইনের দৃষ্টিকোণ থেকেই বলছি। বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মাদকের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, ক্রয় বিক্রয় ও সেবনকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী এই আইনে কঠোর শাস্তির বিধানও রয়েছে, কিন্তু শুধুমাত্র কঠোর আইন থাকলেই তো যথেষ্ট নয়, আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি মাদক ব্যবসায়ীরা দ্রুত বিচারের আওতায় না আসে, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ করা না যায় এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিশ্চিত না হয়, তাহলে তরুণদের মাদক থেকে দূরে রাখা কঠিন হবে।
2: কথা হচ্ছে আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
8: আমি মোহাম্মদ নূর এ তৌহিদ। তরুণদের মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তা ও লক্ষ্যহীনতা। দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন, স্পষ্ট ক্যারিয়ার, লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়া তরুণদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই শূন্যতা এবং অনিশ্চয়তা ঢাকার জন্য তারা মাদকমুক্ত জীবন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এছাড়া অন্যতম আরও একটি কারণ হলো ডিজিটাল আসক্তি। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, অনিয়মিত জীবনযাপন এবং রাতভর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে অনেকের মধ্যে মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা তৈরি হয়। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং রাতের ঘুমানোর উদ্দেশ্যে অনেকে ভুল চিকিৎসা বা নিজের মতো করে মাদক বা ঘুমের ওষুধ সেবন শুরু করে।
2: শ্রোতা বন্ধুরা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ বিষয়ে এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ অসৎসঙ্গ, মানসিক চাপ, বিষণ্ণতার কৌতূহল, পারিবারিক সচেতনতার অভাব এবং পরিবারের কোনো সদস্য যদি মাদকাসক্ত থাকে তাহলে সেটি কিন্তু তরুণদের উপর একটা প্রভাব বিস্তার করে। অন্যদিকে আশেপাশে যদি কেউ মাদকদ্রব্যের ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ মাদকদ্রব্য যদি সহজলভ্য হয়ে যায়, তাহলে কিন্তু তরুণরা মাদকের প্রতি আসক্ত হতে পারে এবং এই বিষয়ে যে কাজটি করতে হবে এই বিষয়ে কিন্তু তরুণদেরকেই সচেতন হতে হবে এবং মাদকাসক্ত থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাহলে আজকে তরুণরাই পারবে আগামী দিনে একটি সুস্থ, সবল, মাদকমুক্ত দেশ এবং জাতি গঠন করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
0: শুধু আমরাই নয়, সমসাময়িক সময়ে সমগ্র বিশ্বে মাদকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: এটি একটি জটিল, বহুমাত্রিক এবং গভীর সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তির বিকাশ, অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার, আন্তদেশীয় অপরাধ চক্রের বিস্তার এবং ভৌগোলিক অবস্থান দেশে দেশে মাদকের বিস্তার ঘটাচ্ছে।
0: মাদকাসক্তি কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে না, এটি তরুণ প্রজন্মকে বিপদগামী করে, তাঁদের সৃজনশীলতা, কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনাকে ধ্বংস করে এবং একটি জাতির অপার সম্ভাবনাময় মানব সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
1: ফলে পরিবারে অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং মূল্যবোধের অবনতি ঘটে।
0: একই সঙ্গে সমাজের চুরি, ডাকাতি, সহিংসতা ও অন্যান্য অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করে এবং জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতাকে ব্যাহত করে।
1: অর্থনৈতিক ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব সুদূর প্রসারী। স্বাস্থ্যসেবায় ব্যয় বৃদ্ধি, উৎপাদনশীলতা হ্রাস এবং কর্মক্ষম জনগোষ্ঠীর অপচয় একটি দেশের টেকসই উন্নয়নকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
0: তাই মাদক নির্মূল ও প্রতিরোধের কোন বিকল্প নেই।
1: আর এই কাজটি শুরু করতে হবে নিজ পরিবার থেকে। পরিবারে কেউই যেন কোনোভাবে মাদকের স্পর্শে না আসতে পারে, এ বিষয়ে সবাইকে সর্বক্ষণ সচেতন থাকতে হবে।
0: তারপরেও পরিবারের কোনো সদস্য কিংবা বন্ধু বান্ধব ও স্বজনদের মধ্যে কেউ যদি মাদকে আসক্ত হয়েই পড়ে, তাহলে তাকে মাদক ছেড়ে দেবার জন্য ক্রমাগত বোঝাতে হবে,
1: তার মধ্যে আত্মশক্তি জাগাতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ধৈর্য ও আন্তরিকতায় পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। প্রিয় শ্রোতা, এবারে ফিরে আসার গল্প পর্বে তেমনই একজনের কথা শুনব, যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আলাপচারিতায় সজীব দত্ত।
9: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন তার সঙ্গে পরিচিত হই। আপনার নাম, আপনি কি করেন?
10: আমি তাসমান, আমি একজন শিক্ষার্থী।
9: শ্রোতা বন্ধুরা, এটি ওনার ছদ্মনাম। আপনি সুস্থ জীবনে ফিরে এসেছেন, কেমন লাগছে?
10: আমার সুস্থ জীবনে আসলে ফিরে এসে এখন মানে নিজেকে খুবই হালকা লাগছে, খুবই ভালো লাগছে। আগে যে আমি আমার জীবনটা কাটিয়েছি এটার কথা এখন মনে পড়লে খুবই কষ্ট লাগে, যে আমি এখন কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি, আগে কেন আমি এই জিনিসটার পথে গিয়েছিলাম, এবং ওই পথ থেকে বেরোনোর পরে আমি যে কতটুকু নিজেকে শান্ত, নিজেকে অনেক কিছু চিনতে পারতেছি, অনেক কিছু দেখতে পারতেছি। আমি আগে অন্যভাবে এগুলো দেখতাম, এখন খুব নিজেকে হালকা লাগছে।
9: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার পরিবারের সদস্যরা আপনার এই নতুন ভাবে ফিরে আসায়, সুস্থ জীবনে প্রবেশ করায় কেমন ভাবে দেখছেন? অনেক আনন্দিত নিশ্চয়ই?
10: হ্যাঁ, আমার ফ্যামিলি এখন খুবই আনন্দিত, এবং আমাকে এই জায়গায় নিয়ে আসা, মানে এই ভালোভাবে নিয়ে আসার জন্য আমার ফ্যামিলির ভূমিকা অনেক ছিল। বিশেষ করে বলবো আমার মার কথা, এবং আমার বাবার কথা, এবং আমার বড় বোনের কথা, এবং অর্ধের সবার কথা ভেবেই হয়তো আমি এখন এই পর্যায়ে আছি।
9: আপনি একটু বলবেন যে কিভাবে ভুল জীবনে, মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
10: এটা আসলে একেবারে ঢুকে যাওয়া এমন না, এটা খুব আস্তে আস্তে ঢোকা। আমি হয়তো একটা আড্ডাতে গিয়েছিলাম, ওইখানে একদিন দুদিন আমি দেখেছি যে ওরা কি করছে, এবং তিন দিনের দিন আমাকে বলছে যে চল জয়েন করি, চল জিনিসটা আমরা একবার ট্রাই করে দেখ। এবং এই জিনিসটার মাধ্যমে একবার দুবার, প্রথমবার আমার খারাপ লাগছে, এরপরে ভাবলাম না জিনিসটা আবার করলে হয়তো বা ভালো লাগবে আমার। আমি জিনিসটা যখন আবার করছি, জিনিসটা হয়তো তখনও আমার আস্তে আস্তে আস্তে আস্তে জিনিসটা আমার অটোমেটিক করতে করতে জিনিসটা আমার ভিতরে চলে আসছে, জিনিসটা আমার জন্য রেগুলার লাইফের মধ্যে চলে গিয়েছিল। জিনিসটা আমি হয়তো বা নিজে চাচ্ছি না, কিন্তু আমার বডিটা চাচ্ছে যে আমি জিনিসগুলা ইনহেল করি, অথবা জিনিসগুলা আমি বারবার ট্রাই করি।
9: এখন সুস্থ জীবনে এসে মনে হচ্ছে না যে সে ভুলগুলো করেছিলেন, তখন এটা কাজ করতো না?
10: আমরা যে নেশার কথা বলি, আমরা আসলে ওই জিনিসগুলো ভুলে থাকার জন্যই হয়তোবা মানুষজন এইগুলা ব্যবহার করে থাকে, অথবা ইনহেল করে থাকে, অথবা নিয়ে থাকে। আর এখন ওই কথাগুলো ভাবলে মাঝে মধ্যে নিজের কাছে প্রশ্ন করি যে আমি এটা কেন করেছিলাম, এবং এটার কারণে আমার কি হয়েছে, এবং কি কি আমি লস করছি, এইটা আমার এখন ভিতরে রিগ্রেট ফিল হচ্ছে নিজের কাছে। কিন্তু এখন আমার এই লাইফে এসে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে।
9: বন্ধু বান্ধব অন্য যারা ছিল, যারা একসঙ্গে সেই সময়টা ভুল পথে ছিলেন, তারা কি সুস্থ জীবনে আসতে পেরেছে সবাই?
10: হ্যাঁ, আমার বন্ধু বান্ধব যে সবাই এমন ছিল এমন না, আমার নিজের বন্ধু বান্ধবরা অনেক হেল্প করছে আমাকে ওই ফ্রেন্ডদের থেকে দূরে নিয়ে আসতে, এবং আমি চেষ্টা করতেছি আমার ওই ফ্রেন্ডগুলোর থেকে, আমি ওদের ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে।
9: এটার কারণে তো অনেক শারীরিক সমস্যাও হয়, তাই না? ক্ষুধা মন্দা বা খেতে ভালো লাগে না, ঘুমের সমস্যা, এরকম হয় না?
10: হ্যাঁ, এটা যদি বলে থাকেন, আমি যে রিহ্যাব সেন্টারে ছিলাম ওইখানে আমি হয়তো দুই থেকে তিন দিন আমি কিছুই খাইতে পারি নাই, এখন পর্যন্ত আমার ওষুধগুলো চলছে।
9: সেই নেশাগ্রস্ত সময়ে তো ঘুম কম হওয়া, ক্ষুধা মন্দা এগুলো তো থাকে না?
10: যদি ওই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে আপনি কখন খাবেন, একটা কি দিন হচ্ছে না রাত হচ্ছে, কখন কোন টাইম যাচ্ছে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না।
9: এটির কারণে তো পারিবারিক অনেক সম্পর্কের অবনতিও ঘটে, তাই না?
10: হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক তখন একেবারেই ভালো ছিল না, এবং আমি ফ্যামিলি থেকে বারবার টাকা নেওয়া, ফ্যামিলি বিভিন্ন জিনিস বিক্রি করে দেওয়া, এবং আমার বাবা মাকে আমি এই বিষয়ে যে কত কষ্ট দিয়েছি এটা আমি এখনো বলতে পারবো না।
9: আপনি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে তাদের সবার প্রতি কি আহ্বান রাখবেন?
10: আমি বলবো যে এই মাদক থেকে যুব সমাজকে এবং সবাইকে আমি বলবো দূরে থাকতে, এবং মাদককে না বলি।
9: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী জীবন অনেক সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক।
10: ধন্যবাদ আপনাকেও।
9: শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বন্ধুর সঙ্গে কথা বললাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। আসুন আমরা মাদককে না বলি, মাদক মুক্ত দেশ করি। আগামী পর্বে আবার অন্য কোনো নতুন বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: শুনলেন তো বন্ধুরা, মাদক আমাদের কিভাবে নিঃস্ব করে দেয়, এবং কিভাবে সবার সহযোগিতায় আবার মাদক ছেড়ে দেয়া যায়।
0: তবে যেসব কারণে মানুষ মাদকে আসক্ত হয় বা হচ্ছে, এ বিষয়গুলোর ইতিবাচক সমাধান আমাদের নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাইকেই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে এক্ষেত্রে।
1: প্রিয় শ্রোতা, আসুন এবারে মাদক বিরোধী একটি গান শুনি। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল।

0: মাদকাসক্তি একটি বহুমাত্রিক জটিল সমস্যা। এই ব্যাধি দূর করতে দরকার সমন্বিত কর্মপ্রয়াস।
1: সরকারের উদ্যোগগুলোর সঙ্গে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
0: পরিবার ও সমাজ জীবন থেকে মাদকদ্রব্য উৎখাত এবং মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি দরকার মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক সামাজিক আন্দোলন।
1: আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও কথা হবে আগামী পর্বে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনে করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশীথি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুর। প্রথমেই শুনবেন সিলেট অঞ্চলের গান, শিল্পী মোহাম্মদ শামীম আহমেদ। এরপর পরে শুনবেন চট্টগ্রাম অঞ্চলের গান, শেফালী ঘোষের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠোসুর। এবার শুনবেন রংপুরের আঞ্চলিক গান, শিল্পী মনোয়ারা বেগম। এর পরপরই সমবেত কণ্ঠে শুনবেন বরিশালের আঞ্চলিক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা শুনছেন মিঠা সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নোয়াখালী অঞ্চলের গান সমবেত কণ্ঠে, এরপর শুনবেন রংপুর অঞ্চলের গান রহিমা খাতুনের কণ্ঠে।

কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্যা না নোয়া খাইলা সামলাতে নারীতে কুলি কুলি কোদালি আর রেল বাড়িতে সদ্যা না নোয়া খাইলা সামলাতে নারীতে বারিষ্টর উকিল ডাক্তার কুন্ডি পাতে আমরা নাই আঙ্গ বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট।

আমরা ভালার ভালা একসার ভালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিম জালিম কোনটাই আঙ্গ কম আমরা ভালার ভালা একসার ভালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিম জালিম কোনটাই আঙ্গ কম।

এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো আঞ্চলিক গানের অনুষ্ঠান মেঠো সুর বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশ্রুতি অধিবেশন। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী আরিফা নিশাত।

0: নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন আরিফা নিশাত, বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে সাবধানে থাকতে বলা হয়েছে এবং 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী অধিবেশনের ঢাকা ক্রয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে আল্লাপাকের সাহায্য লাভ সম্পর্কে বলবেন মাওলানা মাহমুদুল হাসান মাদানী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে। ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী EFT ও IBAS +++ এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে।
0: শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا آج شنیبار اکتریش شراون چودش تیترش بنگابد پہلا ربیع الاول چودش اٹچلس ہجری پندرہ آگسٹ دو ہزار چھبیس خریسٹابد
1: شبھ سکال. সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90, এফএম 106 এবং এফএম 102 মেগাহার্সে. এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে. অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মিরাশফাক হোসাইন এবং ফাতেমা জীবনেসা মুনিয়া.
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম.
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত. আজ সূরা নাহালের 5-9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি রফিক আহমেদ.